0: বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকৃত সূরা ইউসুফের 91 নম্বর আয়াত থেকে 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তারা বলল, আল্লাহর কসম, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং অবশ্যই আমরা ছিলাম অপরাধী। তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন, আর তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। তোমরা আমার এই জামাটি নিয়ে যাও এবং এটি আমার বাবার চেহারার উপর রেখো, এতে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন, আর তোমরা তোমাদের পরিবারের সবাইকে নিয়ে আমার কাছে এসো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: পথ ও পাথেও আজকের বিষয়, বড়দের সম্মান, বলছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির।
2: আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। বড়দের সম্মান করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বয়সে, জ্ঞানে কিংবা পদমর্যাদায় যারা বড়, তাদের শ্রদ্ধা করা, তাদের মতামতকে গুরুত্ব দেয়া এবং তাদের প্রয়োজনে পাশে দাঁড়ানোই হল সম্মান প্রদর্শন। এটি সমাজের শৃঙ্খলা বজায় রাখে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে। পবিত্র ইসলাম ধর্মে বড়দের প্রতি সম্মান আর ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা প্রদর্শনের প্রতি জোর তাকিদ দিয়েছেন। নবীজি ইরশাদ করেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, অর্থাৎ যারা ছোটদের প্রতি স্নেহ করে না এবং বড়দের প্রতি সম্মান করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুন্নে আবু দাউদ, হাদিস 4943। হাদিসের ভাষ্য অনুসারে বয়সের দিক থেকে যিনি বড় তাকে সম্মান করা কর্তব্য, জ্ঞান ও প্রজ্ঞার দিক থেকে যিনি বড় তাকে সম্মান করা কর্তব্য, অর্থ বিত্ত সামাজিক সম্মানের দিক থেকে যিনি বড় তার হক আদায় করা কর্তব্য। ব্যক্তিগতভাবে রাসূলের জীবনে আমরা তার প্রতিফলন দেখতে পাই। এই বিষয়ে একটি ঘটনা। আবু জাহেল ছিলেন তৎকালীন যুগের সমাজসেবক এবং ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। প্রিয় নবীকে ইসলাম প্রচার কাজে তিনি বিভিন্নভাবে বাধা প্রদান করেছেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের জন্য যে রাস্তা ব্যবহার করতেন, সেই রাস্তায় আবু জাহেল লোকজন দিয়ে বড় একটি গর্ত করলেন, যাতে নবীজি রাস্তা দিয়ে যেতে গর্তের মধ্যে পড়ে যান। কিন্তু মহান আল্লাহর কি নিদর্শন, সেই গর্তে আবু জাহেল নিজেই পড়ে যান। অথচ প্রিয় নবী আবু জাহেলকে ওই গর্ত থেকে উঠিয়েছিলেন। প্রিয় নবীজি শুধু বড় হওয়ার কারণেই আবু জাহেলের প্রতি এই সম্মান প্রদর্শন করেছেন। বড়দের মধ্যে পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি সাধারণ মুসলমানও হতে পারে। পিতামাতার প্রতি দায়িত্ব পালনের বিষয়টি পবিত্র কোরআন দ্বারা স্বীকৃত। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বৃদ্ধ পিতামাতার প্রতি উত্তম আচরণ করার বিষয়ে সুস্পষ্ট বার্তা দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিয়ুম ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمه। অর্থাৎ তোমাদের পিতামাতার যে কোনো একজন অথবা দুজনেই যদি তোমাদের সামনে বার্ধক্যে উপনীত হয়, তোমরা তাদের ব্যাপারে বিরক্তিসূচক উপশব্দটুকু উচ্চারণ করবে না এবং তাদের ধমক দিবে না, তাদের সাথে নরম ভাষায় কথা বলবে এবং তাদের জন্য তোমাদের দয়ার বাহুগুলো প্রসারিত করে দিবে। সূরা বনী ইসরাইল আয়াত 24। শুধু তাই নয়, ভরণ পোষণ ও সাহায্য সহযোগিতার ক্ষেত্র পিতামাতাকে অগ্রাধিকার দিতে হবে, এমনটি কোরআন কারীমে এসেছে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়াসআলুনাকা মা তায়ুনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। অর্থাৎ হে নবী, তারা যদি আপনাকে প্রশ্ন করে যে কাদের পিছনে খরচ করা উত্তম, আপনি বলে দিন, তোমরা উত্তম যা কিছু খরচ করবে সে খরচ করার ক্ষেত্র প্রথমেই পিতামাতা, অতপর নিকটাত্মীয়, এরপর এতিম, সর্বশেষ অভাবগ্রস্ত ব্যক্তির পিছনে খরচ করবে। সূরা বাকারা আয়াত 215। আর যদি প্রবীণ হিসাবে প্রতিবেশী হয়, তাহলে তার এই দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রিয়নবী বাণী উচ্চারণ করেছেন, কারণ প্রতিবেশীদের প্রতি অনুকম্পা প্রদর্শন করা, তাদের খানাপিনার খোঁজখবর নেয়া, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা, এসকল ইসলাম একটি মুমিনের জন্য অপরিহার্য করে দিয়েছে। প্রিয়নবী এমনও বলেছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ও জারুহু জাইউন ইলা জামবিহি, অর্থাৎ যে ব্যক্তি পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত বিনিদ্র রজনী কাটায়, সে প্রকৃত মুমিন নয়। হাদিস 1763। বড়রা যদি হয় সাধারণ মুসলমান, তাদের প্রতি দয়ার হাত প্রসারিত করা, তাদের সার্বিক মঙ্গল কামনা করা, সুখে দুঃখে তাদের পাশে থাকা, সৃষ্টির প্রতি দয়া করার সামিল। যারা এমনটি করেন আল্লাহ তাআলা তাদের অধিক ভালোবাসেন, তাদের প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, দুনিয়াতে তাদেরকে সাহায্য করেন। প্রিয় নবী ইরশাদ করেছেন, আল খালকু ইয়ালুল্লাহ ফাহাব্বাল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি, অর্থাৎ সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার, সুতরাং সৃষ্টির মধ্যে সেই সবচেয়ে বেশি উত্তম যে তার সৃষ্টির প্রতি সদয়। মিশকাতুল মাসাবি, হাদিস 4998। প্রিয় নবী আরো বলেছেন, আল্লাহু ফি আউনি আব্দি মা কানা আল আব্দু ফি আউনি আখি, অর্থাৎ আল্লাহ তার বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। মুসলিম শরীফ। বড়দের দুঃসময়ে তাদের সহযোগিতার ক্ষেত্রে অতীতকে সামনে আনা যাবে না। প্রিয়নবীর জীবনী থেকে এমনটি দেখা যায়। নবীজিকে এক বুড়ি কষ্ট দেওয়ার জন্য তার পথে কাঁটা বিছিয়ে রাখত, আর সেই কাঁটা প্রিয়নবীর পায়ে ফুটলে বুড়ি অদূরে দাঁড়িয়ে হাসত। এরূপ কষ্ট প্রিয়নবী যার কাছ থেকে পেয়েছিলেন তাকেই কিনা একদিন না দেখে তার খোঁজে বের হলেন এবং বুড়িকে অসুস্থ দেখতে পেলেন। প্রিয়নবী সবকিছু ভুলে বুড়ির সেবায় নিয়োজিত হলেন, এটা গ্রহণ করাটাই প্রিয়নবীর আদর্শ। সুতরাং বড়দের প্রতি সম্মান আর দায়িত্ব পালনে আমাদের কতটা আন্তরিক হতে হবে আর কতটা দায়িত্বশীল হতে হবে তা প্রিয়নবীর জীবন থেকে অনুভব করা যায়। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনজন, শুভাকাঙ্ক্ষী, তাদের মধ্যে যারা বড় আছে তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি, তাদের সুখ দিকে পাশে দাঁড়াই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল বড়দের সম্মান। বললেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন এন্ড্রু কিশোরের কণ্ঠে দেশের গান। গানে কথা সাজিয়েছেন সিদ্দিক চৌধুরী, সুর করেছেন এ এইচ এম রফিক।

0: এন্ড্রু কিশোরের গানটি শুনলেন দেশের গান
1: বাংলাদেশ বেতার। আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
2: আজ সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:48। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে।
0: এবারে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি সকাল 9:05, ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ সকাল 10:05, বাজেট 2026-2027 নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান শুনবেন সকাল 10:45, ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11:20, পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন বেলা 2:20, এই সপ্তাহের নাটক শোধ বেলা 3:05, রচনা মিল্টন আশরাফ, প্রযোজনা আনিসুর রহমান, মাদক বিরোধী ম্যাগজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা বেলা 4:05।
1: ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন প্রচারিত হবে বিকেল 4:35। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন বিশ্বকাপ দামামা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধূ সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 প্রচারিত হবে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনবেন রাত 10:30।
0: এবারে FM এর অনুষ্ঠান, FM 92 মেগাহার্জে সন্ধে 7:00-11:00 পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান, FM 106 মেগাহার্জে বেলা 12:10 পর্যন্ত এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন ভোরের গান। শিল্পী ফাতেমাতু জোহরা, গানের কথা সাজিয়েছেন ফজলে খোদা, সুর আরোপ করেছেন সজীব ও শ্যাম।

ভোরের গান শুনলেন, শিল্পী ছিলেন ফাতেমাতুজ্জোহরা, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রী।

0: পটপটখানি নজরুল সঙ্গীত শুনলেন বিজন চন্দ্র মিস্ত্রির কণ্ঠে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী রোকাইয়া হাসিনা।

0: শ্রোতা বন্ধু, পৃথিবীর বৃহত্তম গাঙ্গেয় বদ্বীপ বাংলাদেশ পদ্মা মেঘনা যমুনা তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পরিবাহিত প্রবাহ ধারায় বাংলার মাটি কৃষি কাজের জন্য অত্যন্ত উর্বর। তাই তো এদেশের মানুষের জীবন ও জীবিকার সাথে কৃষি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমাদের অর্থনীতি, সামাজিকতা ও সংস্কৃতির অন্যতম নিয়ামক হচ্ছে বাংলার কৃষি। প্রকৃতি নির্ভর কৃষি কার্যক্রম এখন প্রযুক্তি ও যান্ত্রিক নির্ভর হচ্ছে, যার ফলে আমাদের উৎপাদন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কৃষি অর্থনীতির হাত ধরেই বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে সমৃদ্ধ হোক, এমনই প্রত্যাশায় কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের কৃষি সমাচার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সবুজ প্রকৃতির বিকল্প নেই। পরিবেশ দূষণ রোধে বিশেষ করে শহরাঞ্চলে ছাদ বাগান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমার কৃষি পর্বে পরিবেশ দূষণ রোধে বাড়ির ছাদে বাগান স্থাপন বিষয়ে শুনব একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছে তানিয়া সুলতানা। আজ আমরা কথা বলব পরিবেশ দূষণ রোধে বাড়ির ছাদে বাগান স্থাপন এই বিষয়টি নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন জাকিয়া সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে।
2: আপনাকেও স্বাগত।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাইব পরিবেশ দূষণ রোধে বাড়ির ছাদে কেন বাগান স্থাপন করা জরুরি।
2: প্রকৃতিতে প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠছে মানুষের জীবন। এই শহরে গাছপালা কম থাকায় অক্সিজেন উৎপাদন কম হয় আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে অধিক জনসংখ্যা, যানবাহন ও গাছপালা কমে যাওয়ার কারণে পরিবেশ দূষণ আগের তুলনায় অনেক বেশি। তাই পরিবেশ দূষণ রোধে ভূমিকা রাখতে পারে একটি জিনিস, সেটা হচ্ছে ছাদ বাগান। এছাড়াও পরিবেশবিদরা বলছেন, ব্যাপকভাবে যদি ছাদ বাগান করা সম্ভব হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড সহ বেশ কিছু ক্ষতিকর উপাদানের মাত্রা কমিয়ে পরিবেশে দূষণ কমাবে এবং তাপমাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করবে। এছাড়াও বাড়ির ছাদে বাগান স্থাপন পরিবেশ দূষণ রোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর বাগান যদি তৈরি করা হয় তাপমাত্রা কমতে সাহায্য করবে, কার্বন ডাইঅক্সাইড সহ যে দূষণকারী উপাদানগুলো আছে সেগুলো কমিয়ে আনা দ্রুত সম্ভব। এছাড়াও বাতাস থেকে অন্যান্য যে দূষণকারী উপাদানগুলো শোষণ করে নিবে, অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করবে, এর ফলে কি হবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে।
1: কিন্তু যারা বাগান স্থাপন করবে কিংবা বাগান তৈরি করবে তারা কিভাবে করবে?
2: আসলে ছাদ বাগান তৈরি করার জন্য কিছু টিপস হচ্ছে, প্রথমেই যেটা সেটা হচ্ছে ছাদ বাগান করার জন্য পরিকল্পনা করে নিতে হবে। যেমন কোন গাছপালা লাগাতে চায়, কোন ধরনের মাটি ব্যবহার করবে এবং কিভাবে পানি সরবরাহ করবে। এরপরে উপযুক্ত গাছপালা নির্বাচন করতে হবে, অর্থাৎ ছাদ বাগানের জন্য এটা নির্বাচন করতে হবে। যেমন খাটো প্রজাতির গাছগুলো, সবজি, ফল ফুল, এই গাছগুলো নির্বাচন করতে হবে। আর খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে মাটি নির্বাচনটা, ভালো মানের মাটি ব্যবহার করতে হবে, প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করতে হবে। আর পানি সরবরাহটা হচ্ছে নির্ভরযোগ্য স্থান থেকে সাধারণত পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে, যেমন বৃষ্টির পানি অথবা কোনো পাইপলাইনের মাধ্যমে। আর সঠিকভাবে নিয়মিত যে গাছগুলো ছাদ বাগানে লাগানো হবে পরিচর্যা করতে হবে, আগাছা পরিষ্কার করা, পোকামাকড় দমন করা এবং প্রয়োজনীয় সার দেওয়া। এভাবে সাধারণত সব বিষয় খেয়াল করে পরিকল্পনা মাফিক ছাদ বাগান করা যায়।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইবো ছাদ বাগান পরিবেশ দূষণ রোধে কিভাবে সাহায্য করে।
2: এক্ষেত্রে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ছাদ বাগান। প্রথমে গাছপালা সূর্যের তাপ শোষণ করে নেয় এবং প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ যে পানিটা বের করবে সেটা জলীয় বাষ্প আকারে পানি বের করে দেয়, ফলে কি হয় তাপমাত্রা কমে আনতে সহায়তা করে। আর বায়ু দূষণ হ্রাস করে, মানে গাছপালা বাতাস থেকে যে দূষণকারী উপাদান যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং অন্যান্য যে গ্যাসগুলো আছে সেগুলো শোষণ করে এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে, ফলে কি হয় বায়ু দূষণ কমতে সাহায্য করে। শব্দ দূষণ হ্রাস করে, অর্থাৎ গাছপালা শব্দগুলো শোষণ করে এবং শব্দ দূষণ কমাতে সাহায্য করে। এছাড়াও আমরা যে ছাদ বাগান থেকে খাবারগুলো পেয়ে থাকি এটা হচ্ছে খাদ্য নিরাপত্তা দেয়। কিভাবে? ছাদ বাগানে সবজি, ফল এবং যে অন্যান্য গাছগুলো লাগানো হয় সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়, যেটা পরিবেশের উপরে চাপ কমায়। এছাড়াও পানি সংরক্ষণ করা যায়, ছাদ বাগান বৃষ্টির যে পানি আছে সেটা সংগ্রহ করতে সাহায্য করে, এটা পরে ব্যবহার করার জন্য সংরক্ষণ করতে পারে এবং এটা ওই ব্যবস্থা করে পরবর্তীতে এই পানিগুলো আবার ব্যবহার করবে। আরেকটা জিনিস হয় জীববৈচিত্র্য, মানে ছাদ বাগান করলে বিভিন্ন প্রকার পাখি, পোকামাকড় এবং অন্যান্য প্রাণীর আবাসস্থল তৈরি হয়, যেটা জীববৈচিত্র্য বৃদ্ধি করতে সাহায্য করে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই আপনাদের তথ্যগুলি আমাদের কৃষিজীবী ভাই বোনদের উপকারে আসবে।
2: আপনাকেও ধন্যবাদ।

0: কোপতে
1: হেইয়ো
0: আর উদরে কোপতে বদরত দি জলদি কাট কাইটি কাইটে সব কটা আম গাছ মিশাইয়ে দে ওই গাছ আমি আর দেখতে চাই না বদরত দি এই বছর ওই গাছ আমারে ফতুর করে ফেলাইছে
1: অনেক দিনের পুরনো গাছ মিয়া কুড়াল তো জোরেই মারতেছি কিন্তু গাছের উপর লাগতেছে না
0: আরে জোরে মার
1: হেইয়ো
0: ওই আম গাছ কাইটে এই ভিটা বাড়িতে এবছর পাটের চাষ করব বাজারে পাটের অনেক দাম শুনেছি আম চাষের ক্ষতি পাট চাষ করে পোষায় দেব সালা কুড়াল সালা
1: হেইয়ো হেইয়ো
2: আরে আরে আরে ইডা কি করতেছো বদর অমন বাহারের আম গাছটা কাইতে ফেলাচ্ছো
1: সামাদ ভাই যে কষ্টেন
0: কাট বদর কাইটে কাইটে একেবারে সাফ করে দে
2: আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়েছে সামাদ এমন ঝাঁকালো বড় আম গাছ তুমি কাইটে ফেলাচ্ছো
0: ওই বোঝা এই বিটেতে রাইখে ক্ষতির পরিমাণ আর বাড়তে চাইতে সালাম ভাই আম তো মেলায় হয়েছে কিন্তু বাজারের দাম খুবই কম তাই
2: মনের দুঃখে গাছ কাটতে চাইছো তাই তো কামটা ঠিক করতেছো না সামাদ পাটের চাষ করতে চাও করবা তোমার বাগানেও তো অনেক জায়গা জমি খালি পড়ে রয়েছে দুই গাছের মধ্যখানেও বেশ ফাঁক ইচ্ছে করলি যে কোনো ফসল তুমি ফলাতে পারো সেখানে
0: সেও কি সম্ভব
2: হ্যাঁ সামাদ উপজেলা কৃষি অফিসারের পরামর্শ নাও তিনি তোমারে বুদ্ধি দেবেন কোন কোন ফসল এই আম বাগানের খালি জায়গায় বোনা যায় দরকার হলি পারে তিনি তোমার এই বিষয়ে কৃষি ব্যাংকে ঋণ ও পাওয়ার ব্যবস্থা করে দেবেন
0: তাহলে গাছ আমি কাটবো না
3: না সেতুর বাপ আমন লক লইকা আমের গাছ আপনি কাটাবেন না সেতুর স্কুলের মাস্টার সাহেবও মানা করেছে তিনি বলেছে ভিটেতে আমের গাছ রাইখেও অন্য ফসল করা যায় তাই তো আমি এসেছি কথাটা আপনারে শুনায়ে
2: ভাবি যেন ঠিকই কয়েছেন সামাদ আজই তুমি কৃষি অফিসারের কাছে যাও তার পরামর্শ নিয়ে কাজ করো
3: মাস্টার সাহেব একই কথা কয়েছে পারলে বেশি করে গাছ লাগাইতে বলেছে
0: তালি পরে কুড়াল থামারে বদর সবাই যখন কতিছে গাছ আর কাটবো না
3: হ্যাঁ সেতুর বাপ আমরা ভিটার খালি জায়গায় গাছ আরো লাগাবো
1: সে কথা আগে বলবেন তো ভাবি না
4: আমাদের প্রকৃতি ও পরিবেশ রক্ষা করতে না পারলে বাসযোগ্য এই পৃথিবী অস্বাস্থ্যকর হয়ে যাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে আমাদের সকলকে পরিবেশ সচেতন হতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই তাই আসুন এই বর্ষায় প্রত্যেকেই অন্তত একটি করে হলেও গাছ লাগাই এমনই আহ্বান জানিয়ে কৃষি সমাচারের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি
5: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল গ্রন্থনা উপস্থাপনা ছিলেন মিজানুর রহমান সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়
6: বাংলাদেশ বেতার একটু পরে শুনতে পাবেন সকাল 7টার খবর

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 5ই আষাঢ়, 3রা মহরম, 19শে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছে মনজুরুল হক। শুরুতেই শিরোনাম। জুয়া প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন এবং বগুড়া বিশ্ববিদ্যালয় আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নিরাপত্তা কড়াকড়ি যেন জনগণের সঙ্গে সরকার প্রধানের দূরত্ব তৈরি না করে সে বিষয়ে সতর্ক থাকতে এসএসএফ এর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। আড়াই বছরের মধ্যে 4টি আন্তজেলা বাস টার্মিনাল ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। গণমাধ্যমের সংস্কার প্রক্রিয়ায় সরকার সহায়ক ও সহযোগী অংশীদার, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। যুদ্ধবন্ধে চুক্তি স্বাক্ষরের পর ইরানের উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। এবং ফিফা বিশ্বকাপে এখন মেক্সিকোর মুখোমুখি দক্ষিণ কোরিয়া, ক্যানাডার কাছে 6-0 কাতার, সুইজারল্যান্ডের কাছে 4-1 বসনিয়া হার্জেগোভিনার পরাজয় এবং চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ 1-1 ড্র। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জুয়া প্রতিরোধ আইন 2026, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন 2026 এবং বগুড়া বিশ্ববিদ্যালয় আইন 2026-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার 10ম বৈঠক অনুষ্ঠিত হয়। জুয়া প্রতিরোধ আইন 2026-এর খসড়ায় বলা হয়, সময়ের পরিবর্তনের সাথে সাথে জুয়ার বিস্তারেও অত্যাধুনিক প্রযুক্তি সন্নিবেশিত হওয়ায় অনলাইন ও অফলাইন নানা ধরনের জুয়া কার্যক্রম বিস্তার লাভ করছে। ফলে জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা হ্রাস, আর্থসামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতি প্রতিরোধ করবে এবং রাষ্ট্রের সার্বিক নৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867-এর প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে হালনাগাদ ও যুগোপযোগী করে জুয়া প্রতিরোধ আইন 2026-এর খসড়া প্রণয়ন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন 2026-এর খসড়া আইনে বলা হয়, মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ, সরবরাহ, চাহিদা হ্রাস, অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধ এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনকল্পে এটি প্রণয়ন করা হয়। এদিকে বগুড়া বিশ্ববিদ্যালয় আইন 2026-এর খসড়ায় বলা হয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন গত 15ই জুলাই 2001 তারিখে গ্যাজেট আকারে প্রকাশিত হলেও সেটি কার্যকর করা হয় নাই। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, সুযোগ সুবিধা সৃষ্টি এবং জ্ঞান চর্চা ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় পাবলিক পরীক্ষাসমূহে নকল, প্রশ্নপত্র প্রশ্নফাঁস, জাল সনদ প্রস্তুত ইত্যাদি অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে দ্য পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে এই আইনের খসড়া উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধান হিসেবে তাকে জনগণের কাছ থেকে দূরে ঠেলে না দেয়, উন্নত বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানী তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে এসএসএফ এর 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান। সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপর তাঁর সবচেয়ে বেশি নির্ভরতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
2: এসএসএফ কে আরো কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আরো একটি বিষয়ের উপরে আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করতে চাই। অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন। তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে কোন রকম রূঢ় ব্যবহারের শিকার না হন সেদিকেও আপনাদেরকে বিশেষভাবে নজর রাখার জন্য আমি আহ্বান করব।
0: প্রতিষ্ঠার পর থেকে এসএসএফ এর অসাধারণ ভূমিকার বিষয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন মেয়াদে সরকার প্রধান থাকাকালে এবং জীবনের শেষ দিনগুলোতে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি এসএসএফ এর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসের অন্যতম বৃহত্তম নামাজ জানাজা আয়োজনের ক্ষেত্রেও প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। গতকাল সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদত হোসেন স্বাধীন জানান, বৈঠকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। তিনি জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও এ সময় আলোচনা হয়। শাহাদত হোসেন স্বাধীন বলেন, এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে ব্রিটিশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার। এদিকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদত হোসেন স্বাধীন জানান, বৈঠকে চীন ও বাংলাদেশের মধ্যে বিশেষ করে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কারিগরি শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি সহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠক দুটিতে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঋণ খেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় মনোনয়ন পাওয়ার অযোগ্য বিধায় বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী বর্তমান জাতীয় সংসদের কোন সদস্যকে ঋণ খেলাপি বলা যাবে না। তিনি গতকাল জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অফ অর্ডারে দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে একথা বলেন। সংসদ সদস্যদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ঋণখেলাপি মনোনয়ন পেয়েছেন এমন অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের দাবি আইনের সঠিক ব্যাখ্যা নয়। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ এবং এর সদস্যদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী আইন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আদেশ এবং অন্যান্য প্রযোজ্য বিধান অনুযায়ী ঋণ খেলাপিরা নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য, তাদের দলীয় মনোনয়নও দেওয়া যায় না। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় কোন প্রার্থীর বিরুদ্ধে ব্যাংক সংক্রান্ত মামলা বা অন্যান্য ব্যক্তিগত আইনি জটিলতা থাকতে পারে, কিন্তু পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয় নিষ্পত্তি হয়ে থাকতে পারে। এদিকে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের ধনী দরিদ্র বৈষম্য কমাতে সহায়ক হবে। প্রস্তাবিত বাজেটের প্রশংসা করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ বাজেট দরিদ্র, মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। সংসদের বৈঠক আগামী রবিবার বিকেল 3টায় আবার বসবে। সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, 2 থেকে 2.5 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে। তিনি গতকাল সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে একথা বলেন। রেলসেবার মান উন্নয়নে প্রায় 400 বগি ও ইঞ্জিন আনা হচ্ছে তা নিয়ে মন্ত্রী বলেন, মেট্রো রেলের পাশে মনোরেল হবে, এতে রাজধানীর পার্শ্ববর্তী জেলাগুলোর মানুষ সহজেই যাতায়াত করতে পারবে। পরে এক প্রশ্নের জবাবে তিনি জানান, পদ্মার রেল সেতুর নিচের মাটি বিক্রি করা হয়নি, কাজের সময় অতিরিক্ত মাটি সরানোর কথা থাকলেও সে সময় সেটি না করায় এখন মাটি সরানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার, সেই লক্ষ্যে পথ নকশা তৈরি করা হচ্ছে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই কর্মশালার আয়োজন করে। গণমাধ্যম জগতের সকল ধারার অংশীজনের প্রতিনিধিরা এতে অংশ নেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা আর স্বশাসিত নিয়ন্ত্রক কাঠামো নিয়ে বাংলাদেশে আলোচনা বহুদিনের। বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব, নিয়ন্ত্রণমূলক আইন এবং পেশাগত নিরাপত্তাহীনতার অভিযোগের মধ্যেই এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংবাদপত্র, টেলিভিশন, মালিকপক্ষ, সম্পাদক, সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম বিশেষজ্ঞদের একই প্ল্যাটফর্মে এনে স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, এই উদ্যোগ গণমাধ্যমের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। তিনি জানান, সংস্কার প্রক্রিয়ায় সরকার নিয়ন্ত্রকের ভূমিকায় নয়, বরং একজন সহায়ক ও সমন্বয়কারী অংশীদার হিসেবে কাজ করবে।
4: সর্বসম্মতিক্রমে পথ চলার বিন্দুটা কোনটা, এটা যদি আমরা খুঁজে বের করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সরকারও সেখানে একজন অংশীদার এবং একই সঙ্গে সরকার এই কাজের ফ্যাসিলিটেটর এবং একই সঙ্গে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের মহৎ উদ্দেশ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে। এবং আমাদের লক্ষ্য সম্পর্কে তো আমরা সবাই জানি, আমরা যেহেতু লক্ষ্যের ব্যাপারে একমত আছি এবং আমরা যেহেতু সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছি, এখন আমরা লক্ষ্যে যাওয়ার পথ নকশাটা তৈরি করব।
3: মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের যে অঙ্গীকার করেছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে গণমাধ্যম। আর সেই লক্ষ্যেই স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি একটি কার্যকর ও টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
4: আমাদের এই সরকার নির্বাচনে যাওয়ার আগেই জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম।
3: অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে গণমাধ্যমকে সরকারের উন্নয়ন যাত্রার সহযাত্রী হিসেবে দেখতে চায় সরকার। একই সঙ্গে তিনি প্রস্তাবিত কমিশনকে শক্তিশালী ও জবাবদিহিতামূলক করার উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তার উপস্থাপিত রূপরেখার ভিত্তিতে সম্পাদক, সাংবাদিক প্রতিনিধি, মালিকপক্ষ ও বিভিন্ন সংগঠনের নেতারা জাতীয় কর্মপরিকল্পনার খসড়া ও নিজেদের সুপারিশ তুলে ধরেন। মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন টেলিভিশন মালিক, সম্পাদক বৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং দেশের শীর্ষ গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি রৌনক জাহান। শিক্ষামন্ত্রী ডক্টর আনামুল এহসানুল হক মিলন বলেছেন, আগামী 20 জুলাই SSC পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রশ্ন ফাঁস বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, উদ্ভাবনী শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে দেশব্যাপী আয়োজিত ইনোভেশন আইডিয়া শোকেসের সমাপনী অনুষ্ঠান আগামী 28 ও 29 জুন অনুষ্ঠিত হবে এবং এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, গত 4 এপ্রিল থেকে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুরু হওয়া ফুটবল প্রতিযোগিতা আগামী 20 জুন জাতীয় স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের মাধ্যমে শেষ হবে। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীতে স্পোর্টস ও কালচার এবং ষষ্ঠ শ্রেণী থেকে লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষা এবং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন নামে দুটি করে নতুন বিষয় চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেন, দেশে বিলুপ্ত ফলগুলোকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে। মন্ত্রী গতকাল রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: মধুমাস এলেই যেন বদলে যায় বাংলাদেশের প্রকৃতি। গাছে গাছে ঝুলে থাকা সোনালী আম, সুগন্ধ ছড়ানো কাঁঠাল, রসালো লিচু আর নানান দেশীয় ফলে ভরে ওঠে চারপাশ। একসময় মৌসুমি খাবার হিসেবেই পরিচিত ছিল এসব ফল, তবে এখন দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার নাম ফল চাষ। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের ফলকে শক্তিশালী রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে শুরু হওয়া তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা 2026 এর উদ্বোধন করে কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, কৃষিকে কেন্দ্র করেই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। বছর ব্যবধানে প্রায় 10% বাড়ানো হয়েছে কৃষি বাজেট, যা উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্য আমদানির ওপর নির্ভরতা কমাতে ভূমিকা রাখবে।
6: অতীতের যে কোনো বাজেট থেকে বৃহত্তম বাজেট কৃষির উপরে, কারণ আমরা কৃষিকে নিয়ে আমাদের মূল পরিকল্পনা। ফল বাংলাদেশের ওয়ান অফ দ্য স্ট্রং এক্সপোর্ট আইটেম হিসেবে খুব দ্রুত সামনে এগিয়ে আসবে, এই আশা করছি আমরা।
3: মেলায় সবচেয়ে বেশি নজর কাটছে দেশীয় ও প্রায় হারিয়ে যেতে বসা নানা প্রজাতির ফল। প্রদর্শনীর পাশাপাশি চলছে সরাসরি বেচা কেনাও। বাজার দরের তুলনায় কম দামে ফল কিনতে পেরে খুশি ক্রেতারা। আয়োজকদের মতে এ ধরনের উদ্যোগ ভোক্তা ও উৎপাদকের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করছে।
7: অনেক ফল আছে কিন্তু সেটা বিলুপ্ত হয়ে গেছে, আমরা চোখে দেখি না, আমরা তো ছবি দেখি। সেই বিভিন্ন রকমের দেশি ফলের সমাহার এখানে আছে।
8: এটা হচ্ছে হাড়িভাঙ্গা আম দিয়ে এটা হচ্ছে সাবান তৈরি করা হয়েছে, আর এটা হচ্ছে পেঁপে দিয়ে সাবান তৈরি করা। গতবারও এরকম অদ্ভুত কিছু ফল দেখেছি যেগুলো আসলে আমি আগে দেখিনি কখনো, এবারও তাই।
9: সকল প্রকার ঔষধি গুণাগুণ আমাদের মানে খাদ্য নিরাপত্তা সব বিষয় নিয়ে আমরা এটা উপস্থাপন করেছি আর কি।
3: সংশ্লিষ্টদের মতে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, আন্তর্জাতিক মানের সংরক্ষণ, প্যাকেজিং, কোল্ড চেইন ও রপ্তানি অবকাঠামো শক্তিশালী করা গেলে বাংলাদেশের ফলই হতে পারে আগামী দিনের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনের বড় উৎস। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্য যুদ্ধবন্ধে চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে। এদিকে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 60 দিনের আলোচনার সময় আজ থেকে শুরু হয়েছে। এরই মধ্যে সুইজারল্যান্ড, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনার পরিকল্পনা করছে। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। মেক্সিকোর জাপোপান স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলে এখন স্বাগতিক মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করছে। এদিকে আজ ভোর 4টায় কানাডার ভ্যাঙ্কুভারে স্বাগতিক কানাডা 6-0 গোলে কাতারকে পরাজিত করে। অপরদিকে রাতে 1টায় লস অ্যাঞ্জেলসে বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে পরাজিত করেছে সুইজারল্যান্ড। গতকাল রাত 10টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:48। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। জুয়া প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন এবং বগুড়া বিশ্ববিদ্যালয় আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নিরাপত্তা কড়াকড়ি যেন জনগণের সঙ্গে সরকারের প্রধানের দূরত্ব তৈরি না করে সে বিষয়ে সতর্ক থাকতে এসএসএফ এর প্রতি প্রধানমন্ত্রী আহ্বান। 2.5 বছরের মধ্যে 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। গণমাধ্যমের সংস্কার প্রক্রিয়ায় সরকার সহায়ক ও সহযোগীর অংশীদার, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। যুদ্ধ বন্ধে চুক্তি স্বাক্ষরের পর ইরানের উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। এবং ফিফা বিশ্বকাপে এখন মেক্সিকোর মুখোমুখি দক্ষিণ কোরিয়া। কানাডার কাছে 6-0 কাতারের, সুইজারল্যান্ডের কাছে 4-1 বসনিয়া হার্জেগোভিনার পরাজয়, এবং চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ 1-1 ড্র। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, আমরা সবসময় বলে থাকি যে ছোট পরিবার মানেই হচ্ছে সুখী পরিবার। তবে সেই পরিবারটাকে ছোট রাখার জন্য দরকার পরিকল্পনার। সেই পরিকল্পনা সব রকম বা সব দিক থেকেই হওয়া চাই। কিভাবে পরিকল্পনা করে পরিবারটাকে ছোট রাখা হবে, কটি সন্তান আপনি নিতে চান পরিবারের জন্য, আবার সেই সাথে সেই সন্তানকে কিভাবে লালন পালন করবেন, সব কিছুই কিন্তু সেই পরিকল্পনার অংশ। যদি যথাযথ পরিকল্পনা করা যায় তাহলে কিন্তু সেই সংসারটা যেমন সুখের হবে, একই সাথে সেই সংসারে আসবে সচ্ছলতা। আমরা চাই সকলের পরিবার সুখের নীড় হয়ে উঠুক, এমনই প্রত্যাশায় শুরু করছি সুখের ঠিকানার আজকের আয়োজন। শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলবো এই গর্ভধারণ বা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ যেন না হয় সেই জন্য মহিলাদের জন্য পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতির মধ্য দিয়ে একটি বা অন্যতম টিউবেক্টমি সম্পর্কে। আর এই সম্পর্কে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ঘিওর মানিকগঞ্জ। প্রথমে যে বিষয়টা জানতে চাই, আমরা ছোট্ট করে তো বললাম যে টিউবেক্টমি হচ্ছে স্থায়ী পদ্ধতি, একটু বিস্তারিতভাবে যদি বলা হয় যে আসলে এই বিষয়টা কি?
2: পরিকল্পিত পরিবার গড়ার ক্ষেত্রে আমরা পরিবার পরিকল্পনার কথা বলি। পরিবার পরিকল্পনা মূল উদ্দেশ্য যেটা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করা, যেটা ইতিমধ্যে আপনি বলেছেন। বর্তমানে বাংলাদেশে 60টি আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতি রয়েছে, স্থায়ী এবং অস্থায়ী দুই ভাগে বিভক্ত। অস্থায়ী হিসেবে যেগুলো আছে আমরা অনেকেই জানি, যে মুখে খাবার বড়ি, পুরুষদের জন্য কন্ডোম, ইনজেক্টেবলস আছে। দীর্ঘমেয়াদী অস্থায়ী হিসেবে ইমপ্লান্ট এবং আইইউডি রয়েছে। এবং দীর্ঘমেয়াদী হিসাব স্থায়ী হিসাবে দুটো পদ্ধতি রয়েছে, একটা মহিলাদের জন্য যে রয়েছে টিউবেক্টমি এবং বা লাইগেশনও বলে, আর পুরুষদের জন্য একটা রয়েছে সেটা হচ্ছে এনএসপি। যেটা টিউবেক্টমির কথা যেটা বললেন, এটা হচ্ছে মহিলাদের যে পদ্ধতিগুলো তাদের মধ্যে এটা হচ্ছে স্থায়ী পদ্ধতি। আমাদের অন্যান্য যে পদ্ধতিগুলো মহিলাদের রয়েছে পদ্ধতিগুলোর সাথে কিন্তু হরমোনের কানেকশন আছে, এবং যেহেতু এই পদ্ধতিটা কিন্তু নন হরমোনাল এবং স্থায়ী, এবং সেহেতু এই পদ্ধতিটা হচ্ছে মহিলাদের জন্য খুবই কার্যকরী একটা পদ্ধতি।
1: এটা যেহেতু বলছেন যে হরমোনাল না, তাহলে এটা আসলে মহিলাদের শরীরে কিভাবে কাজ করে বা কিভাবে এটাকে আসলে মহিলাদের শরীরের সাথে মানানসই করা হয়?
2: যেহেতু এটাকে বলা হচ্ছে যেটা স্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতিটার মূল বিষয় হচ্ছে যে ফেলোপিয়ান যে টিউব যেটা, এটা একটা ছোট্ট অপারেশনের মাধ্যমে করা হয়, কাটা হয়, যার কারণে হচ্ছে যে আপনার শারীরিক সম্পর্কের সময় যে বীর্য কিন্তু যে গর্ভধারণের সৃষ্টি করতে পারছে না, যে টিউবটার মধ্য দিয়ে যায় সেই টিউবটা তখন থাকে
1: বন্ধ করে দেওয়া হচ্ছে,
2: যার কারণে গর্ভধারণ হচ্ছে না। বাট এটা এই পদ্ধতিটা নেওয়ার কারণে তাকে কিন্তু খুব কোনো সমস্যায় ভুগতে হচ্ছে না বা তার দাম্পত্য জীবনের উপরও কিন্তু এর কোনো প্রভাব পড়ছে না, এবং এটা খুবই একটা কার্যকরী পদ্ধতি। একটা ছোট্ট একটা অপারেশন যেটা আমাদের অভিজ্ঞ যে সার্জন ডাক্তার যারা রয়েছে তারাই এটা করে থাকে, এবং 15-20 মিনিট সময় লাগে, এবং এটা সব পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মজার বিষয় হচ্ছে যে আপনার এটা করার পরে সে 4-5 ঘন্টা পরে কিন্তু সে একেবারে সম্পূর্ণ স্বাভাবিকভাবে কিন্তু আবার তার কি কাজে কিন্তু সে ফিরে যাচ্ছে।
1: আমরা খুব সহজেই বা খুব সংক্ষিপ্তভাবেই আমরা জানতে পারলাম যে এই যে টিউবেক্টমির কথা আমরা বলছি, এটা যেমন স্থায়ী পদ্ধতি ঠিক একই রকম ভাবে খুব যে ঝুঁকিপূর্ণ কোনো কিছু সেরকমটাও না, খুব সাধারণ একটি অপারেশন, অল্প সময় এবং অল্প সময়ের মধ্যেই সুস্থতা ফিরে পাওয়া সম্ভব এবং সুস্থভাবে বাকি কাজ করা সম্ভব। তারপরেও একটা বিষয় থেকে থাকে যে কোনো অপারেশন বা যে কোনো পদ্ধতির পরবর্তী যে অবস্থা, সেই অবস্থায় গিয়ে কিছু হয়তো অসুবিধার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে এই টিউবেক্টমি যে বিষয়টি রয়েছে বা যে পদ্ধতি রয়েছে, এখানে কি মহিলাদের জন্য কোনো ধরনের অসুবিধা এরকম কোনো কিছু ঘটতে দেখা যায় কিনা বা আছে কিনা?
2: আচ্ছা, অসুবিধার প্রসঙ্গটা যেহেতু আসলো, অপারেশন মানে কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়গুলো চলে আসে, আমাদের এই স্থায়ী পদ্ধতি টিউবেক্টমি হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্তের কিছু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কেউই চাইলে কিন্তু, একজন মহিলা কিন্তু চাইলে স্থায়ী পদ্ধতিতে যেতে পারবে না। সেখানে যাওয়ার জন্য তাকে কমপক্ষে 2টি জীবিত সন্তান থাকতে হবে, এবং ছোট সন্তানের বয়স 1 বছর হতে হবে, এবং তার যে স্বামীর কিন্তু এখানে পূর্ণ কনসেন্ট থাকতে হবে। আর যেটা বললেন যে পার্শ্ব প্রতিক্রিয়াটা হচ্ছে যেহেতু একটা অপারেশন, ডাক্তারের কিন্তু কয়েকদিন অ্যাডভাইস মেনে তাকে ওষুধ গ্রহণ করতে হয়, কিছু নিয়মাবলী মানতে হয়। তবে যদি এখানে কোনো প্রকারের কমপ্লিকেশন হয় সেটার জন্যও কিন্তু ব্যবস্থা আছে, এবং সেটা বিনামূল্যে যোগাযোগ করে ডক্টর শরণাপন্ন নজওয়া যিনি করেছেন তিনি ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। আর একটা বিষয় যেটা হতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যায়, বাট এটার পরিমাণ খুবই নগণ্য, যেটা যে অনেকে দেখা যায় যে না, দুর্ভাগ্যক্রমে বা দুর্ঘটনাক্রমে অনেক সময় যে জীবিত সন্তান ছিল, যারা দুজনই ছিল, কোন দুর্ঘটনা বা অন্য কারণে হয়তো যদি
1: সন্তান যদি
2: হারা হয়ে যায়, সেক্ষেত্রে যেটা আছে রিক্যানালাইজেশন বলে, এটা একটা দীর্ঘ প্রসেস যেটা আবারও পূর্বের অবস্থা থেকে ফিরিয়ে আনা। বাট এটার সাথে বয়সেরও একটা যোগ আছে, যে বয়স বেশি হয়ে গেলে সাধারণত আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা খুব কষ্টকর। এই জন্যই আমরা সবসময় বলে থাকি যে দুইটা জীবিত সন্তান থাকতে হবে এবং তার মধ্যে ছোটটাকে এক বছর দেওয়া, এক বছর একটা বাচ্চা যাওয়ার পরে মানে সে কিন্তু অনেকটা ঝুঁকিমুক্ত বলা চলে,
1: সেদিকে একটু সতর্কতা বিষয়টা থাকতে হয়। আমরা একটি বিষয় শুনছিলাম আপনার কথার প্রেক্ষিতেই যেটা এসেছে, সেটা হচ্ছে যে পরবর্তী সময়ে কোনো অসুবিধা হলে সেটা বিনামূল্যে চিকিৎসাপত্র দেয়া হয়, কিন্তু যেই অপারেশনটার কথা আমরা বলছি, এই অপারেশনটার ক্ষেত্রে কি ধরনের খরচ আছে?
2: কোনো খরচ নেই, বরঞ্চ এখানে তার যেহেতু ছোট্ট অপারেশন, কিন্তু তাকে কয়েকদিন হয়তো বা ঠিক মতন কাজ করতে না পারতে পারে জন্য এবং তার যাতায়াতের জন্য সরকারের তরফ থেকে ইমপ্রেসড ফান্ড থেকে 2350 টাকার একটা প্রণোদনা আছে, সেটা থেকে প্রদান করা হয়।
1: খুবই চমৎকার একটি বিষয় যে একে তো কোনো খরচ নেই, বরং উল্টো কিছু প্রণোদনা পাওয়ারও বিষয় রয়েছে এর সাথে যুক্ত, এবং একই সাথে যে কথাটি আমরা বারবারই বলছি যে একটা সময় হিসেব করে বা পরিকল্পনা মাফিকই কিন্তু এই পদ্ধতিটা গ্রহণ করা যাবে। আপনি চাইলেই কিন্তু এই পদ্ধতিতে যেতে পারবেন না, আপনার সন্তান থাকতে হবে এবং সেটা দুটো যদি হয় জীবিত সন্তান, তারপরেই কিন্তু আপনি সেই পদ্ধতিটা গ্রহণ করতে পারবেন। এই পদ্ধতি কি যে কোনো পরিবার পরিকল্পনা দপ্তর যেটা রয়েছে বা স্বাস্থ্যকেন্দ্র যেগুলো রয়েছে সেখানেই পাওয়া সম্ভব কিনা?
2: যেহেতু এটা একটা ছোট্ট অপারেশনের মাধ্যমে করা হয়, সুতরাং এটা আমি সব জায়গায় আপনি সেবাটা পাবেন না। এটাকে পাওয়া যাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আমাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে সারা দেশব্যাপী, এবং নির্বাচিত কিছু ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র যেখানে আমরা ক্যাম্পের মাধ্যমে এটা করে থাকি। আর সিটি কর্পোরেশন এলাকায় আমাদের সাথে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের সাথে কিছু বেসরকারি ক্লিনিক আছে, তারা এই কাজগুলো করে থাকে।
1: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা, আমরা কথা বলছিলাম মহিলাদের জন্য পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি টিউবেক্টমি সম্পর্কে। নিশ্চয়ই আমাদের আলোচনার মধ্য দিয়ে বুঝতেই পারছেন যে ঠিক কোন সময় কোন পরিকল্পনার ভিত্তিতে আপনি এই পদ্ধতি গ্রহণ করবেন। অবশ্যই সেটা আপনার স্বামী যিনি আছেন তার সম্মতিতেই, আপনাদের দুজনের সিদ্ধান্তেই কিন্তু সেই পদ্ধতি গ্রহণ করতে হবে এবং সেই সময়সীমাটা বুঝেই কিন্তু আপনাকে পদ্ধতি গ্রহণ করতে হবে। আমরা চাই সবার সুস্থতা এবং সেই সাথে সবার আনন্দময় জীবন, আর এই সুস্থতায় আনন্দময় জীবন প্রত্যাশা করি আজ বিদায় নেব সুখের ঠিকানার আয়োজন থেকে। শেষ কথা জানিয়ে যাই, আজকে সুখের ঠিকানার গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় ছিলেন আহমেদ ইসরাফে, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কোয়া মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, এফএম 106 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 90 মেগাহার্জ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম শিল্পী আপেল মাহমুদ, গানটির কথা সাজিয়েছেন ইমরান নূর, সুর করেছেন শিল্পী নিজেই।

দেশের গান শুনছেন। এবারে শিল্পী সাবিনা ইয়াসমিন। এবারে গানটি কথা সাজিয়েছেন নঈম গহর, সুর করেছেন আজাদ রহমান।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন দেশের গান। এবারে শিল্পী সুবীর নন্দী, গানে কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
3: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
2: নতুন বাংলাদেশ।
0: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আয়োজন মালা এখন রয়েছে নজরুল সঙ্গীত, চেয়োনা সুনয়না আর চেয়োনা ইনয়ন পানে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাদিয়া আফরিন মল্লিক।

প্রিয় শ্রোতা, শুনছেন নজরুল সঙ্গীত, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান, শিল্পীকণ্ঠে শুনবেন মোর প্রিয়া হবে এসরানী।

নজরুল সঙ্গীত শুনছেন এবারের শিল্পী লীনা তাপসী খান। শিল্পী কণ্ঠে শুনবেন খেলি ছুঁয়ে বিশ্বলয়ে বিরাট শিশু।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 20 জুন শনিবার প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলা ও খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। বালিকা ফাইনাল খেলায় বেলা 2টায় অংশগ্রহণকারী দল ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পাবনা সাথিয়ার জোড়গাছা ইউনাইটেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক ফাইনাল খেলায় বেলা 3:30 অংশগ্রহণকারী দল ময়মনসিংহের ত্রিশালের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বরিশালের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টের 2টি খেলা ও পুরস্কার বিতরণ বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। টুর্নামেন্টের ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করা হবে বাণিজ্যিক কার্যক্রম FM 104 MHz এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা Q 693 kHz, FM 90 ও FM 104 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 MHz প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনতে পাবেন সকাল 8টার ইংরেজি খবর।

হীরেন্দ্রনাথ মৃধার কথায় রুবায়েত শামীম চৌধুরীর সুরে এ সপ্তাহের গানটি শুনলেন। শিল্পী ছিলেন চম্পা বণিক। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, আমন্ত্রণ পণ্ডিগীতির আয়োজনে। প্রথম শিল্পী রথীন্দ্রনাথ রায়, গীতিকার ও সুরকার হরলাল রায়।

এতক্ষণ পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন একটি দিনের আলোয় আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতিটি ভোরই আমাদের সামনে খুলে দেয় নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার দোয়ার।
1: সেই অনুপ্রেরণাকে সঙ্গে নিয়েই আমরা হাজির হয়েছি দর্পণের আজকের আয়োজনে। মানুষের জীবন, সমাজের নানা দিক, সংস্কৃতির রং এবং সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব।
0: আগামী কিছুক্ষণ আমরা কথা বলবো নানা তথ্যবহুল বিষয় নিয়ে, শুনব অনুপ্রেরণার গল্প, জানব সমসাময়িক ঘটনা আর এমন কিছু প্রসঙ্গ যা আপনার চিন্তার জগৎকে করতে পারে আরও সমৃদ্ধ।
1: তাই ব্যস্ত দিনের শুরুতে একটু সময় রাখুন আমাদের জন্য, জ্ঞান, সচেতনতা আর ইতিবাচক ভাবনার এই যাত্রায় সঙ্গী হন। শুরু হচ্ছে আজকের দর্পণ। সবাইকে আবারও জানাই আন্তরিক সুপ্রভাত।

0: বিশ্বকাপ ফুটবলের 2026 প্রথম সপ্তাহ শেষ হয়ে গেছে, আর এক সপ্তাহেই ফুটবল প্রেমীদের আবেগ যেন ছুঁয়ে ফেলেছে নতুন এক উচ্চতা। বিশ্বের নানা প্রান্তের সমর্থকরা এখন ডুবে আছেন প্রিয় দলের জয় পরাজয়, প্রত্যাশা আর হিসেব নিকেশে।
1: মাঠে যেমন দেখা গেছে আক্রমণাত্মক ফুটবল, তেমনি ছিল রক্ষণভাগের দৃঢ়তা, নাটকীয় মুহূর্ত আর শেষ বাঁশি পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা। কিছু দল শুরুটা করেছে আত্মবিশ্বাস নিয়ে, আবার কেউ কেউ এখনও খুঁজছে নিজেদের সেরা ছন্দ।
0: প্রথম সপ্তাহের আরেকটি বড় প্রাপ্তি হল নতুন কিছু মুখের উত্থান। তরুণ ফুটবলারদের নৈপুণ্য যেমন নজর কেড়েছে, তেমনি মেসি, এমবাপ্পে, ভিনিসিউসের মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও দেখিয়েছেন কেন তারা এখনও দলের সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা।
1: সামনে আরও জমে উঠবে লড়াই, প্রতিটি ম্যাচের গুরুত্ব বাড়বে, বাড়বে চাপ আর প্রত্যাশাও। তাই বলা যায় বিশ্বকাপের গল্প এখনও কেবল শুরু। ফুটবলের এই মহাযজ্ঞে সামনে অপেক্ষা করছে আরও অনেক স্মরণীয় মুহূর্ত, বিস্ময় আর আনন্দের উপলক্ষ।

0: বিশ্বকাপ ফুটবলে রাতেও অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি ম্যাচ। গ্রুপ এ তে ক্রোয়েশিয়া ও সাউথ আফ্রিকার মধ্যে লড়াইয়ে এক এক গোলে ড্র হয়েছে।
1: অন্যদিকে বি গ্রুপে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা। ম্যাচটিতে জয় পেয়েছে 4-1 গোলে সুইজারল্যান্ড।
0: বি গ্রুপে আর এক খেলায় মুখোমুখি কানাডা আর কাতার। এই ম্যাচে জয় পেয়েছে 6-0 গোলে কানাডা।
1: এই মুহূর্তে এ গ্রুপের ম্যাচে মাঠে লড়ছে মেক্সিকো ও সুইজারল্যান্ড। আসুন বিশ্বকাপের এই উৎসবকে আমরা উদযাপন করি সৌহার্দ্য, সহনশীলতা আর ক্রীড়া সুলভ মনোভাব নিয়ে। খেলা হোক আনন্দের, বিজয়ী হোক সুন্দর ক্রীড়া সংস্কৃতি।

0: শ্রোতা বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক দর্পণের আজকের আয়োজন সম্পর্কে। শুরুতেই থাকছে ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনা ও স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে বিশেষ পর্ব এই দিনে। এরপর ঐতিহ্যের সন্ধানে আয়োজনের মাধ্যমে তুলে ধরা হবে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক।
1: এরপর থাকছে যুগের সাজ, যুগের পোশাক। এ পর্বে পরিচয় করিয়ে দেওয়া হবে আমাদের দেশের ঐতিহ্যবাহী পোশাক, অলংকার ও ফ্যাশন সংস্কৃতির সঙ্গে। আর অনুষ্ঠানের শেষ পর্ব আমাদের কানে থাকছে বাংলা গানের সুরেলা আয়োজন।
0: তো শ্রোতা বন্ধুরা, আসুন থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত।

0: প্রিয় শ্রোতা, কালের প্রবাহে প্রতিটি দিনই হয়ে ওঠে কিছু না কিছু ঘটনার সাক্ষী। ইতিহাসের সেই উল্লেখযোগ্য মুহূর্ত, স্মরণীয় ঘটনা আর গুরুত্বপূর্ণ স্মৃতিগুলোকে তুলে ধরতেই আমাদের নিয়মিত আয়োজন এই দিনে।
1: অতীতের নানা ঘটনা, খ্যাতিমান ব্যক্তিদের জন্ম ও প্রয়াণ সহ দিনের উল্লেখযোগ্য তথ্য নিয়ে সামিউল বাশার শানের উপস্থাপনায় এখন শুনবেন আজকের এই দিনে।

প্রিয় শ্রোতারা, আজ ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ শুক্রবার। ইতিহাসের ধারায় আজকের দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা, স্মরণীয় অর্জন এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের জন্ম ও মৃত্যুর সাক্ষী হয়ে আছে। চলুন সময়ের পাল্টা পাতা উল্টে জেনে নেওয়া যাক এমনই কিছু উল্লেখযোগ্য ঘটনা ও স্মৃতি। শুনছেন এই দিনে, ১৪৬৪ সালের এই দিনে ফ্রান্সের রাজা একাদশ লুই সরকারি ডাক ব্যবস্থা চালু করেন। এই উদ্যোগ ইউরোপে সংগঠিত ডাক যোগাযোগ ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৮৬২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্তিতে আইনে সই করেন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। মানবাধিকারের ইতিহাসে এই ঘটনা সমতা ও স্বাধীনতা সংগ্রামে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত। ১৯৬১ সালের এই দিনে কুয়েত ব্রিটিশ তত্ত্বাবধান থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার মাধ্যমে দেশটি নিজস্ব রাষ্ট্রীয় পরিচয় ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পায়। ইতিহাসের ধারাবাহিকতা পেরিয়ে এবার নজর দিচ্ছি আজকের এই দিনে জন্মগ্রহণ করা কিছু স্মরণীয় মানুষের জীবনের দিকে। ১৯০৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ও অধিনায়ক ওয়ালি হ্যামন্ড। ব্যাটিং ও নেতৃত্বের গুণে তিনি ইংলিশ ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি অর্জন করেন। ১৯২২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী নিলস বোর। পরমাণু গঠন ও কোয়ান্টাম তত্ত্বে তার গবেষণা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তিকে সমৃদ্ধ করেছে। ১৯৬৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন। ব্রিটিশ রাজনীতিতে তার নেতৃত্ব ও ব্রেক্সিট পরবর্তী ভূমিকা বিশেষভাবে আলোচিত। সবশেষে শ্রদ্ধাপরে স্মরণ করছে সেসব গুণী মানুষদের যারা আজকের এই দিনেই আমাদের ছেড়ে গেলেও তাদের কর্ম ও স্মৃতির আলোয় আজও উজ্জ্বল হয়ে আছেন। ১৭৪৭ সালের এই দিনে ইরানের শাহ ও আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা নাদের শাহ মৃত্যুবরণ করেন। তার সামরিক সাফল্য ও সাম্রাজ্য বিস্তারের জন্য তিনি ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। ১৯৮২ সালের এই দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী নলিনী দাস মৃত্যুবরণ করেন। স্বাধীনতা আন্দোলনে তার অবদান দেশপ্রেম ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত। ২০২৫ সালের এই দিনে সাহিত্যিক প্রফুল্ল রায় মৃত্যুবরণ করেন। উপন্যাস, গল্প ও সমাজভিত্তিক রচনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। শ্রোতা বন্ধুরা, এই দিনের পর্বের আয়োজন এ পর্যন্তই।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্সে এবং একই সঙ্গে FM 106 মেগাহার্সে। দর্পণ শুধু শোনার একটি আয়োজন নয়, এটি ভাবনা, অনুভব আর মতের বিনিময়ের এক উন্মুক্ত অঙ্গন। তাই আপনাদের সুচিন্তিত মতামত, অনুভূতি আর গঠনমূলক লেখা আমরা সবসময় আন্তরিকভাবে স্বাগত জানাই।
1: এখন দর্পণের জনপ্রিয় আয়োজন ঐতিহ্যের সন্ধানে। এই পর্বে আমরা খুঁজে দেখি বাংলাদেশের অতীতের পদচিহ্ন, উপস্থাপন করি দেশের প্রাচীন স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন এবং গৌরবময় সংস্কৃতির গল্প। আজকের পর্ব ঢাকার মসজিদে মুফতি এ আজম নিয়ে। গ্রন্থনা উপস্থাপনায় আছেন কামাল মিনা।
2: সুপ্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব রাজধানীর পুরানো ঢাকার তনুগঞ্জ লেনে। এখানে আমরা প্রায় 200 বছরের পুরনো একটি মসজিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। মসজিদে মুফতি এ আজম বা কলুটোলা জামে মসজিদ পুরানো ঢাকার সূত্রাপুর থানার 60 নং তনুগঞ্জ লেনে অবস্থিত। 1812 সালে নির্মিত এই ঐতিহাসিক মসজিদটি প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফতি সৈয়দ মোহাম্মদ আমিমুল এহসান বারাকাতি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত। উপমহাদেশের বিখ্যাত এই আলেমে দিন তার জীবদ্দশাই এই মসজিদের খতিব ছিলেন এবং এখানেই তার খানকা ও মাজার অবস্থিত। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি মসজিদে মুফতি এ আজম এই মসজিদের একজন নিয়মিত মুসল্লির সাথে। কি নাম আপনার?
3: মোহাম্মদ মিজানুর রহমান।
2: আপনি নিয়মিত এখানে নামাজ পড়েন?
3: নিয়মিত নামাজ পড়ি।
2: এটা একটা ঐতিহাসিক মসজিদ, মসজিদে মুফতি এ আজম, যেটি নামকরণ পরবর্তীতে করা হয়েছে। এর আগে নাম ছিল কুলুটোলা মসজিদ। এই ঐতিহাসিক মসজিদে নামাজ আদায় করছেন, কেমন লাগে আপনার?
3: আলহামদুলিল্লাহ, এখানে আমি দীর্ঘদিন যাবতীয় আমি জামাতের শহীদ এবং জামাত ছাড়াও নামাজ পড়ি এখানে। আলহামদুলিল্লাহ, এখানে আসা যাওয়া এবং এখানে নামাজ পড়াটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আমার। এখানে ইমাম সাহেব, যারা ব্যবস্থাপনা আছে, কমিটি যারা আছে, সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো, আন্তরিক। এখানে নামাজ পড়ে আমার অত্যন্ত ভালো লাগে এবং শুভকর মনে করি।
2: মসজিদে মুফতি এ আজম বা কলুটোলা জামে মসজিদ দিল্লির শেষ বাহাদুর শাহ জাফরের সময় আকবর শাহ সানির যুগে এই মসজিদ নির্মাণ করা হয়। মসজিদে যে ঐতিহাসিক শিলালিপি স্থাপিত হয়েছে তাতে ফার্সি ভাষায় এই তথ্য দেয়া আছে। 1232 হিজরি তথা 1812 খ্রিস্টাব্দে এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি মসজিদে মুফতি এ আজম এই ঐতিহাসিক মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেবের সাথে। কি নাম আপনার?
4: মোহাম্মদ আল আমিন।
2: এই মসজিদে কত বছর যাবত মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন?
4: আলহামদুলিল্লাহ, আমি 2016 সালের জুন মাস থেকে আমি এই মসজিদে দায়িত্বরত আছি মুয়াজ্জিন হিসেবে।
2: আপনি মসজিদে মুফতি এ আজম এই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন, আপনার অনুভূতি কেমন?
4: আলহামদুলিল্লাহ, যে কোনো আল্লাহ তাআলার ঘরে, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ, তো আল্লাহর ঘরে খেদমত করা এটা বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলার অনেক শুকরিয়া জ্ঞাপন আমি সবসময় করি এবং সবসময় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
2: 1947 সালের পূর্ববর্তী সময়ে হিন্দু মুসলিম দাঙ্গায় মসজিদটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকে এই মসজিদে নামাজ পড়া বন্ধ ছিল। 1947 সালের পরে এই মসজিদে নামাজ শুরু হওয়ার পর 1950-74 সালে পর্যন্ত মসজিদের প্রাথমিক উন্নয়ন সম্পাদিত হয়। সংস্কারকাল থেকে 1964 সাল পর্যন্ত মুফতি এ আজম ছিলেন এই মসজিদের খতিব। 1964 সালে জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব গ্রহণ করার সময় মেজোভাই নোমান বারাকাতির কাছে কলুটোলা মসজিদের খতিবই অর্পণ করেন। 1964 সালে পবিত্র কাবা ঘরের একটি গিলাপ তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রদর্শনের জন্য আনা হয়েছিল মুফতি আমিমুল এহসানের ছোট ভাই সৈয়দ গোফরান নোমানির তত্ত্বাবধানে। বাইতুল মোকাররম এবং কলুটোলা মুফতি আজম মসজিদে এই গিলাপটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। 1993-94 সালে পুরনো স্থাপত্যশৈলী ভেঙে নতুনভাবে নির্মাণ করা হয় এই মসজিদ। তখন মুফতি আমিমুল এহসানের স্মৃতিস্বরূপ এলাকাবাসী মসজিদটির নাম রাখে মসজিদে মুফতি আজম। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি মসজিদে মুফতি আজম এর সম্মানিত ইমাম সাহেবের সাথে। কি নাম আপনার?
5: হাফিজ মাওলানা হাফিজুর রহমান।
2: আপনি কত বছর যাবত এই মসজিদে মুফতি আজম, যে ঐতিহাসিক মসজিদ, এখানে ইমামতির দায়িত্ব পালন করছেন?
5: আমি এই মসজিদে বিগত 7 বছর যাবত এখানে ইমামের দায়িত্ব পালন করে আসছি।
2: এই যে একটা ঐতিহাসিক মসজিদ, প্রায় 215 বছরের পুরাতন মসজিদ, এই মসজিদের ইতিহাস সম্পর্কে একটু বলবেন।
5: যদিও এটা প্রায় 215 বছর আগের পুরনো মসজিদ ছিল, এই মসজিদ প্রতিষ্ঠার পর থেকেই নামাজ হতো। এরপরে কিছু সময় যখন দেশের সংকট বা রায়ট হয়, এখানে দীর্ঘকাল নামাজ বন্ধ থাকার কারণে সেখানে স্তূপ হয়ে যায় আর কি।
2: এই মসজিদ বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে আমরা জানি, এবং সংস্কার হতে হতে আজকে এই পর্যায়ে সম্প্রসারণ করে করে এখন এই মসজিদ কয়তলা?
5: যখন হুজুর এসেছিলেন তখন তো শুধু শিলালিপি পাওয়ার পরে অল্প একটু জায়গা ছিল, সেখানে টিন সেট এবং একতলা থেকে বড় করে 3তলা পর্যন্ত করা হয়। পরবর্তী সংস্করণ সেখানে 6তলা পর্যন্ত এখন সেই মসজিদটা নির্মাণ করা হয়েছে।
2: এই ঐতিহাসিক মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছেন, আপনার অনুভূতি কেমন?
5: আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড় একটা নিয়ামতের মধ্যে আছি। পুরান ঢাকার মুসল্লি এরাও খুব ইসলাম প্রিয়, এই জন্য সব মিলে আলহামদুলিল্লাহ যে মসজিদ দায়িত্ব পালন করতে নিজে খুব সৌভাগ্য মনে করছি।
2: প্রিয় শ্রোতা, এই ছিল মসজিদে মুফতি আজমের সংক্ষিপ্ত ইতিহাস। আগামী পর্বে অন্য কোন ঐতিহাসিক মসজিদের ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।

শ্রোতা বন্ধুরা, টাঙ্গালি শাড়ি আমাদের গর্বের, এর আদি ইতিহাস যে এত ব্যাপক সে কথা যদি আপনারা জানেন তবেই জানবেন যে জামদানি শাড়ি, মুসলিম শাড়ির মতো টাঙ্গাইল শাড়িও আমাদের এত গুরুত্বপূর্ণ কেন। টাঙ্গাইলের আদি শাড়ি বলতেই সুতি শাড়ি। মিলে সুতো আসার আগে তা অবশ্যই হাতে কাটা সুতোই বোনা হতো। সামাজিক রীতিনীতি অনুযায়ী টাঙ্গাইলে আগে তিন ধরনের শাড়ির প্রচলন ছিল। বিধবাদের জন্য থান শাড়ি, পুরুষদের জন্য চুড়িপাড় ধুতি, আর সধবা ও কুমারীদের জন্য নকশাপাড় এবং বুটি শাড়ি। এই শাড়ি বোনা হতো পিটলুম বা গর্ত তাঁতে। এই তাঁতকে আবার খটখটি তাঁতও বলা হতো। শাড়ির সামগ্রিক পরিকল্পনা, বয়ন কৌশলের সঙ্গে আবহাওয়া উপযোগী ব্যবহারের স্বাচ্ছন্দ্যের কারণে সেই সময়ে ভারতবর্ষ জুড়েই এই সুতি শাড়ির চাহিদা ছিল অকল্পনীয়। পূর্ববর্তী সময়ে 12-15 ঝাঁপের শাফট কৌশলে নকশাগুলো শাড়ির দুই পারে বোনা হতো। আঁচলে 3-4 হাইসা অর্থাৎ মোটা ও চিকন লাইন বুনে শাড়ি বোনা শেষ করা হতো। বুটি শাড়ি দুই ঝাঁপে তৈরি হতো হাতের সাহায্যে টানার সুতোর গণনার মাধ্যমে। তাঁতি সৃজনমান নকশার সঙ্গে গণনার সাহায্যে শাড়ির জমিনে বুটির আকৃতিগুলো বয়নের মধ্য দিয়ে ধীরে ধীরে ফুটে উঠত। প্রকৃতির অনুপ্রেরণায় সৃষ্ট জ্যামিতিক নকশাগুলোর সঙ্গে জামদানি নকশার মিল খুঁজে পাওয়া যায়। শাড়ি তৈরির সময়কাল নির্ধারিত হতো বুটি বা মোটিভের জটিলতা ও শাড়িতে এর সংখ্যার উপর। সেই সময়ে টাঙ্গাইল শাড়ি সবার কাছে টাঙ্গাইল বিটি শাড়ি নামে বিশেষভাবে পরিচিত ছিল। সেখানকার বসাকরা একসময় হাতে কাটা 300-400 সুতোয় কাপড় বুনেছেন। টাঙ্গাইলে একসময় আমদানি হয়ে আসার সিল্ক সুতোই শাড়ি বোনা হতো। এই শাড়ি পরিচিত ছিল মুসলিন নামে। পাকিস্তান আমলেও ছিল এই মুসলিন শাড়ি। স্বচ্ছতার কারণেই হয়তো মুসলিন নামের এর পরিচিতি ছিল। 80-এর শুরুতে নতুন সংযোজন হাফ সিল্ক, সিল্কের সঙ্গে সুতির সুতোর সহবস্থানে এই কাপড় বোনা হয়। 20-30 আসে ডাবল জ্যাকার্ড বুনন। প্রথমে সিল্কে ও পরে সুতিতে জ্যাকার্ডে কৌশলগত প্রয়োগের বৈচিত্র্য সৃষ্টি হয়ে থাকে। সেদিক থেকে বলতে হয় জ্যাকার্ড বুননের কৌশল অপরিবর্তিত রয়েছে। এই পদ্ধতিতে নকশা আগে কেবল পারে হতো, এখন তা ছড়িয়ে জমিন ও আঁচলে। এতে করে শাড়ি আরও দৃষ্টিনন্দন হয়েছে। বয়নশিল্পীদের সৃজনশীলতার সঙ্গে কারিগরি কৌশলের অপূর্ব মেলবন্ধ তা এই শিল্পকর্ম ভোক্তাদের মুগ্ধ করে চলেছেন প্রতিদিন। পরে অবশ্য যোগ হয়েছে চিত্রঞ্জন তাঁত। এটা সেমি অটোমেটিক লুম। বর্তমানে এই তাঁতগুলোই রূপান্বিত হয়েছে পাওয়ার লুমে। একসময় টাঙ্গাইল শাড়ি ব্লাউজ পিস ছাড়া হতো, কিন্তু পরবর্তীতে এই শাড়ি 14 দৈর্ঘ্যের বোনা হয়। কৌশলগত দিক থেকে প্রধানত শাড়ি তিন ধরনের: ভাইটাল জ্যাকেট, নকশাপার ও বুটি। ভাইটাল শাড়ি আসলে একরঙা থান শাড়ি, তবে প্রযুক্তিগত উন্নয়ন ও সংযোজনের মাধ্যমে টাঙ্গাইল শাড়িতে নতুন নতুন রূপান্তর ঘটেছে আমাদের স্বাধীনতার পরবর্তী সময়ে। ফলে ক্রেতার অন্তহীন নতুনত্বের প্রতি আগ্রহ প্রশমিত হয়ে তার সময়ের বহমানতায় উৎপাদকের জন্য সাপে বরের মতোই ধরা দিয়েছিল। সুতির পাশাপাশি হাফ সিল্ক, সফট সিল্কের শাড়িও তৈরি করেছে তারা। তবে এসব সুতার দাম বৃদ্ধির কারণে ঢুকে গেছে সিনথেটিক সুতা। ফলে এখন যেসব শাড়ি আমরা পাচ্ছি সেসব শাড়িকে কিন্তু গৌরবের ধন বলাটা দুষ্কর। এমনকি ঢুকেছে নানা মোটিভ, ফলে হারিয়ে গেছে পুরনো সব নয়ন মনোহর মোটিভ। নিলয় কুমার বসাক সম্পাদিত নবপর্যায়ে প্রকাশিত বসাক সম্প্রদায়ের মুখপাত্র টানাপোড়েনের তৃতীয় সংখ্যায় টাঙ্গাইলের নকশি বুটি কি হারিয়ে যাবে উবরিক নিবন্ধে বিষয়টি আলোকপাত করা হয়েছে। নকশি বুটির আছে বিভিন্ন নাম, প্রকৃতি ও প্রাত্যহিক জীবনে ব্যবহৃত কিছু উৎপাদনের তারা নকশা হিসেবে আত্মীকরণ করেছে: পাতা বুটি, পদ্ম বুটি, জবা ফুল বুটি।

0: ঢেঁকি, শাকবুটি, পানবুটি, গাছবুটি, লতাবুটি, শাপলাবুটি, সূর্যমুখী বুটি ইত্যাদি। কিন্তু বুটি আছে যা একেবারে ঘরের জিনিসপত্রের নকশায় করা, যেমন জগ বুটি, কলসি বুটি, লাটিম বুটি, লাঙল বুটি, হুক্কা বুটি, ঝাঁকা বুটি, বোতল বুটি, বল বুটি, বিনবাসি বুটি, চরকা বুটি, ঝাড়বাতি বুটি, বিস্কুট বুটি ইত্যাদি। ঘরের ভিতরে থাকা বা আশেপাশের পোকামাকড়ও বয়নশিল্পীদের উৎসাহিত করেছে বুটির নকশায় রূপান্তরিত করতে। ফলে নানা কিছু পরিগ্রহ করেছে বুটির রূপ, যেমন টিকটিকি বুটিক, ভোমরা বুটিক, আনারস বুটিক, কামরাঙা বুটি, করলা বুটি ইত্যাদি। তাছাড়া চোখ বুটি, তারা বুটি, সূর্য বুটি, ঢেউ বুটি, চমচম বুটিরও এসেছে জীবন আর প্রকৃতি থেকেই।
1: আপনারা শুনছিলেন যুগের সাজ, যুগের পোশাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার দর্পণের শেষ পর্ব, আমাদের গান। আজ শুনবেন একটি দেশাত্মবোধক নজরুল সঙ্গীত, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। শিল্পী খায়রুল আনাম শাকিল।

0: শ্রোতা বন্ধুরা, সময়ের প্রবাহে আজকের দর্পণ এসে পৌঁছেছে সমাপ্তির প্রান্তে। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা।
1: আবারও হাজির হব নতুন সময়ের গল্প, নতুন ভাবনা এবং বৈচিত্র্যময় আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্পণের সঙ্গেই থাকুন। বিদায়, আবার কথা হবে। আজকের দর্পণের গ্রন্থনায় ছিলেন খন্দকার রাফিস ইফতেকার,
0: উপস্থাপনায় ছিলাম মইনুল ইসলাম,
1: আমি ফারহানা খান পুরবি,
0: প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান,
1: তত্ত্বাবধানে কনিজ কুলসুম,
0: আর প্রযোজনায় ছিলেন ডক্টর শায়লা আখতার।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আঞ্জুমান আরা। জুয়া প্রতিরোধ আইন 2026, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন 2026 এবং বগুড়া বিশ্ববিদ্যালয় আইন 2026 এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার দশম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। জুয়া প্রতিরোধ আইন 2026 এর খসড়ায় বলা হয়, অনলাইন ও অফলাইনে নানা ধরনের জুয়া কার্যক্রম বিস্তার লাভ করায় জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা হ্রাস, আর্থসামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতি প্রতিরোধ কল্পে এ আইন প্রণয়ন করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন 2026 এর খসড়া আইনে বলা হয়, মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ, সরবরাহ ও চাহিদা হ্রাস, অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধ এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের এটি প্রণয়ন করা হয়। এদিকে বগুড়া বিশ্ববিদ্যালয়ে আইন 2026 এর খসড়ায় বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ সুবিধা সৃষ্টি এবং জ্ঞান চর্চা ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঋণ খেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় মনোনয়ন পাওয়ার অযোগ্য বিধায় বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী বর্তমান জাতীয় সংসদের কোন সদস্যকে ঋণ খেলাপি বলা যাবে না। তিনি গতকাল জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অব অর্ডারে দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে একথা বলেন। সংসদ সদস্যদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ঋণখেলাপি মনোনয়ন পেয়েছেন এমন অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের দাবি আইনের সঠিক ব্যাখ্যা নয়। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রার্থীর বিরুদ্ধে ব্যাংক সংক্রান্ত মামলা বা অন্যান্য ব্যক্তিগত আইনে জটিলতা থাকতে পারে, তবে পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয় নিষ্পত্তিও হয়ে থাকতে পারে। সংসদের বৈঠক আগামী রবিবার বিকেল 3টায় আবার বসবে। চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি, এই প্রতিপাদ্যে আগামীকাল মৌরবীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় চা দিবস 2026 উদযাপন ও জাতীয় চা পুরস্কার 2026 প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ চা বোর্ড। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বাংলাদেশ চা বোর্ড জানায়, প্রতিবছর 21 মে জাতীয় চা দিবস পালিত হয়ে আসলেও চলতি বছর 20 জুন দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপিত হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে। এদিকে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 60 দিনের আলোচনার সময় আজ থেকে শুরু হয়েছে। এরই মধ্যে সুইজারল্যান্ড, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনার পরিকল্পনা করেছে। নাইজারের সর্ববৃহৎ দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের গুলিতে অন্তত 35 জন নিহত হয়েছে। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে 22 জন হামলাকারী, 11 জন সৈন্য ও 2 জন বেসামরিক লোক ছিল। আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন হামলার দায় স্বীকার করেছে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। আজ মেক্সিকোর এস্তাদিও ক্রোন স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলে এখন স্বাগতিক মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 পরাজিত করেছে। এর আগে ভোর 4টায় কানাডার ভ্যাঙ্কুভারে স্বাগতিক কানাডা 6-0 কাতারকে পরাজিত করে। রাত 1টায় লস এঞ্জেলসে বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 পরাজিত করেছে সুইজারল্যান্ড। ক্রিকেট। আজ চট্টগ্রাম বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 3-ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুরু হচ্ছে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি।

0: আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, এই পৃথিবীর বুকে শিশুরাই সবচেয়ে সুন্দর, শিশুরাই সবচেয়ে নিষ্পাপ। তাদের হাসিতে ভোর হয়, তাদের কণ্ঠে পাখি ডাকে। আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ, বাংলাদেশ বেতারের শিশু কিশোরদের প্রিয় অনুষ্ঠান কলকাকলিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। সুপ্রভাত বন্ধুরা,
1: সবাইকে শুক্রবারের সকালের আনন্দময় শুভেচ্ছা।
0: আমি সমৃদ্ধি সূচনা
1: আর আমি নওরিন নাজিফা, আমরা দুজন মিলে আজকের এই রঙিন সকালে তোমাদের সাথে থাকব।
0: বন্ধুরা, আজ শুক্রবার, ছুটির দিন, মনটা নিশ্চয়ই আনন্দে ভরপুর। আর সেই আনন্দকে আরো মধুর করে তুলতে আমাদের কলকাকলি পরিবার আজও হাজির নানা রঙের, নানা সুরের, নানা গল্পের এক চমৎকার আয়োজন নিয়ে।
1: গান আছে, কবিতা আছে, গল্প আছে, খবর আছে, আর আছে তোমাদের মতোই ছোট্ট ছোট্ট বন্ধুদের কণ্ঠের জাদু। তাহলে আর দেরি না করে শুরু করা যাক।

0: বন্ধুরা, প্রতিটি সকাল আমাদের মনে করিয়ে দেয় এই মাটির কথা, এই দেশের কথা। এই সোনার বাংলাদেশ আমাদের মায়ের মতো, যার বুকে আমরা বেড়ে উঠি, যার আঁচলে আমরা স্বপ্ন দেখি।
1: আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে একটি দেশাত্মবোধক গান দিয়ে, এই আমার দেশ সোনার বাংলাদেশ। এই গানটি পরিবেশন করবেন শিল্পী শ্রেয়া বিশ্বাস।
0: চলো বন্ধুরা, গানের সুরে সুরে আজকের সকালটাকে দেশপ্রেমের আলোয় রাঙিয়ে নিই।

0: বন্ধুরা, কবিতা হলো ভাষার সবচেয়ে সুন্দর রূপ। কবিরা অল্প কথায় অনেক বড় সত্যি কথা বলে দেন। আজ আমরা শুনব চারটি চমৎকার কবিতার আবৃত্তি।
1: প্রথম কবিতা, কেমন বড়াই, লিখেছেন কবি হাবিবুর রহমান। বড়াই করা মানে নিজেকে বড় ভেবে অহংকার করা,
0: কিন্তু সত্যিকারের বড়াই কিসে, এটাই এই কবিতায় কবি চমৎকারভাবে তুলে ধরেছেন।
1: কেমন বড়াই কবিতায় আবৃত্তি করে শোনাবে সাফওয়া জামাল।

0: লোকটা শুধু করতো বড়াই, দেখে নিতাম লাগলে লড়াই। ওই ডিবিতে মারত খুশি, চোখ পাকিয়ে জোরসে ঠুসি, বাহু ঠুকে ফুলিয়ে ছাতি, বলতো আসুক বাক্কি হাতি। আমি কি আর কাউরে ডরাই, ভাঙতে পারি লোহার করাই। শুনে সবে কাঁপত ডরে, খিল লাগিয়ে থাকত ঘরে। একদিন এক ভোরের বেলায় ব্যাবাক লোকের ঘুম ভেঙে যায়। ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে, ঢিবির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায়। ব্যাপার কি ভাই, ব্যাপার কি ভাই, ফিস ফিসিয়ে বলল সবাই। লোকটা তখন চেঁচিয়ে জানায়, উই ধরেছে নাকের গোড়ায়।
1: কবিতা যেন জীবনের কথা বলে, সেই জীবনের আরও কথা শুনব আমাদের আয়োজনের দ্বিতীয় কবিতায়। কবিতার শিরোনাম দুঃখের তুলনা, লিখেছেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার।
2: জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, কিন্তু সব দুঃখ কি সমান? এই কবিতায় সেই গভীর প্রশ্নের উত্তর খুঁজেছেন কবি। কবিতাটি পড়ে শোনাবে দীপায়ন অধিকারী।
3: একদা ছিল না জুতো চরণ যুগলে, দহিল হৃদয় মন ক্ষোভানলে। ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয় ভজন কারণে। দেখি তথা একজন পদ নাহি তার, অমনি জুতোর খেদ ঘুচিল আমার। পরের অভাব মনে করিলে চিন্তন, নিজের অভাব ক্ষোভ রহে কতক্ষণ।
2: এবারে শুনব কবি আখতার হোসেনের কানাই কবিতার আবৃত্তি। আবৃত্তি করবে যুথিকা বর্মন।
4: নাম কি তোমার বলই শুনি, কানাই। কাজ কি তোমার, দুপুর রাতে বাজাই আমি সানাই। আর কি করো, আর কিছু নয়, তাদের আমি আচ্ছা করে বানাই। ভালো কাজের বেলায় যারা ধরে কানাই পানাই।
2: এবারে শুনব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামতা পাঠ কবিতাটি। আবৃত্তি করবে আসফি রায়হান চৌধুরী।
5: এক এককে এক, বাবা কোথায় দেখ, দুই এককে দুই, নেই কই টুসু।

0: বন্ধুরা, গল্প শুনতে কে না ভালোবাসে? বিশেষ করে রূপকথার গল্প যেখানে থাকে রাজা রানী, পরি, দৈত্যদানব আর নানা অবাক করা ঘটনা।
1: বাংলা রূপকথার অন্যতম সেরা সংকলন হলো বন্দেয়ালি মিয়ার রূপকথা সমগ্র। এই বইয়ের গল্পগুলো আমাদের শৈশবকে রঙিন করে তোলে, কল্পনার পাখা মেলতে শেখায়।
0: আজ সেই সমগ্র থেকে একটি চমৎকার অংশ পাঠ করে শোনাবে তাহিরা তাবাসুম ও মিফতাহুল জান্নাত। চলো বন্ধুরা।

0: আঙুর ফল টক। আষাঢ় মাস, সারা আকাশ মেঘে ঢাকা, সারা দিন আর সারা রাত আকাশ থেকে ঝরঝর ধারায় বৃষ্টি ঝরছে, ঘর থেকে বের হওয়া যায় না। গ্রামের দক্ষিণ প্রান্তে মস্ত বড় একটা বন, সেই বনের ঘন ঝোপের মধ্যে বাস করত একটা শিয়াল। অবিরাম বৃষ্টির জন্যে সে তার বাসা থেকে বের হতে পারেনি। দুদিন কিছু না খেতে পেরে তার পেটটা ক্ষুধায় চলছে। কিছুক্ষণ আগে বৃষ্টিটা থেমে গেল, সে গর্তের বাইরে এসে হাঁফ ছাড়ল। এবারে গ্রামের দিকে বের হয়ে কিছু শিকার করে আনতে পারা যাবে। আকাশের মেঘের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে সে বন থেকে বের হলো। বের হয়ে সে গ্রামের দিকে চলতে শুরু করলো। বন থেকে গ্রাম বেশ কিছুটা দূরে, ঝোপঝাড়ের আড়াল দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো।
1: কিছু দূর চলবার পরে সে একটা আঙুর ফলের বাগানের মধ্যে গিয়ে ঢুকল। আঙুরের লতানো গাছগুলো অনেকটা উপরে উঠে গেছে, থোকা থোকা ফল ঝুলছে তার শাখায় শাখায়। শেয়াল সেই রসালো আঙুরগুলোর দিকে লোভাতুর দৃষ্টিতে চেয়ে রইল। পেট ক্ষুধায় জ্বলছে, এই ফলগুলো পেলে ক্ষুধা দূর হবে, তাই সে আঙুর গুচ্ছের দিকে চেয়ে সেখানেই বসে রইল। বসে বসে চিন্তা করতে লাগলো, কেমন করে সে ওই ফলগুলোকে পেতে পারে। এখানে এমন কোনো গাছপালা নেই যার উপর

0: বন্ধুরা, এবার আমাদের অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব অমর জীবনী।
1: পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা শরীরে মারা যান, কিন্তু তাদের কাজ, তাদের আদর্শ, তাদের অবদান বেঁচে থাকে যুগের পর যুগ। তাঁরাই অমর।
0: আজকের এই পর্বে এমনই কোনো অমর মানুষের জীবন নিয়ে আলোচনা করবে আমাদের ছোট্ট বন্ধুরা। পর্বটি পরিচালনা করছেন আপা আঞ্জুমান আরা। অংশ নিচ্ছে রিশাদ আবাবিল, জাহিন মাহনুর অন্বেষা, আফিদা চৌধুরী ও স্বপ্নশ্রী গুহ।
1: চলো সেই অমর জীবনের গল্পে মিশে যাই।

0: অমর জীবন, মানুষ তার কর্মে বেঁচে থাকে। মানুষের মৃত্যু হয়, কর্মের তো মৃত্যু হয় না, আর এই কর্মই তাকে যুগ যুগ বাঁচিয়ে রাখে। এরকম একজন মানুষের কথা আজ আমরা আলোচনা করব। জাহিন এবং স্বপ্নশ্রী আফিদার সাথে রয়েছে আমি। আমরা যার কথা বলবো তার নামটা বলার সাথে সাথেই তোমরা চিনে যাবে তাকে। তার কবিতা, তার ছোট ছোট ছড়া, এগুলো বাচ্চাদের অনেক প্রিয়। এই মানুষটি হচ্ছে বন্দে আলী মিয়া। তো বন্দে আলী মিয়ার প্রথম কথাগুলো আমরা শুনব এবং এর কাছ থেকে।
1: বন্দে আলী মিয়া একজন বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। পাবনা জেলার রাধানগর গ্রামে 15 ডিসেম্বর 1906 সালে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মুন্সি উমেদ আলী ছিলেন পাবনা জজ কোর্টের একজন নিম্ন পদের কর্মচারী।
0: মানুষ যখন বড় হয়ে ওঠে তখন তার কর্মেই বড় হয়ে ওঠে। তারপরেও তার জীবনের তো কিছু অংশ থাকেই, জীবনের সেই অংশগুলোই কিন্তু আমরা ক্রমান্বয়ে জানব। এবারে বলবে জাহিন।
2: তিনি পাবনার মজুমদার একাডেমি থেকে 1923 সালে ম্যাট্রিকুলেশন পাশ করে কলকাতা আর্ট একাডেমিতে ভর্তি হন এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হন। 1925-এ ইসলাম দর্শন পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগদান করেন। 1930 থেকে 1946 পর্যন্ত কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা করেন। দেশ বিভাগের পর তিনি কলকাতা জীবনে রবীন্দ্র নজরুল সান্নিধ্য লাভ করেন। তখন তার প্রায় 200 খানা গ্রন্থ প্রকাশিত হয়।
0: এই যে লেখালেখি, তার জন্য কিন্তু তার পড়াশুনো একেবারেই ব্যাহত হয়নি। তিনি লেখালেখি করেছেন, রবীন্দ্র নজরুলের সান্নিধ্য লাভ করেছেন এবং সমৃদ্ধ হয়েছেন তার লেখালেখিতে। এবারে আফিদা বলো।
3: 1964-এর পর প্রথমে ঢাকা বেতারে, পরে রাজশাহী বেতারে চাকুরি করেন। তিনি তার কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের পরিচয় প্রদান করেছেন। প্রকৃতির রূপ বর্ণনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার রচিত শিশুতোষ গ্রন্থ আজও অমর হয়ে আছে।
0: আজও অমর হয়ে আছে তার লেখালেখি, যে লেখাগুলো পড়েই তাকে আমরা স্মরণ করি এবং তার ব্যাপারে জানতে পারি। এবারে তার একটি কবিতা শুনব স্বপ্নশ্রীর কাছ থেকে।
4: আমাদের গ্রাম, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাস ছাড়ে যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, সকালে সোনার রূপি পুব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে।
0: এই কবিতার মধ্যে আমরা বাংলার রূপকে পুরোপুরি দেখতে পাচ্ছি। এ যেন ছোট্ট একটা বাংলাদেশ। বাংলাদেশের প্রকৃতি যেমন তিনি লিখেছেন ঠিক তেমনি করে। তার গ্রন্থগুলো নিয়ে একটু আলোচনা করি এবারে আমরা। প্রথমে কাব্যগ্রন্থ নিয়ে বলবে এবং।
1: আছে ময়নামতির চর, অনুরাগ, পদ্মা নদীর চর, মধুমতির চর,
2: তারপর ধারিত্রী উপন্যাস, অরণ্য, গোধূলি, ঝড়ের সংকেত, নির্ভ্রষ্ট জীবনের দিনগুলো, বসন্ত জাগ্রত দ্বারে, শেষ লগ্ন,

0: অরণ্য গোধূলি।
1: এরপরে শিশুতোষ গ্রন্থগুলো বলো আফিদা।
2: চোর জামাই, মেঘ কুমারী, মৃগীপরী, বোকা জামাই, কামাল আতাতুর্ক, ডাইনি বউ, রূপকথা, কুচবরণ কন্যা, ছোটদের নজরুল, শিয়াল পণ্ডিতের পাঠশালা, বাঘের ঘরে ঘোগের বাসা, সাত রাজ্যের গল্প, হাদিসের গল্প।
1: এই যে গল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ, শিশুতোষ গ্রন্থ, এগুলো তোমরা পড়বে, পড়লে বন্দে আলী মিয়া সম্পর্কে আরও জানতে পারবে। তার কিছু পুরস্কারও আছে, তো এই পুরস্কারের বিষয়টা বলবে স্বপ্নশ্রী।
3: শিশু সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি 1962 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং 1965 সালে প্রেসিডেন্ট পুরস্কার, 1978 সালে রাজশাহীর উত্তরা সাহিত্য মজলিস পদক লাভ করেন। তিনি মরণোত্তর 21 পদকে ভূষিত হন।
1: মরণোত্তর 21 পদকেও তিনি ভূষিত হয়েছিলেন। তার লেখা সবার কাছে অত্যন্ত প্রিয়। এই মানুষটি 1979 সালের 17 জুন রাজশাহীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরও তার লেখা আমাদের কাছে রয়ে গেছে এবং তার জীবন আদর্শ আমাদেরকে সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা দিচ্ছে। তোমরা বড় হয়ে তার অনেক লেখা আরও পড়বে। আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো।

0: বন্ধুরা, ফুলের ঘ্রাণ যেমন মনকে সতেজ করে তোলে, তেমনি একটি সুন্দর গান মনের সব ক্লান্তি দূর করে দেয়।
1: এবার শুনবো একটি লালন গীতি, পরিবেশন করবে কণা রানী দাস।

0: বন্ধুরা, বড়দের যেমন খবর আছে, ছোটদেরও তেমনি খবর আছে। সারা দেশে প্রতিদিন কত ঘটনা ঘটে, কত আনন্দের কথা আসে, সেসব খবর জানা দরকার তোমাদেরও।
1: আজকের ছোটমণিদের খবর পর্বে তোমাদের জন্য বিশেষ খবর সংগ্রহ করেছেন সাদিয়া ইসলাম লিজা, আর সেই খবর পড়ে শোনাবে রাদিয়া ইসলাম রিদি। ছোট্টমণিদের খবর পড়ছি আমি রাদিয়া ইসলাম রিদি। ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড 2026 পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড 2026 পুরস্কার বিতরণী অনুষ্ঠান 13 জুন ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যা মার্ক শের শার্লের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ বিজ্ঞান নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের অর্জন উদযাপনের এই আয়োজনে বিজয়ী শিক্ষার্থী, নীতি নির্ধারক, শিক্ষাবিদ, গবেষক, কূটনীতিক, পরিবেশ বিশেষজ্ঞ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারের জাতীয় বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার আজমাইন হুসাইন আদিয়ান এবং নটরডেম কলেজের শাহাদ শাহরিয়ার তাওহিদুর রহমান ও মোহাম্মদ ওমর ফারুক। গত 16 জুন প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026 আওতায় সাংস্কৃতিক কাবিং ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও জ্ঞান চর্চাকে উৎসাহিত করেন। বিশ্বকাপের উন্মাদনায় শিশুদের ফুটবল উৎসব শুরু। বিশ্বজুড়ে যখন ফুটবল উৎসব ছড়িয়ে পড়েছে, তখন ঢাকার কৃত্রিম ঘাসের মাঠেও শুরু হলো ছোটদের স্বপ্ন ছোঁয়ার যাত্রা। বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশনের আয়োজনে গত 15 জুন সোমবার বাফুফে অ্যাস্ট্রোটার্ফ মাঠে পর্দা উঠেছে শিশু কিশোর ফান ফুটবলের। উদ্বোধনী দিনে মাঠ জুড়ে ছিল উৎসব, রং, উচ্ছ্বাস আর ভবিষ্যৎ ফুটবলারদের প্রাণবন্ত পারফরমেন্স। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিশুশ্রম প্রতিরোধ দিবস। গত 12 জুন ছিল বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে। দিবসটির এবছরের প্রতিপাদ্য শিশুশ্রমকে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ। আন্তর্জাতিক শ্রম সংস্থার 8 জুন প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য মতে, বিশ্বজুড়ে বর্তমানে প্রায় 13,80,00,000 অপ্রাপ্তবয়স্ক শিশুশ্রমের সঙ্গে যুক্ত। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এবছরের প্রতিপাদ্য, শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি। ছোট্টমণিদের খবর শেষ হল।
0: বন্ধুরা, এসে গেছে আজকের অনুষ্ঠানের সবচেয়ে প্রাণবন্ত পর্ব, ফুল পাখিদের আসর।
1: ফুলের মতো ফুটে ওঠা, পাখির মতো গান গাওয়া আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা, গান, নাচ, আবৃত্তি, গল্প, কত কিছু নিয়ে তারা হাজির।
0: এই আনন্দময় আসরটি পরিচালনা করছেন আপাকাজি শাকিরা বানু। তার সুদক্ষ পরিচালনায় আমাদের শিশুশিল্পীরা আজ তাদের প্রতিভা উপহার দেবে আমাদের।

0: ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা?
1: ভালো আছি আপা, আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি। আমি তো খেলার মাঠে যেতে হবে না, আমাদের এই স্টুডিওতেই আমি সব প্লেয়ারদের সমর্থক দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। ফুটবল চলছে মাঠে আর আমাদের এখানে চলছে গ্যালারি দর্শকদের, খুব সুন্দর। তো আমরা পরে খেলা নিয়ে কথা বলবো না হয় যদি সময় পাই। আমাদের ছোট্ট বন্ধুরা চলে এসছে, নিয়মিত বন্ধু, নামটা বলো আগে।
2: আসসালামু আলাইকুম, আমার নাম শাহরিয়ার হাসান ইরফাজ, আমি একটি দেশি গান বলবো, দেশি গান প্রথম বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার আজি না সারা চিত্তানো তৈরি কোনা মাটি মমতায় হাস হসলে সোশ্যাল কোনায় আমার দাঁতে রয়েছে স্বপ্নের বিস্ফোরা, অতম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।
0: বন্ধুরা, আমি সবসময় বলি আমাদের শাহরিয়ার হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা স্পেশাল চাইল্ড। ওকে আমরা নিয়মিত আমাদের আসরে আনি, বুঝতে পারি অনেক কথা ওর বোঝা যায় না, কিন্তু ওর অদম্য আগ্রহ এই আসরে আসবার জন্যে। আর আমরা চাই এমনি যারা স্পেশাল চাইল্ড আমাদের অনেকেরই ঘরে আছে, তারা যেন এই শিশুদেরকে স্বাভাবিক শিশুদের সাথে সমন্বয় করতে চেষ্টা করেন, আমাদের দেশ আরও সমৃদ্ধ হবে। এবারে ছোট্ট বন্ধু, নাম বলো।
3: বর্ণিল।
0: কি শোনাবে আমাদেরকে?
3: কবিতা
0: বলো।
3: গন্ধবিচার, কবি সুকুমার রায়। সিংহাসনে বসল রাজা, বাজল কাঁসুর ঘণ্টা, ছট ফুটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়ুর মনটা। বললি রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, অ্যাসেন্স দিচ্ছি, কণ্ঠ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো, দেখুক শুকে বদ্যি। বদ্যি বলে, আমার নাকি বেজায় হলো সত্যি। রাজা হাঁকেন, বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নসি নিলাম এক্ষুনি এই মাত্র। নসি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে শো শুকবে। কোটাল বলে, পান খেয়েছি মশলা তাহি কর্পূর।
0: খুব মজার কবিতা, অনেক বড়। আমরা সবাইকে একটু সুযোগ দেব, দেখি আজকে আমাদের আসর গম গম করছে। দেখি এবারের বন্ধু, নাম বলো।
4: আমার নাম মোহাম্মদ আশফি রায়হান চৌধুরী।
0: কি শোনাবে তুমি আমাদের?
4: আমি একটি কবিতা শোনাবো, কবিতার নাম হিংসুটিদের গান, লিখেছেন সুকুমার রায়। আমরা ভালো, লক্ষ্মী সবাই তোমরা।

কাঠ পালঙে মায়ের কাছে ঘেষ্টে, ঘুমা শোবে অন্ধকারে একলা ভয়ে ভেস্তে। আমরা যাব জামতারাতে চড়ব কেমন ট্রেনে, চাচাও যদি সঙ্গে নে যাও বলবো কলা এইনে। আমরা ফিরি বুক ফুলিয়ে রঙিন জুতোয় মচমচ, তোমরা হাদা নোংরা চিচি হ্যাংলা নাকে।

0: নিচ্ছু তখন ধরবো গলা চিপছে।
1: খুব মজার কবিতা, ও খুব সুন্দর করে বলেছে। এবারের বন্ধু, নতুন বন্ধু, নাম বলো।
2: আমার নাম মাহি সুলতানা।
1: কি শোনাবে আমাদের?
2: আমি একটি গান পরিবেশনা করবো।

0: তোমার পুরো গানটা আমরা আর একদিন শুনবো, কেমন? এবারের বন্ধু নাম বলো ঝটপট, নামটন কি শোনাবে?
1: কবিতা।
0: কবিতা বলো।
1: হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই?

0: গাছ খোলসে মাছে রাশি দেখে আসেন পাতিয়ায়, দিয়ে আসে রাঙা রুটে সিংয়ের মুখে হাসি ফুটে, দোয়েল কোয়েল ময়না শ্যামা আসতে সবাই চায়, বল মাছে দেখলে আসি পিলে চমকে যায়।
1: কে বলেছে হাসতে জানে না? এত সুন্দর হাসির কবিতা। এবারে বন্ধু নাম বলো, নামটা বলো।
2: আমার নাম শেখ মানহা মাহমুদ।
1: কি শোনাবে আমাদের
2: আজকে? আমি একটি কবিতা আবৃত্তি করব।
1: করো।
2: আবৃত্তি করছি বুদ্ধদেব বসুর লেখা কবিতা নদীর স্বপ্ন। কোথায় চলেছ? এদিকে এসো না, দুটো কথা শোনো দেখি। এই নাও এই চকচকে ছোট নতুন রূপর শিকি, ছোকানোর কাছে দুটো আনি আছে, তোমাকে দিচ্ছি তাও। আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও, নৌকা তোমার ঘাটে বাঁধা আছে, যাবে কি অনেক দূরে? পায়ে পড়ি মাঝি, সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে। আমারই চেন না, আমি যে কানাই, ছোকানু আমার বোন, তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা। শোনো, মা এখন ঘুমিয়ে আছেন, দিদি গেছে স্কুলে, এই ফাঁকে মোরে আর ছোকানুরে নৌকায় নাও তুলে। কোনো ভয় নেই, বাবার বকুনি তোমায় হবে না খেতে, যত দোষ সব আমরা, না আমি একা নেব মাথা পেতে।
1: কত করে বেচারাকে বোঝাচ্ছে, ও কিছুতেই নিয়ে যাচ্ছে না, দুপুরবেলা তো মনে হয় সেই জন্যে। এবারের বন্ধু, নতুন বন্ধুর নাম বলো।
3: আমার নাম অনিল বিরল।
1: কি শোনাবে?
3: আমি একটি গান পরিবেশনা করবো।

0: খুব সুন্দর গান করছিল, কিন্তু আমাদের অনেক বন্ধু আজকে, সবাইকে সময় দিতে হবে। এবারে বন্ধু নাম বলো।
1: আমার নাম মাহরিন সাফিয়া।
0: কি শোনাবে?
1: আমি একটি কবিতা শোনাবো। আবৃত্তি করছি তারিখের অভিলাষ, কবি আল মাহমুদ। একবার পাখিদের ভ

0: অ্যাটলান্টিক মুন, ছুঁই তবে আকাশের নীল অন্তর। একবার পাখিদের ভাষাটা যদি শেখাতেন সুলেমান পয়গম্বর।
1: ঝটপট ঝটপট নাম বলো।
2: আমার নাম শায়ান আরফাজ।
1: কি শোনাবে আমাদের?
2: আবৃত্তি। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লিচুর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না, লিচুরে গাছ আছে না, হতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে। গাছের গজেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরার জোরে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আরে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্ছার, নিলে খুব কিলো ঘুষি, একদম জোর সে ঠুসি। আমিও বাগিয়ে থাপর, দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক বিট্রে শিয়াল।

0: ও নিজেই থেমে গেছে, দেখেছে অনেক বন্ধু, সবাইকে সুযোগ দিতে হবে। খুব ধন্যবাদ তোমাকে। এবারের বন্ধু হলুদ বন্ধুর নাম বলো।
1: আমি শরীফ ইবতিহাজ ইসলাম।
0: কি শোনাবে?
1: আবৃত্তি করছি অভিযান, লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। নতুন পথের যাত্রা পথিক, চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান। চারিদিকে আজ ভিড়ের মেলা, খেলবিকে আর নতুন খেলা, জোয়ার জলে ভাসিয়ে ভেলা বাইবিকে ও যান। পাতাল ফেড়ে চলবি মাতাল, স্বর্গে দিবি টান, সমর সাজের নাইর সময় বেরিয়ে তোরায়, আজ বিপদে পরশ নেব নাঙা আদুলে গায়। আসবে রণসজ্জা কবে, সেই আশাই রইলি সবে, রাত পোহাবে প্রভাত হবে, গাইবে পাখি গান, আয় বেরিয়ে সেই প্রভাতে ধরবি যারা তান। আধার ঘরে আত্মঘাতী যাত্রা পথিকে সব, এ উহারে হানছে আঘাত করছে কলরব।
0: নাম বলো বন্ধু।
2: আমার নাম তাবাসসুম, আমি একটি নজরুল সঙ্গীত পরিবেশন করছি।

0: ছাই পাতার ঝরুকায় একেলা বনু পথে যায়।
1: জোরে হাততালি দাও, ওর গানটা খুব সুন্দর হয়েছে। এবারে বন্ধু আরেকবার জোরে হাততালি দিয়ে দিই আমরা। এবারে বন্ধু
2: আবৃত্তি করছি,
1: নামটা
2: আমি জাহিন মাহনুর অন্বেষা, আবৃত্তি করছি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা নন্দলাল। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করে হোক রাখিবে সে জীবন। সকলে বলিল আহা করো কি নন্দলাল, নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ, তখন সকলে বলিল বাহবা বাহবা বাহবা বেশ। নন্দর ভাই কলেরাই মরে দেখিবে তাহারি কেবা, সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা।
1: চটপট এগিয়ে আসতে হবে, নামটা বলো।
2: দীপায়ন অধিকারী।
1: কি শোনাবে?
2: আবৃত্তি, দূরের পাল্লা, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপ খান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা। পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলাময় শৈবাল পান্নার টাকসাল। পঞ্চির তীরখর ওই চর যাচ্ছে, বনহাস ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘুমটার।

0: সমৃদ্ধি এগিয়ে নিতে হবে। এবারে বন্ধুর নাম বলো ঝটপট।
1: আফিদা।
0: কি শোনাবে?
1: আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল, সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে, খর্ব দেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে কেউ বা করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সেই ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের।
0: এবারে বন্ধু,
2: আমার নাম জান্নাত, পরিবেশন করছি একটি নজরুল সঙ্গীত।

0: ঝটপট নাম বলো।
1: জোয়া আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবু গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা।
0: কোনো ভয় নেই, খোকা আছে তো সঙ্গে। এবারের বন্ধু,
2: আমার নাম ঋদিতা গুহ।
0: কি শোনাবে?
2: আমি একটি কবিতা আবৃত্তি করব। আবৃত্তি করছি বিমল মৈত্র লেখা আরজি কবিতাটি। ভগবানের কাছে আমার আরজি নম্বর পয়লা, কেউ ফর্সা কেউ পিতকায় কেউ বা ভূষক কয়লা, একই বিচার খিতের জ্বালায় কেউ বা খেতে পায় না, কেউ বা খেয়ে পেটটা ফোলায় বেশিও খেতে চায় না, কেউ বা হলেন ধনের কুবের কেউ বা টাকার কুমির, কেউ হয়ে যান মহান নেতার রাজ্য রণভূমির।
0: একটু সময় আছে, ঝটপট নাম বলো আগে।
3: আমি রিদি, আবৃত্তি করছি কবিতা সোনার তরী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বরষা, কোলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরষা।

0: মাখা, গ্রামখানি মেখে ঢাকা প্রভাত বেলা, এ বাড়িতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে।
1: সবাইকে আমরা চিনি, তাই না ছোট্ট বন্ধুরা? দারুণ দারুণ মজার মজার পরিবেশনায় শেষ হলো আমাদের আজকের ফুল পাখিদের আসর। সবাই ভালো থেকো তোমরা।

0: প্রিয় বন্ধুরা, আজকের এই আনন্দময় আয়োজনের সময় শেষ হয়ে এলো।
1: স্বপ্ন দেখো বন্ধুরা, বড় স্বপ্ন। পড়াশোনায় মনোযোগী হও, মা বাবাকে ভালোবাসো, দেশকে ভালোবাসো।
0: আর মনে রেখো, আজকের তুমি আগামীর বাংলাদেশ।
1: আজকের কলকাকলি অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন মুসাম্মদ তানজিলা শামসুন্নাহার, উপস্থাপনায় ছিলাম আমি সমৃদ্ধি সূচনা
0: এবং আমি নওরিন নাজিফা,
1: যন্ত্রসঙ্গীত সহযোগিতায় আব্দুল মতিন খান ও মোহাম্মদ মাসুদুর রহমান, সম্পাদনায় মোহাম্মদ শামসুল হক, প্রকৌশল সহযোগিতায় জাহাঙ্গীর হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠান প্রযোজনায় ইরশাদ শারমিন। প্রতি শুক্রবার সকাল 9:05 আবার মিলবো এই কলকাকলির আঙিনায় নতুন গানে নতুন গল্পে।
0: ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনায় মনোযোগী থেকো, আর মনের ভেতর সব সময় এক টুকরো রোদ্দুর জ্বালিয়ে রেখো
1: বন্ধুরা।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস পারভিন এলিজা। জুয়া প্রতিরোধ আইন ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন ২০২৬ এবং বগুড়া বিশ্ববিদ্যালয় আইন ২০২৬ খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, অনলাইন ও অফলাইনে নানা ধরনের জুয়া কার্যক্রম বিস্তার লাভ করায় জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা হ্রাস, আর্থসামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতি প্রতিরোধ কল্পে জুয়া প্রতিরোধ আইন ২০২৬ প্রণয়ন করা হয়েছে। মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন ২০২৬ লক্ষ্য। এদিকে বগুড়া বিশ্ববিদ্যালয় আইন ২০২৬ খসড়ায় বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ সুবিধা সৃষ্টি এবং জ্ঞান চর্চা ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে বগুড়া একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, বিদ্যমান নির্বাচনী আইনে ঋণখেলাপিদের দলীয় মনোনয়ন পাওয়া এবং নির্বাচনে অংশগ্রহণের কোনো বিধান নেই, ফলে বর্তমান জাতীয় সংসদের কোনো সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না। তিনি গতকাল জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অব অর্ডারে দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে একথা বলেন। সংসদ সদস্যদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ঋণখেলাপি মনোনয়ন পেয়েছেন এমন অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের দাবি

0: আইনের সঠিক ব্যাখ্যা নয়। সালাউদ্দিন আহমেদ বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রার্থীর বিরুদ্ধে ব্যাংক সংক্রান্ত মামলা বা অন্যান্য ব্যক্তিগত আইনি জটিলতা থাকতে পারে, তবে পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয় নিষ্পত্তিও হয়ে থাকতে পারে। সংসদের বৈঠক আগামী রবিবার বিকাল 3টায় আবার বসবে। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে। এদিকে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 60 দিনের আলোচনার সময় আজ থেকে শুরু হয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনার পরিকল্পনা করেছে সুইজারল্যান্ড। চা শিল্পের উন্নতি সবুজ হোক অর্থনীতি, এই প্রতিপাদ্যে আগামীকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় চা দিবস 2026 উদযাপন ও জাতীয় চা পুরস্কার 2026 প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ চা বোর্ড। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বাংলাদেশ চা বোর্ড জানায়, প্রতিবছর 21 মে জাতীয় চা দিবস পালিত হয়ে আসলেও চলতি বছর 20 জুন দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপিত হতে যাচ্ছে। নাইজারের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় অন্তত 35 জন নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে 22 জন হামলাকারী, 11 জন সৈন্য ও 2 জন বেসামরিক লোক। সন্ত্রাসী সংগঠন আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট একটি গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1টায় সিয়েটলে লুমেনফিল্ড স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার এবং বোস্টনে জিলেট স্টেডিয়ামে ভোর 4টায় স্কটল্যান্ড মরক্কোর মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল 6:30টায় ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল স্টেডিয়ামে ব্রাজিল হাইতির এবং সান ফ্রান্সিসকো লেভিস স্টেডিয়ামে সকাল 9টায় তুরস্ক প্যারাগুয়ের মোকাবেলায় মাঠে নামবে। এদিকে হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে রাত 11টায় নেদারল্যান্ড সুইডেনের মুখোমুখি হবে। ক্রিকেট। আর চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও সফররত অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ পেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 3-ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ।

0: সিনেমা শুধু মানুষের জীবনের গল্প বলার মাধ্যম নয়, বরং এটি আমাদের আবেগ, অনুভূতি, চিন্তা চেতনা ও সংস্কৃতিকে বহন করে নিয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্মে। সিনেমার অন্যতম প্রাণ হচ্ছে গান। এক একটি গান যেন এক একটি সময়ের ক্যানভাস, যেখানে আমাদের স্বপ্ন, প্রত্যাশা, সংগ্রাম, মান অভিমান, আশা, ভালোবাসা সবই প্রতিফলিত হয়।
1: আজকের সিনেমার প্রাণ অনুষ্ঠানে রূপালী পর্দার এমন কিছু গান শোনাবো যেগুলো শুধু সুর নয়, বরং আমাদের অনুভূতির অনুরণন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের বিনোদনের সাথী হয়ে আছি আমরা দুজন, আমি এবিএম শাহিনুজ্জামান শিশির
0: এবং আমি ইয়র্মা শায়ের জাহান।
1: চলুন শ্রোতা বন্ধুরা, কথা না বাড়িয়ে শুনে আসি বাংলা চলচ্চিত্রের একটি কালজয়ী রোমান্টিক গান।

প্রকৃত ভালোবাসা শুধু জীবনের নয়, এটি যুগ যুগান্তরের একটি আত্মিক বন্ধন। প্রিয় মানুষের প্রতি রাগ অভিমান করার একচ্ছত্র অধিকার আছে। হৃদয়ের গভীর থেকে মনের মানুষের জন্য ঘর বাঁধার আকুতি, তাকে নিয়ে সুন্দর রঙিন ভবিষ্যৎ গড়ার আশা, জীবন মরণ সব যেন এক সুতোয় বাঁধা রয়েছে। প্রেমিক প্রেমিকা বিশ্বাস করে যে তারা স্বর্গ থেকে পৃথিবীতে এসেছে শুধুমাত্র একে অপরের জন্য। চলুন শ্রোতা, শুনে আসি বিয়ারফুল সিনেমার অন্যতম জনপ্রিয় গান।

প্রিয় শ্রোতা, এখন আমরা এমন একটি গান শুনব যে গানে যান্ত্রিক জীবন ছেড়ে নীল আকাশ, সবুজ প্রকৃতি আর সমুদ্রের তীরে ছুটে চলা তরুণ মনের আনন্দ, স্বাধীনতা এবং রোমাঞ্চকে ফুটিয়ে তোলে। চার দেয়ালের বন্দি জীবন ভেঙে অজানা উদ্দেশ্যে হারিয়ে যাওয়া, বন্ধুদের সাথে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা দারুণ এক অনুভূতি। খাঁচা মুক্ত পাখির মতো ডানা মেলে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এবং মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার মতো তেমন একটি গান মন চায় মন চায়। চলুন শ্রোতা, শুনে আসি দারুচিনি দ্বীপ সিনেমার গানটি।

গভীর প্রেম ও দীর্ঘ অপেক্ষার পর প্রিয়জনকে পাওয়া যেন পরম তৃপ্তি। জীবন মৃত্যুর বাধা পেরিয়ে একসাথে থাকার অনুভূতি অসাধারণ। চলুন শ্রোতা, ভালোবাসি তোমাকে সিনেমার এমন একটি রোমান্টিক গান এবার শুনে আসি।

সত্যিকারের ভালোবাসার কাছে দামি সোনাদানার কোনো মূল্য নেই। জীবন ক্ষণস্থায়ী, তাই সোনাদানা দামি প্রাসাদে থাকার চেয়ে প্রিয় মানুষের মনে জায়গা করে ধুলোবালি দিয়ে ঘর বাঁধা অনেক বেশি আনন্দের। নায়িকা তার প্রেমিককে বলছেন, ভালোবেসে গাছের পাতা ছিঁড়ে দিলেও সেটাই তার কাছে সবচেয়ে দামি গহনা। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের একটি অত্যন্ত জনপ্রিয় ও কালজয়ী রোমান্টিক গান সোনা দানা দামি গহনা। চলুন শুনে আসি মাটির ফুল সিনেমার এই গানটি।

পৃথিবীতে যদি সত্যিকারের কোনো সুখ থাকে, তবে তা হলো প্রিয়জনকে ভালোবাসা এবং তার কাছ থেকে ভালোবাসা পাওয়া। সত্যিকারের প্রেম শুধু সাময়িক কোনো আকর্ষণ নয়, বরং তা জীবন মৃত্যুর ঊর্ধ্বে এক চিরন্তন আত্মিক বন্ধন। জীবনে মনের মতো একজন জীবনসঙ্গী পাওয়া সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে এ পরম সুখ জোটে না। চলুন শ্রোতা, শুনে আসি জীবন সংসার চলচ্চিত্রের গানটি।

0: সিনেমার গান আমাদের যাত্রার এক অদৃশ্য সঙ্গী। প্রতিটি সুর, প্রতিটি কথা আমাদের ভেতরের আশার আলো, নিঃশব্দ কষ্ট আর হারিয়ে যাওয়া স্বপ্নের প্রতিধ্বনি। বাংলা সিনেমার গান আমাদের সংস্কৃতি, আবেগ আর স্বপ্নকে একটি সুন্দর সুরের জগতে বেঁধে রাখে।
1: শ্রোতা বন্ধুরা, এবার বিদায় নেবার পালা। আশা করছি রূপালী পর্দার গানগুলো আপনাদের কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছে। আগামী পর্বে আমরা হাজির হব আপনাদের পছন্দের সিনেমার গানগুলো নিয়ে। সেই পর্যন্ত
0: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
1: পরিবারের সঙ্গে আনন্দে থাকুন। থাকুন বাংলাদেশ বেতারের সাথে।

0: এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ। গ্রন্থনা ফাতেমা সুলতানা, উপস্থাপনা এবিএম শাহিনুজ্জামান শিশির ও ইউরোমা শাহের জাহান, সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং সিনেমার প্রাণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এ পালার অনুষ্ঠান উপস্থাপনা রয়েছে আফরোজা ডলি, মার্জিয়া আক্তার, আয়শা সিদ্দিকা মনি, মোহাম্মদ লিয়াকত আলী খান ও শামীম আহমেদ। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও রাহাত তরফদার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
2: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের অনুষ্ঠানমালায় এবার রয়েছে রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন মহাদেব চন্দ্র ঘোষ।

0: মহাদীপ চন্দ্র ঘোষের কণ্ঠে আপনারা পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য ফসল মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বাজেট 2026-2027 নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান, গবেষণা, গ্রন্থনা ও ধারা বর্ণনা মোহাম্মদ জসিমউদ্দিন।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 2026-2027 অর্থ বছরের একটি জনবান্ধব বাজেট সরকার প্রস্তাবনা করেছে। এই বাজেট ঘিরে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মধ্যে নানা ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। বিষয়টিকে সবাই ইতিবাচকভাবেই দেখছেন, কারণ এই বাজেটে জনবান্ধব এবং জনগণের জন্য উপকার এরকম অনেকগুলো বিষয় কিন্তু সরকার বিবেচনায় রেখেছে। আমরা বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে একজন আমাদের সাথে আছেন, আমরা ওনার সাথে কথা বলবো এবং বাজেট নিয়ে ওনার প্রতিক্রিয়া কি সেটি জানার চেষ্টা করব। আপনার নাম পরিচয়টি আপনার মুখ থেকে শুনতে চাই।
4: আমি মায়ারাজ, আমি বাংলাদেশের একজন নাগরিক। এর বাইরে যদি পরিচয় জানতে চান তাহলে আমি একজন লেখক, প্রকাশক। বর্তমান যে বাজেট আমরা পেয়েছি, এই বাজেট নিঃসন্দেহে একটি চমৎকার বাজেট। আমাদের জনগণকে বিবেচনা করে যেই বাজেট হওয়া উচিত, হয়তোবা সেটি জন্যেই এবারে বাজেটটি একটি বৃহৎ, একটি বড় অঙ্কের বাজেটে পরিণত হয়েছে। প্রায় 9,38,000 কোটি টাকার যে বাজেট, এবং আপনারা জানেন যে এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে আরও কিছু কিছু বিষয় আমরা যদি বলি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের নিরাপত্তার পাশাপাশি আরও অনেকগুলো বিষয়কে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তবে একটি কথা আমার সাধারণ মানুষের পক্ষ থেকে আমি বলতে চাই, সেটি হলো বাজেট যাই হোক সেটির বাস্তবায়নটা খুবই জরুরি। দেখুন, আমাদের যে দেশে নদী আছে, যে দেশে জল আছে, যে দেশে জন আছে, অর্থাৎ জন, জমি, জল, আমরা যদি তিনটি শব্দকে প্রায়োগিক অর্থে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের বিপুল জনগোষ্ঠী আছে। এই প্রত্যেকটা জনগণকে জনসম্পদে কাজে লাগালে, আমাদের নদীগুলোকে সঠিকভাবে ব্যবহার করলে এবং আমাদের পানিকে যদি আমরা যথাযথ ব্যবহার করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের বাইরের দেশের প্রতি যে আমাদের ঝুঁকে পড়ার প্রবণতা সেটি থাকবে না, এবং আমাদের আভ্যন্তরীণ, আমরা আমাদের নিজেদের সম্পদকে ব্যবহার করে আমরা কিন্তু একটি উন্নত জাতিতে পরিণত হতে পারি। এর জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা, এর জন্য প্রয়োজন যারা নেতৃত্বে আছেন তাদের সদিচ্ছা এবং তাদের আন্তরিক প্রচেষ্টা।
3: এবারের বাজেটে যারা তরুণ আছেন, তরুণ উদ্যোক্তা আছেন, এবং যারা আপনি জানেন যে তথ্য প্রযুক্তির এই যুগে কন্টেন্ট বা কন্টেন্ট ক্রিয়েটরদের একটি চাহিদা কিন্তু বাড়ছে, এবং এক্ষেত্রে আমাদের দেশের রেভিনিউ বাড়ার একটি সময় সম্ভাবনা তৈরি হচ্ছে, এই বিষয়টি কিন্তু সরকার খুবই গুরুত্ব সহিত দেখছে। এটিকে আপনি কিভাবে বিবেচনা?

0: বলবো যে আমাদের যারা সরকার বা যারা কন্টেন্টের উপর যে রেভিনিউ বা যে কন্টেন্ট তৈরি করে যে আয় আমরা অর্জন করি, অ্যাচিভ করি, সে আয়ের উপর যে একটি কর, একটি বাড়তি একটি করের যে একটি ঝামেলা, সেগুলো মওকুফ করার যে বিষয়টি, এটি নিঃসন্দেহে তরুণ প্রজন্মকে আরও বেশি কন্টেন্ট করতে উৎসাহিত করবে এবং বাংলাদেশের এই কন্টেন্টগুলো বিশ্বময় বাংলাদেশের আভ্যন্তরীণ ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের যে হাজার বছর সংস্কৃতি সেগুলো কিন্তু তুলে ধরার একটা দারুণ সুযোগ করে দিয়েছে সরকার। কন্টেন্ট ক্রিয়েটরদের পক্ষ থেকে সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
1: সবশেষে শ্রোতাদের উদ্দেশ্যে কি বলতে চান?
0: বাংলাদেশ বেতারের অগণিত শ্রোতা, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই বাজেট নিয়ে সমালোচনা না করে আসুন আমরা সরকারের সঙ্গে থেকে, আমরা সরকারের যে দায়িত্বপ্রাপ্ত যে অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই জায়গাগুলোতে আমরা আমাদের সকলের অংশগ্রহণ ঘটিয়ে দল মত নির্বিশেষে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি এবং এই দেশটাকে পৃথিবীর ইতিহাসে সত্যিকারের একটি মানবিক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলি, এটি প্রত্যাশা।
1: আরেকজন আছে, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম পরিচয়টি জানতে চাই।
2: আমি হচ্ছে এইচ জীবন, বাংলাদেশের একজন নাগরিক।
1: আর পেশা সম্পর্কে একটু ধারণা যদি আমাকে দেন।
2: আমি মূলত সংস্কৃত কর্মী, গানের সাথে জড়িত আর নিজে কম্পোজিশন করি এটাই।
1: এবারের বাজেটকে আপনি কিভাবে দেখছেন?
2: এবারে যে বাজেটটা, আসলে যে বাজেটটা হয়েছে আমার কাছে মনে হয় যে না, অনেক ভালো বাজেট। তবে যেহেতু সংস্কৃত কর্মী, সেই হিসেবে বলবো যে সাংস্কৃতিক ইনস্ট্রুমেন্টের প্রতি যে কর মওকুফ করা হয়েছে, আমি যতদূর জানি যে বাইরের যত শুল্ক, এটা যদি পরিপূর্ণভাবে যদি আপনার বাস্তবায়ন হয় তাহলে আমি মনে করি যে সুস্থ ধারা সঙ্গীতের অনেক প্রসার ঘটবে। আর আমরা জানি সুস্থ সংস্কৃতির সাথে যারা জড়িত তারা কিন্তু কখনো অন্যায় করতে পারে না, আমরা সবাই জানি। তো এই যেহেতু সংস্কৃতি কর্মী, আমার তো এইটাই আগে মাথায় আসবে যে যত ইনস্ট্রুমেন্ট এর প্রতি যদি শুল্ক কর যদি মওকুফ করে তাহলে অনেকে কিন্তু তরুণ প্রজন্ম যারা অনেক সময় দেখা যায় যে সামান্য কয়েকটা টাকার জন্য একটা ভালো ইনস্ট্রুমেন্ট কিনতে পারতেছে না। তো দেখা গেলো এই সামান্য টাকাটাই কিন্তু ওই আপনার শুল্ক অথবা এই করটা, তো দেখা গেলো অনেকে ভালো ভালো ইনস্ট্রুমেন্ট কিনতে পারবে এবং ভালোভাবে হয়তো সুস্থ সংস্কৃতির ধারার জন্ম দিতে পারবে।
1: এই জন্য সরকারের উদ্দেশ্যে আপনি কি বলতে চান?
2: এই সরকার যেটা করেছে যে খুব ভালো কাজ করেছে। আমি আমার দিক থেকে মানে সাধারণ একজন জনগণ হিসেবে যেটা চাইবো যে এটা যদি বাস্তবায়ন যদি করতে পারে সঠিকভাবে, আমরা তো সবাই বলি সিন্ডিকেট, আসলে সিন্ডিকেটের মধ্যেই কিন্তু অনেক কিছু আসলে পূর্ণতা পায় না। তো এইটা যদি সুষ্ঠুভাবে যদি হয় তাহলে আমি মনে করি অনেক ভালো। এই জন্যই বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে।
1: আপনাকেও ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমাদের মাঝে আমরা পেয়েছি নদী প্রাণ প্রকৃতি বিষয়ক সামাজিক সংগঠন নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামসকে। আমরা ওনার সাথে একটু কথা বলি এবং ওনার থেকে আমরা বাজেট অনুভূতি একটু জানার চেষ্টা করি। আপনাকে স্বাগত, আপনি কেমন আছেন?
3: আমি ভালো আছি, আপনাকে স্বাগতম, যারা শুনছেন তাদের সকলকে স্বাগতম জানাচ্ছি।
1: এবছর সরকার সবচেয়ে বেশি বড় আকারের বাজেট করেছে, এই বাজেটটিকে আপনি কিভাবে দেখছেন, মূল্যায়ন করছেন?
3: ধন্যবাদ। হ্যাঁ, সবচেয়ে বড় বাজেট বলতে এবছর তো 9,38,000 কোটি টাকার বাজেট, এটি সর্ববৃহৎ বাজেট। বাজেট মানে হচ্ছে যে বাজেটটা আসলে যে যে সেক্টরে এবার বেশিরভাগ বাজেটটাই ব্যয় হয়েছে বোধ হয় সামাজিক সুরক্ষায়। সামাজিক সুরক্ষায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফলে বাজেট তো এখানে। আর বাকি যেগুলো মৌলিক যে বিষয়গুলো মানুষের প্রয়োজন হয়, সেই মৌলিক 5টা বিষয় বা 6টা বিষয়ে যদি বাজেটের গুরুত্ব ধারাবাহিকভাবে প্রয়োজন অনুযায়ী বাজেটে রেখে কাজ করা যায় সেটা মনে হয় আরও ভালো হবে, এটা একটা পজিটিভ দিক।
1: তথ্য প্রযুক্তির এই যুগে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, প্রযুক্তি সম্পর্কিত কাজকর্ম যারা করছেন, তরুণ যারা আছেন, যুবক যারা আছেন, তাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, কন্টেন্ট ক্রিয়েট করে বৈদেশিক মুদ্রা আর্ন করার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু অনেক সহজ করেছে এবং নির্দ্বিধায় পানির মতো সহজ করেছে, এই বিষয়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?
3: হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর মানে তো এখন তো ফেসবুকে প্রত্যেকেই লিখতে হয় ক্রিয়েটর। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর, ক্রিয়েটর মানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শব্দ, ক্রিয়েটর মানে স্রষ্টা। বাজেটে আমি মনে করি যে হ্যাঁ, এই বিষয়গুলো যে গুরুত্ব দেওয়া হয়েছে এটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, কিন্তু আরও খেয়াল রাখতে হবে যে সংস্কৃতি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মৌলিক চাহিদার মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটাকে নার্সিং, এটাকে যত বেশি সুন্দর, এটাকে যত বেশি কালচারটাকে যত বেশি বাজেট যাই লাগুক সেটাকে দিয়ে যদি ওকে আদর বা যত্ন না করা হয় তাহলে শিল্পী এবং স্রষ্টা যারা তারা কিন্তু এখান থেকে বিমুখ হয়ে গেলে কালচার করার মানুষ খুঁজে পাওয়া যাবে না। সংস্কৃতি, ঐতিহ্য এগুলো আমাদের গুরুত্বপূর্ণ, সো এখানে বেশি বেশি আরও এনকারেজ করা দরকার, আরো বেশি বেশি যারা এসার সঙ্গে যুক্ত তাদেরকে।

0: থাকা দরকার।
1: এই যে জনবান্ধব, ব্যবসা বান্ধব, স্বাস্থ্য বান্ধব এবং বয়স্ক প্রবীণ বান্ধব এই বাজেট সরকার প্রণয়ন করেছে, সরকারের উদ্দেশ্যে কি বলতে চান দেশের নাগরিক হিসেবে?
0: প্রত্যেকটি মানুষই আসলে নাগরিক হিসেবে তার যে মৌলিক অধিকারের কথা বললাম সেটি যদি পূরণ থাকে তাহলে কোনো ঝামেলা তৈরি হয় না সুন্দরভাবে। তো সেখানে সিনিয়র সিটিজেন তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা যারা প্রবীণদের যত্নটা চোখে পড়ার মতো দৃশ্যমান একটা কাজ হাতে নিতে হবে, করতে হবে, এবং যাতে প্রবীণ যেন ভালো থাকতে পারে। মানুষ বৃদ্ধ হয়ে যায় যখন, তখন তো অসহায় হয়ে পড়ে, তখন যেন সে অসহায় বোধ না করে, সমাজ তাকে সেরকম একটা পরিবেশ তৈরি করে দিলে এটা আরো ভালো হবে আমার মনে হয়।
1: জি, অনেক ভালো থাকবেন আপনি। বন্ধুরা, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে বাজেট পরবর্তী বিশ্লেষণ প্রতিক্রিয়া জানছিলাম। আসুন, যে বৃহৎ আকারের বাজেট, যে বৃহৎ আকারের পরিকল্পনা, যে স্বপ্নের পরিকল্পনা সরকার গ্রহণ করেছে তা বাস্তবায়নে আমরা সবাই একসাথে সরকারের পাশে থাকি, সবাই মিলে এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে নিয়ে যাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা।
2: এতক্ষণ শুনলেন বাজেট 2026-2027 নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। গবেষণা, গ্রন্থনা ও ধারা বর্ণনা মোহাম্মদ জসিমউদ্দিন, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালায় এবারে রয়েছে কৃষক কার্ডের গান। কণ্ঠ দিয়েছেন কে এম আবদুল্লাহ আল মর্তুজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি। গানের কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: কৃষক কার্ডের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলো হার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স এবং বাংলাদেশ বেতার বরিশাল ঠাকুরগাঁও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার খবর পড়ছি মিজান রহমান সজল। জুয়া প্রতিরোধ আইন 2026, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন 2026 এবং বগুড়া বিশ্ববিদ্যালয় আইন 2026-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, অনলাইন ও অফলাইনে নানা ধরনের জুয়া কার্যক্রম বিস্তার লাভ করায় জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা হ্রাস, আর্থসামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতি প্রতিরোধকল্পে জুয়া প্রতিরোধ আইন 2026 প্রণয়ন করা হয়েছে। মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ এবং মাদক আসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন 2026-এর লক্ষ্য। এদিকে বগুড়া বিশ্ববিদ্যালয় আইন 2026-এর খসড়ায় বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন ক্ষেত্রে শিক্ষা গবেষণার সুযোগ সুবিধা সৃষ্টি এবং জ্ঞান চর্চা দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে বগুড়া একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিদ্যমান নির্বাচনী আইনে ঋণ খেলাপিদের দলীয় মনোনয়ন পাওয়া এবং নির্বাচনে অংশগ্রহণের কোন বিধান নেই, ফলে বর্তমান জাতীয় সংসদের কোন সদস্যকে ঋণ খেলাপি বলা যাবে না। তিনি গতকাল জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এমসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অফ অর্ডারে দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে একথা বলেন। সংসদ সদস্যদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ঋণ খেলাপি মনোনয়ন পেয়েছেন এমন অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের দাবি আইনের সঠিক ব্যাখ্যা নয়। সালাউদ্দিন আহমেদ বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় কোন প্রার্থীর বিরুদ্ধে ব্যাংক সংক্রান্ত মামলা বা অন্যান্য ব্যক্তিগত আইনি জটিলতা থাকতে পারে, তবে পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয় নিষ্পত্তিও হয়ে থাকতে পারে। সংসদের বৈঠক আগামী রবিবার বিকেল 3টায় আবার বসবে। চা শিল্পের উন্নতি সবুজ হোক অর্থনীতি, এই প্রতিপাদ্যে আগামীকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় চা দিবস 2026 উদযাপন ও জাতীয় চা পুরস্কার 2026 প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ চা বোর্ড। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বাংলাদেশ চা বোর্ড জানায়, প্রতিবছর 21 মে জাতীয় চা দিবস পালিত হয়ে আসলেও চলতি বছর বিশ্বজন দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপিত হতে যাচ্ছে। যুদ্ধবন্দে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সমঝোতা স্মারক বাস্তবায়নে আজ সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও তিনি তার সফর স্থগিত করেছেন, ফলে জেনেভায় আলোচনা শুরুর মধ্য দিয়ে চূড়ান্ত শান্তি চুক্তিতে উপনীত হওয়ার কথা থাকলেও এই বৈঠক অনুষ্ঠানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ তুলে নেয় হরমুজ প্রণালী দিয়ে ইরানের জাহাজ চলাচল শুরু হয়েছে। নাইজারের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় অন্তত 35 জন নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে 22 জন হামলাকারী, 11 জন সৈন্য, 2 জন বেসামরিক লোক। সন্ত্রাসী সংগঠন আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট একটি গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1টায় সিয়াটলে লোমেনফেল্ড স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার এবং বস্টনে জিলেট স্টেডিয়ামে ভোর 4টায় স্কটল্যান্ড মরক্কোর মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল 6:30টায় ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল স্টেডিয়ামে ব্রাজিল হাইতির এবং সান ফ্রান্সিসকো লেভেস স্টেডিয়ামে সকাল 9টায় তুরস্ক প্যারাগুয়ের মোকাবেলায় মাঠে নামবে। এদিকে হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে রাত 11টায় নেদারল্যান্ড সুইডেনের মুখোমুখি হবে। ক্রিকেট, আজ চট্টগ্রাম বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও সফররত অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 3 ম্যাচ সিরিজ, অস্ট্রেলিয়া 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝুরু হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।

0: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেয়া হবে না, দেশবাসীর জীবনমান উন্নয়নে তা ব্যয় করা হবে বললেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। সাবেক আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, জাতীয় সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচু মানের গবেষণার আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে জাতীয় কর্ম পরিকল্পনা তৈরি করা হচ্ছে জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় আসামি আবির আলীর মৃত্যুদণ্ড, যুদ্ধবন্ধে প্রণীত সমঝোতা স্মারকে ডিজিটাল স্বাক্ষর তেহরান ও ওয়াশিংটনের, এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ 2-1 ব্যবধানে জিতল বাংলাদেশ।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেয়া হবে না, বরং তা দেশে জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। তিনি বুধবার মৌলভীবাজারে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা হবে, কাজেই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে টাকার কোনো অভাব হবে না। বেগম খালেদা জিয়াকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময় দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে অনেক বড় রাজনৈতিক নেতৃবৃন্দরা দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন, তবে বেগম খালেদা জিয়া দেশের জনগণকে রেখে কোথাও যাননি। তিনি অনুষ্ঠানে 10 জন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন, পরে কম্পিউটারে বাটন চেপে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করেন।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান গত শনিবার কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানান। এ সময় তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন। প্রধানমন্ত্রী সারা দেশের জেলা প্রশাসকদের প্রতি নিজ নিজ জেলাকে সুন্দর সবুজ অভয়ারণ্য করার জন্য উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানান।
1: মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সাথে মত বিনিময় সভায় দেশ গড়ার কাজে তিনি এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষের মধ্যে যে মানবিক অনুভূতি, মূল্যবোধ এবং সামাজিক বোধ রয়েছে সেগুলো জাগিয়ে তুলতে হবে, এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রী সাংবাদিকদের কথা শুনেছেন। তিনি বলেছেন যে আগামী দিনগুলোতে মিডিয়ার সঙ্গে কথা বলবেন, মত বিনিময় করবেন।
0: দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি রোববার জাতীয় সংসদে 300 বিধিতে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেন, গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায় দুবাই সিটি পুলিশ ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে এবং সেখানে আটক রেখেছে। সালাউদ্দিন আহমেদ বলেন, বেনজির আহমেদকে আগামী 1 মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশ ও দুর্নীতি দমন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। উল্লেখ্য, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973-এর আওতায় একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
1: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি মঙ্গলবার জাতীয় সংসদে টেবিল উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক সমস্যা মোকাবেলার পাশাপাশি টেকসই সমাধানের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। অপর লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সংসদে জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো আরও আধুনিক ও কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে, যাতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে জনসেবা পাওয়া যায়।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও বহুমুখী রাষ্ট্রনায়কোচিত অবদান নিয়ে আরও বেশি বস্তুনিষ্ঠ উচ্চমানের গবেষণার উপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছিলেন। তিনি আরও বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ সত্তার বিকাশ ঘটানোর পাশাপাশি গণতন্ত্রকে উত্তম শাসন ব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন জিয়াউর রহমান।
1: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বুধবার মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি রাষ্ট্রদূতকে একথা বলেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন মাইকেল মিলার। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশ তা কাজে লাগাতে পারে।
0: দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নতুন স্থাপিত নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। রোববার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সময়ে দেশের বাকি ৯টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত ছিল।
1: চট্টগ্রামে ৪ বছর আগে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার পর লাশ টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আসামি আবির আলীর ফাঁসির রায় দিয়েছে আদালত। চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত বুধবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নয়ারহাট ওয়াজ মুন্সিবাড়ির বাসিন্দা সোহেল রানার ৫ বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াতকে হত্যা করা হয়।
0: যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধাবসানের লক্ষ্যে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সমঝোতা স্মারকটি ইংরেজি ও ফার্সি ভাষায় ডিজিটালি স্বাক্ষর করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, হোয়াইট হাউসের কর্মকর্তাবৃন্দ এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ খবরটি নিশ্চিত করেছে। ১৪ দফা চুক্তিতে যুদ্ধবিরতি আরও ৭ দিনের জন্য বর্ধিত হয়েছে। এর ফলে লেবাননকে অন্তর্ভুক্ত করে একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে উভয় পক্ষই আলোচনার সুযোগ পাবে। চুক্তিতে হরমুজ প্রণালী পুনরায় খোলা, ইরান পুনর্গঠনের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা এবং দেশটির ওপর যুক্তরাষ্ট্রের সব ধরনের অবরোধ তুলে নেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি ৬০ দিনের বর্ধিত মেয়াদে আলোচনার বিষয় হিসেবে অন্তর্ভুক্ত থাকবে। ইতোমধ্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালি এই চুক্তিকে স্বাগত জানিয়েছে।
1: সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে ৩ ম্যাচের ওডিআই সিরিজ জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম দুটি ম্যাচ জিতলেও গত রবিবার ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় শেষ ওডিআইতে জয়লাভ করে অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
0: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় নীলুফার জাহান এবং আমি মীর নাসির আহমেদ।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বৃক্ষরোপণের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। গানের কথা এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: আপনারা বৃক্ষরোপণের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সঞ্চালনে সজীব দত্ত।

0: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। বাংলাদেশ বেতার ঢাকার ক্যাম্পাস ভিত্তিক তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল বিশ্ববিদ্যালয়। এই ক্যাম্পাসে আজকের অনুষ্ঠানটি ধারণ করা হচ্ছে। চলুন কথা না বাড়িয়ে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলি। আপনার নাম, আপনি কোন সাবজেক্টে পড়েন, কোন ইয়ারে পড়েন?
1: আমি মোহাম্মদ সাইফউদ্দিন, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ।
0: আপনি কেমন স্বপ্ন দেখেন দেশটাকে ঘিরে?
1: প্রত্যাশার আসলে শেষ নাই। আমি যদি শুরুতেই বলি, তাহলে আমি কথা বলবার স্বাধীনতা চাই, তার পরবর্তীতে অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, মানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাস করব, এই পরিবেশ চাই।
0: আমরা পরের বন্ধুর কাছে যাব। আপনি আপনার নাম বলবেন, কোন বিষয়ে পড়াশোনা করছেন বলবেন।
2: আমি জাকিয়া সুলতানা শিমু, পড়াশোনা করছি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে।
0: আপনার ইচ্ছের কথা, স্বপ্নের কথা জানতে চাই।
2: বাংলাদেশ নিয়ে আমার স্বপ্ন যদি আমি বলতে চাই, তাহলে আমি বলবো আমি দেখি একটা সমতার বাংলাদেশের স্বপ্ন, যেখানে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে, সবাই তার ন্যায্য অধিকার পাবে।
0: আন্তরিক ধন্যবাদ। পরে কে রয়েছে আমাদের সঙ্গে, আপনার নাম পরিচয় বলবেন।
3: মোহাম্মদ শিহাবুদ্দিন, মার্কেটিং। বাংলাদেশ নিয়ে যদি আমার স্বপ্ন বলতে চাই, যেহেতু আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কথা বলছি, তো আমি স্পেসিফিকভাবে আমি শিক্ষা খাতটা নিয়ে একটু কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। আমি চাই আমার এ দেশের শিক্ষা ব্যবস্থা এমনভাবে হোক যেখানে মেধা এবং নৈতিক ভিত্তিক শিক্ষা ব্যবস্থাটা বেশি প্রাধান্য পাবে, এবং আমরা আমাদের শিক্ষাটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারবো যাতে আমরা এটিকে এক্সপোর্ট করতে পারি। যেমনটা আমরা এখন হায়ার এডুকেশনের জন্য বিভিন্ন দেশে যাওয়া লাগে, আমি চাই আমরা আমাদের শিক্ষাটাকে এমন পর্যায়ে যাতে নিয়ে যাই সো দ্যাট বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা আমাদের দেশে পড়তে আসে।
0: আন্তরিক ধন্যবাদ আপনাকে। এরপরে আমরা আরও একজন বন্ধুকে পেয়েছি, চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
4: আমি অতসী তালুকদার, পড়াশোনা করছি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে। প্রথমে আমি বলতে চাই বাংলাদেশের ধর্ম বর্ণ সব শ্রেণী ভেদে সবার যাতে সমান অধিকার থাকে, সবার কথা বলার স্বাধীনতা থাকে, সবার ন্যায্য অধিকারের দাবিটা সবার প্রথমে করব।
0: অনেক ধন্যবাদ। পরের বন্ধুর কাছে যাব, আপনার নাম পরিচয় বলবেন।
5: মোহাম্মদ ওয়াসিম আকরাম, আমি পদার্থবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের 11 ব্যাচ। আমি মোটা দাগে বলতে চাই যে নেশা জাতীয় কোনো জিনিসের জন্য সঙ্গে জানিয়ে দিচ্ছে বাংলাদেশ ইয়াং জেনারেশন না জড়ায়। প্লাস হচ্ছে আরেকটা বিষয় যে সুইসাইডের সঙ্গে কেন যেন কেউ যেন হইতেছে কোনোভাবেই ইনভলভ না হয়। এই দুইটা প্রত্যাশা আমার সবার কাছেই থাকবে, আর হচ্ছে অ্যাজ এ বাংলাদেশি ম্যান সবার আগে বাংলাদেশ।
0: আপনি বলতে চাচ্ছেন আমরা যেন মাদক থেকে দূরে থাকি এবং আমরা যেন আত্মহত্যা এই ব্যাপারটার মধ্যে না যায়। আসলে আমাদের শিক্ষার্থীদের উচিত মাদক প্রতিরোধে কাজ করা, পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন যে আত্মহত্যা প্রবণতা, এটি কিন্তু তরুণদের মধ্যে মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এইগুলো নিয়ে আমাদের সামাজিকভাবে আরও বেশি কাজ করা প্রয়োজন। তরুণরা, আপনারা এই বিষয় নিয়ে সচেতনতা কিভাবে সৃষ্টি করতে পারেন, কি মনে করছেন আপনি?
5: সবার কাছে অনুরোধ থাকবে যে জীবন একটাই, কেউ জানাইতেছে এই জীবনটা নিজে থেকে কেড়ে না নেয়।
0: আন্তরিক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে সজীব দত্ত রয়েছি বরিশালে। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা কথা বলছি, তাদের স্বপ্ন প্রত্যাশা জেনে খুবই ভালো লাগছে। এবং আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে, পাশাপাশি বাংলাদেশ বেতারের অ্যাপে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে শুনছেন। এভাবেই বেতার সবার জন্য সব সময়ে সবখানে। পরের বন্ধু, আপনার নাম পরিচয়?
6: আমি সাদিয়া নূর সৈতি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়।
0: সৈতি, আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
6: সত্যি বলতে অনেক ভালো লাগছে, আর বলবো এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ যে আমি একজন সিঙ্গেল পার্সন যার কথা বাংলাদেশে শোনার সুযোগ আছে।
0: আপনি কেমন স্বপ্ন দেখেন?
6: সবচেয়ে বেশি যেটা আমি এনশিওর করতে চাই সেটা হলো নিরাপত্তা। তো সেখান থেকে আমি চাই যে প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং নিরাপদভাবে চলাফেরা করতে পারে, যে বাসা থেকে যেভাবে বের হচ্ছে সে কাজ শেষ করে যেন সেম ভাবে নিরাপদভাবে বাসায় ফিরতে পারে।
0: আন্তরিক ধন্যবাদ। পরে কে রয়েছে আমাদের সঙ্গে, চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
7: আমি মোহাম্মদ এনামুল হোসেন, ব্যবস্থাপনা বিভাগ।
0: এনামুল, আপনি কি ভাবছেন?
7: আমি ভাবছি বাংলাদেশ যেন একটি দুর্নীতি মুক্ত রাষ্ট্র হয় এবং খাতে যেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত থাকে।
0: আমরা রয়েছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে, আরো কয়েকজন বন্ধু আছে, চলুন কথা বলি, আপনার নাম পরিচয় বলবেন।
8: আমার নাম নূর ইসলাম নিয়ন, আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে।
0: আপনি কি স্বপ্ন দেখছেন?
8: আমি আসলে বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে ন্যায়, সত্য এবং মানবিকতার উপর প্রতিষ্ঠিত, এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আমাদের সত্য জানা এবং সত্য প্রকাশের অধিকার থাকতে হবে।
0: আমাদের তরুণদের দেশের জন্য তো অনেক কিছুই করণীয় রয়েছে, আপনি একজন তরুণ হিসেবে কি ভাবছেন?
8: আমি মনে করি যে প্রতিটা ছাত্রের উচিত যে পড়াশোনা করে তাদের দেশের প্রতি একটা দায়িত্ব আছে এবং দেশের দায়িত্বের প্রতি সচেতন হয়ে ঠিকভাবে পড়াশোনা করতে হবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
0: অনেক ধন্যবাদ আমাদের আরো একজন বন্ধুর সাথে রয়েছেন, আপনার নাম পরিচয় বলবেন।
9: আমি ইসরাত তাসনিম টোভা এবং পড়াশোনা করছি রসায়ন বিভাগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।
0: আপনি কি স্বপ্ন দেখছেন দেশকে নিয়ে?
9: স্বপ্ন আসলে অনেকেই আছে এবং স্বপ্নটা অনেকটা এরকম হয় যে আমার মনে হয় যে আমি এমন একটি দেশে আছি যে দেশে আসলে কোনো দিক থেকে কোনো কমতি নেই, তবে যদি কমতির জায়গাটা তৈরি হয় সেটা বলা যায় এক প্রকার মানব সৃষ্ট। এবং আমার যে স্বপ্নটা সেটা হচ্ছে একটি নিরাপদ বাংলাদেশ এবং যেখানে নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপদে বসবাস করবে এবং দিন শেষে এই বাংলা মায়ের প্রতিটি সন্তান গর্ব করে বলতে পারবে যে আমি আমার বাংলা মায়ের বুকেই সবচেয়ে বেশি নিরাপদ।

0: আমরা এবারে কথা বলবো এই বিশ্ববিদ্যালয়ের একজন অনুকরণীয় শিক্ষার্থীর সঙ্গে, যে পড়াশোনার পাশাপাশি নানাবিধ কার্যক্রমে এগিয়ে চলেছে এবং অনেকের কাছে প্রিয় মুখে পরিণত হয়েছে। চলুন তার সাথে কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
1: আমি আবু সাইদ, পড়াশোনা করছি অর্থনীতি নিয়ে।
0: আপনি পড়াশোনার পাশাপাশি কি কি কার্যক্রম করেন একটু শুনি আপনার মুখ থেকে।
1: আমি পড়াশোনার পাশাপাশি বিতর্কের সাথে যুক্ত আছি, আবৃত্তি, উপস্থাপনা, লেখালেখির সাথে যুক্ত আছি এবং ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক যে কার্যক্রম আছে সেগুলোর সাথে খুব চমৎকারভাবে যুক্ত আছি।
0: এই যে অন্যান্য কার্যক্রমের প্রতি আন্তরিক হওয়া, এটি কি ছোটবেলা থেকে?
1: হ্যাঁ, একেবারে আমার ছোটবেলা থেকেই চর্চাটা ভিতর থেকে গড়ে উঠেছে।
0: আপনি কবিতা কেমন সংখ্যক লিখেছেন?
1: আমি এই পর্যন্ত প্রায় 200+ কবিতা লিখেছি।
0: এই যে শব্দ নিয়ে খেলা করা বা শব্দের মাঝে বসবাস, এটা কিভাবে রপ্ত হলো?
1: আমার একটা কথা আছে যে গড়ি শব্দের সাথে সন্ধি। শব্দ আমাদের মনকে এমনভাবে নাচিয়ে তুলতে পারে যেভাবে নাচিয়ে তোলে দমকা বাতাস, নদীর ঢেউ। তো আমি প্রায় শব্দ নিয়ে খেলা করার চেষ্টা করি এবং শব্দের যে অনুপ্রাস, অর্থাৎ শব্দের প্রথম ধ্বনির সাথে পরবর্তী ধ্বনি যে মিলিয়ে কথা বলা, এইটা খুব চমৎকারভাবে আকর্ষিত করে, যেমনটা আমরা কথা সাহিত্যে দেখে থাকি। তো এই শব্দের সাথে সন্ধিটা আমার একেবারে ছোটবেলা থেকেই অন্তরের সাথে জড়িয়ে আছে।
0: আপনি এই যে এতগুলো কবিতা লিখলেন, এখনও লিখে চলেছেন, এই কবিতার অনুপ্রেরণা বা সাহিত্য নিয়ে কাজ করা, এটি কার কাছ থেকে পেয়েছিলেন?
1: এটি কোনো একক ব্যক্তির থেকে পাওয়া এমন নয়, তবে আমার চারপাশে দেখা, আমার আশপাশে যে সৃষ্টিশীল মানুষজন আছেন তাদের থেকে মূলত হচ্ছে একটু একটু করে নেওয়া। যেমন আমরা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের জ্ঞান বিভিন্ন শিক্ষকদের থেকে নিয়ে থাকি, তো দেখা গেছে কারো থেকে উপস্থাপনা, কারো থেকে কবিতা, কারো থেকে ভিন্ন মাত্রায় চিন্তা করা, এভাবে সব কিছু মিলিয়ে টকঝাল মিষ্টি স্বাদের মতো একটা চমৎকার সৃজনশীলতা নিজের মধ্যে তৈরি করতে পেরেছি বলে মনে করি।
0: কি হতে চান বড় হয়ে?
1: আমি প্রথমত একজন ভালো মানুষ হতে চাই। যেহেতু অর্থনীতি নিয়ে পড়াশোনা করছি, তাই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যে কর্মপন্থা গ্রহণ করা উচিত সেটি নিয়ে কাজ করতে চাই। যেমন আপনি দেখবেন আমাদের দেশে যত অপরাধ হয়, যত অনাচার হয়, তার মূলে কিন্তু একটি অর্থনৈতিক বড় ব্যাপার জড়িয়ে থাকে। আমাদের প্রচুর সম্ভাবনা, আমাদের একপাশে বিশাল সমুদ্র, আমাদের এত এত নদী, তারপর আমাদের অর্থনৈতিক মুক্তি না হওয়ার পিছনে যে কারণগুলো আছে সেগুলো উদ্ঘাটন করে যথাযথ পদক্ষেপের মাধ্যমে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য একটি অভূতপূর্ণ ভূমিকা পালন করতে চাই।
0: এই যে আপনি ক্যাম্পাসে অনেকের প্রিয় মুখ, এই ব্যাপারটা আপনি কেমন উপভোগ করেন?
1: দেখুন, শব্দের মাধ্যমে যদি কারো মনকে আলোকিত করে দেওয়া যায় এতে তো অসুবিধা নেই কোনো, তাই না? আমরা যদি একটু সুন্দর করে কথা বলে কাউকে মুগ্ধ করে দিতে পারি, এটি একটু চমৎকার ব্যাপার। তো আমার মনে হয় সবার একটু আন্তরিক হওয়া উচিত এবং কেবলমাত্র আন্তরিকতা থাকলেই, শব্দের মধ্যে দরদ থাকলেই আমরা সুন্দর করে যে কোনো কাউকে মুগ্ধ করে দিতে পারি এবং এটিই কিন্তু আমাদের পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং সহনশীলতা তৈরি করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0: শ্রোতা বন্ধুরা, আমি খুবই আনন্দিত হলাম যে চমৎকার একজন তরুণের সঙ্গে আজকে আমার সাক্ষাৎ ঘটেছে। আপনার দুটো লাইন আমরা শুনতে চাই।
1: হঠাৎ তো আমাদের এখন অনেক গরম পড়ছে, তো লিখেছি এরকম যে, তোমায় খুঁজি হঠাৎ করে দমকা হাওয়ার মতো, হারানো হীরা ডুবুরি যেমন উদ্ধারে হয় রত, তোমায় খুঁজি ক্যালেন্ডারের শুক্রবারের মতো, শান্তি আমার সেথায় মেলে তাই হয়ে যায় নত।
0: বাহ, অসাধারণ! আমরা একটা হাততালি দিই সবাই। আমরা রয়েছি তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আপনি আমাদের যারা শ্রোতা বন্ধুরা আছেন, বাংলাদেশ বেতারের মাধ্যমে আপনাকে এই মুহূর্তে শুনছেন, সবাইকে কি বলতে চান?
1: আমি প্রথমত বলতে চাই যে আমাদের একটু শুদ্ধতার চর্চা করা উচিত শব্দে এবং চিন্তায়। তা আমাদের যে প্রকাশটা হবে সেটা হবে শুদ্ধ, এবং এই শুদ্ধ প্রকাশের মাধ্যমে আমরা আমাদের সমাজকে আবার নতুন করে ঢেলে সাজাতে পারবো।

0: আমরা রয়েছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা আলোকিত তরুণের কথা আপনাদেরকে শোনালাম, তিনি চমৎকার বললেন। এ পর্যায়ে চলে যাব এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সঙ্গে যারা যুক্ত আছেন। শুধু পড়াশোনা করলেই হবে না, ক্লাব ভিত্তিক যে সকল কার্যক্রম আছে এই কার্যক্রমগুলো কিন্তু আমাদের নেতৃত্ব গঠনে সহযোগিতা করে, আমাদের সংগঠন কেন্দ্রিক নানামুখী শিক্ষা কিন্তু আমরা পাই, পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানামুখী উন্নয়নে এগুলো কাজ করে। চলুন কথা বলবো, আপনার নাম এবং আপনি কোন ক্লাবের সঙ্গে যুক্ত আছেন?
1: আমি মেহেদী হাসান, বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি হিসেবে আছি। আমি যদি ক্লাব নিয়ে আসলে বলতে চাই, একাডেমিক পড়াশোনার পাশাপাশি যে বিষয়গুলো আমাদের দক্ষতা উন্নয়নে সবচেয়ে বেশি সহযোগিতা করে, নেতৃত্ব তৈরি, নেটওয়ার্কিং, কিংবা আমরা যদি বলার চেষ্টা করি যে আমাদের আরেকটা পরিবার হিসেবে ক্যাম্পাসে আমাদেরকে যারা সহযোগিতা করে থাকে সেগুলো হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বা বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাবসমূহ। আসলে ক্লাবে যাওয়ার মাধ্যমে প্রথম যে বিষয়টা হয় যে আমরা অনেকগুলো মানুষের সাথে আসলে একসাথে পরিচিত হই।
0: যথার্থই বলেছেন। আপনাদের এই ক্লাবটি কত বছর ধরে কাজ করছে এই বিশ্ববিদ্যালয়ে?
1: 11 বছর ধরে কাজ করেছে।
0: আপনারা কতজন এই ক্লাবের সঙ্গে যুক্ত আছেন?
1: ডিবেটিং সোসাইটিতে এই পর্যন্ত 1500 সদস্য রয়েছে।
0: আপনারা কি কি কাজ করেন?
1: আমরা যেহেতু ডিবেটিং সোসাইটি মূলত বিতর্ক নিয়ে কাজ করি, বিতর্কের পাশাপাশি উপস্থাপনা, এছাড়াও আমরা কাজ করি বারোয়ারি বিতর্ক, এছাড়া আমরা লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য কাজ করে থাকি।
0: এই শিক্ষার্থী যারা ক্লাবের কার্যক্রমের মাধ্যমে কিরকম উপকৃত হচ্ছে, কিরকম উৎসাহিত হচ্ছে?
1: সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা আসলে বিশ্বাস করি সেটা হচ্ছে সুন্দর করে কথা বলতে পারা, মানুষের সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে পারা। তো আমাদের কাছে যারা আসে বা আমাদের সাথে যারা কাজ করে, আমরা সবচেয়ে যে জিনিসটা ভালোভাবে তাদেরকে শেখাতে পেরেছি সেটা হচ্ছে নিজেকে অন্যের সামনে সুন্দর করে উপস্থাপন করা, সুন্দর করে কথা বলা, নেটওয়ার্কিং বা অন্যের সাথে যোগাযোগ করা, পাশাপাশি একাডেমিক কার্যক্রমে আমরা যে জিনিসগুলো আসলে ফিল করি, যেমন প্রেজেন্টেশন, এরপরে হচ্ছে উপস্থাপনা, এই বিষয়গুলো আসলে তারা অনেক বেশি দক্ষ হয়ে উঠছে এবং তাদের নিজস্ব ক্ষেত্রগুলোতে অনেক বেশি সফল হচ্ছে।
0: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা আরও একজন শিক্ষার্থীকে আমরা পেয়েছি, তার কাছ থেকে তার ক্লাবের কার্যক্রম সম্পর্কে জানবো। আপনার নাম পরিচয় বলবেন।
2: আমি হাসিবা আক্তার, আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদ, সেখানকার ফাইনান্স সেক্রেটারি হিসেবে কাজ করছি।
0: আপনারা কি কি কার্যক্রম পরিচালনা করে থাকেন?
2: আমরা মূলত ক্যাম্পাসে গবেষণা বান্ধব পরিবেশ তৈরি করার লক্ষ্যে কাজ করে থাকি, সেই কারণে সাপ্তাহিক রিসার্চ আড্ডা, অনলাইন সেশন সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকি প্রজেক্টে কাজ করার ক্ষেত্রে।
0: কেমন সংখ্যক শিক্ষার্থী রয়েছে আপনাদের এই ক্লাবটিতে?
2: ক্লাবে এখন সাধারণ মেম্বার হিসেবে প্রায় 300-400 মেম্বার রয়েছে এবং তাদের নিয়ে আমাদের কাজ করা।
0: আপনি পড়াশোনা পাশাপাশি এই যে ক্লাবের সঙ্গে আছেন, আমরা শুনেছি আপনি গানও করেন। এখন আমরা একটা গান শোনাতে চাই আমাদের শ্রোতা বন্ধুদেরকে। আমাদের এই বন্ধুর কাছ থেকে এবারে আমরা সুন্দর একটি গানের কিছু অংশবিশেষ আমরা শুনে নেব। চলুন শুনি।

0: ভিন্ন গুণে গুণান্বিত আর কি।
1: বাহ, চমৎকার। আপনারা বাংলাদেশ বেতার শুনতে উৎসাহিত করবেন সবাইকে, আপনারাও শুনবেন, এখন তো অ্যাপের মাধ্যমে শোনা যায়। আপনি গান বা কবিতা কিছু করেন?
0: জি, আমি মাঝে মধ্যে টুকটাক গান করি, প্রফেশনাল না কিন্তু।
1: আমরা একটা গান শোনাতে চাই বন্ধুদেরকে, কোন গানটা শোনাবেন?
0: আমি একটা আধুনিক গানই শোনাতে চাই। এই

0: এই মন যোছ নাই অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি।
1: হাততালি হবে, অসাধারণ একটি গান, কি চমৎকার একটি গান আজকে শুনিয়েছে আমাদের দুজন বন্ধুই। খুব দারুণ দুটি গান শুনিয়েছে, ওদের জন্য আমাদের ভালোবাসা। আমাদের শ্রোতা বন্ধুদেরকে কি বলবেন?
0: শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বাংলাদেশ বেতারের সাথে থাকুন, বেশি বেশি বাংলাদেশ বেতারের প্রোগ্রামগুলো শুনুন এবং আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করুন।
1: আমাদের এই বন্ধুর স্বপ্ন পূরণ হোক এমনটাই আমাদের প্রত্যাশা। তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে আমরা প্রায় শেষের দিকে অনুষ্ঠানে চলে এসেছি। আমরা এই পর্যায়ে কথা বলবো একজন সম্মানিত শিক্ষকের সাথে। চলুন কথা বলি। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করবার জন্য, অনুষ্ঠান স্থলে থাকার জন্য। আমরা আপনার মুখ থেকে আপনার পরিচয় আমাদের শ্রোতাদের শোনাতে চাই।
2: আমি প্রজ্ঞা পারমিতা বোস, আমি ইংরেজি বিভাগে বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি।
1: আপনার শিক্ষার্থীরা অত্যন্ত নান্দনিকভাবে কথা বলেছে, আপনি উপভোগ করেছেন, কেমন লেগেছে?
2: দারুণভাবে উপভোগ করেছি। সেই সাথে আমার ভেতরে এক ধরনের অন্যরকম গর্ব কাজ করেছে যে আমি ওদেরকে বাচ্চা হিসেবেই দেখি। এই বাচ্চাগুলো পরিপূর্ণতার পরিচয় দিয়ে এত সুন্দর সুন্দর কথা আপনাদের সকলের সাথে ভাগ করে নিল।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের মা বাবার পরই শিক্ষকের স্থান, আমাদের গুরুজন বলা হয় শিক্ষকদেরকে, এবং শিক্ষকরা কিন্তু স্বপ্ন গড়ার কারিগর আমাদের। আপনি আপনার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের লক্ষ্যে, তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিভাবে তাদের পাশে থাকেন?
2: দৈনন্দিন সময়ে দেখা যায় ক্লাসের পাশাপাশি যতটুকু সময় আমি পাই, প্রায় অনেকগুলো ক্লাবের সাথেই আমার সংযোগ রয়েছে। সেখানে গিয়ে ওদের কার্যক্রমের সাথে নিজেকে যুক্ত করতে পারার মাধ্যমে, আমি ওদের সাথে থাকার মাধ্যমে, ওদের মনন এবং মানসে আমি যেগুলো শিখে এসেছি, আমার শিক্ষকেরা আমাকে যেগুলো শিখিয়েছেন, এগিয়ে যাওয়ার জন্য আমিও চেষ্টা করি ওদের মধ্যে একটু একটু করে সেই বীজ বপন করার, এবং আমার ছেলেমেয়েগুলো সেগুলো সার্থকতার সাথে গ্রহণ করছে এবং তারা নিজেদের সাফল্য নানান জায়গায় দেখিয়ে এসেছে এবং আমাকে গর্বিত করছে। তো আমি মনে করি একটু হলেও পড়াশোনার পাশাপাশি ওদের মননে এবং মানসে কিছু অন্য রকম জায়গা আমি তৈরি করতে কিছুটা হলেও ওদেরকে সহায়তা করতে পারছি।
1: খুব চমৎকার করে বললেন, এখানে একটি চমৎকার পরিবেশের সৃষ্টি হয়েছে শিক্ষার্থী সঙ্গে শিক্ষকের, যে চমৎকার সম্পর্ক আসলে আজকে খুবই ভালো লাগছে। আপনাকে বাংলাদেশ বেতার ঢাকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন, এগিয়ে যাবে আপনার শিক্ষার্থীরা, তারা সেই স্বপ্নগুলো পূরণ করবে। সেই সময় আসবে যে সময় আপনার শিক্ষার্থীদের স্বপ্নগুলো তাদের কানে কানে এসে বলে যাবে, আমি আর স্বপ্ন নই, আমি বাস্তব হয়ে গেছি। সেই দিনটি আসুক। বাংলাদেশ বেতার ঢাকার তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন সম্মানিত শিক্ষক বরিশাল বিশ্ববিদ্যালয়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সজীব দত্ত বিদায় নেব আজকের তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে। আগামী পর্বে আমরা দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যাব এবং সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো ইথারে ইথারে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সুন্দর থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সজীব দত্ত, তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, বাংলাদেশ বেতার ঢাকা, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে।

0: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সম্পাদনা মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোন অবস্থাতে খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং এবং বিভিন্ন ধরনের লোহার পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকবেন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগ যুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা। কথা লিখেছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনলেন।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাবপত্র দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালায় এবারে রয়েছে ভক্তিমূলক গান। প্রথমে ভক্তিমূলক নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন রওশন আরা মোস্তাফিজ।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আদনিনা মোরেন। জুয়া প্রতিরোধ আইন ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০২৬ এবং বগুড়া বিশ্ববিদ্যালয় আইন ২০২৬ খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, অনলাইন ও অফলাইনে নানা ধরনের জুয়া কার্যক্রম বিস্তার লাভ করায় জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা হ্রাস, আর্থ সামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতির প্রতিরোধ কল্পে জুয়া প্রতিরোধ আইন ২০২৬ প্রণয়ন করা হয়েছে। মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ এবং মাদক আসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০২৬ লক্ষ্য। এদিকে বগুড়া বিশ্ববিদ্যালয় আইন ২০২৬ খসড়ায় বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ সুবিধা সৃষ্টি এবং জ্ঞান চর্চা ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিদ্যমান নির্বাচনী আইনে ঋণ খেলাপিদের দলীয় মনোনয়ন পাওয়া এবং নির্বাচনে অংশগ্রহণের কোনো বিধান নেই, ফলে বর্তমান জাতীয় সংসদের কোনো সদস্যকে ঋণ খেলাপি বলা যাবে না। তিনি গতকাল জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অব অর্ডারে দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন। সংসদ সদস্যদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ঋণ খেলাপি মনোনয়ন পেয়েছেন, এমন অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের দাবি আইনের সঠিক ব্যাখ্যা নয়। সালাউদ্দিন আহমেদ বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় কোন প্রার্থীর বিরুদ্ধে ব্যাংক সংক্রান্ত মামলা ও অন্যান্য ব্যক্তিগত আইনি জটিলতা থাকতে পারে, তবে পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয় নিষ্পত্তিও হয়ে থাকতে পারে। সংসদের বৈঠক আগামী রবিবার বিকাল ৩টায় আবার বসবে। পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বৈশ্বিক সমর্থন নিশ্চিতে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের প্যানেল আলোচনায় এই আহ্বান জানান। তিনি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের তহবিলে সংকটে উদ্বেগ প্রকাশ করে বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের মধ্য দিয়ে এই মানবিক সংকটের সমাধান সম্ভব। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক বাস্তবায়নে আজ সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনার যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও তিনি তার সফর স্থগিত করেছেন, ফলে জেনেভায় আলোচনা শুরুর মধ্য দিয়ে চূড়ান্ত শান্তি চুক্তিতে উপনীত হওয়ার কথা থাকলেও এই বৈঠক অনুষ্ঠানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ তুলে নেওয়ার হরমুজ প্রণালী দিয়ে ইরানের জাহাজ চলাচল শুরু হয়েছে। নাইজারের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সৈন্য ও ২ জন বেসামরিক লোক। সন্ত্রাসী সংগঠন আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট এই গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ রাত ১টায় সিয়েটলে লুমেন ফিল্ড স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার এবং বস্টনে জিলেট স্টেডিয়ামে ভোর ৪টায় স্কটল্যান্ড মরক্কোর মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল ৬:৩০টায় ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল স্টেডিয়ামে ব্রাজিল হাইতির এবং সান ফ্রান্সিসকো লেভিস স্টেডিয়ামে সকাল ৯টায় তুরস্ক প্যারাগুয়ের মোকাবেলায় মাঠে নামবে। ক্রিকেট। আজ চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও সফররত অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ২টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়ার ১-০ তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতে খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন রকমের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপরে পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکا انوشٹان پرچار ہوچھے ڈھاکا کا مدھم ترنگ 693 کلو ہرز ایف ایم 106 میگا ہرز ایف ایم 90 میگا ہرز اور ایف ایم 102 میگا ہرز دے
1: بنگلہ دیش بیتار ڈھاکا آج سندھا 6 پرجنت دیشیر ابھنترین ندی بندر گلور جنو آب ہوار پوربھاس رنگ پور پابنا ٹانگائل ময়মনসিংহ ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2:20। এ সপ্তাহের নাটক শোধ শুনবেন বেলা 3:05। রচনা মিল্টন আশরাফ, প্রযোজনা আনিসুর রহমান। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা শুনবেন বেলা 4:05। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35।
3: ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনবেন রাত 10:30।
0: সবশেষে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: এখন বর্ষাকাল, আসুন আমরা আমাদের খালি জায়গায় গাছ লাগাই। গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন আমরা গাছের প্রতি যত্নশীল হই। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।
1: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এই সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সকল যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে, তাহলে সবাই একটি কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন।
0: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীর অনুষ্ঠান তাফসীরুল কোরআন, উপস্থাপনায় মাওলানা সাইয়্যেদ মুহিবুল্লাহ।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীর অনুষ্ঠান তাফসীরুল কোরআন। মানব জাতির জন্য ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নিয়ামতগুলোর একটি হল আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ ওহি। যুগে যুগে মানুষ যখন সত্য পথ থেকে বিচ্যুত হয়েছে, তখন মহান আল্লাহ তাদের হেদায়েতের জন্য নবী রসুল প্রেরণ করেছেন এবং তাদের উপর নাজিল করেছেন আসমানি কিতাব। এই ধারাবাহিকতার সর্বশেষ ও পরিপূর্ণ রূপ হল মহাগ্রন্থ আল কোরআন, যা মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত অব্যাহত পথনির্দেশনার উৎস। পবিত্র কোরআন নিজেকে পরিচয় করিয়ে দিয়েছে হুদাল্লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য হিদায়ত হিসেবে। এটি এমন এক গ্রন্থ যা মানুষের আকিদা বিশ্বাসকে শুদ্ধ করে, চরিত্রকে পরিশীলিত করে, চিন্তাকে নির্মল করে এবং ব্যক্তি সমাজ জীবনকে কল্যাণের পথে পরিচালিত করে। কোরআনের প্রতিটি আয়াতের মধ্যে নিহিত রয়েছে অসংখ্য জ্ঞান, প্রজ্ঞা, শিক্ষা ও উপদেশ। কিন্তু কোরআনের প্রকৃত মর্ম ও তাৎপর্য উপলব্ধি করার জন্য প্রয়োজন গভীর মনোযোগ, অধ্যয়ন এবং তাফসিরের সহায়তা। তাফসির কেবল শব্দার্থ ব্যাখ্যা নয়, বরং এর মাধ্যমে উন্মোচিত হয় আয়াতের পটভূমি, উদ্দেশ্য, শিক্ষা এবং বাস্তব জীবনে তার প্রয়োগ। এজন্য যুগে যুগে মুসলিম উম্মার শ্রেষ্ঠ আলেমগণ কোরআনের তাফসিরের মাধ্যমে মানুষের সামনে আল্লাহর বাণীর গভীর তাৎপর্য তুলে ধরেছেন। আমরা এমন এক সময় উপনীত হয়েছি যখন জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটেছে, কিন্তু একই সঙ্গে বিভ্রান্তি, সংশয় এবং আদর্শগত সংকটও বৃদ্ধি পেয়েছে। মানুষের সামনে অসংখ্য মতবাদ ও চিন্তাধারা উপস্থিত। এহেন অবস্থায় একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার ইমানের ভিত্তি কতটা মজবুত এবং আল্লাহর মনোনীত পথের উপর কতটা অবিচল। আজকের আলোচ্য সূরা বাকারার 136 ও 137 নম্বর আয়াত ঠিক এই মৌলিক বিষয়টিকেই অত্যন্ত সুন্দর ও সুস্পষ্টভাবে তুলে ধরেছে। সম্মানিত শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় সূরা বাকারার 136 ও 137 নম্বর আয়াতের সম্পর্কে তাফসির। তাফসির পেশ করার জন্য উপস্থিত রয়েছেন মাওলানা মোহাম্মদ উসমান গনি। আমি মুহতারামকে তাফসির পেশ করার জন্য অনুরোধ করছি।
4: আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صدق الله العظيم الله سبحانه وتعالى سورة بقرة 136 নম্বর আয়াতে বলছেন কুলু আমান্না বিল্লাহ, তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর উপর, ওয়ামা উনজিলা ইলাইনা এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার উপর, ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ামা উতিয়া নবিয়্যুনা মির রাব্বিহিম, আর যা অবতীর্ণ হয়েছিল ইব্রাহিম ইসমাঈল ইসহাক ইয়াকুব আলিহিমুসালাম ও তাদের বংশধরদের উপর, এবং মুসা ও ঈসা আলিহি সালাতামকে যা দান করা হয়েছে তার উপর, এবং অন্যান্য নবীগণের উপর যা তাদের রবের পক্ষ থেকে তাদেরকে দেয়া হয়েছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের কারো মাঝে কোনো পার্থক্য করি না, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা কেবল তারই কাছে আত্মসমর্পণকারী। فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدْ اهْتَدَوْا, অতঃপর তারা যদি তোমাদের ইমানের অনুরূপ ইমান আনে তবে তারা সঠিক পথ পেয়েছে। وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তারা কেবল বিরোধিতাতেই লিপ্ত। فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ, অতএব আল্লাহ অচিরেই তাদের মোকাবেলায় তোমার জন্য যথেষ্ট হবেন, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমরা পবিত্র কোরআন করিমের এমন এক অনন্য প্রতিভায় প্রবেশ করছি যেখানে দুটি মাত্র আয়াত গোটা মানব সভ্যতার ধর্মীয় ইতিহাসকে এক সুতোয় গেঁথে ফেলেছে। সূরা বাকারার 136 এবং 137 নম্বর আয়াত, যে দুটি আয়াতকে মুফাসসিরগণ আখ্যায়িত করেছেন ইসলামী আকিদার মেরুদণ্ড ও নবুয়তের ধারাবাহিক সনদ এবং সত্যের চূড়ান্ত মানদণ্ড হিসেবে। প্রিয় শ্রোতা, একটু ভাবুন, আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন এই পৃথিবীতে কেন এত ধর্ম, কেন এত নবী, কোনটা সত্য, কোন পথ সঠিক? এই প্রশ্নগুলো আজকের নয়, 1400 বছর আগেও মানুষ এই প্রশ্ন করত। মদিনার ইহুদি সমাজ গর্ব ভরে বলত, মুক্তি কেবল ইহুদিদের জন্য সংরক্ষিত। নাজরানের খ্রিস্টানরা ঘোষণা করত, না, পরিত্রাণ কেবল খ্রিস্টানদের পথে। আরবের মুশরিকরা বুক ফুলিয়ে দাবি করত, আমাদের পূর্বপুরুষদের পথই শ্রেষ্ঠ। এই একচেটিয়া দাবির ঘূর্ণাবর্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এই দুটি আয়াত, যেন তা সব যুগের সব জাতির সব মানুষের জন্য চিরন্তন আলোকবর্তিকা হয়ে থাকে। আজকের এই যাত্রায় আমরা ডুব দেব এই দুই আয়াতের অতল গভীরে। আমরা দেখব এই আরবি শব্দ চয়নের সূক্ষ্মতা, বালাগাতের অলৌকিক সৌন্দর্য, ঐতিহাসিক প্রেক্ষাপট, সাহাবা তাবেইনের ব্যাখ্যা, মুফাসসিরগণের গভীর বিশ্লেষণ, আধুনিক বিজ্ঞান ও মনস্তত্ত্বের সাথে এর সংযোগ, এবং সর্বোপরি আপনার ব্যক্তিজীবন, পরিবার, সমাজ ও বিশ্ব সভ্যতার জন্য এর জীবন্ত নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরুর যে শব্দ বলেছেন সেটা হলো কুলু, এর অর্থ হলো তোমরা বলো। এটি একটি আদেশসূচক ক্রিয়া, বহুবচন। আল্লাহ মুমিনদের শুধু বিশ্বাস করতে বলেননি, বলেছেন ঘোষণা করতে। ইমান কেবল অন্তরের গোপন বিষয় নয়, এটি জিহ্বার প্রকাশ্য সাক্ষ্য, সমাজের সামনে দাঁড়ানোর সাহস। আপনি বলবেন, ঘোষণা করবেন, সত্যকে তুলে ধরবেন। এরপর বলেছেন আমান্না বিল্লাহ, কি বলবে? আমি ইমান এনেছি। আমান্না বিল্লাহ, আমরা ইমান এনেছি। ইমানের তালিকা শুরু হয়েছে আল্লাহর নাম দিয়ে, কারণ তাওহিদই হল সমস্ত নবুয়তের কেন্দ্রবিন্দু। নবীরা ছিলেন তাওহিদের বাহক, আর তাওহিদও ছিল তাদের মূল বার্তা। আল্লাহ বলছেন ওয়ামা উনজিলা, যা অবতীর্ণ করা হয়েছে। এই শব্দটি কর্মবাচ্য, এর অর্থ হচ্ছে উপর থেকে নিচে নামানো হয়েছে এমন জিনিস। কোরআন মানব রচিত নয়, এটি আল্লাহর কাছ থেকে অবতীর্ণ এই একটি শব্দ ইসলামের সমগ্র গ্রন্থ সত্যকে, গ্রন্থ তত্ত্বকে ধারণ করে। এবার বলছেন ওয়ামা উনজিলা ইলাইনা ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা শব্দের মধ্যে বালাগাত, সাহিত্য এবং অলঙ্কার শাস্ত্রের অনেক কিছু তিনি এখানে লিপিবদ্ধ রেখেছেন। ইমাম ইবনে কাসির ও ইমাম তাবারি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এই আয়াত নাজিল হয়েছিল মদিনার সেই সংকটময় মুহূর্তে, যখন ইহুদিরা মুসলিমদের বলত, তোমরা যদি প্রকৃত হেদায়াত চাও তবে ইহুদি হয়ে যাও, খ্রিস্টানরা বলত, খ্রিস্টান হয়ে যাও। তখন আল্লাহ এই আয়াত নাজিল করে মুসলিমদের শেখালেন এর জবাব কি হবে। মুসলিম কোনো একচেটিয়া দাবি করে না, সে বলে, আমরা সকল নবীর প্রতি ঈমান এনেছি, আমাদের ঈমান সংকীর্ণ নয় বরং সর্বজনীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের সাথে মিল রেখে কোরআন কারীমের আরও কিছু জায়গায় আয়াত অবতীর্ণ করেছেন। ঠিক একই ধরনের আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন সূরা আলী ইমরানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি কোরআন কারীমের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। সহিহ হাদিসের আলোকে যদি আমরা বিষয়টি জানতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমবিয়া ও ইখওয়াতুন লিআল্লাত উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীগণ বৈমাত্রীয় ভাইদের মতো, তাদের মা ভিন্ন ভিন্ন কিন্তু দীন অর্থাৎ তাদের ধর্ম এক, তারা সবাই একই ধর্মের বাহক অনুসারী। সহিহ বুখারী হাদিস 3443। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল নবীগণ একই ধারায় একই শরিয়া নিয়ে এসেছেন, সবাই ইসলাম নিয়ে এসেছেন, সবার মা ভিন্ন কিন্তু তাদের পিতা আদম আলাইহি সালাতু ওয়াসাল্লামের মধ্য দিয়ে তাদের দিন একটাই, সেটা হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বের ধারায়, পূর্বে যে সমস্ত নবীগণকে পাঠিয়েছিলেন সেই একই ধারায় তিনি নবুয়তের এই ধারা চলমান রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং তাকে শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সাথে নিজের ভ্রাতৃত্বের কথা বর্ণনা করে এটা বুঝিয়েছেন যে সকল নবীগণ যে দাওয়াত নিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কিছু নিয়ে আসেননি, বরং তিনি সেটাই নিয়ে এসেছেন যেটা অন্যান্য নবীগণ নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে অন্য জায়গায় বলেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা ইব্রাহিম, যে নিশ্চয় আমি আপনার কাছে ওহি প্রেরণ করেছি যেমনটা ওহি প্রেরণ করেছিলাম আমি ইব্রাহিমের উপর। সুতরাং এটা নতুন কোনো ধারা নয়, বরং এটা চিরাচরিত নবীদের ধারার একটি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তুখাইরুনি আলা মূসা, তোমরা আমাকে মূসার উপর প্রাধান্য দিয়ে মূসাকে তিরস্কার করো না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ভ্রাতৃত্বের জায়গা থেকে বলেছেন যে আমাকে তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উপর প্রাধান্য দিয়ে তাকে হেয় করো না। তিনি তার ভাইয়ের সম্মান, একজন নবীর সম্মানার্থে কথা বলেছেন। কোরআন কারীমের এই আয়াতের মধ্যেই আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে লা নুফাররিকু বাইনা আহাদিম, আমরা তাদের মধ্য থেকে যেন কারোর সাথে কোনো পার্থক্য না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদেরকে সম্মানিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে খলিল উপাধি দিয়ে সম্মানিত করেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে কথা বলার সৌভাগ্য দান করে সম্মানিত করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে অলৌকিক শক্তি দিয়ে সম্মানিত করেছেন, রূহুল্লাহ নাম দিয়ে তাকে সম্মানিত করেছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সর্বশেষ নবী হিসেবে, শ্রেষ্ঠ নবী হিসেবে, সাইয়্যিদুল আম্বিয়া হিসেবে তিনি সম্মানিত হয়েছেন। এই সম্মানিত হওয়া, এটা প্রত্যেক নবীদের ক্ষেত্রে, প্রত্যেক নবী স্বতন্ত্র সম্মানের অধিকারী। কিন্তু কোনো নবীকে গুরুত্ব দিতে গিয়ে অন্য কোনো নবীর ব্যাপারে কোনো ধরনের খারাপ মন্তব্য, অসাবধানবশত কোনো শব্দ ব্যবহার করা, এটা কোনোভাবেই ইসলাম পছন্দ করেন না। ইবনে জারির তাবারী রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এই আয়াত নাজিল হয়েছিল যখন মদিনার ইহুদিরা দাবি করত হেদায়াত শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ মুসলিমদের শেখাচ্ছেন হেদায়াত কোন জাতির একচেটিয়া সম্পত্তি নয়, যে ব্যক্তি বা জাতি আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে সেই হেদায়াত পাবে। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরের মধ্যে লিখেছেন, ইহুদিরা তাদের পূর্বপুরুষদের নিয়ে গর্ব করত, আল্লাহ যেন বলছেন আমরাও তোমাদের সেই পূর্বপুরুষদের সম্মান করি, কিন্তু শর্ত একটাই, যে নবী আসুক না কেন তাকে অস্বীকার করার অধিকার কারো নেই। যদি তোমরা সত্যি ইব্রাহিমের অনুসারী হতে চাও তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তোমাদেরকে মানতে হবে। ইমাম আবু আবদুল্লাহ আল কুরতুবি রাহিমাহুল্লাহ তিনি তার জামিউল আহকামিল কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ বিশেষভাবে মূসা ও ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন, কারণ ইহুদি খ্রিস্টানরা তাদের নিয়ে বিশেষ দাবি করত। আল্লাহ চাচ্ছেন এই বিশেষ মর্যাদা স্বীকার করতে, কিন্তু এটি কোনো একচেটিয়া অধিকার সৃষ্টি করে না। ইমাম হোসাইন আল বাগাভী রাহিমাহুল্লাহ মা আলিমুত তানজিল নামক গ্রন্থে
5: তিনি বলেছেন, নাহনু লাহু মুসলিমুন শব্দগুচ্ছের উপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, মুসলিম পরিচয়টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুরু হয়নি, এটি সকল নবীর সাধারণ পরিচয়। অর্থাৎ যত নবীগণ দুনিয়াতে এসেছিলেন, কোনো নবী ইহুদি ছিলেন এমনটা নয়, কোনো নবী খ্রিস্টান ছিলেন এমনটা নয়, বরং সকল নবী, যত নবী এসেছেন সকল নবী ছিলেন মুসলমান, সকল নবী এক ইসলামের উপর এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তখন এই দাবি অনেকেই করত যে ইব্রাহিম আলাইহিসসালাম বোধহয় খ্রিস্টান ছিলেন, কেউ দাবি করত ইব্রাহিম আলাইহিসসালাম ইহুদি ছিলেন, কেউ দাবি করত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজক ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই কথাগুলোকে খণ্ডন করে বলে দিয়েছেন যে, মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম তিনি না ছিলেন ইহুদি, না ছিলেন তিনি নাসর, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। এই আয়াত সেই কথাটাকে স্পষ্ট করে যে ইব্রাহিম আলাইহিসসালাম সহ সকল নবীগণ একই ইসলামের উপর এসেছেন, সকল নবীগণ ইসলামের ধারক, ইসলামের বাহক হিসেবে দুনিয়াতে এসেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেটা বলেছেন যে, যদি তারা যদি তোমাদের ইমানের অনুরূপ ইমান আনে, তবেই তারা সঠিক পথ পাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ মূলদণ্ড এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কাদের কথা বলছেন? যদি তারা তোমাদের মতো ইমান আনে, নিঃসন্দেহে এখানে বলা হচ্ছে যে সাহাবা একরামের কথা, যে সাহাবা একরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের মানদণ্ড বানিয়েছেন। তিনি বলছেন, সাহাবা একরামের ইমানকে মানদণ্ড হিসেবে গ্রহণ করো, অর্থাৎ তারা যেভাবে ইমান এনেছেন তোমরাও ঠিক সেভাবে ইমান আনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের আরো বিভিন্ন জায়গায় সাহাবা একরামের ইমানের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন তাদেরকে বলা হয় যে তোমরা ইমান আনো যেমনটা ইমান এনেছে লোকেরা, অর্থাৎ সাহাবা একরাম, তখন মুনাফিকরা বলতো, কালু আনুমিনু কামা আমানা সুফাহা। তখন তারা বলতো, আমরা কি সুফাহা মূর্খ বোকাদের মতো ইমান আনবো? কখনোই না। সাহাবা একরাম তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকৃত মুমিন ছিলেন, তাদের ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য ছিল, যার কারণে সূরা বাকারার এই 137 নম্বর আয়াতে তাদের কথায় বলা হচ্ছে যে, যদি তারা ইমান আনে তো তারা যেন তোমাদের মতো ইমান আনে। সাহাবা ইকরামের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে আরো বিভিন্ন জায়গায় এসেছে। আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার সঙ্গী যারা ছিলেন, ওয়াল্লাযীনা মাআহু যারা তার সাথে ছিলেন, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের উপর ছিলেন কঠোর, রুহামাউ বাইনহুম, এবং নিজেদের মধ্যে ছিলেন তারা কোমলভাষী, কোমল হৃদয়ের অধিকারী। তারাহুম রুক্কাআন সুজ্জাদা, তাদেরকে আপনি দেখতে পাবেন তারা রুকুকারী, সেজদাকারী, তাদের অবস্থা ছিল অনেক বেশি আল্লাহর দিকে ধাবিত। রুক্কাআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সব সময় সদা জাগ্রত থাকতেন। একইভাবে সাহাবা ইকরামের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত এসেছে, তন্মধ্যে আরেকটি আয়াত এসেছে। আল্লাহ বলেছেন, ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা ইকরামের মধ্যে মুহাজির আনসারদের নাম উল্লেখ করে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহ, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। এই আয়াতগুলো সামনে আসলে আমরা যেটা বুঝতে পারি, কোরআন কারীমের মধ্যে সাহাবা ইকরামকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে। আমরা ইমান আনবো তো সাহাবা ইকরাম যেভাবে ইমান এনেছেন সেভাবে ইমান আনবো। তাদের ইমান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য ধন্য ইমান। তাদের ইমানের অনুযায়ী যদি আমরা ইমান আনতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তাহলেই তারা সঠিক পথ পেল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ধন্য সাহাবীদের ইমানের মতো যদি ইমান আনি, তাহলে আমরা সঠিক পথ পেয়েছি বলে আল্লাহর কাছে গৃহীত হব। ওয়া ইন তাওয়াল্লাউ, যদি কেউ ওই ধরনের ইমান আনা থেকে বিরত থাকে বা ওই ধরনের ইমান আনতে না পারে, তো আল্লাহ বলছেন, ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক, যদি তারা মুখ ফিরিয়ে নেয় এই ধরনের ইমান আনা থেকে ব্যর্থ হয়, তাহলে ফা ইন্নামা হুম ফি শিকাক, নিশ্চয়ই তারা তো বিরোধিতাতে লিপ্ত, অর্থাৎ তারা ইমানের সঠিক পথ থেকে বিচ্ছিন্ন। আল্লাহ বলছেন, ফাসাইয়াকফিকাহুমুল্লাহ, যারা আপনার সাহাবা ইকরামের মতো ইমান না এনে আপনার সাথে বিরোধিতায় লিপ্ত, আপনি তাদের ব্যাপারে কোনো ধরনের চিন্তিত হবেন না। ফাসাইয়াক ফি কাহুমুল্লাহ, অচিরেই আল্লাহ তাদের ক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য যথেষ্ট হয়ে যান তার জন্য আর কিসের প্রয়োজন রয়েছে? ফাসাইয়াক ফি কাহুমুল্লাহ, যে তিনি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। ওয়াহুয়া সামিউল আলিম, এবং তিনি হচ্ছেন সর্বশ্রোতা সর্বজ্ঞানী। অর্থাৎ তারা যদি আপনার বিরোধিতা করে তো আপনাকে কোনো ধরনের জবাব দিতে হবে না, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 128 এবং 30 নম্বর আয়াতে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুল হাসবিয়াল্লাহ, আপনি বলুন আল্লাহ আমার জন্য যথেষ্ট। ফাকুল হাসবিয়াল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি তার উপরই ভরসা করেছি এবং তিনিই হচ্ছেন মহান আরশের অধিপতি। আমরা যদি কখনো কোনো বিপদে পড়ি, আমরা যদি কখনো আমাদের জীবনে কোনো সংকটময় পরিস্থিতিতে পড়ি, তো আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাক্য শিখিয়ে দিয়েছেন, সেটা হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকাল সন্ধ্যার আমলের মধ্যে এই ব্যাপারটি আমাদেরকে আমল করতে শিখিয়েছেন। আমরা যেন সকাল সন্ধ্যা হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু এই বাক্য যেন আমরা পড়ি, এ বিষয়ে তিনি আমাদেরকে বলেছেন। আমরা যে দুটি আয়াত নিয়ে আজকে আলোচনা করেছি, সেই দুটি আয়াতের মধ্যে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় আছে। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে আমাদেরকে ব্যক্তি জীবনে কিছু বিষয় দৃষ্টিকোণ থেকে দিয়েছেন। সেটা হলো ইমানকে সংকীর্ণ করা যাবে না। ইমানকে সংকীর্ণ করার অর্থ হলো আমিই শুধু সঠিক, বাকি সবাই ভুল, এভাবে বলা ঠিক না। আমরা সকল নবীর উপর ইমান এনেছি, নিজের ইমানের কথা স্বীকৃতি দেয়া কিন্তু অন্য কারোর ইমানকে একদম ইমানের বাহিরে চলে গিয়েছে এভাবে আখ্যায়িত করা কোনোভাবে উচিত না। অহংকার পরিহার করতে হবে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুল মিনহুম, আমরা তার নবীদের মধ্যে কোন ধরনের পার্থক্য করব না, বরং আমরা সকল নবীদের উপর ইমান আনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। 137 নম্বর আয়াতে যে শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে, তন্মধ্যে একটি হলো সাহাবায়ে কেরামের প্রতি ইমান আনা এবং সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান আনা। সাহাবায়ে কেরামের ইমান কিয়ামত পর্যন্ত আমাদের জন্য মানদণ্ড রয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 137 নম্বর আয়াতে এই কথাই বলেছেন। দুই নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে সত্য প্রত্যাখ্যান, মানে নিজের অস্তিত্বের সাথে বিরোধ করা। আমরা যদি সত্য আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় আর আমরা সেই সত্যকে গ্রহণ না করে শুধুমাত্র অহংকার আর হঠকারিতামূলক মনোভাবের কারণে আমরা ওই সত্যকে যদি প্রত্যাখ্যান করি, তাহলে আমরা অন্যের ক্ষতি করলাম না, বরং নিজের অস্তিত্বের ক্ষতি করলাম। আমরা সবসময় আল্লাহর সাহায্য প্রার্থনা করব, আল্লাহর সাহায্য নিশ্চিত, হয়তো বিলম্বে অথবা তড়িত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আমাদের প্রত্যেকের জন্য জরুরি, সেজন্য আমরা আল্লাহর সাহায্যের অপেক্ষা করব।
3: ধন্যবাদ মাওলানা মোহাম্মদ ওসমান গনি আপনাকে। সূরা বাকারার 136 ও 137 নম্বর আয়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেছেন। সম্মানিত শ্রোতা, এ আয়াতদ্বয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের শিক্ষা দিয়েছেন, তারা যেন ঘোষণা করে আমরা ইমান এনেছি আল্লাহর উপর, আমাদের প্রতি যা নাজিল হয়েছে তার উপর, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধরগণের প্রতি যা প্রদান করা হয়েছে তার উপর, মূসা ও ঈসা আলাইহিমাস সালামকে যা প্রদান করা হয়েছে তার উপর, এবং অন্যান্য নবীগণের প্রতি প্রতিপালকের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে তার উপর। আমরা তাদের কারো মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা একমাত্র আল্লাহরই অনুগত। এখানে মুসলমানদেরকে এমন এক বিশ্বজনীন ইমানের পরিচয় দেওয়া হয়েছে যা সংকীর্ণতা, গোত্রবাদ, জাতিবাদ কিংবা ব্যক্তিকেন্দ্রিকতার ঊর্ধ্বে। একজন মুসলমান শুধু শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নয়, বরং আল্লাহর প্রেরিত সকল নবী রসুলের প্রতি ইমান পোষণ করে। এরপর 137 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ নীতি ঘোষণা করেছেন, যেখানে বলা হয়েছে যদি তারা তোমাদের মতো ইমান আনে তবে তারা হিদায়ত প্রাপ্ত হবে, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তারা বিভেদ ও বিরোধিতার মধ্যেই অবস্থান করবে। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলাই তার রসুলের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ। এই আয়াত আমাদের সামনে হেদায়াতের মানদণ্ড নির্ধারণ করে দেয়। সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দ, পারিবারিক ঐতিহ্য কিংবা সামাজিক রীতি নয়, বরং আল্লাহ ও তাঁর রসুল প্রদত্ত ইমানই হল মূল মাপকাঠি। যে ইমান সাহাবায়ে কেরাম গ্রহণ করেছিলেন, যে ইমান নবীগণের ধারাবাহিক দাওয়াতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেই ইমানই প্রকৃত মুক্তি ও সফলতার পথ। সম্মানিত শ্রোতা, সূরা আল বাকারার তাফসীরকৃত এই আয়াতদ্বয় আমাদেরকে ঐক্য, সহনশীলতা, নবীগণের প্রতি সম্মান এবং বিশুদ্ধ ইমানের শিক্ষা প্রদান করে। এ আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য পথ একটিই, তার মনোনীত হেদায়েতের পথ। মহান রব্বুল আলামিন আমাদের এ আয়াতদ্বয়ের উপর আমল করার তৌফিক দান করুন।
2: এতক্ষণ শুনলেন পবিত্র কুরআনের ধারাবাহিক তাফসীর অনুষ্ঠান তাফসীরুল কুরআন। উপস্থাপনায় ছিলেন মাওলানা সাইয়েদ মুহিবুল্লাহ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠানমালা এবারে রয়েছে ভক্তিমূলক নজরুল সঙ্গীত। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন ফেরদৌসী রহমান।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। জুয়া প্রতিরোধ আইন 2026, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন 2026 এবং বগুড়া বিশ্ববিদ্যালয় আইন 2026 খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, অনলাইন ও অফলাইনে নানা ধরনের জুয়া কার্যক্রম বিস্তার লাভ করায় জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা হ্রাস, আর্থসামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতি প্রতিরোধ কল্পে জুয়া প্রতিরোধ আইন 2026 প্রণয়ন করা হয়েছে। মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ এবং মাদক আসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন 2026-এর লক্ষ্য। এদিকে বগুড়া বিশ্ববিদ্যালয় আইন 2026-এর খসড়ায় বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ সুবিধা সৃষ্টি এবং জ্ঞানচর্চা ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রযুক্তির অপব্যবহার রোধ ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল মাধ্যমে নকলের সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষা আইন মন্ত্রিসভায় পাশ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি। সবাইকে শুধু উচ্চশিক্ষা দিয়ে দেশে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে সেজন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে সরকার। শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামীতে ষষ্ঠ শ্রেণী থেকে পাঠ্য বইয়ের কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। শুধুমাত্র অনার্স মাস্টার্স বা উচ্চশিক্ষার পিছনে না ছুটে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বেসামরিক নাগরিকদের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আরও জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলতি বছরের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি প্যানেল আলোচনায় এ আহ্বান জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শামা ওবায়দ প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা মোকাবেলার জন্য একটি বৈশ্বিক মঞ্চ তৈরির আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি সহায়তা তহবিল হ্রাসের ফলে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী নারীদের উপর যে প্রতিকূল প্রভাব পড়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জানান, এই সংকটের একমাত্র টেকসই সমাধান মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যস্থতাকারীদের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে আজ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে না বলে নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেনেভা সফরের পরিকল্পনা বাতিল করার পর বিষয়টি নিশ্চিত করা হয়। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা না হওয়ার কথা জানালেও এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেনি। এ বিষয়ে ইরান তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি। এর আগে দুদেশের প্রতিনিধিরা জানায় তারা জেনেভায় অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির 14 দফা নিয়ে কারিগরি আলোচনা করার জন্য প্রস্তুত আছেন। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় আজ কমপক্ষে 18 জন নিহত হয়েছে। খেলার খবর ক্রিকেট। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে এখন ব্যাট করছে সফররত অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া 11 ওভারে 3 উইকেটে 99 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। 3 ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া 1-0 এগিয়ে রয়েছে। ফুটবল। আজ রাত 1টায় সিয়েটলে লুমেনফিল্ড স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার এবং বোস্টনে জিলেট স্টেডিয়ামে ভোর 4টায় স্কটল্যান্ড মরক্কোর মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল 6:30 ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল স্টেডিয়ামে ব্রাজিল হাইতির এবং সান ফ্রান্সিসকো লেভিস স্টেডিয়ামে সকাল 9টায় তুরস্ক প্যারাগুয়ের মোকাবেলায় মাঠে নামবে সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের নাট্য অনুষ্ঠানে।
2: আজকের নাটক শোধ। রচনা মিল্টন আশরাফ, প্রযোজনা আনিসুর রহমান, নাট্যানুষ্ঠান শোধ।
3: বুবু বুবু, এই বুবু ভাত দাও, ঘুম পাইতাছে।
4: এত জলদি ঘুমাবি? মাত্র তো সন্ধ্যা হইল।
3: কি মাত্র সন্ধ্যা হইল? রাইতের মেল ট্রেন গেল গা, আর তুমি কও সন্ধ্যা হইল মাত্র।
4: আইজ মনে হয় ট্রেনটা আগে আগে গেল। যাও গা, তুই আর একটু বস, টুকু শোনা, চাচা জানাইলে একলগে খাইতে দিব নে। এই ফাঁকে কাঁথাটা একটু সেলাই করি।
3: তুমি তো কুপির আলোতে কাঁথা সেলাই করিয়া চোখ দুটা খাইবা।
4: খাইলে তো খাইলামই, তারপর কাঁথাটা গায়ে জড়ায় একটু ঘুম দিলে চোখ আবার ভালো হইয়া যাইব।
3: কও কি হাসা?
4: হাসা না তুকে মিসা, সময় হলে দেখিস।
3: যাও, তুমি গপ করতাছ বুবু, একটা গল্প শোনাও।
4: আবার রহন গল্প শুনি তুইব?
3: কও না বুবু, নইলে আমি ভাত না খাইয়া ঘুমাইতে গেলাম।
4: না না, রাইতে না খাইয়া ঘুমাইতে হয় না। লক্ষ্মী ভাই আমার, আয় আমার কাছে, আয় গল্প কইতেছে আয়।
3: তাইলে হেডা কও বুবু।
4: কোনটা?
3: ওই যে রাজা মশাই অন্ধ হইয়া গেল।
4: আইসা
5: শুনছেন, শুনছেন, ঘরে কে আছেন? আমাকে একটু পানি খেতে দেবেন।
4: কে আবার আইলো এমন শুদ্ধ করে কথা কয়? দেখ তো টুকু।
3: বুবু একটা বেড়া
4: জানালা দিয়ে ফুসকে দেশ কেন? দরজা খুলে দেখ বিষয়টা কি, মনে হয় পানি খাইতে এসছে।
5: এই যে, এই যে শুনছেন, কেউ কি আছেন বাড়িতে?
3: আপনি কে?
5: আমাকে চিনবে না খোকা, আমি অনেক দূর থেকে এসেছি, একটু পানি খেতে দেবে?
4: এইটুকু পানি নেই।
3: খালি পানি দিবা বুবু?
4: হ্যাঁ, মনে হয় খুব পিয়াস লাগছে, খালি পানি দে, আগে পিয়াস মিটায় লোক।
3: এই যে নেন পানি।
5: এনেছ? দাও দাও। বাঁচা গেল, বড়ই তেষ্টা পাচ্ছিল। ওখানে একটা পুকুর ছিল, কিন্তু পানিটা খুব ঘোলা, পান করা গেল না।
3: আপনি যাইবেন কই?
5: আমি আমি অনেক দূরে যাব, কিন্তু রাত হয়ে গেল, এখন তো একটা আশ্রয় দরকার। ইয়ে মানে তোমাদের বাড়িতে কি রাতটুকু থাকা যাবে?
3: যাইব না কেন, অবশ্যই থাকা যাইব।
4: টুকু এদিকে হন।
3: কি বুবু?
4: তুই তারে কই থাকতে দিবি গাধা, চিনি না জানি না হুট করে কয় থাকতে, যা না করে আয়।
3: তয় অন্ধকারে সে যাইব কই?
4: মাত পর বাড়ি যাইতে ক, অসীম মানুষ থাকতে দিয়া। না না, তুই তারে যাইতে ক।
5: দেখুন, শুধু রাতটুকুর জন্যই আমি আশ্রয় চাইছি, সকাল হলেই চলে যাব। ইয়ে এই গ্রামে আমি নতুন তো, পথঘাট কিছুই চিনি না।
4: না সেটা সম্ভব না, বাড়ির মুরব্বী এখনো ফেরেননি, এ অবস্থায় আপনাকে কিভাবে থাকতে দেব? তাছাড়া গ্রামে নতুন কেউ এলে মাতবর বাড়িতে ব্যবস্থা করা হয়, আপনি সেখানেই যান।
5: ও আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি, পানির জন্য ধন্যবাদ।
3: তুমি এমন করলা কেন বুবু? রাইতে মানুষটা কত কষ্টই না পাইব।
4: আমাকে কি করণের আছে? হ্যাঁ যদি চোর ডাকাত হইয়া থাকে তখন?
3: বেড়া মনে হয় চোট পাইছে, কেমন খোড়াইতে খোড়াইতে গেল।
4: গুতা টুতা খাইতে পারে, কথা শুনে মনে হইল শহরের মানুষ।
3: আচ্ছা বুবু, এই বৈঠকখানায় থাকতে দিলে পারতাম না, তুমি কও, পা জানাইলে বুঝাইয়া কইলেই হইতো।
4: এত কথা কইস না তো টুকু, তুই বড় বেশি মাথা ঘামাস।
3: মানুষটারে একবার দেখলে তুমি বুঝতা, ভালো মানুষ দেখলেই চিনন যায়।
6: নদী, ও মা নদী, ঘুমায় গেছিস নাকি রে মা?
3: ওই যে বাজান আইসা পড়ছে,
6: করে টুকু মেহমান রে হাত মুখ ধুয়ে পানি দে। নদী মা, ঘুমায় গেছিস নাকি তোরা?
4: না সাসা জান, ঘুমাই নাই। আপনি আজ এত দেরি করে আইলেন যে?
6: হ, একটু দেরি হয়ে গেল। শোন, বৈঠকখানে মেহমান আছে একজন, তারে খাইতে দে।
4: মেহমান? মেহমান কে চাষা জান?
6: শহরের মানুষ, মাতবর বাড়ির খোঁজ করতে আসিল। জিজ্ঞাসা করলাম কি বিষয়, কয় রা একটুকু থাকবো, লয়ে এলাম লগে কইরা। মুসাফির গো আশ্রয় দিলে আল্লাপাক খুশি হয়। দেমা, আমার গোলের ডিব্বাটা দে।
3: এই যে বাজান গোলের ডিব্বা। তাই অসীন মানুষ থাকতে দিলে বিপদ হইব না বাজান?
6: দূর বোকা, অসীন মানুষ কি তাহলে রাস্তা ঘুমাইব?
4: চাষা জান, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি ভাত বাড়তাছি।
3: কি বুবু, বেড়া তো হেসে আইলই, আমার কথা তো তুমি শুনলা না। অহন
4: চুপ কর, ভাত তরকারি আনছি, লয়ে যা। চাষা জান, কই যাইতেছেন?
6: গঞ্জে যাই রে মা, আজ চালান পাঠানোর কথা আছে।
4: তো এত সকাল সকাল কেন চাষা? আর দিন তো বেলা করে যাইতেন।
6: ব্যাপারই গো আসনের কথা, দেরি করলে মাস সব নষ্ট হয়ে যাব।
4: হায় আল্লাহ, রওনা দিলেন নাকি চাষা? ভাত খাইবেন না?
6: না রে মা, খাইতে বসলে দেরি হয়ে যাব। সদাই পাতে কিছু আনন্দ লাগলে কয়ে দে, ফিরনের সময় লয়ে আমনে।
4: হ, সদাই তো লাগবই, বাড়িতে মেহমান।
6: হ, কিন্তু আমার তো ফিরতে ফিরতে দুপুর পার হয়ে যাব গা। তুই এক কাম কর, ওই বাড়ির জৈলারে দিয়া পুকুর থেকে একটা মাছ ধরে দুপুরে রান্ধিস, আমি জলদি করে আসো। মানে
4: আইসা
6: এই বাবাজি, না মেহমান তো ঘুমাইতেছে, থাক আমি আর হন ডাকলাম না, আমি যাই রে মা, তুই টুকুরে পাঠাই দে, জৈলারে ডাই কানবো নে।
4: আইসা পাঠাইতেছি। টুকু, এই টুকু, টুকু, আরে ওঠ না, সকাল হইছে তো।
3: বুবু
4: কি রে, অমন ড্যাব ড্যাব করে তাকায় আসুস কেন? খোয়াব দেখছোস?
3: হ, খোয়াবই তো।
4: কি খোয়াব দেখছোস, নাও চালাইতেছোস না জাহাজ?
3: দেখলাম তোমার বিয়া।
4: আমার বিয়া? ধুডু বাজিল, ফাজলামি সারা মাথা যেন কিচ্ছু আসে না।
3: আল্লাহর কিরা বুবু, ফাজলামি না, দেখলাম তোমার বিয়া হইতাছে, কি যে সুন্দর কইরা তোমারে সাজাইছে। আর দেহি কি জানো, দেহি আকাশে দুইটা সূর্য, একটা হেই দিকে একটা এই দিকে।
4: কস কি, দুইটা সূর্য?
3: হ বুবু, আর কি আলো, চারিদিক ঝকমক করতাছে, কত মানুষ আসতাছে আর যাইতাছে, সপ্তাহের দুইটা কইরা ছায়া। তুমি করলা কি জানো বুবু, তোমার ঘরের দরজা জানালা সব দিলা বন্ধ কইরা। আমি যে কত চিলাইলাম, নদীবু নদীবু করে কত ডাকলাম তোমারে।
4: তারপর?
3: তারপর চোখ মেলা দেখি তুমি আমারে ডাকতছ, মানে এটা কি হইল বুবু?
4: হ, মানে একটা কিছু আছে, দাদি বাইচে থাকলে নিশ্চয়ই কইতে পারত। অহন তুই যা তো শোনা, কত কাম পড়ে রইছে, শুয়ে থাকলে কি চলবো?
3: আচ্ছা এই উঠলাম, কও কি করতে হইব?
4: জৈলা গো বাড়ি গিয়া দেখ, জৈলা বাড়ি আছে কিনা, পুকুর থেকে একটা বড় মাছ ধরন লাগবো।
3: অক্ষণে যাইতাছি, আর কি করবো কও?
4: আর দেখ মেহমানের ঘুম ভাঙল নাকি, হাত মুখ ধোয়ানোর পানি দে, নাস্তা নিয়ে দে।
3: আচ্ছা বুবু, মেহমানদারে তুমি কি দেখছো?
4: অসীন মাইন্সের সামনে আমি যাই না, তুই যা তো টুকু, বেলা বাড়তাছে।
3: যাইতাছি।
4: ইস, বাসি উষণ্ডা, অহনো ঝাড়ু দেওয়া হইল না, ওইদিকে মুরগিগুলা খোপের মধ্যে কেমন দাপাদাপি শুরু করছে। আমি আর কি করুম, রানতে রানতে বেলা হইয়া গেল, গেরস্থ বাড়ির কাম কি এক হাতে শেষ করণ যায়? সাসি আল্লাহর নামে এই যে গেছে, ফিরনের নাম নাই, নিজের সংসার যা সলো না, তার আবার বাপের বাড়ির কাম কি, যত ঝামেলা আমার খাড়ে। আয় আয় আয় আয়, টি টি টি টি টি টি টি টি টি টি, আয় আয় আয়।
3: নদীবু, নদীবু, ও নদীবু, তাড়াতাড়ি আসো।
4: কেন, কি হইছে?
3: মেহমানের খুব জ্বর, কেমন বেঘরে পড়া আছে দেখা যাও।
4: কস কি, জ্বরে ধরছে, লক্ষণ তো ভালো না, চল দেহি গিয়া।
3: ওই দেখো কেমন কাঁপতাছে থরথর কইরা।
4: ওরে আল্লাহ রে, জ্বরে তো গা পুড়িয়া যাইতেছে, মাথায় পানি দেওয়ান দরকার, দূর দিয়ে যা টুকু পানি বালতিটা নিয়ে আয়।
3: যাইতেছি বুবু।
4: হায় আল্লাহ, এ কি বিপদ হইল, এত জ্বর, অহন আমি কি করি?
3: এই যে বুবু পানি আনছি।
4: দে দে, এখানে মাথার কাছে রাখ বালতিটা, বদ নাও আনছোস, ভালো করছোস, একটু টান দিয়া ধর টুকু, বালিশটা ভিজবো।
3: এই বাড়ির সাইদ ভাইয়ের বসন্ত হয়েছে শুনলাম। গ্রামের অনেকেরই হইতাছে বুবু।
4: চুপ কর, অলক্ষণে কথা কইস না।
3: বুবু কেমন কাঁপতাছে দেহ, মনে হয় শীত লাগতাছে।
4: হ তাই তো, যা ভাই একটা কাঁথাই না দে। এই যে শুনছেন, আপনার কি কষ্ট হচ্ছে? কি যে করি এখন, চাচিও বাড়িতে নেই, চাচাও নেই।
3: বুবু কাঁথা আনছি।
4: ভালো কিরা ঢাইকে দে, কামসা ভিজাইয়া গা ডা মুইসা দিলে ভালোই তো।
3: দাও তাইলে, দাও না বুবু, মানুষটার অসুখ, শরমাইলে চলবো।
4: চুপ, পাকনামি করিস না। ওই দেখ চোখ খুলতাছে।
3: তাইলে আমি অহন যাই, জৈলারে খবর দিয়ে আসি গা।
4: হ তাই যা।
5: আমি কোথায়?
4: আপনি এখন আমাদের বাড়িতে।
5: আপনি কে?
4: আমি নদী। কাল রাতে আপনি আমাদের বাড়িতে এসেছেন, মনে পড়ে? কেমন লাগছে এখন?
5: পায়ে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে জ্বর আসবে।
4: জ্বর আসবে কেন? জ্বর ছেড়ে যাচ্ছে, এতক্ষণ তো জ্বরে গা পুড়ে যাচ্ছিল।
5: ও আচ্ছা, পায়ের ব্যথাতে বোধহয় জ্বর এসেছিল। সরি, আপনাদের অনেক কষ্ট দিয়েছি। এবার তাহলে যাই।
4: কেন?
5: সকাল হয়েছে, রাতটুকুর জন্য আশ্রয় চেয়েছিলাম, সময় যে ফুরিয়ে গেল।
4: কাল রাতে ফিরিয়ে দিয়েছিলাম বলে আপনি হয়তো কষ্ট পেয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমি জানতাম না আপনি অসুস্থ। তাছাড়া
5: না না, আমি কিছু মনে করিনি। তাছাড়া অজানা অচেনা একজন পুরুষ মানুষ, কার ভেতরে কি আছে সেটা কি আর বাইরে থেকে বোঝা যায়?
4: সে কি রাতে খানি কেন, ভাত যে ঢাকা দেয়া?
5: ও হ্যাঁ, টুকুকে বলেছিলাম রেখে যাও, পরে খেয়ে নেব। পরে আর খিদে পাইনি, খাওয়াও হয়নি।
4: ভালো কাজ করেননি। তুই আমাকে বলিস নি কেন টুকু?
3: আমি বুঝতে পারি নাই।
4: জুয়েলের কই সস মাছ ধরে দিয়ে যেতে?
3: গেছিলাম, হ্যাঁ বাড়িতে নাই। বুবু আমি একবার মাছ ধরার চেষ্টা করি।
4: হ তাইলেই হইছে, মেয়ে মানের আর মাছ খাওন লাগবো না।
5: প্লিজ নদি, আপনি এত ব্যস্ত হবেন না, অসুখ হলে আমার খেতে ইচ্ছে করে না। ছেলেবেলায় কত অসুখ হতো, আমি না খেয়েই থাকতাম।
4: মা বুঝি কিছু বলতেন না?
5: না।
4: কেন?
5: মাকে আমি পাইনি, আমাকে পৃথিবীতে রেখেই উনি চলে গেছেন।
4: ও সরি।
5: বাবা আর বিয়ে করেননি, মায়ের অভাবে আমি এলোমেলোভাবে বড় হয়ে উঠলাম, ছন্ন ছাড়া জীবন আমার।
4: আপনি বুঝি শুধু ঘুরে ঘুরে বেড়ান যাযাবরের মতো?
5: অনেকটাই তাই।
4: এই দেখুন, শুধু কথাই বলছি, যাই আপনার জন্য নাস্তা নিয়ে আসি।
5: না না, আমার সত্যিই খিদে নেই, তবে একটু পানি খাওয়া দরকার, গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে আছে।
4: টুকু ওনাকে পানি দে, আমি এক্ষুনি আসছি।
7: টুকু টুকু টুকু, কি ব্যাপার, গেল কই সব? এ নদী,
4: সমুদ্র এলো বুঝি। টুকু তুই ওনার কাছে থাক, আমি যাচ্ছি। কিরে সমুদ্র, সাত সকালে গলা সেরা হাম্বা হাম্বা করতেছিস কেন?
7: সাত সকাল না, কাট সকাল। এই দেখ কাটায় কাটায় আটটা বাজে, দেখ তাকায় একবার।
4: থাক তুই তোর ঘড়ি লইয়া, আমার কাম আছে, কি কইতে আসোস কইয়া কাইটা পর।
7: তোর আবার এত কাম কির? নদীর তো একটাই কাম, সমুদ্রর দিকে সুইটা যাওয়া। আমি ছাড়া তোর আর কোনো গতি আছে?
4: ঢং
7: ঢং হইব কেন, নদী তো সাগরে গিয়াই মিশে, সাগরই তার স্বপ্ন, তার সব কিছু, কেউ কি তারে ঠেকাইতে পারে কোনোদিন?
4: আহারে আমার সাগর রে, দড়ি দিয়া গোয়ালে বাইন্ধ রাখান দরকার।
7: মানা করছে কে? তাই দড়িতে আপত্তি আছে, আসল লাগবো।
4: শোন সমু, আসলের দরকার থাকলে তাঁতি পাড়ায় যা, এই বাড়ির নদী সাগরে যাইব না। আমি জলের কণা হইয়া উইরা যামু ওই দূর আকাশে, আমি বাতাসে ভাইসা বেড়ামু মেঘ হইয়া।
7: তারপর তারপর বৃষ্টি হইয়া আমার বুকে ফিরে আসবি না?
4: না
7: না,
4: বললাম তো না।
7: শোন, গ্রামের মানুষ অনেকদিন আমোদ ফুর্তি করে না, ভাবছিলাম তুই কইলে একটা ব্যবস্থা করতে পারি।
4: যা তো সুমু, আমার বহুত কাম পড়ে রইছে।
7: পারলে মনে হয় ধাক্কা দিয়ে বার করে দেশ। ব্যাপারটা কি?
4: পারি না কে কইল, তুই তো আসমান সমান না, চাইলেই ঘাট ধরন যায়।
7: সারছে, আর কতক্ষণ থাকলে অবস্থা কই গিয়ে খারাইব বলা মুশকিল। আমি যাই।
4: কেন কেন আইসিলি, কইলি না সমুদ্র?
7: হ, সাসা জান করি?
4: সাসা জান গঞ্জে গেছে।
7: গতকাল রাইতের মেল ট্রেনে ডাকাতি হইছে, মালের বগিতে হানা দিছিল, বহুত টাকার মাল লুট করছে শালার পুতেরা।
4: কস কি, ট্রেনে পুলিশ আসিল না?
7: থাকলেই কি, যারা মরিয়া হইয়া ছুটে তাগো ঠেকায় সাধ্য আছে কার? ক এই জায়গারে সাসা জানাইলে কুষ
4: কমুনে। কি তাজ্জব কথা, মেল ট্রেনে ডাকাতি! কিরে টুকু, কই যাস?
3: বাজারে যাই বুবু, রাজু ভাইয়ের লাগা ওষুধ নিয়ে আসি।
4: কি ওষুধ আনবি আন্দাজে?
3: হ্যাঁ, লিখা দিছে, এই দেখো।
4: তা ডাক্তার কাকারে খবর দিলেই তো না?
3: লাগবো না, রাজু ভাই কইছে এই ট্যাবলেট দুইটা আনলেই হইব। আমি যাই বুবু।
4: সব বেটাই কুতুব, বোঝে বেশি, কি না কি ওষুধ খেয়ে মরবে আর লটকাবে আমাদের সবাইকে। ধুর, তাই বা হবে কেন, লোকটা তো ডাক্তারও হতে পারে। যাই হোক, আগে জানা দরকার সমস্যাটা কি। পায়ে ব্যথা না কি যেন বলছিল তখন, টুকুও কাল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখেছে, কি নাম যেন? ও হ্যাঁ, রাজু। এ আপনি কি ঘুমিয়েছেন?
5: না, এমনি চোখ বুজে আছি, আসুন।
4: আপনার জন্য নাস্তা নিয়ে এলাম, রাতে খাননি, খিদে পাচ্ছে নিশ্চয়ই?
5: না না, খিদেটা মরে গেছে, তবু কিছু একটা খাওয়া দরকার। ওষুধ খাবো তো? খালি পেটে ওষুধ খাওয়াটা ঠিক হবে না।
4: কি ওষুধ আনতে বললেন? ডাক্তারকে ডেকে আনলে হতো না?
5: না না, ডাক্তার দরকার নেই, পায়ে একটু চোট পেয়েছি তো, ব্যথায় জ্বর এসে গেছে। কিছু না, ওই দুটো ট্যাবলেট খেলেই সব ছেড়ে ছুড়ে পালাবে। আমি আসলে আপনাদের খুব ঝামেলায় ফেলে দিয়েছি।
4: না না, ঝামেলা আর কি, আপনি নিজেই তো ঝামেলায় পড়ে আছেন। নিন, খেয়ে নিন, তারপর চুপ করে শুয়ে থাকুন, জ্বর কমে যাবে।
5: জি, জ্বরটা কমলেই আমি চলে যাব।
4: আহ, থামুন তো, বারবার শুধু যাবার কথা বলছেন কেন?
5: তাহলে কি বলবো?
4: অন্য কিছু বলুন, আর কিছু বলার না থাকলে চুপ করে থাকুন, এত যাই যাই করবেন না তো, বুঝলেন? আপনাকে কে ধরে রাখতে যাবে?
5: সরি, আপনি হয়তো রেগে গেছেন, মজার ব্যাপার কি জানেন, রাগ করলে সবাইকে ভালো দেখায় না, আপনাকে কিন্তু সুন্দর দেখাচ্ছে।
4: এটা এটা কোনো মজার ব্যাপার হলো?
5: একজন মানুষ সবকিছুতেই সুন্দর, এটা মজার ব্যাপার নয়।
4: আমি যাই, দেখি পুকুরে জাল ফেলার মতো কাউকে পাওয়া যায় কিনা।
5: মাছ ধরার জন্য তো ব্যস্ত হয়েছো কেন নদী? এই যা, তুমি বলে ফেললাম।
4: ঠিক আছে, বলুন, আপনার নাম রাজু তো?
5: নিশ্চয়ই টুকু বলেছে।
4: বলছিল রাজু ভাইয়ের জন্য ওষুধ আনতে যাই।
5: টুকুকে আমার বেশ ভালো লেগেছে, ছেলেবেলায় আমিও ঠিকই ওরই মতো চঞ্চল ছিলাম।
4: জানেন, আপনাকে কেমন চেনা চেনা লাগছে, কাকে যেন ঠিক এভাবেই কথা বলতে শুনেছি। আচ্ছা, আপনাকে কি আগে কখনো দেখেছি?
5: কোথায় দেখেছো বলো তো? এদিকে অবশ্য আমি আগে কখনো আসিনি।
4: তবে হয়তো হয়তো অন্য কোথাও।
5: তোমাদের গ্রামের নামটা কিন্তু বলনি।
4: সোনা দিঘি।
5: সোনা দিঘি, থানার নাম চন্দনপুর নয় তো?
4: হ্যাঁ, ঠিক তাই।
5: আশ্চর্য, তাহলে তো এটা নয়নদের গ্রাম।
4: নয়ন? নয়ন আমার ভাই।
5: নয়ন তোমার ভাই? তোমার নাম নদী? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, নয়ন তোমার কথা বলতো। কিন্তু
4: কিন্তু কিন্তু কোথায় আমার ভাই? আপনি কি জানেন আমার ভাই এখন কোথায়? কতদিন কোনো খোঁজ নেই দাদার, আপনি কি তার কোনো খোঁজ জানেন? আপনার সঙ্গে দেখা হয়?
5: দেখা? হ্যাঁ হয়, না না না, মানে অনেক দিন হলো দেখা তো হয় না।
4: হ্যাঁ, অনেক দিন, প্রায় 4 বছর হয়ে গেল, দাদা আমার আর আসে না। আচ্ছা, আপনি কি তাকে সত্যি চিনতেন? আপনি কি জানেন সে এখন কোথায়?
5: নয়ন আমার বন্ধু ছিল, যেন তেন বন্ধু না, খুব ঘনিষ্ঠ বন্ধু
4: ছিল বলছেন কেন? সে এখন কোথায় তার কথা জানার জন্যই আমি আমরা সবাই উদ্বিগ্ন হয়ে আছি, জানেন?
5: তোমরা তাহলে কিছুই জানো না, কত কিছু ঘটে গেল, তোমরা তার কিছুই জানো না?
4: না, জানি না। আপনি বলুন, প্লিজ বলুন।
5: নয়ন বিদেশে চলে গেছে নদী।
4: বিদেশে?
5: হ্যাঁ, আমেরিকা।
4: কই, আমি তো কিছুই জানি না। দাদা এমন করলো কেন? দাদা আমাকে না জানিয়ে চলে গেল কেন?
5: তুমি যাচ্ছ?
4: আপনার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসি।
5: যাও নদী, আড়ালে গিয়ে খানিকক্ষণ কাঁদো, নিজেকে হালকা করো। কি জবাব আমি তোমাকে দেব? আজ আমি লাজবাব হয়ে গেছি। কিন্তু কেন এমন হলো?

0: নদী নদী,
1: ও চাচা যান, কও নাইলেন, আমি তো একদম খেয়ালই করি নাই।
0: তোর কি হয়েছে রে মা?
1: আমার কই কিছু না তো, আপনারে খাইতে দিমু চাচা যান।
0: খামুনে পরে আগে কদি, তুই কাঁদছিস কেন? তোরে তো কোনোদিন কাঁদতে দেই নাই রে মা।
1: চাচা যান, দাদার খোঁজ পাইছি।
0: নয়নের খোঁজ পাইছিস? কই, কেমন আছে আমার নয়ন?
1: কেমন আছে জানি না, ওই মেহমান মানুষটা দাদার বন্ধু, সে কইল দাদা আমেরিকা চলে গেছে।
0: না না, এমন কাম নয়ন করবার পারে না, কাউরে কিছু না জিগাইয়া।
1: আপনাকে জিগাইলে আপনারে কি যাইতে দিতেন?
0: কেন যাইতে দিতাম না, মারি হাত পাও বাইন্দা কি আর মানুষে আটকায় রাখুন যায়। ওরে রাজনীতি করতে মানা করছিলাম, সে কি আমার কথা শুনছে? শোনে নাই, মানুষ তো তাই করে, তার মন যা চায়। আমি আর কি করতে পারতাম? তাই বলে একটা খবর দিব না? আমাকেও কি চিন্তা হয় না? ওর জন্য আমাকে কি মায়া নাই?
1: চাচা দুপুর গড়ায় যাইতেছে, আপনার ভাত খাইয়া লন।
0: না ও ওনার খামুনা রে মা, দেহি মেহমান পোলাটার লগে একটু কথা কই আসি। টুকু কইল তার নাকি জ্বর হইছে।
2: সালাম আলাইকুম, আসেন চাচা আসেন।
0: ওয়ালাইকুম সালাম। না না, উঠেন না বাজান, উঠেন না, শুয়ে থাকেন। কি অবস্থা এখন শরীরের?
2: জি এখন ভালো লাগছে, জ্বরটা আর নেই, ভাবছি আমি ফিরে যাব।
0: না না না, সেইটা হয় না, বন্ধুর বাড়িতে আসলে কেউ কি এইভাবে ফিরে যায়? নয়ন আপনার বন্ধু, তাই এবারই আপনারও বাড়ি, কয়দিন না থেকে যাইতেই পারবেন না।
2: আমি আসলে আপনাদের ঝামেলায় ফেলে দিলাম, নয়ন থাকতে তো একবারও আসা হয়নি।
0: তাতে কি হয়েছে, নয়ন নাই কিন্তু আমরা তো আছি, আমরা গাঁও গ্রামের মানুষ, অতীত দেখলে ডরাই না। আপনি শুয়ে থাকেন বাজান, আমি যাই।
2: চলে গেল, কিন্তু কই নয়নের কথা তো কিছু জিজ্ঞেস করল না, জিজ্ঞেস করলে আমি কি বলতাম? আমি কি পারতাম তার চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলতে? ও গড, হেল্প মি, হেল্প মি।
3: রাজু ভাই।
2: কে? ও ও ও টুকু,
3: বিড়বিড় করে কি বলতাছেন রাজু ভাই?
2: না না কিছু না, ইয়ে চলো তোমাদের বাগানে একটু হেঁটে আসি, শুয়ে থাকতে থাকতে পিঠ একেবারে ব্যথা হয়ে গেছে।
3: আচ্ছা চলেন, তাইলে সেগুন বাগিচায় যাই।
2: সেগুন বাগিচা?
3: হ, আমাগুলো দক্ষিণ দিকের ভিড়াটা, ওইটাই সেগুন বাগিচা। ওইখানে শুধু সেগুন গাছ আর সেগুন গাছ, নয়ন ভাই লাগাইছে।
2: নামটাও বুঝি ওরই দেওয়া, সেগুন বাগিচা।
3: হুম,
2: নয়ন যে আজও তোমাদের মধ্যে এমন গভীর আসনে বসে আছে আমি সেটা মোটেও বুঝতে পারিনি।
3: এই চলেন না যাই।
2: ও হ্যাঁ চলো যাই।
4: তাই তো কই চাচা যান, একটু সাবধানে থাকবেন, কম কথা না, তিনজনকে ধরা হয়েছে।
0: কিন্তু তুমি এসব শুনলা কইতন?
4: ওই পত্রিকায় লেখছে, আরও লেখছে দলের সর্দার এখনো ধরা পড়ে নাই, ডাকাতির সময় সে লগেই আসিল, পুলিশে জোর তদন্ত করতেছে চাচা যান। কত দূর আর যাইব পলাইয়া, ধরা ঠিকই পড়তে হইব।
0: কিন্তু চিন্তা একটাই যে ডাকাতটা আশপাশেই আছে, তো এত ডরনের কিছু নাই, বললাম এর এক খোঁচায় গাইতে ফেলাম ব্যাটারি যদি সামনে পড়ে। মাতবর কি কয়?
4: ওই পুলিশ আইছিল, বাজান কয়া দিছে ডাকাত যদি এই গ্রামে ঢোকে তয় পুলিশ লাগবো না, গ্রামের মানুষই ওইগুলের বান্দা থানায় দিয়ে আইব।
0: ঠিকই কইছে মাতবর, যাই তার লগে কথা কয়ে আসি। মগের মূল্য নাকি এটা, ডাকাতি করে এমনি এমনি পাইছে যাব, পাইছে কি দেখে মনে?
3: কি করতেছো তুমি?
1: রান্তাসি, দেখতে পাস না দৌড়া এলি কই থেকে?
3: রাজু ভাই চা খাইতে চাইছে, জলদি চা বানাও।
1: এত তাড়াহুড়ার কি আছে, চায়ের পানি বসাইছি, তুই আমার সামনে একটু স্থির হয়ে খাড়া তো টুকু। দুই দিন ধরে দেখতাছি আমার কাছে আসা সাইড়াই দিছস, সারাদিন শুধু রাজু ভাই রাজু ভাই রাজু ভাই, গেলে গা তহন
3: রাজু ভাই চলে যাইব না দেব।
1: যাইবই তো, হ্যাঁ মেহমান না, মেহমানরা কি সারা জীবন থাকে?
3: মানুষটা খুব ভালো বুবু, বইতে যেমন করে লেখছে ঠিক তেমন করে কথা কয়।
1: হ্যাঁ শহরের মানুষ, সুন্দর করে কথা না কইলে তাকে জাত যায়।
3: কিন্তু তুমি রাজু ভাইয়ের লগে ভালো কইরা কথা কও, আর আমাকে সপ্তাহের লগে কও পচা কইরা, কেন বুবু?
1: পচা কি রে বোকা, যার যার ভাষা তার তার কাছে ভালো।
3: কিন্তু শুদ্ধ অশুদ্ধ আছে না?
1: গ্যারামের মানুষের লাগে শুদ্ধ করে কথা কইলে অগুলোকে মিশা যাইব। তুই ক, হ্যাঁ আলাদা চোখে দেখবো না আমারে?
3: তুমি তো আলাদাই, তুমিও যদি শহরে যাও গা তা কত মজা হইব, তাই না বুবু?
1: এই যে চা নিয়া বিদায় হ।
4: কি সায়ের কথা শুনতাছি, ভালো সময় আইসা পড়ছি মনে হয়। এই টুকু যাস কই?
3: চা দিয়ে আসি।
4: কারে চা দিবি? সাসাজান তো বাড়িতে নাই, এই মাত্র আমাগো বাড়ির দিকে গেল।
3: বাজান রে না তো, চা দিমু রাজু ভাই রে।
4: রাজু ভাই? রাজুটা আবার কেডা?
1: তুই যা টুকু, চা ঠান্ডা হইতাছে, সোমু তোরে চা দিমু এক কাপ।
4: ওহো, আগে কর রাজুটা কেডা, এই চা তুই তার লেগে বানাইছস?
1: তার লেগে বানামু না তো কি তোর লেগে বানামু? তুই তো একটা গাইয়া, মাইনে গাইয়া ভূত, চায়ের কি বুঝোস?
4: বিয়ে পাশ করে আমি গ্রামে পড়ে আছি শুধু তোর জন্য নদী, তুই যদি আমাকে গেঁওভূত বলিস তো আমি আমি আর কার কাছে অভিযোগ করব? আসলে তোকে নিয়ে যত কিছু বলার সব আমি তোকেই বলতে চাই।
5: কিন্তু এই রাজুটা কেডা, এটা তো কইলি না।
1: রাজু ভাই হইল গিয়া দাদার বন্ধু।
5: এই নয়নের বন্ধু? এই নয়ন আইসে, কবে আইলো?
1: দাদা আসে নাই রে, খবর পাইলাম যে সে আমেরিকায় গেছে।
5: ও তাই নাকি? এইটা তো খুবই ভালো খবর, চান্স পাইলে আমিও যাবো গা। এই চিঠি আইছে নাকি?
1: না।
5: কেন, এতদিন হয়ে গেল?
1: জানি না কেন, চল তোরে রাজু ভাইয়ের লগে আলাপ করাই দেই।
5: থক, আলাপের দরকার নাই,
4: খালের পারে দেখাইলাম হাঁটু পর্যন্ত প্যান্ট ভাঁজ কইরা পুটি মাছ ধরতেছে। তয় মেহমানের কথাটা আমি আরো আগে জানতে পারতাম নদী, তোর থেকেই জানতে পারতাম।
1: রাগ করলি সমু, চা খাবি না?
5: ভূতেরা চা খায় না, ঘাড়ে চাইপা বসে, এই ব্যবস্থাই করতে যাইতেছি। মারি গিয়া কুমু, সাত দিনের মধ্যে আমারে বিয়া না করাইলে জামুগা, আমি জামুগা, যেই দিকে দুই চোখ যায় জামুগা। এই গেলাম।
1: যা যা, তোর সেন্টিমেন্টে দৌড় আমার জানা আছে, যা।
0: টুকু, টুকুরে।
3: কি বাজান?
0: তোর নদী বুড়ো আইতো কত, তার লগে কথা আছে, একটা পান দিতে কইস।
3: আচ্ছা
1: চাচা জান, এই যে আপনার পান।
0: দেমা
1: কিছু কইবেন চাচা জান?
0: না তেমন কিছু না, রাজু কই?
1: হ্যাঁ তো বাগানে গেল, কেন চাচা জান?
0: তেমন কিছু না, পোলাডারে আমার ভালো লাগছে, কিন্তু হ্যাঁ হইল মেহমান, মেহমানরা নিয়ে বেশি মাতামাতি করিয়া নিজের মধ্যে ঝামেলা বানানো ঠিক হইব না মা।
1: চাচা জান আপনি কি বলতেছেন এসব, তারে নিয়ে আবার কে মাতামাতি করলো?
0: আমিও তো হেই ডেই কই, কিন্তু মাতবর বউ কি হেঁটে বোঝে, উল্টে পাল্টা কথা কয়ে আমার মাথাটাই খারাপ করে দিছে।
1: তারা কি কইছে আপনারে?
0: বহুত কিছু কইছে রে মা, আমারে কিনা কয় এক মেয়ে কজনের লোকে বিয়ে দিবেন।
1: তারা তারা কইলই কথা?
0: হ্যাঁ।
1: ও বুঝছি, সব সমুদ্রের কাম, নিশ্চয় মার কানে কানে কথা কইছে। আইসা আসুক আবার, কানে ধইরা আরে উঠ বস না করাইছি তো, আমার নাম নদী না।
4: নদী? নদী? ওই নদী, এইদিকে শোন।
1: ও কইতে না কইতে হাজির, চোরের মতো উকি ঝুঁকি মানুষ কেন, আয় চাচা জানের সামনে আয়।
4: এত চাতুষ কেন, এদিকে আয়। ইস আয় না।
1: ক কি কবি ক?
4: শোন, তোর চাচা আর আমার বাজান মিলে কি জানি বুদ্ধি পাকাইতেছে, ইস এখন তো লাগে আমার উপরেই দোষ চাপাইতেছে।
1: তুই চাচিরে কি কইছো সামান নামে, ইস অহনাইছে সাধু সাজ্জা।
5: আমি কিছুই কই নাই নদী, বিশ্বাস কর, খালি কইছি নদীর হাতে পান খাওয়ানোর আশা আর কইরেন না। অবশ্য এইটা ঠিক যে ওই লোকটারে না আমার সহ্য হইতাছে না, কোত্থেকে আইসা তোর আর আমার মধ্যে দেয়াল হয়ে খারাইছে।
1: না সুমু, সে দেয়াল হইব কেন, সে তো মেহমান।
5: মেহমান জাহান নামে যাক তোর মেহমান। নদী,
1: হ্যাঁ
5: তুই আমার তার নাম ঠিকানা ডাইনা দে।
1: নাম ঠিকানা দিয়ে তুই কি করবি?
5: কাম আছে?
1: কোনো কাম নাই, সে আমার দাদার বন্ধু, খবরদার যদি তুই তারে কিছু কষমু।
5: তারে আমি ভাগামু, তারে আমার অসহ্য লাগতাছে, তারে আমি ভাগামুই ভাগামু।
1: ঠিক আছে, তাই আমিও তারে আগলা এরকম সাধ্য থাকলে তুই তারে ভাগাইস।
2: কোথায় যাচ্ছ টুকু?
3: বাজারে যাইতেছি, নদী বুড়ি লাগিয়ে এক কোটা বাসনওয়ালা তেল আনবো। আপনার কিছু লাগবো রাজু ভাই?
2: আমার না কিছু লাগবে না।
3: আপনি সিগারেট খান না?
2: না গো টুকু সোনা, সিগারেট তো আমি খাই না।
3: কন কি সমু ভাই কয় বড় হইলে সিগারেট খাওয়ান লাগে, আর কামলারা তো বস্তে বস্তে বিড়ি খায়।
2: কাজটা আসলে ভালো না টুকু। ও হ্যাঁ, তোমার সমু ভাইকে তো একবারও দেখলাম না, কে সে?
3: সে হইল মাতবর চাচার পোলা, আমাগো বাড়ির মাইনসের মতোই। কেন আপনার লগে দেখা হয় নাই?
2: কই না তো।
3: দাঁড়ান, আমি অক্ষণই ডেক কানতাছি।
2: না থাক, সে হয়তো আসতে চাইছে না, তুমি যাও। শোনো, ফেরার সময় বড়শি কিনে আনো, মাছ ধরবো।
3: আচ্ছা।
1: কেন, মাছ বুঝি খালি হাতে ধরা গেল না?
2: ধরা যাবে না কেন, চারটা ধরেছি, তার মধ্যে তিনটা পুঁটি আর একটা ট্যাংরা। তুমি কোথায় যাচ্ছ নদী?
1: কোথাও না, আপনার কাছে এলাম। শুনলাম খালে নেমেছেন পুঁটি ধরতে, ভাবলাম একটু বকে দিয়ে আসি।
2: বকবে কেন, মাছ ধরতে তো মন্দ লাগে না।
1: আপনার শরীর ভালো না, তাই কাজটা অন্তত আপনার জন্য মন্দ। আবার যদি জ্বর টর হয় তো দেখবে কে?
2: একবার যে দেখেছে।
1: ইস, কত সহজ কথা।
2: কিন্তু কি জানো নদী, জীবনে কোনোদিন মাছ ধরিনি, আজ প্রথম অভিজ্ঞতা হলো, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং।
1: আর কোন কাজটা জীবনে কখনো করেননি?
2: প্রেম, জীবনে কোনোদিন প্রেম করিনি।
1: তাই নাকি, কেন করেননি জানতে পারি কি?
2: অবশ্যই পারো। প্রথম কারণটা হলো রূপ এবং গুণ জিনিস দুটো একসঙ্গে কোনো নারীর মধ্যে আজও খুঁজে পাইনি।
1: আহা, ব্যাড লাক,
2: স্বীকার করছি। এবং দ্বিতীয় কারণটা হলো প্রেমে হাবুডুবু খাওয়ার মতো সময় আজও করে উঠতে পারিনি।
1: এত ব্যস্ত থাকেন? আচ্ছা, আপনি আসলে কি করেন বলুন তো?
2: সবাইকে বলি ব্যবসার কথা, তবে তোমাকে বলছি নদী, আমি আসলে রাজনীতি করি, কঠিন ধরনের রাজনীতি।
1: সেটা আবার কেমন রাজনীতি?
2: তুমি বুঝবে না, মানে তোমাকে আসলে বোঝানো যাবে না।
1: বোঝানো যাবে না
2: মানে আসলে আসলে এসব বিষয়ে কথা বলতে সময় দরকার। এখন থাক, এসব অন্য কথা বলি।
1: কিন্তু আর সবার মতো আমাকেও তো বলতে পারতেন ব্যবসা করেন বা আর কিছু, তাহলে আমাকে সত্যি কথাটা বললেন কেন?
2: সবাইকে মিথ্যে বলা যায় না নদী। কই, তোমাকে তো মিথ্যে বলতে পারলাম না।
1: আসলে গুছিয়ে মিথ্যে বলার মতো অভ্যেস আপনার নেই।
2: আসলে তোমাকে আমার ভালো লেগেছে, যাকে ভালো লাগে তার সামনে মিথ্যে বলা যায় না।
1: তাহলে কাল বললেন কেন? কাল বুঝি ভালো লাগেনি?
2: কাল মিথ্যে বলেছি? কি বলেছি বলো তো।
1: থাক, আসুন অন্য কথা বলি। আপনি বললেন দুটো কাজ আপনি করেননি, একটা হলো মাছ ধরা আর একটা হলো প্রেম। আচ্ছা, আপনি কি কখনো খুন করেছেন?
2: খুব কঠিন একটা প্রশ্ন করলে নদী, এমন ভয়াল প্রশ্ন কেউ কাউকে করে?
1: কেন, কঠিন হবে কেন? আপনি আমাকে প্রশ্নটা করুন, আমি চিৎকার করে বলবো আমি করিনি, আমি কখনো করিনি, আমি কখনোই খুন করিনি।
2: আজ তোমার কি হয়েছে নদীপ, তোমাকে তোমাকে কেমন অন্যরকম লাগছে।
1: আপনি কি আগে কখনো আমাকে দেখেছেন আর কোথাও?
2: হয়তো দেখিনি, কারণ দেখলে হয়তো আমার জীবনে না করা দুটো কাজের একটা হয়ে যেত, হয়তো সেদিনই তোমাকে সেই কথাটা বলতাম যা আজ বলতে চাইছি বারবার।
1: কিন্তু আমার যেন মনে হচ্ছে আমি আপনাকে দেখেছি, শুধু মনে করতে পারছি না কোথায় দেখেছি। চলুন বাড়ির দিকে ফিরি।
2: ফিরে তো যাবই, কিন্তু আমার যে কথা শেষ হলো না নদী, তোমাকে যে আমার অনেক কিছু বলার ছিল, বলার ছিল যে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে আমি বারবার কেঁপে যাচ্ছি। আমি তো একজন কঠিন মানুষ নদী, প্রয়োজনে নিজের একটা হাতও কেটে ফেলতে পারি, অথচ অথচ বুকের ভেতরে এই মৃদু কম্পনটা কেন মুছে ফেলতে পারছি না।
1: কি হলো, কি ভাবছেন?
2: কই না, কিছু না।
1: চলুন ফিরে যাই, চাচাজন হয়তো ভাববেন।
2: তুমি যাও, আমি আসছি।
0: কিরে মা, কই গেছিলি?
1: বাগান থেকে একটু হাইটে আসলাম চাচাজান। আপনারে পান দিমু
0: দে একটু।
1: আপনি কি কিছু চিন্তা করতেছেন চাচাজান? কি হইছে?
0: না, সমু আর ওর বাপ আইছিল, আমারে অনেক কিছু কয়া গেল।
1: কি কয়া গেল?
0: না মানে এই রাজুরে নিয়ে কিছু সমস্যা দেখা দিছে রে মা। যে ডাকাতের লোকগুলা ধরা পড়ছে তারা রাজন ডাকুর অনুচর।
1: তাতে হইছেটা কি? রাজু তো আর রাজন না, সে দাদার বন্ধু।
0: কিন্তু মাতবর তো এটা বোঝে না। হ্যাঁ কয় দুইজনের নামে বহুত মিল আছে।
1: আচ্ছা,
0: তাছাড়া পোলাটা হঠাৎ কৈথন এসে হাজির হইল সেইটাও স্পষ্ট না। আমি তো কিছু জিগাই নেই, তুই জানস কিছু
1: না? চাচা জান
0: এইডেলে সমু চিল্লা পাল্লা শুরু করছে। মাতবর কয় না যাই না না শুই না, একটা ডাকাইতে তুমি আশ্রয় দিছ। আচ্ছা কদিমা কি বিপাকে বললাম আমি?
1: ঠিক আছে চাচা জান, রাজু ভাইয়ের লগে আমি কথা কইতাছি, আপনি কিছু ভাইবেন না।
0: ও আচ্ছা, আমি যাই রে মা, নামাজটা পড়ে আসি।
1: আইসা, এ কি হলো আমার, সবকিছু এমন এলোমেলো হয়ে যাচ্ছে কেন? প্রথম দিনই তো তাকে আমি চিনেছিলাম, এ তো সেই মানুষটা যার সাহস দীপ্ত ভঙ্গিমা আমাকে মুগ্ধ করেছিল সেদিন, সেই সোনালি দিনটা, সে তো 4 বছর আগের কথা। আজ তার মুখোমুখি দাঁড়িয়ে আমি কি তাকে প্রশ্ন করতে পারবো না? আমার শিক্ষা কি আমাকে ভেঙে পড়া থেকে রক্ষা করতে পারবে না? না না, আমি আর পালিয়ে বেড়াবো না, আমি জবাব চাইব। টুকু,
3: কি বুবু?
1: সারা শরীরে কাদা কেন তোর? কই গেছিলি?
3: খালের পাড়ে বউ মাছ ধরতেছিলাম।
1: সারাদিন খালি মাছ ধরলে চলবো? লেখাপড়া সব চুলাই গেছে না?
3: এই স্কুল তো বন্ধ।
1: আবার তর্ক করে, যা হাত মুখ ধুয়ে পড়তে বস গিয়া।
3: এখন পড়তে বসমু? রাজু ভাই যে কইল।
1: রাজু ভাই কি কইল হেইডা আমি দেখতাছি, তরে যা কইলাম তুই তাই কর গিয়া।
3: যাইতাছি।
2: একটুর জন্য মাছটা তুলতে পারলাম না।
1: সবাই কি সবকিছু পারে না পারা উচিত?
2: যে পারে সে সবকিছুই পারে, কিন্তু তোমার ব্যাপারটা কি? চুপি চুপি পেছনে এসে দাঁড়িয়েছো।
1: ভয় নেই, ধাক্কা দিয়ে পানিতে ফেলবো না।
2: পানিতে ফেললেও ডুবে মরার ভয় নেই আমার। লোকে এমনিতেই বলে এক বিশেষ শ্রেণীর জিনিস পানিতে ডোবে না।
1: কিন্তু আপনি তো সেই শ্রেণীর নন, গতকাল সে কথা বলেছেন।
2: কাল ছিলাম না, কিন্তু আজ নিজেকে তেমনি একজন ভাবতে অসুবিধা কোথায়? এখন তো মনে হচ্ছে সব কিছু বদলে গেছে আমার। আলোর সংস্পর্শে আসলে মানুষ যে আলোকিত হয়ে ওঠে তা আমি এই প্রথম বুঝলাম।
1: হঠাৎ এমন পরিবর্তন?
2: নদীম, তোমাকে আমার এত ভালো লাগলো যে পরিবর্তনটুকু সত্যি জরুরি হয়ে দাঁড়িয়েছিল।
1: এক জীবনে মানুষের ভালো লাগার কত যে সূত্র তৈরি হতে পারে, দোষ কি?
2: ভালো লাগায় দোষ না থাকলে ভালোবাসতে দোষ কোথায় নদী?
1: এ কথার স্পষ্ট জবাব আমার তো জানা নেই রাজু। মানুষ তো এমন কি একজন খুনিকেও ভালোবাসতে পারে? পারে না। এই তো আমিও একজন খুনিকে ভালোবেসেছি এবং এ কারণেই কোনো প্রতিশোধ নিতে পারছি না। আপনি কি জানেন রাজু, জানেন খুনি প্রেমিকের ওপর কিভাবে পতলা নেওয়া যায়?
2: আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলছো এসব? তুমি কি সমুদ্রের কথা বলছো?
1: সমুদ্র না, ওর মতো গোবেচারা আর হয় না। আমি তো বলছি একজন কঠিন মানুষের কথা।
2: তাহলে কে সেই মানুষটা?
1: তাকে আমি 4 বছর আগে দেখেছিলাম, সে পাহাড়ের মতো অটল বিশ্বাস নিয়ে কথা বলছিল, তার চোখে আমি আগুনের ছলকানি দেখেছিলাম। পরে জেনেছি সে একজন খুনি।
2: তোমার বদলা নেওয়া উচিত, অন্তত শাস্তিটুকু তার প্রাপ্য।
1: বুঝতে পারছি না তাকে কিভাবে শাস্তি দেয়া যায়।
2: খুনের বদলা খুন, এটা সবাই জানে।
1: কিন্তু আমি তা পারবো না। রাজু রাজু আপনি চলে যান, চলে যান।
2: চলে যাব আমি কেন?
1: ভাইয়ের খুনের বদলা আমি নিতে পারবো না। যাকে ভালোবাসা যায় তার উপর কখনোই প্রতিশোধ নেওয়া যায় না।
2: কিন্তু নয়ন তো বিদেশে গেছে বলে জানি।
1: শাট আপ, অন্যায়কামি করবেন না। 4 বছর আগে আপনি আমার ভাইকে মেরে ফেলেছেন, বলুন অস্বীকার করতে পারবেন এই কথা? আপনি আপনি একজন খুনি, একজন প্রথম শ্রেণীর মিথ্যাবাদী।
2: ঠিক আছে, মানলাম, তোমার সব অভিযোগ আমি মেনে নিলাম নদী। এখন বুঝতে পারছি তুমি প্রথম থেকেই আমাকে চিনতে পেরেছিলে। তাহলে আগে কেন বলনি?
1: নতুন করে কোনো ঝড়ের কবলে পড়তে চাইনি। আমি চাইনি আমার জীবনটা আর একবার এলোমেলো হয়ে যাক, কিন্তু আজ ঠিক তাই ঘটল। থেতি আসা আগুন আবার জ্বলে উঠল।
2: তুমি কি করে জানলে নদী যে আমি তোমার ভাইকে খুন করেছি?
1: এটা তো একটা সহজ ব্যাপার, যে মানুষটা সামান্য একটা শার্ট কিনলে আমাকে দেখাবার জন্য ছুটে আসতো, সে কিছু না বলে বিদেশে যেতে পারে না, যে কারণে অকারণে গ্রামে ছুটে আসতো, একটা চিঠি পর্যন্ত লিখল না গত 4 বছরে। আসলে আসলে সে বেঁচে নেই।
2: ঠিকই বলেছ তুমি, তুমি সবই ঠিকই বলেছ, কিন্তু এতে কি এ কথা বলা যায় যে আমি?
1: হ্যাঁ, আপনি আপনি তাকে হুমকি দিয়েছিলেন 4 বছর আগে, এবং তারপর থেকেই সে নিখোঁজ। দাদা তখন স্কাটনে থাকত, দুরুমের ভাড়া করা বাসায়। সে সময় আমি তার কাছেই ছিলাম, বেড়াতে গিয়েছিলাম। পাশের ঘরে আমি ঘুমিয়ে আছি ভেবে দাদা আপনাকে বলেছিল জাবালার ওখানেই বলতে। মনে পড়ে আপনি কি বলেছিলেন? না, আমি সেদিন ঘুমাইনি। দরজার আড়াল থেকে আমি সব শুনেছি, কোনো এক মেয়েকে নিয়ে কথা হচ্ছিল আপনাদের।
2: হ্যাঁ, সেই মেয়ের নাম ছিল উর্মি। নয়ন তাকে পাগলের মতো ভালোবাসত, পরে জেনেছি উর্মিও নয়নকে ভালোবাসে, কিন্তু ওর বাবা তা চায়নি।
1: দাদা বলছিল প্রাণ গেলে ওই মেয়েকে সে ভুলতে পারবে না। আপনি বলেছিলেন তাহলে তোকে প্রাণটাই খোয়াতে হবে, বলেছিলেন বন্ধু বলে শেষবারের মতো তোকে সতর্ক করছি, এরপর আমার আর কিছুই করার থাকবে না, ইশারা পাওয়া মাত্রই আমি তোকে সরিয়ে দেব।
2: হ্যাঁ নদী, আমি বলেছিলাম, আমি বলেছিলাম সামান্য একটা মেয়ের জন্য ওকে খুন করতে আমার কষ্ট হবে, কিন্তু কিন্তু আমি জানতাম না একজন মানুষ সামান্য হতে পারে, তাই বলে তার ভালোবাসা সামান্য নয়।
1: পরদিন চিড়িয়াখানায় যাবার কথা ছিল, কিন্তু দাদা আমাকে গ্রামে রেখে গেলেন। তারপর তারপর কোথায় গেলেন দাদা? কোথায়, কোথায় আমার দাদা?
2: নদী, নদী, নদী, আমি আমি নয়নকে মারিনি ঠিকই, কিন্তু কিন্তু সব প্ল্যান আমি জানতাম। নদী, তুমি আমার কলার চেপে ধরো। নদী, 4 বছর আগে সে অপরাধ সুদে আসলে আজ অনেক বড় হয়েছে, তুমি আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও।
1: কি শাস্তি পেতে চাও তুমি বলো, কতটুকু পাও না তোমার?
2: তুমি আমাকে, তুমি আমাকে মেরে ফেলো।
1: না, সেটা তো হবার নয়। আমি তো এভাবে এত সহজে বদলা নেব না, যে জীবনের লোভে তুমি অপরাধী হয়ে বেঁচে আছো, সেই জীবনের ভারেই তোমাকে তিলে তিলে নিঃশেষ হতে হবে। তুমি যাও, তুমি যাও, এবং এবং শুনে যাও, তোমাকে ভালোবেসেছিলাম।
2: না না না না নদী, না, আমি আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব, শুধু শুধু তুমি আমাকে চলে যেতে বলো না নদী, তোমাকে তোমাকে ছাড়া আমি এক পাও নড়ব না।
1: দেখো রাজু, তুমি এখন চলে গেলে আমি হয়তো সামলে নিতে পারবো সব কিছু, নইলে আমার চাচা যান বড় বিপদে পড়ে যাবে। তুমি কি চাও আশ্রয়দাতার এমন ক্ষতি করতে?
2: কিন্তু কিন্তু আমি আমি যে তোমাকে, আমি যে তোমাকে ভালোবাসি নদী।
1: তবু তবু তবু তোমাকে এখন চলে যেতে হবে।
6: নদীবু, নদীবু!
1: কিরে কিরে টুকু, কি হইছে, অমন করতেছিস কেন?
6: নদীবু, সমুদা পুলিশ নিয়ে আইছে, রাজু ভাইরে খুঁজতেছে।
1: ও মাই গড, আর এক মুহূর্ত নয়, এক মুহূর্ত নয়। রাজু, তুমি চলে যাও।
2: কিন্তু কিন্তু না,
1: ওই যে ট্রেন।

0: এতক্ষণ স্টুডিও রেকর্ডে দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। প্রযুক্তির অপব্যবহার রোধ ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল মাধ্যমে নকলের সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষা আইন মন্ত্রিসভায় পাশ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ না ম এহসানুল হক মিলন। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সবাইকে শুধু উচ্চ শিক্ষা দিয়ে দেশে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে বিশ্ব মঞ্চে নেতৃত্ব দিতে পারে সেজন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে সরকার। শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামীতে ষষ্ঠ শ্রেণী থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। শুধুমাত্র অনার্স মাস্টার্স বা উচ্চশিক্ষার পেছনে না ছুটে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য বলেও জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বেসামরিক নাগরিকদের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আরও জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলতি বছরের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি প্যানেল আলোচনায় এই আহ্বান জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শামা ওবায়দ প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা মোকাবেলার জন্য একটি বৈশ্বিক মঞ্চ তৈরির আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি সহায়তা তহবিল হ্রাসের ফলে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী নারীদের উপর যে প্রতিকূল প্রভাব পড়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জানান, এই সংকটের একমাত্র টেকসই সমাধান মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসন। অনুষ্ঠানের এক ফাঁকে প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপপররাষ্ট্রমন্ত্রী ড নগুয়েন মিন ভুয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সড়ক দুর্ঘটনায় অপূরণীয় ক্ষতি, আর্থিক সহযোগিতা বা অন্য কোনো কিছুর বিনিময়ে এটি পূরণ করা সম্ভব নয়। আজ দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকার সহযোগিতা করছে, তবে দুর্ঘটনা প্রতিরোধে নিজেরাও সচেতন হতে হবে। শুধু কর্তৃপক্ষের উপর নির্ভরশীল হলে সুফল আসবে না। সামগ্রিকভাবে জনসাধারণের সকল পর্যায়ে সচেতনতা বাড়লে দুর্ঘটনা কমে আসবে বলে তাগিদ দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারীদের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে আজ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে না বলে নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেনেভা সফরের পরিকল্পনা বাতিল করার পর বিষয়টি নিশ্চিত করা হয়। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা না হওয়ার কথা জানালেও এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেনি। এ বিষয়ে ইরান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে দুই দেশের প্রতিনিধিরা জানায় তারা জেনেভায় অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির 14 দফা নিয়ে কারিগরি আলোচনা করার জন্য প্রস্তুত আছেন। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় আজ কমপক্ষে 18 জন নিহত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গতরাতে তারা কিছু এলাকায় হিজবুল্লার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী আরও জানায় লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধে তাদের 4 সেনা নিহত হয়েছে। চট্টগ্রাম বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে 197 রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ এক ওভারে বিনা উইকেটে 11 রান করাচ্ছে। এর আগে টসে জিতে সফররত অস্ট্রেলিয়া 20 ওভারে 5 উইকেটে 196 রান করে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। 3 ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া 1-0 এগিয়ে রয়েছে। বিশ্বকাপ ফুটবল, আজ রাত 1 সিয়াটলে লুমেনফিল্ড স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার এবং বস্টনে ভোর 4 স্কটল্যান্ড মরক্কোর মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল 6:30 ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল স্টেডিয়ামে ব্রাজিল হাইতির এবং সান ফ্রান্সিসকো লেভিস স্টেডিয়ামে সকাল 9 তুরস্ক প্যারাগুয়ের মোকাবেলায় মাঠে নামবে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6 পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। পরন্তু এই বিকেলে যে যেখান থেকে আমাদের এই আয়োজন শুনতে পাচ্ছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের তৃতীয় পালার আয়োজন। তৃতীয় পালার অনুষ্ঠান জুড়ে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজনা, এস এম আসাদুজ্জামান, ওয়াহিদা আফরিন খান, নজুমি ইলাহি, শায়লা কবির এবং আমি নীলুফার ইয়াসমিন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং হাফিজা আক্তার। আর আমাদের সাথে অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
2: বাংলাদেশ বেতার ঢাকা আলোর পথ যাত্রা মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান। বিশ্বজুড়ে বর্তমান সময়ে ভয়ানক আতঙ্ক সৃষ্টি করছে মাদক। মাদকের কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্রে শুধু অনিশ্চয়তায় দেখা দিচ্ছে না, একই সঙ্গে শান্তি ও স্থিতিশীলতা নষ্টের পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং উন্নয়ন ও সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত।
3: মাদক ব্যক্তিজীবনকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে, কর্মে অমনোযোগী করে দেয়, আর্থিকভাবে নিঃস্ব করে ফেলে। বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হয় একজন মাদকাসক্ত ব্যক্তি। জীবনযাপনে দেখা দেয় অস্বাভাবিক সব আচরণ, নীতিনৈতিকতা ও মানবিক বোধগুলো হারিয়ে যায় জীবন থেকে।
2: সব মিলিয়ে মাদক মানুষকে সব দিক থেকেই ধ্বংস করে দেয়। তাই জীবনের প্রয়োজনে শুধু মাদককে এড়িয়ে চলা নয়, বরং মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আমাদের সবাইকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
3: এমন আহ্বানে শুরু করছি মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা।
2: সমগ্র বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও মাদকাসক্তের একটি বিরাট অংশ হচ্ছে তরুণ ও যুবগোষ্ঠী। আবার তাদের উল্লেখযোগ্য একটি অংশ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কিছু কিছু পথশিশু এবং কতিপয় নারীরাও নিয়মিত মাদক গ্রহণ করছে। সব মিলিয়ে ভয়ানক এক চিন্তার বিষয়।
3: মানুষের জীবনকে সুন্দর, সৃজনশীল ও অর্থবহ করার অন্যতম প্রধান উপাদান হল সুস্থ তরুণ প্রজন্ম। একটি জাতির আগামী দিনের চালিকা শক্তিই তরুণরাই। তারা যত বেশি শিক্ষিত, সৎ, কর্মদক্ষ ও আদর্শবান হবে, দেশ তত দ্রুত অগ্রসর হবে উন্নতির পথে।
2: কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের সুকঠিন অবস্থানের মাঝেও আমাদের তরুণ প্রজন্মের একটি বড় অংশ ধীরে ধীরে মাদকের ভয়ঙ্কর ছোবলে আক্রান্ত হচ্ছে। মাদক শুধু তাদের ভবিষ্যৎ অন্ধকারই করে দিচ্ছে না, বরং পুরো সমাজ ও রাষ্ট্রকেই অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।
3: স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করে সমাজে নেতৃত্ব দেওয়ার কথা, অথচ অনেকে অল্প বয়সেই নেশার ভয়ঙ্কর ফাঁদে পড়ে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে। ফলে মাদক এখন কেবল তরুণদের সমস্যা নয়, বরং শিক্ষার্থীদের জীবনকে সংকটে ফেলে দিচ্ছে।
2: আজ থেকে এক যুগ আগেও শিক্ষার্থীদের মাদকাসক্ত হওয়ার ঘটনা খুব বেশি শোনা যেত না, কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টেছে। আমাদের তরুণদের একটি অংশ, তারা প্রথমে বন্ধুদের সঙ্গে স্টাইল দেখানোর জন্য সিগারেট ধরছে, এরপর ধীরে ধীরে নেশার বড় ভাণ্ডারে প্রবেশ করছে তারা। আরও ভয়াবহ বিষয় হল অভিভাবকের উদাসীনতা ও অতিরিক্ত ভরসা, এবং অনেক পিতামাতা সন্তানদের যথাযথ খোঁজ খবর রাখেন না ব্যস্ততার কারণে, এ সুযোগেও অনেকে মাদকে জড়িয়ে যাচ্ছে।
3: আবার কেউ কেউ অন্ধবিশ্বাসে ভর করে সন্তানকে পুরো স্বাধীনতাকে দিয়ে দেন। তরুণরা সেই সুযোগে রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। অতিরিক্ত স্বাধীনতার সুযোগে অনেকে আবার মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে তোলে। পরিবার তখনও টের পায় না যে তাদের সন্তান ধীরে ধীরে মাদকের অন্ধকার জগতে প্রবেশ করছে।
2: আর যখন বুঝতে পারে নিজেদের আদরের সন্তানটি মাদকাসক্ত, তখন যেন মাথায় আকাশ ভেঙে পড়ে, স্বপ্নগুলো চুরমার হয়ে যায়।
3: তবে এই অবস্থায় হতাশ হলে চলবে না। সন্তানটিকে মাদক থেকে ফিরিয়ে আনতে আন্তরিকভাবে বোঝাতে হবে। সন্তানের মধ্যে মাদক ছেড়ে দেবার আত্মশক্তি জাগাতে হবে। প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
2: বন্ধুরা, এবারে তেমনি একজনের কথা শুনব ফিরে আসার গল্প পর্বে, যিনি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আলাপচারিতায় সজীব দত্ত।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে ফিরে আসার গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আজও একজন নতুন বন্ধু আমাদের সঙ্গে আছেন, চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
5: সৈয়দ আলী মুর্তজা।
4: আপনি কি করেন?
5: আমি ব্যবসা করি।
4: আপনি কতদিন হলো সুস্থ জীবনে ফিরে এসেছেন?
5: 4 মাস।
4: এখন সুস্থ জীবনে ফিরে এসে কেমন আছেন, কেমন লাগছে?
5: খুব ভালো লাগছে। একটা নষ্ট জীবন থেকে ফিরে আসতে পেরেছি। এটা আসলে খুব কষ্টের, খুব বাধা আসে প্রথম অবস্থায়, অনেক খারাপ লাগে, অনেক অস্বস্তি হয় শরীরের মধ্যে, ঘুম হয় না, খাওয়া ঠিক মতো হয় না। আসলে মাদকাসক্ত জীবন মানে একটা ধ্বংসের জীবন।
4: এখন সেই জীবন থেকে ফিরে এসে অনুভূতি কি জীবন নিয়ে?
5: খুবই ভালো লাগছে। পরিবার সন্তান নিয়ে অনেক ভালো আছি, আরও সুস্থভাবে জীবন কাটাতে চাই, এইভাবে সমাজে দাঁড়াতে চাই।
4: আপনার পরিবারে কে কে আছেন?
5: আমার পরিবারে 2 ছেলে 2 মেয়ে।
4: তারা কি করেন?
5: স্কুলে যায়, পড়াশোনা করে, 2টা বাচ্চা এখনো ছোট, স্কুলে যায় না।
4: আপনি যে সুস্থ জীবনে ফিরে আসলেন, পরিবারের অনুভূতি কি আপনাকে ঘিরে?
5: পরিবার এখন অনেক খুশি। এটা নিয়ে পরিবারের মধ্যে প্রতিদিন কলহ লেগে থাকতো, স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক জীবনে অশান্তি শুরু লেগেই থাকতো। সেখান থেকে এখন আমি অনেকটা পরিত্রাণ পেয়েছি, ফ্যামিলির সবাই অনেক খুশি, আমিও অনেক খুশি।
4: একটু আমাদেরকে বলবেন যে কিভাবে আপনি মাদকাসক্ত জীবনে প্রবেশ করেছিলেন?
5: বন্ধুদের সঙ্গ, এটা সহজেই বলা যায়। বন্ধুদের সাথে চল চলতে, আজকে একটু কালকে একটু, এই করতে করতে আসলে এটা একটা অভ্যাস বা নেশায় পরিণত হয়েছিল, যেটা আসলে যেখান থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর ছিল জিনিসটা। এর জন্য খুব একটা দৃঢ়প্রত্যয় দরকার, একটা সংকল্প দরকার, এবং পরিবারের কথা মাথায় রেখে জিনিসটা করা সম্ভব।
4: আপনি যে কামব্যাক করলেন, এখানেও তো আপনার পরিবারের ভূমিকা ছিল। আপনি তো প্রথমে বুঝতেন না যে আপনি ভুল করছেন, আপনার এই আত্মপলব্ধির জায়গাটা ঠিক কিভাবে হলো?
5: এক্ষেত্রে আমার সহধর্মিনীকে আসলে ধন্যবাদ জানানো উচিত। সে সর্বোচ্চ চেষ্টা করেছে, দীর্ঘদিন ধরে সে চেষ্টা করে যাচ্ছিল যে আমি আসলে এই জীবন থেকে ফিরে আসি, কিন্তু সম্ভব হচ্ছিল না। পরে তার অনুপ্রেরণা, তার সহযোগিতায় একটা সুন্দর জীবনে আমি ফিরে আসতে পেরেছি।
4: মাদকাসক্তির ফলে কি ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়?
5: মাদকাসক্তির কারণে সমস্ত শরীর অবশ হয়ে যায়, ঘাত পা ঝিমঝিম করে, তারপর ক্ষুধা মন্দা থাকে, তারপর হঠাৎ করে রাগ তৈরি হয়ে যায় মাথার মধ্যে।
4: আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে আরো যারা এই ভুল জীবনে ছিলেন, তারা কি এখন সুস্থ জীবনে সবাই ফিরতে পেরেছেন?
5: সবাই পারেনি, হয়তো 2-1 জন আমার মতো এরকম, যারা ফ্যামিলি পরিবারকে ভালোবাসে, যারা স্ত্রীকে ভালোবাসে, যারা বাবা মাকে ভালোবাসে, তারা অনেক সংকল্পের মাধ্যমে হয়তো এরকম জীবনে ফিরে আসতে পারবে।
4: এখনো যারা ভুল জীবনে আছেন, তাদের প্রতি আপনি সুস্থ জীবনে ফিরে কি আহ্বান রাখবেন?
5: সবাইকে আহ্বান করব, মাদকাসক্ত জীবন আসলে একটা ধ্বংসের জীবন, পরিবারের কথা চিন্তা করে, সন্তানের কথা চিন্তা করে আসলে এই পথ ত্যাগ করা উচিত।
4: আমাদের বাংলাদেশ বেতারের মাধ্যমে যারা শ্রোতা বন্ধুরা শুনছে, সবাইকে আপনার শেষের কথায় কি বলবেন?
5: ফিরে আসুন মাদকাসক্ত জীবন থেকে, পরিবারকে ভালোবাসুন।
4: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সুন্দর আগামী এবং এই সুস্থ জীবন আমরা প্রত্যাশা করছি।
5: ধন্যবাদ বাংলাদেশ বেতারকে।
4: শ্রোতা বন্ধুরা, আজকে আমরা একজন ফিরে আসা বন্ধুর গল্প শুনলাম, যিনি মাদকাসক্ত জীবন থেকে সুস্থ জীবনে ফিরে এসেছেন। মাদক জীবন থেকে জীবনকে কেড়ে নেয়, আসুন মাদককে না বলি, মাদক মুক্ত জীবন করি। সজীব দত্ত, ফিরে আসার গল্প, বাংলাদেশ বেতার, ঢাকা।
3: যে কোনো সামাজিক সমস্যার মতো মাদকাসক্তিরও কিছু সুস্পষ্ট কারণ আছে। তরুণ প্রজন্ম কেন মাদকের দিকে ঝুঁকছে, কিংবা স্কুল কলেজ মাদ্রাসাগামী শিক্ষার্থীরাও কেন এর ছোবলে আক্রান্ত হচ্ছে তা বোঝা জরুরি। প্রথমত কৌতূহল ও বন্ধুপ্রভাব। কৈশোর এমন একটি সময় যখন একজন ছেলে বা মেয়ে নতুন কিছু জানার, করার ও অনুকরণ করার প্রবণতা দেখায়। তারা বন্ধুদের সঙ্গে মিলেমিশে চলতে চায়, অনেক সময় বন্ধুর প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে না। বন্ধু যদি মাদক গ্রহণ করে, তবে কৌতূহল থেকে কিংবা দলভুক্ত থাকার জন্যে অন্যরাও সেই পথে হাঁটে। একবার চেষ্টা করার পর অনেকেই আসক্ত হয়ে পড়ে।
2: পরিবার হল একজন কিশোর বা তরুণের সবচেয়ে নিরাপদ আশ্রয়, কিন্তু বাস্তবে দেখা যায় অনেক বাবা মা সন্তানদের যথেষ্ট সময় দেন না। কেউ কেউ ব্যস্ত কর্মজীবনে ডুবে থাকে, কেউ কেউ আবার ধরে নেয় তাদের সন্তান নিজের খেয়াল নিজেই রাখবে। আবার পরিবারের কলহ, বিবাহ বিচ্ছেদ বা অস্বাভাবিক সম্পর্ক থাকলেও সন্তান মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। তারা তখন বাইরে আড্ডায় শান্তি খুঁজতে গিয়ে মাদকের ফাঁদে পড়ে।
3: অতিরিক্ত স্বাধীনতা ও প্রযুক্তির অপব্যবহারও মাদকাসক্তির অন্যতম একটি কারণ। বর্তমানে তরুণরা মোবাইল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি বেশি সময় কাটাচ্ছে। এগুলো একদিকে জ্ঞানার্জনের পথ খুলে দিলেও অন্যদিকে নানা অসুস্থ প্রবণতার সুযোগও তৈরি করছে। অনলাইনের মাধ্যমে মাদক ব্যবসায়ীরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায়। আবার রাত ভর গেম খেলা বা অনলাইন আড্ডা তরুণদের মানসিক ভারসাম্য নষ্ট করে, ফলে তারা নেশার দিকে ঝুঁকে পড়ে। অনেক তরুণ পরীক্ষায় ভালো করতে না পেরে হতাশায় ভোগে, কেউ কেউ চাকরির অনিশ্চয়তায় দিশেহারা হয়।
2: এই হতাশা কাটাতে তারা ভুলভাবে মাদককে আশ্রয় হিসেবে নেয়। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম না থাকায় শিক্ষার্থীরা সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হয় এবং বিপথে চলে যায়।
3: সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয় মাদকাসক্তির একটি কারণ। সমাজে যখন সৎ অসতের পার্থক্য কমে যায়, আদর্শের চর্চা কমে যায়, তখন তরুণরা সহজেই বিপথে যায়। গান, সিনেমা বা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় মাদককে ফ্যাশন বা স্টাইল হিসেবে দেখানো হয়। এর প্রভাবও পড়ে কিশোর ও তরুণদের ওপর। আসুন এবারে জেনে নেই মাদকমুক্ত কাঙ্ক্ষিত সমাজ গঠনে সাংস্কৃতিক চর্চা, এ বিষয়ে আমাদের তরুণ সমাজ কি ভাবছে। আলাপচারিতায় আছেন শেখ নজরুল ইসলাম।
6: মাদকমুক্ত কাঙ্ক্ষিত সমাজ গঠন করতে হলে আজকে তরুণ সমাজকে সংস্কৃতি চর্চায় আত্মনিবেদিত হতে হবে। তরুণরা যদি নিয়মিতভাবে সঙ্গীত চর্চা এবং সংস্কৃতি চর্চা করে, তাহলে মাদকের প্রতি তাদের কখনোই কৌতূহল তৈরি হবে না বা আসক্তি তৈরি হবে না। কারণ সংস্কৃতি চর্চা হলো এমন একটি ব্যাপার যা তরুণদেরকে বিভিন্ন কৌতূহল এবং আসক্তি থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। প্রিয় শ্রোতা, এ বিষয়ে আজ আমি কথা বলছি বেশ কয়েকজন তরুণ শিক্ষার্থীদের সাথে।
7: আমি ফাতেমা আক্তার সুমি। মাদকমুক্ত কাঙ্ক্ষিত সমাজ গঠনে সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে কয়েকটি কথা বলবো। সাংস্কৃতিক চর্চা মানুষকে সৃজনশীল ও মননশীল করে তোলে। গান, নাচ, আবৃত্তি, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে যুবসমাজ মাদক থেকে দূরে থাকে। সাংস্কৃতিক চর্চা মানুষের নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলী বৃদ্ধি করে। সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা যায়। সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হওয়ায় তরুণদের মধ্যে মাদকের প্রতি আকর্ষণ কমে যায়। পরিশেষে আমরা যদি নিয়মিত সাংস্কৃতিক চর্চা করি এবং অন্যদের উৎসাহিত করি, তাহলে একটি সুন্দর, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব।
8: আমার নাম উজ্জ্বল বৈদ্য। মাদকমুক্ত কাঙ্ক্ষিত সমাজ গঠনে কয়েকটি কথা তুলে ধরব। আমরা যুব সমাজ যদি সংস্কৃত চর্চার মধ্যে থাকি, তবে আমাদের সমাজে মাদকের প্রতি আসক্ত কমে যাবে। আমাদের সারাদিনের কাজের তালিকার মধ্যে যদি গান, নাচ, কবিতা ইত্যাদি থাকে, তাহলে আমাদের মাদকের প্রতি আসক্ত কমে যাবে। সংস্কৃত চর্চার মধ্য থেকে মন মানসিকতা সুন্দর থাকে, তাই আমরা যদি সংস্কৃত চর্চা নিয়ে আগাতে পারি, তাহলে আমাদের সমাজ একটি মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে উঠবে। তাই পরিশেষে আমি বলবো, মাদক শক্তি থেকে দূরে থাকবো।
9: আমার নাম সাদিয়া সুলতান আভা। মাদকমুক্ত কাঙ্ক্ষিত সমাজ গঠনে সংস্কৃতির চর্চা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। সংস্কৃতি চর্চা তরুণ প্রজন্মকে মোবাইল ও অন্যান্য ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখে, সৃজনশীল কাজে উৎসাহিত করে। একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ পরিবার ও সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করে। সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। যেখানে সংস্কৃতির চর্চা আছে, সেখানে মাদকের অন্ধকারের কোনো স্থান নেই। মাদক নয়, সংস্কৃতি হোক তরুণ সমাজের শক্তি ও প্রেরণা।
10: আমার নাম সুমনা রঞ্জন। মাদকমুক্ত কাঙ্ক্ষিত সমাজ গঠনে সংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে হতাশা ও মানসিক চাপ একটি বড় সমস্যা। এগুলোর কারণে তরুণ প্রজন্ম মাদকাসক্তিতে ডুবে আছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড মানসিক চাপ কমানোর প্রাকৃতিক উপায় হিসেবে কাজ করে। সৃজনশীল বিকাশের মাধ্যমে তরুণ সমাজ মাদকাসক্তি থেকে দূরে থাকতে পারে। নিয়মিত সঙ্গীত চর্চা তরুণদের ভুরের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে। তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পেরে আত্মবিশ্বাসী হয়ে ওঠে, ফলে মাদক বা অপরাধের প্রতি তাদের আগ্রহ কমে যায়। তরুণ সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পরিবার ও সমাজ পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার অত্যন্ত জরুরি। নিয়মিত সাংস্কৃতিক চর্চা শুধুমাত্র মাদক প্রতিরোধী করে না, বরং একটি আদর্শ সুস্থ ও প্রাগতিশীল সমাজ বিনির্মাণে সাহায্য করে।
11: আমি মিতু রায় তরুণদের অফুরন্ত শক্তি ও মেধাকে সাংস্কৃতিক ও গঠনমূলক কাজে নিয়োজিত করতে হবে, তবে তারা ভুল পথে পা বাড়াবে না। বিতর্ক, আবৃত্তি বা ক্রীড়া প্রতিযোগিতার মতো কার্যক্রম তাদের মনকে গঠনমূলক কাজে নিয়োজিত করতে পারে। এভাবে একটি মাদক মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
6: সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা যেমনটি শুনছিলেন, অর্থাৎ তরুণরা যদি নিয়মিতভাবে সংস্কৃতি চর্চা করে তাহলে কিন্তু মাদকের আসক্তির থেকে তারা কিন্তু দূরে থাকতে পারবে। আর একটা প্রবাদ আছে, যে জাতি শিক্ষা ও সংস্কৃতিতে যত বেশি উন্নত সে জাতি বিশ্বের কাছে তত বেশি সমাদৃত। সুতরাং আজকে তরুণ সমাজ সংস্কৃতি চর্চায় এগিয়ে আসবে, এবং তারা যদি এগিয়ে আসে তাহলে কিন্তু একটি কাঙ্ক্ষিত মাদকমুক্ত সমাজ আমরা গড়ে তুলতে সক্ষম হব। ধন্যবাদ আপনাদের সবাইকে।
2: আমাদের স্বপ্ন সারথী তরুণ ও যুবগোষ্ঠীকে শুধু নিজের পরিবারের স্বার্থে নয়, সমাজ ও দেশের স্বার্থে অবশ্যই মাদক মুক্ত রাখতে হবে, না হলে আমাদের জন্য অনিবার্য হয়ে উঠবে মেধা শূন্য অন্ধকারাচ্ছন্ন একটি ভবিষ্যৎ। তাই আমাদের সন্তান কিংবা আশেপাশের কেউ যেন কোনোভাবে মাদকে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।
3: প্রিয় শ্রোতা, আসুন এবারে মাদক বিরোধী একটি গান শুনি। শিল্পী মিজান মাহমুদ রাজীব ও রন্টি দাস। গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর দিয়েছেন উজ্জ্বল সিনহা।

0: সবচেয়ে বড় কথা, আমাদের তরুণদের বোঝাতে হবে মাদক গ্রহণ কোনো জীবনাচরণ নয়, কোনো আনন্দ নয়, বরং এটি ধ্বংসের অগ্নিপথ।
1: জীবনের সৌন্দর্য, সম্ভাবনা ও আনন্দ সুস্থতায় নিহিত, মাদকে নয়। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ মহামারীর সমাধান সম্ভব নয়। তাই এখনই সময় আমরা সবাই মিলে মাদককে না বলি।
0: এ কামনাই আজকের মতো বিদায়। আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন শাহনাজ সুলতানা,
1: উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা
0: এবং আমি শামীম আহমেদ,
1: সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
1: এবং মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন ভাওয়াইয়া গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ বদিয়ার রহমান, গীতিকার ও সুরকার মোহাম্মদ কসিম।

0: দুখানি ভাওয়াইয়া গান শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ বদিয়ার রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আলোকিত জীবন, ধর্মীয় বিষয়ক অনুষ্ঠান। গ্রন্থন উপস্থাপনায় মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
1: সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামের মৌলিক বিষয় নিয়ে আলোকিত জীবন। আমাদের সকলেরই কামনা, বাসনা এবং প্রত্যাশা হল জীবনকে সুন্দর ও শান্তিময় করা।
2: বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান।

0: এতে আজ রয়েছে মহাগ্রন্থ আল কোরআনের ১৯তম সূরা মারিয়ামের শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা, প্রাত্যহিক জীবনের সাথে সম্পর্কিত মাসআলা মাসাইল নিয়ে আলোচনা এবং সর্বশেষ হাদিসের শিক্ষা পর্বে সূরা মারিয়াম মক্কায় নাজিল হয়েছে। এতে ৯৮টি আয়াত এবং ৬টি রুকু রয়েছে। প্রথমেই হজরত জাকারিয়া আলাইহিসসালামের আলোচনার পাশাপাশি হজরত ইয়াহিয়া, বিবি মারিয়াম, ইব্রাহিম, মুসা, ইসমাইল, ইদ্রিস সহ বিভিন্ন নবী রসুলদের আলোচনা করে শেষাংশে কেন বিভিন্ন জনপদ ধ্বংস হয়েছে তার কারণ উল্লেখ করা হয়েছে। এ পর্যায়ে সূরা মারিয়ামের শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা সম্পর্কে আলোচনা করছেন উত্তর বাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মনজুর হুসাইন।
1: আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিবাদন। আজ আমরা আলোচনা করব কোরআনুল কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা মারিয়ামের শানে নজুল এবং শিক্ষা সম্পর্কে। মারিয়াম আলাইহিসসালাম ছিলেন হযরত ঈসা আলাইহিসসালামের সম্মানিত মাতা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হওয়া একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর যখন নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হচ্ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবাসায় হিজরত করার জন্য, ইথিওপিয়া হিজরত করার জন্য সাহাবীদেরকে আদেশ দিলেন, ঠিক ওই সময়ই নাজিল হওয়া সূরা হচ্ছে সূরা মারিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন আবিসিনিয়া হিজরত করলো, ইথিওপিয়া হিজরত করলো, তখন বাশশা নাজ্জাশি তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা তোমাদের পূর্বপুরুষের ধর্মেও নেই, আমাদের ধর্মেও নেই, তাহলে তোমরা কার ধর্ম লালন করছ? তখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই, তিনি এই সূরার কিছু অংশ তেলাওয়াত করে শুনিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক শিক্ষা সম্পর্কে তুলে ধরেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোন জিনিসটা আদায় করতে বলেছেন সব তুলে ধরেছেন, দাওয়াতের মূল লক্ষ্য কি সেটাও তুলে ধরেছেন। এই তুলে ধরাটা বাদশা নাজ্জাশির জন্য হেদায়তের পথ প্রাপ্তির জন্য অনেক বড় একটি রাস্তা তৈরি করেছে এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা আদায় করেছেন মক্কাতুল মুকাররমা থেকে। ঠিক ওই সময় নাজিল হওয়া সূরা হচ্ছে সূরা মারিয়াম।
0: এ পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করা হচ্ছে।
2: নেক

0: এই পর্যায়ে মাসালা মাসায়েল নিয়ে আলোচনা। আমাদের প্রাত্যহিক জীবনে ইসলাম সম্পর্কে যে সকল বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, তার সমাধান খুঁজতে হবে মহাগ্রন্থ আল কোরআন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে এবং হাদিসের আলোকে তা জানার চেষ্টা করতে হবে। সম্মানিত শ্রোতা, আপনাদের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি এবং ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমান।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: প্রথমে প্রশ্ন করেছেন গাইবান্ধা জেলার পলাশবাড়ি থেকে মোহাম্মদ জহিরউদ্দিন বাবর। তিনি জানতে চেয়েছেন আশুরার দিনের ফজিলত সম্পর্কে এবং এই দিনে কয়টি রোজা রাখতে হবে।
1: ধন্যবাদ বাবর ভাইকে। আশুরার রোজা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র মাহে রমাদানের পরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়াম সাধনা তিনি জীবিত অবস্থায় করেছেন, সাহাবায়ে আজমাইনগণ করেছেন, নবীজি সেটাকে আমাদের সবাই করতে বলেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম ইয়াম আশুরা ইতসাব আলাল্লাহ ইউকাফারা সানা আল্লাতি ক্বাবলা। যারা সিয়াম সাধনা করবে, আশুরার রোজা রাখবে, তাদের এক বছরের পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমি আশাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে বলেছেন যে যেহেতু ইহুদি যারা রয়েছে তারা একটা রোজা রাখত, আর নবীজি বলেছেন তাদের সাথে আমাদের কোনো ধরনের কোনো মিল থাকাটা সমচ্ছিন্ন নয়, এটা শরীয়সম্মত নয়, তাই আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি দুটি রোজা রাখবো। আপনি আশুরার 10 তারিখ আপনি রাখতে পারবেন, চাইলে 11 তারিখও রাখতে পারবেন। কেউ যদি মনে করেন 10 তারিখ আমি রোজা রাখবো এবং 9 মহররম আমি রোজা রাখবো, তাও হয়ে যাবে।
0: চাঁদপুর জেলার মতলব উত্তর থেকে বেগম হোসনিয়ারা খাতুন, তিনি জানতে চেয়েছেন মহররম তথা আশুরার দিনের করণীয় এবং বর্জনীয় আমলগুলো কি কি।
1: করণীয় তো সবচেয়ে বড় আমল হচ্ছে দিন সিয়াম সাধনা, মানে রোজা রাখবে, আপনি আল্লাহর জিকির আজকে করবেন, কোরআন কারিম তেলাওয়াত করবেন, বেশি বেশি করে দুরুদ পড়বেন, দান সাদাকা করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করাটা বড় জরুরি। আর বর্জনের দিকটা এখন বেশি দাঁড়িয়েছে, আমলের চেয়ে বর্জনের ব্যাপারে মানুষকে উৎসাহ উদ্দীপনা আমাদেরকে বেশি দিতে হয়। কারণ এখন আমল করতে গিয়ে এমন শিরিক এবং বেদাতের সাথে সংশ্লিষ্ট হচ্ছি, জড়িয়ে যাচ্ছি, যেটা আমাদের ভবিষ্যৎ সুন্দর জীবনের জন্য একটা হুমকি স্বরূপ। এর মধ্যে একটি হচ্ছে তাজিয়া মিছিল করা, হায় হোসেন করা, এইগুলি কোনটাই জায়েজ নাই।
0: ঢাকা আজমপুর উত্তরা থেকে মোসাম্মদ রাবিয়া বস্রি তামান্না, তিনি প্রশ্ন করেছেন সন্তান জন্মের পর কি কি কাজ করা জরুরি এবং কি ধরনের নাম রাখলে সন্তানের জন্য আমার জন্য কল্যাণকর হবে এবং ইসলামের সমর্থন রয়েছে।
1: বোনকে আমরা ধন্যবাদ জানাই যে উনি একটা সুন্দর চিন্তা করেছেন। সেটি হচ্ছে আসলে জানা দরকার, একজন সন্তান দুনিয়া আসার পরে তার বাবা মা তাদের অভিভাবকের কি দায়িত্ব। প্রথমত হচ্ছে সন্তানটি আসার ক্ষেত্রে যেন খুব অত্যন্ত সম্মান নিরাপত্তার সাথে দুনিয়া আসতে পারে, সেই জন্য বাবা মা আত্মীয় স্বজন সবার এই ব্যাপারে একটু সচেতন থাকা, ডান কানে আসান বাম কানে কামাত দেওয়া এবং 7 দিনের দিন একটা সুন্দর একটা নাম রাখা, ইসলাম সম্মত এবং অর্থবোধক একটা নাম রাখা, এবং 7 দিনের দিন তার আকিকা দেওয়া। আকিকা যদি না দিতে পারে, দেবে না, আল্লাহর কাছে তার সন্তানের নিরাপত্তার জন্য আল্লাহর সাহায্য চাইবে।
0: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে মোহাম্মদ আব্দুর রহিম ব্যাপারী, তিনি প্রশ্ন করেছেন হালাল উপার্জন এবাদত কবুলের শর্ত। এই হাদিসের আলোকে জানতে চাই হালাল উপার্জন কিভাবে আমরা উপার্জন করব।
1: হালাল উপার্জন একটা ফরজ এবাদত, অনেকগুলি ফরজ আল্লাহর, এর মধ্যে একটি ফরজ হচ্ছে হালাল ভাবে উপার্জন করা, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। কোরআন কারিমের মধ্যে নবীদের কি আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহা রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, হে নবীগণ আপনারা ভালো খাদ্য সামগ্রী গ্রহণ করুন হালাল, আর ভালো ভালো আমল করুন। আর আল্লাহ পাক আমাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, হে ইমানদারগণ তোমরা তোমাদেরকে যে রিজেক্ট যা আছে তার থেকে যেটা হালাল যেটা ইনকাম করো সেটাই তোমরা খাও, হারামের ধারে কাছেও যাবে না। কিয়ামতের দিন দেখা যাবে দুনিয়ায় আমরা দেখি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, অনেক মানুষ ওমরায় যায়, অনেক মানুষ আপনার এতেকাফে বসে বাইতুল্লায়, সব ঠিক আছে, জাকাত আছে, বাচ্চা কাচ্চা বিবাহ স্বাধীন, দেশের মানুষের খেদমত সব তার মধ্যে এগুলি পাওয়া যায়। একটাই সমস্যা, তার টাকা পয়সা হালাল না। অবৈধ পথে ইনকাম করে মসজিদ করেন, মাদ্রাসা করে দেন, লাইব্রেরি করে দেন, বাচ্চা কাচ্চা বিবাহ স্বাধীন, পড়াশোনা, হসপিটালাইজ, যত ধরনের যা কাজ করেন এটাকে দুই পয়সার দাম নাই। হালাল ভাবে 500 টাকা ইনকাম করেছেন, ওখান থেকে 5 টাকা দিয়েছেন, 2 টাকা আল্লাহ দিয়েছেন, এটা যথেষ্ট। হারাম ভাবে ইনকাম করে 1,000 কোটি টাকা যদি আপনি দেন, 1 জারা পরিমাণ কোনো সব হবে না। বুঝি বলেছেন হালাল না খাইলে আবাদত বন্দি কবুল হবে না, এবং হারাম খাইয়ে যায় সমস্ত গোস্ত মাংস তা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না।
0: ধন্যবাদ মৌলানা হাফেজ লুৎফুর রহমান, এতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সম্মান।
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন, বাকি অংশ শুনবেন পবিত্র আসর নামাজের আজানের পর। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কুরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাণিজ্য শ্রোতাদের উদ্দেশ্যে তাদের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের তথ্য নির্ভর উত্তর দিয়েছেন। এবারে হাদিসের শিক্ষা, আমরা শুনব ওয়াদা রক্ষার গুরুত্ব সম্পর্কিত বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা ও শিক্ষা। ওয়াদা বা প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করা একটি উত্তম মানবীয় গুণ, এটি সত্য পরায়ণতার প্রতীক। ওয়াদা নামক গুণ অর্জন করা ছাড়া মানুষ কখনো আদর্শ মানুষরূপে গড়ে উঠতে পারে না। সমাজে একজন আরেকজনের সাথে কৃত ওয়াদা পালন না করলে অবিশ্বাসের জন্ম দেয়, আর এই অবিশ্বাস থেকে সৃষ্টি হয় সমাজে বিশৃঙ্খলা এবং অশান্তি। সকল ইমানদার ব্যক্তিদের কর্তব্য হল ওয়াদা পালনে যত্নবান হওয়া। এ পর্যায়ে বুখারী শরীফ থেকে ওয়াদা রক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করছেন মৌলানা মোহাম্মদ নুরুদ্দিন।
4: বিসমিল্লাহ রহমান রহিম। আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও স্বাগত। সম্মানিত শ্রোতা, আজ ওয়াদা রক্ষা বিষয়ক হাদিস নিয়ে আলোচনা করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উতমিনা খানা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম।

0: চিন্তা করে তা ভঙ্গ করে এবং যখন আমানত রাখা হয় তার কাছে তখন খেয়ানত করে। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহি বুখারী শরীফের 33 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা। একজন মমিনের পরিচয় হল সত্যবাদিতা, আমানতদারিতা এবং ওয়াদা পূরণ করা। পক্ষান্তরে ওয়াদা ভঙ্গ করা মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। আর মুনাফিকের স্থান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, অর্থাৎ মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বতল গহ্বরে। বর্তমান সমাজে অনেক মানুষ সহজেই প্রতিশ্রুতি দেয় কিন্তু তা পূরণ করার ব্যাপারে একেবারেই উদাসীন থাকে, অথচ ইসলামে ওয়াদা রক্ষা করা ইমানের অন্যতম দাবি। ওয়াদা রক্ষা এমন একটি গুণ যা মানুষের প্রতি মানুষের আস্থা সৃষ্টি করে, পরিবারকে মজবুত করে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়। এই ওয়াদা রক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা রক্ষাকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমাদের এই আলোকিত জীবন প্রতি শুক্রবার বিকেল 4:35 প্রচারিত হয়। আগামী অনুষ্ঠান আপনাদের সকলকে শোনার জন্য সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি।
2: এতক্ষণ শুনলেন আলোকিত জীবন। গ্রন্থনা উপস্থাপনা ছিলেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। বাংলাদেশ বেতার, ঢাকা।
3: বৌমা।
4: জি আব্বা।
3: বাবুর জ্বরটা কি কমছে?
4: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
3: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
4: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
3: কি কারণে?
4: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
3: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
4: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
3: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
4: ডাক্তারে কি বলছে আব্বা?
3: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
5: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
3: ডাক্তারের কাছে।
5: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
4: আফা
5: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
4: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
3: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
5: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমার ছাইলা দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
3: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
4: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
5: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
3: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
5: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
3: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
4: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
3: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
4: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
5: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
3: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
4: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
3: শোনো মা,

0: রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
0: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
0: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না কইরে এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা।
0: হ্যাঁ।
2: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। এদেশ আমার আপনার সকলের, তাই এদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবারই। আয় অনুযায়ী ব্যয় করুন, আয়ের অধিক ব্যয়ের প্রবণতা আপনাকে অসৎ আচরণে প্রলুব্ধ করতে পারে। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন।
3: বাংলাদেশ বেতার ঢাকা, অল্পক্ষণের মধ্যে শুনতে পাবেন প্রথমে ইংরেজি ও পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum, 5 PM. This is Bangladesh Better, the news read by Mongmra Singh. Education Minister Dr. A.N.M. Ehsanul Haque Milon has said the Public Examination Act has been amended to include a provision for digital cheating, which provides for a maximum of 5 years in prison and a fine for hacking or illegally changing the results of examinations and merit lists. He said this while speaking as the chief guest at a seminar organized by Rotary Bangladesh at the Krishibid Institution Auditorium in the capital today, stating that it is not possible to create an unemployment factory in the country by simply providing higher education to everyone. The education minister said the government is restructuring the education system so that students can lead on the world stage. The minister also said, as part of the advice of experts, the government is working on a plan to incorporate technical education mandatory in the textbooks from the sixth grade in the future. Education minister also said the Prime Minister's main goal is to transform the young generation into skilled manpower, not just chasing after honours masters or higher education. The State Minister for Foreign Affairs, Shama Ubaid Islam, has called for stronger global action to protect civilians, uphold international humanitarian law and ensure sustained international support for the safe and voluntary repatriation of Rohingyas to Myanmar. Speaking at a high-level panel discussion during the 2026 ECOSOC Humanitarian Affairs segment at the UN headquarters in New York yesterday, a foreign minister issued a statement in this regard today. The state minister underscored the importance of increased investment in conflict prevention and stronger coordination among humanitarian, peace and development actors to address growing global crises. Shema Ubaid Islam voiced concern over funding cuts affecting Rohingya women and girls and warned that a shrinking humanitarian support could further aggravate vulnerabilities within the displaced community. She said the safe, voluntary and dignified repatriation of the forcibly displaced Myanmar nationals to their homeland remains the only sustainable solution to the issue. The State Minister for Information and Broadcasting, Yasir Khan Chaudhary, has said, road accidents are irreparable losses. It is not possible to compensate for this in exchange for a financial assistance or anything else. He said this while speaking at a check handover ceremony among road accident victims in Mymenshing this afternoon. The state minister said, the government is supporting those affected by road accidents. However, the damsel must also be aware of accident prevention, as relying only on the authorities will not bring results. The State Minister for Information and Broadcasting adds that accidents will decrease if awareness is increased at all levels of the public. At least 18 people have been killed in southern Lebanon following a series of Israeli airstrikes overnight. The Israeli military says 4 of its soldiers were also killed. It comes a day after the US and Iran signed a deal aimed at ending the conflict in the Middle East. Meanwhile, Switzerland has confirmed US talks with Iranian negotiators on a pact to end the war would not take place today. It came after US Vice President Jed Vance dropped plans to travel to Geneva. The foreign minister said this today but gave no details. There was no immediate response from Iran. A cricket and chasing the victory target of 197 runs, Bangladesh were 122-2 in 12 overs against Australia in the second match of 3 matches T20 series at Chattogram when reports last came in. Earlier, Australia scored 196 runs, losing 5 wickets in 20 overs. Bangladesh Weather is airing the running commentary of the match. Australia are leading the 3-match series 1-0. A FIFA World Cup football and the United States will take on Australia at Seattle Lumen Field Stadium at 1 AM tonight, and Scotland will face Morocco at Boston Stadium at 4 AM. Meanwhile, Brazil will encounter Haiti at 6:30 AM tomorrow at Philadelphia, while Turkey will face Paraguay at 9 AM at San Francisco. A final weather and forecast valid till 1 tonight says There are chances of rain or thunder showers with temporary south, southeasterly gustful or squally wind at speed of 45 to 60 km per hour over the regions of Rongpur, Papna, Tangail, Moymenshing, Dhaka, Faridpur, Kushtia, Jashur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Kocsisbazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি এস এম খায়রুল আলম। চলতি অর্থবছরের 11.5 মাসে দেশের রেমিটেন্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের 17 জুন পর্যন্ত দেশে মোট 34.57 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা আগের অর্থবছর একই সময়ের তুলনায় 18.10% বেশি। গত অর্থবছরে দেশে রেমিটেন্স এসেছিল 29.26 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের 1 জুন থেকে 17 জুন পর্যন্ত প্রবাসীরা দেশে 1,816 মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছর একই সময় এ পরিমাণ ছিল 1,755 মিলিয়ন মার্কিন ডলার। সেই হিসেবে জুন মাসের 17 তারিখ পর্যন্ত রেমিটেন্স প্রবাহে 3.50% প্রবৃদ্ধি হয়েছে। এদিকে 17 জুন একদিনেই দেশে 88 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রাইট ইউনিট, এক্সপ্রেস সার্ভিস ইউনিট এবং রাষ্ট্রীয় গুদামে দীর্ঘদিন ধরে রক্ষিত বিভিন্ন পণ্য নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে ঢাকা কাস্টমস হাউস। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ক্রেতারা 2 জুলাই দুপুর 1টা পর্যন্ত ই অকশন ওয়েবসাইটে নিবন্ধন বা লগ ইন করে নিলামে অংশ নিতে পারবেন। এ সংক্রান্ত তথ্য বাংলাদেশ কাস্টমস, ঢাকা কাস্টমস হাউস এবং এনবিআর এর ওয়েবসাইটে পাওয়া যাবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 10,000 কোটি টাকার একটি আবর্তনযোগ্য পূর্ণ অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিতরণ বিভাগ থেকে এ সংক্রান্ত নীতিমালা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা স্কিমের মেয়াদ হবে 5 বছর। এতে বলা হয়েছে কৃষি উৎপাদন প্রবৃদ্ধি, গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়ন সহায়তা করাই এ তহবিলের মূল উদ্দেশ্য। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী 27 জুলাই থেকে ঢাকা নারিতা ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করবে। এর মাধ্যমে 1 বছর স্থগিত থাকার পর জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র নন স্টপ বিমান সংযোগটি পুনরুদ্ধার হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা সম্প্রতি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এবং অর্থনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক সংযোগ বাড়াতে সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এই রুটটি পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস টানা 2 দফা মূল্যবৃদ্ধি ও 1 দফা ভ্যাট সমন্বয়ের পর এবার ভরিতে 4,374 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে। আজ সকালে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেট 1 ভরি স্বর্ণ 2,28,556 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,18,292 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,87,440 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,53,148 টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রা বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা, ইউরো বিক্রয় 143.48 টাকা, ক্রয় 140.82 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.82 টাকা, ক্রয় 162.73 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.07 টাকা, ক্রয় 32.40 টাকা, দিরহাম বিক্রয় 33.73 টাকা, ক্রয় 33.11 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.60 টাকা, ক্রয় 396.06 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.30 টাকা, ক্রয় 94.50 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.29 টাকা, ক্রয় 29.70 টাকা এবং থাইবাত বিক্রয় 3.80 টাকা, ক্রয় 3.73 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, সঞ্চালনায় সোহানা সিরাজ।

0: এবারের বিশ্বকাপ সব দিক থেকেই অন্যরকম বিশ্বকাপ, শুধুমাত্র অনেকগুলো দল, একাধিক হোস্ট কান্ট্রি, সেই দিক থেকেই না, আসলে চমকের দিক থেকে এবারের বিশ্বকাপ অন্যরকম বিশ্বকাপ। কারণ একই দিনে একদিকে যেমন ড্র হচ্ছে, অন্যদিকে আমরা এবারে দেখতে পাচ্ছি 6-0 ব্যবধানেও কোন কোন দল জিতছে। অনেকে বলতে পারেন যে এটা তো হতেই পারে, বিশ্বকাপে তো এমনটা ঘটেই, কিন্তু যে দলগুলোকে আমরা গোলের বন্যা বইয়ে দেখতে দেখছি যাদের বিপক্ষে, তেমনটাকে আমরা আসলে এর আগের বিশ্বকাপগুলোতে কতটুকুই বা এত ক্ষণে ক্ষণে প্রত্যেক দিন একটা না একটা ম্যাচে এরকম দেখেছি, এটাই আসলে প্রশ্ন। এবং সেই জায়গাতে আমি বলছি যে চমক দেখানোর একটা বিশ্বকাপ হচ্ছে এই ফিফা 2026। অ্যান্ড এবারের এই আসরকে ঘিরে বাংলাদেশ বেতারের যে বিশেষ আয়োজন বিশ্বকাপ দামামা, তার আজকের পর্বে সবাইকে ওয়েলকাম করছি। আমি সোহানা রয়েছি আপনাদের সাথে, এবং আমার সঙ্গে দুজন অতিথি প্রত্যেক এপিসোডে থাকেন, আজকেও আছেন, পরিচয় করাবো। তবে তার আগে একটুখানি বলে দিই আপনারা আমাদেরকে কিভাবে রিচ করতে পারছেন। আপনারা আমাদেরকে একই সাথে দেখতে পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন। আমরা রয়েছি বাংলাদেশ বেতারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে লাইভে, তার পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমের পেজ থেকেও লাইভে রয়েছি। বাংলাদেশ বেতারের অ্যাপেও আমাদেরকে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং তার বাইরে বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্জ এবং FM 104 মেগাহার্জে আপনারা আমাদেরকে পাচ্ছেন। তার বাইরেও বাংলাদেশ বেতার ঢাকা FM 90 মেগাহার্জেও আমরা কিন্তু রয়েছি অ্যাভেলেবেল আপনার জন্য। সো যে যেখান থেকে দেখছেন না কেন, শুনছেন না কেন, নিজের মতামত জানান ফোন কল করে আমাদের এই আয়োজনে। ফোন নম্বর স্ক্রিনে রয়েছে, এবং যারা শুধু শুনছেন তাদের জন্য ফোন নম্বরটা শেয়ার করে দেই, 01553 8415 00, এই নম্বরটিতে কল করতে হচ্ছে। চলে যাই অতিথিদের কাছে, দেখি আজকের অতিথিরা কারা আছেন আমার সাথে। আমার সঙ্গে রয়েছেন আসলাম ভাই, গতকালকেও গেস্ট ছিলেন, এর আগেও শো করেছি তার সাথে, এবং আজকেও আবার পেয়ে গেছি। সো আজকে কি কি তিনি বলবেন, যেহেতু সামনে একটা ব্রাজিলের ম্যাচ আছে, দেখি আজকে কি বলেন। আসলাম ভাই কেমন আছেন?
1: ভালো আছি, আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি, এবং প্রিয় দর্শক এবং শ্রোতা, আসলাম ভাইয়ের মতো আমরা জাতীয় ক্রিকেট, দুঃখিত, জাতীয় ফুটবল দলের আরো একজন সাবেক খেলোয়াড়কে কিন্তু আজকে সঙ্গী হিসেবে পেয়েছি, রয়েছেন ওয়ালি ফয়সাল ভাই, কেমন আছেন? এই যে বাংলাদেশ ফুটবলকে ঘিরে আমাদের দর্শকদের মনে এত এত প্রশ্ন যে বাংলাদেশ ফুটবল কেন এতটা এগোচ্ছে না, কোথায় দেখছি আমরা সামনে বিশ্বকাপ কবে খেলবে, আই এম শিওর আজকে আপনাকে দেখে আবারও তাদের এই প্রশ্নগুলো আসতে থাকবে। বাট তার আগে আসলে ফয়সাল ভাই, আমার কাছে একটা প্রশ্ন রয়েছে আপনার জন্য, সেটা হচ্ছে এইবারের বিশ্বকাপকে আমরা নানানভাবে বলছি না যে এই বিশ্বকাপ অন্যরকম, এতগুলো দল, এতগুলো ম্যাচ, 104টা ম্যাচ, কিন্তু এই যে একাধিক কান্ট্রিতে যে খেলা, একাধিক হোস্ট, একাধিক দল একটা অ্যাডভান্টেজ নিচ্ছে কিনা কানাডা এবং কাতারের ম্যাচটা দেখে কি মনে হচ্ছে?
2: আসলে অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে, যেহেতু স্বাগতিক টিম, সবসময় এটা ফিফার তরফ থেকে একটা অ্যাডভান্টেজ থাকে। যেমন বড় বড় টিমগুলিতে একটা অ্যাডভান্টেজ থাকে, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, এদেরও অ্যাডভান্টেজ থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, ছোট যেই টিমগুলি আসে ওদেরকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই, কারণ ওয়ার্ল্ড কাপ এমন একটা আসর যেখানে সবাই ফাইট করে আসে এবং সবাই নাম্বার ওয়ান হতে চায়। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে সবাই খুব স্ট্রং টিম, এবং স্বাগতিক টিম হিসেবে যারা থাকবে তাদের অ্যাডভান্টেজটা একটু সবসময় বেশিই থাকবে আমার মনে হয়।
0: ওয়েল, আসলে এটাই আমি আসলাম ভাইয়ের কাছে আসি, যে যেটা ফয়সাল ভাই বলছিলেন যে আসলে বিশ্বকাপের মতো একটা আসরে কোন প্রতিপক্ষ সহজ প্রতিপক্ষ না, প্রত্যেকে শুধুমাত্র প্রতিপক্ষ। আসবো, আচ্ছা আমাদের একজন কল করছিলেন, কলটা কেটে গেছে, কলার আবারও কল করতে পারছেন। তো সেই জায়গায় এই ম্যাচটাতে কানাডা হোস্ট হিসেবে একটা অ্যাডভান্টেজ তো অফকোর্স পেয়েছে, একটা ক্রাউড যেটা আসলে দলকে অনেক বেশি এগিয়ে দেয়, অনেক উজ্জীবিত করে দেয়, কিন্তু তার বাইরেও কানাডার যে পারফরম্যান্স সেটাকে আলাদা করে একটু নজর কাড়লো কিনা, আসবো একটু প্রশ্নটা নিয়ে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আপনি আগে আমাদেরকে কল করেছেন, জামাল ভাই কেমন আছেন? খুব ভালো আছি, আমাদের অতিথিরা শুনছেন আপনাকে, জামাল ভাই প্রশ্ন করতে পারেন।
1: ভালো, আপনারা ভালো আছেন তো?
0: ঠিক আছে, আপনি প্রশ্নটি করুন জামাল ভাই, আমরা শুনছি।
3: হ্যাঁ, মানে দিন দিন থেকে হারায় যাবে।
0: আচ্ছা বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। তার প্রশ্নটি হয়তো বা এরকম যে ব্রাজিল নেক্সট ফেজে খেলবে কিনা, নাকি গ্রুপ স্টেজ থেকে ছিটকে যেতে হবে।
1: ইটস ভেরি ডিফিকাল্ট টু সে, এটা বলা খুব মুশকিল, কারণ তাদের যে পারফরম্যান্স সারা বিশ্বকে হতাশ করেছে আমার কাছে মনে হয়েছে, এবং তাদের টিমটাকে রিঅর্গানাইজ করতে অনেক সময় লেগে যাচ্ছে। এবং আমি মনে করি যে যারা বড় বড় প্লেয়ার তারা ওই বিভিন্ন লীগ খেলে ডগ টায়ার্ড আমার কাছে মনে হয়েছে, যা কারণ অন্য টিমগুলোর যে গতি দেখছি
0: নিয়ন্ত্রণ নেওয়া এবং তারপর এক পেশে করে ফেলা ম্যাচটাকে, কেমন লাগলো?
1: হ্যাঁ, শুরুতেই তারা একদম জেকে বসেছিল ওদের উপর, এবং ওদেরকে কোথাও স্পেস দেয়নি টু অর্গানাইজ করার অপোনেন্টকে। এই যে মানে ট্যাকটিক্স আমি কোচকে সাবাসি দিতে হয়, ওনার স্ট্র্যাটেজি কাজে লেগেছে, এবং প্রতিটা সেক্টরে ওরা দাপটের সঙ্গে ফুটবল খেলে বেরিয়ে গেছে।
0: ভেরি ফাইন, ফয়সাল ভাইয়ের কাছে চলে যাই। একাধিক ম্যাচ হচ্ছে একই দিনে আমরা জানি, এবং এক একটা ম্যাচের দিকে তাকালেই আলাদা আলাদা মোমেন্টাম দেখা যাচ্ছে ম্যাচগুলোতে। আমি সেখানে একটু চেকিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচে আসি, একটা ড্র দেখলাম আবারও আমরা। এর আগে আমরা একদিনে চার ড্র মানে দিনও দেখে এসেছি, চারটা ম্যাচে ড্র হলো। সো ড্রর সংখ্যা বাড়ছে প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি, বাট এই ম্যাচের যে ড্র ফলাফল সেটা গ্রুপে কিন্তু প্রথম ড্র, এর আগে ফলাফল এসেছিল এই গ্রুপের ম্যাচগুলোতে। তো সেখানে আসলে সাউথ আফ্রিকা প্রথমার্ধে আমরা দেখলাম যে বেশ অ্যাটাকিং ফুটবল খেলেছে, কিন্তু তারপরে গিয়ে খানিকটা সেখান থেকে একটু ঘুরে দাঁড়ানো, নিষ্প্রভ হয়ে যাওয়া, আর এগোতে পারলো না। কেন মনে হলো এটা? একটু কলটা নেই। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম,
3: আমি তুষার মাহমুদ ঢাকা থেকে, আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি।
0: এখানে আমার দুটো
3: প্রশ্ন, একটা হলো বড় দল ছোট দল, সবাই তো কোয়ালিফাই করে বিশ্বকাপ এসছে, কিন্তু বড় দল ছোট দলের আলোচনা এটা কেন আসে কি বা?
0: আচ্ছা, আরেকটি প্রশ্ন,
3: নেইমারবিহীন ব্রাজিল এবার কেমন ফলাফল চূড়ান্ত ভাবে করার সম্ভাবনা আছে, এই মতামতটা একটু।
0: আচ্ছা, আমরা ব্রাজিলের আলোচনার সময় অবশ্যই সেই প্রসঙ্গে আসবো, ভালো থাকবেন। ছোট দল বড় দল এটা নিয়ে যদি একটু আপনার কাছে জানি, তারপরে যদি সেই ম্যাচটার দিকে আবারো যাই।
2: আসলে ছোট বড় আমি তো বললাম,
0: শক্তিমত্তার জায়গা থেকে হয়তো
2: ওখানে সবাই সেরা, কে কখন কাকে অ্যাক্সিডেন্ট করে দেয় কেউ বলতে পারে না। বড় বড় টিমগুলো ছোট টিমের সাথে ধরা খেতে পারে, কিন্তু বাট বড় টিমের মধ্যে যেমন আমরা ফ্রান্স, জার্মানি এগুলি যাদেরকে ধরি, আর্জেন্টিনা, এরাই আসলে মূলত মূল পর্বে গিয়ে খেলতে পারে। হয়তো বা কিছুটা সময় গ্রুপিং পর্বে পয়েন্টের সমস্যা হয়, বাট তারাই কিন্তু ফেভারিট ওয়ার্ল্ড কাপের জন্য। আর এখানে আমি বলবো যে ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে কোনো টিমের, যে কোনো টুর্নামেন্টে ফার্স্ট ম্যাচ ইম্পর্টেন্ট। ফার্স্ট ম্যাচের
0: পয়েন্টটা রাখার জন্য,
2: ফার্স্ট ম্যাচের পয়েন্টটা কেউ কালেক্ট করতে পারে তার জন্য অ্যাডভান্টেজ হয়ে যায় নেক্সট রাউন্ডে যাওয়ার। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে সাউথ আফ্রিকা ফার্স্টে যেভাবে খেলেছে, লাস্ট আবার যেভাবে খেলেছে, হয়তো বা তাদের কোচের স্ট্র্যাটেজি অনুযায়ী তাদের খেলতে হয়েছে, হয়তো এখানে দেখা গেছে যে তাদের পয়েন্টের প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সাউথ আফ্রিকা হয়তো বাসের সময় ই করে রেখেছে আর কি।
0: ভেরি ফাইন, প্রিয় দর্শক এবং শ্রোতা যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে যুক্ত, ফেসবুক লাইভের কিছু কমেন্ট পড়বো বাংলাদেশ বেতারের পেজ থেকে, এবং বাণিজ্যিক কার্যক্রমের পেজ থেকেও কিন্তু আমরা কমেন্টস পড়বো, আপনারা লিখতে থাকুন। এবং তার আগে একটুখানি বলি যে আজকে আমাদের এই শো এর কুইজটা আসলে কি রয়েছে। আজকের শো এর কুইজ হচ্ছে, যেহেতু নেক্সট ম্যাচ নেক্সট দিন আমাদের আজকে ব্রাজিলের একটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচে নেইমার খেলছে কি খেলছে না, এইটার আনসারটা আপনার কাছ থেকে জানতে চাই। লিখতে থাকুন, দেখি কারা জানেন সেই উত্তরটা। এবং অলরেডি যারা লিখেছেন তাদের নামগুলো একটু পড়বো, কথাগুলো পড়বো। সবুজ মাহমুদ লিখেছেন, সাথেই আছেন, থ্যাংক ইউ সো মাচ। কিরণ বলছেন খুব ভাল লাগছে তার দেখতে আমাদের এই আয়োজনটা। শাইলা আক্তার দেখছেন, মেহদি হাসান মামুন যুক্ত হয়েছেন এবং তিনি আমাদের সঙ্গে আছেন মানিকগঞ্জ থেকে, অসংখ্য ধন্যবাদ। এবং বলুন যে আসলে এই বিশ্বকাপ দামামা আয়োজনটা কেমন উপভোগ করছেন, প্রত্যেক দিন এই যে দারুণ দারুণ আলোচকরা যুক্ত হন আমাদের সঙ্গে এবং তাদের যে ইনসাইটস গুলো আমরা শুনতে পাই, অনেক কিছু জানার কিন্তু সুযোগ রয়েছে। তো সেই ব্যাপারটা কেমন লাগছে, এই বিশ্বকাপের যে উন্মাদনা সেটাতে আপনাকে আরো কতটা উজ্জীবিত করতে পারছে আমাদের এই আয়োজন, সেই কথাটা লিখে জানান আমাদেরকে। আমি একটুখানি যদি চলে যাই সেই ম্যাচের আসপেক্টসে, যেটা নিয়ে কথা বলছিলাম যে আমরা চেকিয়ার এবং সেই ম্যাচটাতে, তো আমি এই জায়গাটাতে একটা জিনিস লক্ষ্য করলাম যে চেকিয়া গত ম্যাচটাতেও আসলে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করে বলটা বেশিরভাগ সময়। এই ম্যাচটাতেও কিন্তু আমরা ফয়সাল ভাই তাই দেখেছি, কিন্তু তারপরেও তাদের মধ্যে যে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা, সেটার ঘাটতি কেন? কনফিডেন্সের অভাব কি কোথাও?
2: না, আসলে ওই যে আমি বললাম যে এক একটা কোচের এক একটা থিওরি থাকতে পারে, যে আমি রক্ষণাত্মক খেলবো, ওইখান থেকে কাউন্টার অ্যাটাক খেলবো। যদি কাউন্টার অ্যাটাক করতে না পারে তাহলে কোনোভাবেই গোল রিসিভ করা যাবে না, এই ধরনের কিছু প্রবণতা থাকে কোচের। এ প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, ওই স্ট্র্যাটেজি নিয়েই প্লেয়াররা খেলে
0: এবং প্রতিপক্ষ অনুযায়ীও একটা আলাদা করে প্ল্যান সেট থাকে তাদের,
2: রাইট? সো হতে পারে যে কোচ তাদেরকে ওইভাবেই বলেছে যে তোমরা ওই খেলা খেলো না, যে খেলা খেললে হয়তো আমি গোল কনসেপ্ট করতে পারি,
0: রাইট? ভেরি ওয়েল, আমি একটু আসলাম ভাইয়ের কাছে যাই যে এই প্ল্যান নিয়ে হয়তো বা খেলছিল, কিন্তু লাস্ট 20 মিনিটে দুটো দলই গোলের জন্য যেভাবে লড়েছে সেটা খুব স্পষ্ট ছিল যে এনি হাও তাদেরকে এখন স্কোর করতে হবে, দুটো দলের মধ্যে সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি। সেই জায়গাটা কেমন দেখলেন, এবং তাহলে হঠাৎ করে প্ল্যানে কেন চেঞ্জ চলে এসলো এটা নিয়ে একটু জানবো, তার আগে কলটা নিচ্ছি। হ্যালো,
3: ওয়ালাইকুম আসসালাম, মামুন সভাপতি আপন বেতার সেবা সংঘ জিয়নপুর দৌলতপুর মানিকগঞ্জ থেকে।
0: কেমন আছেন মামুন ভাই?
3: খুবই ভালো আছি, আজকের আলোচনা ভালো লাগছে আর আপনার উপস্থাপনা তো বরাবরই চমৎকার, এটি নিয়ে কোনো সন্দেহই নেই।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
3: আর আজকে অতিথিগণ খুবই সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছেন অনেক বিষয়গুলো, তো আমার ছোট্ট করে একটি প্রশ্ন আছে, যদি আজকে প্রশ্ন করতে চাইনি।
0: জি অবশ্যই।
3: এইবার আজকের আজকের খেলাতেও তিনি নেই, আসলে এরকম একজন ভালো প্লেয়ার, গোল্ডেন প্লেয়ার যাদেরকে বলা হয়, তো তার জন্য ফিফা বিশ্বকাপ না খেলার যে কারণটা, এটি আসলে তার ক্যারিয়ারে কতটুকু ক্ষতির সম্মুখীন হবে এবং তার দর্শকরা বা কি মনে করছেন এ নিয়ে, এটি একটু বিবেচকদের কাছে জানতে চাই।
0: অসংখ্য ধন্যবাদ, দারুণ প্রশ্ন করেন আপনি, আজকেও তাই করেছেন। এবং আমরা আসলে যখন ব্রাজিলের ম্যাচ নিয়ে কথা বলবো তখন এই প্রসঙ্গগুলো ঘুরে ফিরে এমনিতেই চলে আসবে আজকের দিনে। এবং আমাদের সঙ্গে আরো অনেক শ্রোতা দর্শক রয়েছেন, একটু কথাবার্তা পড়ে আসতে চাই। ওয়াহাব প্রধান সম্রাট রয়েছেন এবং সেই সাথে তিনি আমাদেরকে সালাম জানিয়েছেন। শফিকুল ইসলাম রয়েছেন, মনিরুজ্জামান আল মনির রয়েছেন, তিনি বলছেন এবারের বিশ্বকাপ নেবে ব্রাজিল। আছে ইসমাইল হোসেন রয়েছেন সেই সাথে, এবং আরো আছেন আমাদের সঙ্গে শ্যামল চৌধুরী, তিনি লিখেছেন দক্ষিণ কোরিয়া মেক্সিকো খেলায় কোরিয়ার পরাজয়ের কারণ কি মনে হয়, আসলাম ভাইয়ের কাছে তিনি জানতে চেয়েছেন। অবশ্যই আমরা সেই ম্যাচ নিয়েও কথা বলতে আসবো ফেরত, তবে তার আগে একটুখানি চলে যাব ভাইয়ার কাছে, যে বিষয়টা নিয়ে আসলে জানতে চাচ্ছিলাম, শেষ 20 মিনিটে এই স্ট্র্যাটেজিটা যে দেখলাম, সাডেন চেঞ্জ প্লেইং, যে একটা টেম্পারমেন্ট, কেন?
1: এটা কোচের একটা স্ট্র্যাটেজি আমি মনে করি, এবং সব থেকে বড় ব্যাপার যে ওই অপোনেন্ট যখন মানে দুর্বলতা ধরা পড়ে তখনই তারা ফুল ফ্লেজ অ্যাটাকে যাবে, এটাই সব, আমরাও তাই করেছি এবং ওই যে রেজাল্ট হওয়ার সেটাই হয়েছে। বাট এই স্ট্র্যাটেজি যদি অপোনেন্ট না বুঝতে পারে তাহলে ওদেরকে প্রোটেক্ট করা যাবে না, যার জন্য এতগুলো গোল হয়েছে।
2: এমনও হতে পারে যে কোচ চিন্তা করতে পারে যে আমি লাস্ট সময় যদি গোল করে আমার পয়েন্ট টেবিলটা একটু
0: বাড়িয়ে জায়গা থেকে,
2: তাহলে হয়তো আমি নেক্সট রাউন্ডে কনফার্ম যেতে পারবো।
0: আমার কাছে কিন্তু পার্সোনালি তাই আসলে মনে হচ্ছিল যে তারা একটা ব্যালেন্স রেখেই খেলছে, লাস্ট মোমেন্টে না একটা বাজি ধরলো যে যদি আমি একটা স্কোর করে এগিয়ে যেতে পারি তাহলে আমার জন্য তো একটা বোনাস পয়েন্ট হয়ে যাবে। আমরা একটা ছোট্ট বিরতি নেব, প্রিয় দর্শক এবং শ্রোতা সাথেই থাকুন।
4: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না একটা উৎসব।
5: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয় একটা স্বপ্ন।
4: তাই নাকি?
5: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
4: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
5: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
4: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
5: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
4: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
5: বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
0: বিরতির পর দর্শক এবং শ্রোতা সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজন বিশ্বকাপ দামামাই। সোহানা আছি সাথে এবং আমাদের দুজন আলোচক যারা আছেন আজকে, ওয়ালি ফয়সাল ভাই এবং শেখ আসলাম ভাই, তাদের সাথে কথা বলছিলাম যে ম্যাচগুলো ঘটে গেছে সেই ম্যাচগুলো নিয়ে এবং তাদের পারফরমেন্স নিয়ে। আপকামিং ম্যাচ নিয়ে যখন কথা হবে তখন ব্রাজিলের নামটাই কিন্তু সবার আগে আসবে, তবে তার আগে প্রিভিয়াস আরও ম্যাচ নিয়ে কথা বলার আছে, কিন্তু কলাররা সবসময় প্রায়োরিটি পায়। কলটা নিচ্ছি, হ্যালো। দারুণ প্রশ্ন করেছেন এবং এই ধরনের প্রশ্ন শুনতে বেশ ভালো লাগে, অবশ্যই আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ, সাথে থাকবেন।
2: অনেক হট ছিল, এখন আমেরিকাতে যে হটটা এর চাইতেও বেশি ছিল, যে কারণে হয়তো বা পিছিয়ে দেওয়া হয়েছিল,
0: ক্যালেন্ডারটা শিফট করা হয়েছিল। এই ধরনের প্রশ্ন আপনিও করতে পারেন, স্ক্রিনে ফোন নম্বর দেওয়া রয়েছে এবং আমি বলেও দিচ্ছি 01553841500। কল করতে থাকুন আপনার প্রশ্ন জানাতে এবং তার পাশাপাশি ফেসবুকে যে লাইভ সেকশনটা রয়েছে সেখানেও কমেন্টে জানাতে পারেন যে এবারের বিশ্বকাপে আপনার কাছে ভালো লাগছে কোন বিষয়গুলো বা আপনার নিজের পছন্দের দল কোনটি, সেই টিমের পারফরমেন্স নিয়েও কিন্তু আপনি লিখতে পারছেন সেখানটাতে। এবং চলে যাই আমাদের আরও যে একটি ম্যাচ রয়েছে আসলাম ভাই, যে মেক্সিকোর ম্যাচটা। মেক্সিকো আসলে গ্রুপ পর্বে বিশ্বকাপে বরাবরই কঠিন প্রতিপক্ষ হয়ে ওঠে এবং সেই মেক্সিকো এই দ্বিতীয় ম্যাচেও কিন্তু ক্লিন শটটা ঠিকই ধরে রেখেছে, এটা তাদেরকে অনেকটা এগিয়ে দিয়েছে এবং পুরোপুরি স্টেপ আপ করেই দিল। তো সেই জায়গাটা থেকে জয় পাওয়া, তার থেকেও বড় কথা এই যে কন্টিনিউয়াসলি ধরে রাখা পারফরমেন্স, এই সৌন্দর্যটা মেক্সিকোর জায়গায় কেমন ভাবে দেখলেন?
1: খুব আমি অবাক হয়েছি এবং আমার কাছে খুব খুশি লেগেছে। এবং মেক্সিকো এমন একটা জায়গা, ওরা সবসময় আনন্দের ভিতরেই থাকে, বিনোদনের ভিতরেই থাকে এবং ওরা যে ভালো ফুটবল খেলতে জানে সেটাও দেখা মানে জানান দিল যে আমরাও পিছিয়ে নাই এবং ওরা ভালো করবে। ওরা সবসময় এই খেলাধুলো এবং কৃষ্টি কালচার নিয়ে খুব ব্যস্ত থাকে ওরা, সো দে আর ডুইং ভেরি নাইস। আমার কাছে খুব ভালো লেগেছে যে ওদের প্রতিটা প্লেয়ারের যে আন্তরিকতা এবং তাদের যে একাগ্রতা আছে, সবাই একসঙ্গে
0: তারা কিন্তু বলের নিয়ন্ত্রণ ছাড়তে চায় না বা ভালো রেখেছেও, কিন্তু তারপরেও স্কোর করতে না পারা, আসলে তাদের উইক পয়েন্টটা কোথায় ছিল?
2: আসলে উইক পয়েন্ট বলতে, এখানে যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে সেই ক্ষেত্রে আপনি কোন রকমের কোন মানে কোন সেকেন্ডে আপনি কোনো মিস্টেক করতে পারবেন না। এখানে ফাইনাল রাউন্ড মানে আপনি ফুটবলের একদম অন্তিম যেটা শেষ বলা চলে, এখানে যদি আপনি মিস্টেক করেন আপনার গোল রিসিভ করতে হবে। আর আমি দক্ষিণ কোরিয়ার খেলার বিষয় নিয়ে একটা জিনিস বলবো যে ওদের খেলা অনেক ডেভেলপ হয়েছে, বাট এই ম্যাচটা হয়তোবা তাদের ফেভার করেনি। একটা সময় একটা টিমের জন্য যায়, যেমন সব সময় কিন্তু ভালো যায় না দিনটা, হয়তো ওই এই ম্যাচটা হয়তো ওদের ভালো যায়নি যে কারণে গোল কনসেপ্ট করতে হয়েছে।
0: অন্যদিকে আরো একটা ম্যাচ কিন্তু হয়েছে প্রিয় দর্শক এবং শ্রোতা, জানেন সকলে, সুইজারল্যান্ড এবং বসনিয়া হার্জেগোভিনার যে ম্যাচটা সেটার কথা বলছি এবং সেই জায়গাটাতে আসবো, তবে তার আগে কলটা নিচ্ছি। হ্যালো, হ্যালো, কলটা কেটে গেছে, দুঃখিত। আমি একটু যাই আসলাম ভাইয়ের কাছে, যে এই ম্যাচটা নিয়ে একটু, প্রথম গোলটা যখন হলো সেই গোলের পর থেকে কিন্তু পুরোপুরি একপেশে একটা ম্যাচই আমরা দেখলাম। তার আগ পর্যন্ত কিন্তু বসনিয়া ফাইট করছিল, বাট হঠাৎ করে একটা স্কোর করবার পর মনে হলো যে তাদের একটা 2x স্পিড বেড়ে গেল সুইজারল্যান্ডের খেলবার এবং সেই জায়গাটাতে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিল। এটা কি শুধু একটা বুস্ট আপই ছিল নাকি স্ট্র্যাটেজির পার্টি ছিল?
1: স্ট্র্যাটেজি তো বটেই, কারণ প্রতি এখানে বিশ্বকাপে বিভিন্ন কোচের যে আদলে তারা টিমটাকে সাজিয়েছে এটা একটা বিরাট পাওয়া। কিন্তু এই জায়গাগুলোতে আমাদের অনেক শেখার আছে, আমাদের দেশেরও অনেক জানার আছে। এই কোচের স্ট্র্যাটেজি ওইরকম ছিল যে লেট দেম প্লে, আসতে দাও, দেন দে উইল গো।
0: আমি একটু ফয়সাল ভাইয়ের কাছ থেকে জানতে চাই, অ্যাড অন করবেন কিনা, যে আসলে সেখানে বসনিয়ার রক্ষণ ভাগেরও কোনো দুর্বলতা আলাদা করে দেখলাম কিনা।
2: আসলে আমি আসলাম ভাইয়ের কথাতে একমত, কারণ একটা কোচের প্ল্যানিং থাকে যে আমি 20 মিনিট কোনো গোল খাবো না, গোল রিসিভ করবো না, বা 30 মিনিট পরে আমি একটা মানে স্পিড দেবো, আমি একটা প্রেশার দেবো ওদেরকে, ওইখান থেকেই আমি গোল নিয়ে আসবো, একটা সাকসেস নিয়ে আসবো, এই ধরনের প্ল্যানিং থাকতে পারে কোচের হয়তো, বা এই ধরনেরই এই ম্যাচে একটা প্ল্যানিং ছিল তাদের, যে কারণে বসনিয়া আর কামব্যাক করতে পারেনি।
0: প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কিন্তু ফ্রিকোয়েন্সিতে আর অল্প কিছু সময় রয়েছি, তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রাজিল প্রসঙ্গে। যার যা প্রশ্ন রয়েছে কল করে অবশ্যই যুক্ত থাকুন আমাদের সাথে। একটু আসলাম ভাইয়ের কাছে যাই, যে সামনে ব্রাজিল ম্যাচ রয়েছে, ব্রাজিলের কোন রূপটা আজকে দেখতে পারি? আক্রমণ ভাগের আসল যে রূপ, স্বাভাবিক যে দৃশ্য, সেটাও কি আদৌ আজকে দেখবার সুযোগ দেখছেন কিনা?
1: ওদের অল্টারনেটিভ কোনো চয়েস নাই, অ্যাটাকিং খেলতেই হবে, এটাই তাদের কোয়ালিফাইং এর জন্য সেরা ম্যাচ হবে মনে হয়, এবং তারা তাদের সবার সেরাটাই দেওয়ার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি ব্রাজিল কোথায় যেন একটা ওদের ছন্দটা হারিয়ে ফেলেছে, এটা খুব ব্যাডলি নিডেড। ওই স্টার প্লেয়ার গুলো এখন ওইভাবে তো জ্বলে উঠতে পারছে না।
0: কেন পারছে না? ক্লাব ফুটবলে তারা এত ভালো করছে, এই প্রতিযোগিতামূলক ওই আলাদা আলাদা জায়গায় খেলবার পর যখন সবাই দেশের হয়ে খেলতে নামলো, সেখানে কেন কোঅর্ডিনেশনটা আমরা পাচ্ছি?
1: এটা এটা সময় মনে হয় ওইরকম তারা পায়নি, নিজেদের ভিতর ওই সমঝোতাটা সেইভাবে হচ্ছে না,
0: নিজেদের একসাথে খেলবার যে এক্সপেরিয়েন্সটা।
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি,
2: আমার মনে হয় যে ব্রাজিলের খেলাটা একমাত্র ওই পর্যন্তই থেমে গেছে যখন রোমারিও, রোনালদিনহো,
1: এক্স্যাক্টলি
2: রিবালদো এরা যখন খেলতো, রোনালদো, নাজারিও, আমার মনে হয় ওই পর্যন্তই থেমে গেছে। তারপরে যখন নেইমার আসলো, নেইমারের পায়েও ছিল সেই ছন্দের জাদু, বাট নেইমার মাঠে থাকলেই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট যে কোনো টিমের জন্য, যেটা আর্জেন্টিনার মেসির ক্ষেত্রে হচ্ছে,
0: নেইমার ফ্যাক্ট ইজ মিসিং।
2: হ্যাঁ, সো এখানে অনেকের ছন্দ পতনও হচ্ছে, কেউ তার পারফরমেন্স ধরে রাখতে পারছে না, হয়তো ক্লাব লেভেলে অনেক ভালো করতে পারতেছে কিন্তু দেশের হয়ে দেশের ফ্ল্যাগটার প্রতিনিধিত্ব করতে ওইভাবে পারছে না, ফুটিয়ে তুলতে পারছে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু এটা ইয়ং টিম, ব্রাজিলের সাপোর্টারদের হতাশ হওয়ার কোনো দরকার নেই, কারণ আমিও একজন ব্রাজিল সাপোর্টার। সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু ওয়েট করতে হবে, এই টিমটাই যদি দীর্ঘ সময় পায় তাহলে হয়তো বা এক দেড় বছর দুই বছর পরে অটোমেটিক্যালি আবার সেই ব্রাজিলের ছন্দটা ফিরে।
0: সেক্ষেত্রে এবারের এই বিশ্বকাপকে আমাদের জন্য একটা শিক্ষা সফর হচ্ছে কিনা ব্রাজিলের জন্য, যা অপেক্ষা করে আমরা পরবর্তী বিশ্বকাপে ভালো করব।
2: এটা আগের বিশ্বকাপেও কিন্তু সেম ছিল, যে যখন নেইমার চলে গেল তারপর কিন্তু এই টিমটা আর ধরে রাখতে পারলো না, ক্রোয়েশিয়ার সাথে কিন্তু হেরে গেল, তাই না? সো আমি বলবো যে আর্জেন্টিনার এখন যেই অবস্থা, মেসি বিহীন আর্জেন্টিনা কিন্তু খুব দুর্বল।
0: ওই দৃশ্যটা কেমন হতে পারে সেটা এখনই অনেকটা ভাবা যাচ্ছে,
2: এখন থেকেই তাদেরকে আর্জেন্টিনারও এখন থেকেই মেসি বিহীন টিম তৈরি করতে হবে, তাহলে হয়তোবা ব্রাজিলও কামব্যাক করতে পারবে।
0: অ্যাবসলুটলি। এবং প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যারা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের কাছে এই মুহূর্তে আমার এইটাই জানতে চাওয়া, যে নেইমার বিহীন ব্রাজিলের যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, মেসি বিহীন আর্জেন্টিনার দৃশ্যটা কি এমনই থাকবে, এমনই হবে, শোচনীয় ভাবে দেখতে হবে, নাকি মেসিকে ছাড়াও আর্জেন্টিনা অনেক ভালো করতে পারবে? কি মনে হয় সেটাও আমাদেরকে জানান। আমরা এই মুহূর্তে ফ্রিকোয়েন্সিগুলো থেকে বিদায় নিচ্ছি, বাট অফকোর্স আপনারা আমাদেরকে বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং বাণিজ্যিক কার্যক্রমের ফেসবুক পেজটাতে কিন্তু বাকি আলোচনাই সাথে পাচ্ছেন, ফোন কলের অপশনটাও কিন্তু থাকছে।
6: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। সঞ্চালনায় ছিলেন সোহানা সিরাজ, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনা ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল।
7: বাংলাদেশ বেতার, ঢাকা। Thank you.
8: আসার, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
9: কামাল তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
8: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
9: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
8: আচ্ছা
10: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
8: চেয়ারম্যান আপা আসসালামু আলাইকুম।
9: আসসালামু আলাইকুম।
10: ওয়ালাইকুম আসসালাম।
8: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
10: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
9: জি আপা শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
8: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
10: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
9: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
10: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
8: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
10: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
9: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
10: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
8: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
10: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
9: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
10: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
8: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
10: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
9: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
10: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
11: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
7: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে একটি দেশের গান শুনবেন শিল্পী রুমানা ইসলামের কণ্ঠে। গানটির গীতিকার আহমেদ ফরিদ এবং গানটি সুর করেছেন ফিরোজ খান।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরও এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
2: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
5: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন পাইপ স্পর্শ করবেন না। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন।
6: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
7: প্রকৃতি আমাদের জীবনের ভিত্তি, আর সেই ভিত্তিকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। বন, নদী, মাটি, বাতাস সবকিছু মিলেই গড়ে ওঠে একটি সুস্থ পরিবেশ, যেখানে মানুষ ও প্রকৃতি সহবস্থানে বেঁচে থাকে। প্রিয় শ্রোতা, স্বাগত জানাই পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর থেকে। প্রিয় শ্রোতা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন এক অমূল্য সম্পদ। একটি সুস্থ বন মানে নিরাপদ জীবন, নিরাপদ ভবিষ্যৎ। প্রাণী হারায় আশ্রয়, মানুষ হারায় নিরাপত্তা। বনায়ন কার্যক্রম পরিবেশ রক্ষার একটি কার্যকর উদ্যোগ, যা প্রতিটি মানুষের অংশগ্রহণে আরও শক্তিশালী হয়। বাড়ির আঙিনা, রাস্তার পাশ, খালি জমি, সব জায়গায় গাছ লাগানোর মাধ্যমে গড়ে তোলা যায় সবুজ আবরণ। প্রিয় শ্রোতা, আজ সবুজ বাংলা পর্বে রয়েছে সাক্ষাৎকার বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি।
8: প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন কাজী নাজমুল মাহমুদ, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর। প্রথমে আপনার কাছে জানতে চাইব, বর্জ্য ব্যবস্থাপনা আসলে কি সে সম্পর্কে।
9: আধুনিক সভ্যতার দ্রুত নগরায়ন, শিল্পায়ন ও ভোগবাদী অর্থনৈতিক ব্যবস্থার ফলে বিশ্বব্যাপী বর্জ্যের উৎপাদনের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশেরও এর ব্যতিক্রম নয়। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্যের ঝুঁকি এবং প্রাকৃতিক সম্পদের অপচয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই প্রেক্ষাপটে বর্জ্য ব্যবস্থাপনাকে শুধু নিষ্পত্তির প্রক্রিয়া হিসেবে না দেখে সম্পদ পুনরুদ্ধারের একটি সুযোগ হিসেবে বিবেচনা করা একান্ত জরুরি। এখানেই চক্রাকার অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা হয়ে ওঠে। আসলে আমাদের যে বিভিন্ন যে বর্জ্যগুলো আছে, সেই বর্জ্যগুলোকে পরিবেশসম্মত ভাবে যথাযথ স্থানে প্রক্রিয়াজাত করাটাকেই আমরা বর্জ্য ব্যবস্থাপনা বলতে পারি।
8: এবারে আপনার কাছে জানতে চাইব, বর্জ্যের প্রকার অনেক ধরনের বর্জ্যই তো থাকে।
9: বর্জ্য ব্যবস্থাপনা হলো বর্জ্য সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশসম্মতভাবে চূড়ান্ত নিষ্পত্তির একটি সমন্বিত প্রক্রিয়া। এই বর্জ্য ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো পরিবেশ দূষণ হ্রাস করা, জনস্বাস্থ্য সুরক্ষা করা এবং সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা।
8: আমরা জানলাম বর্জ্য ব্যবস্থাপনা কি আসলে সে সম্পর্কে। এবার একটু জানবো বর্জ্যের প্রকার ভেদ। অনেক রকমের বর্জ্য থাকে,
9: আপনি যেটা বলছেন আসলে অনেক ধরনের বর্জ্য থেকে থাকে, তার মধ্যে দুই একটি না বললেই না, যেমন কঠিন বর্জ্য, হ্যাঁ এটা মিউনিসিপাল সলিড ওয়েস্ট, তারপর গৃহস্থলী ও বাজারের যে বাণিজ্যিক বর্জ্য থাকে সেটি জৈব বর্জ্য, অর্থাৎ আমাদের খাদ্যের উচ্ছিষ্ট অংশ, কৃষিজ বর্জ্য। আবার চিকিৎসা বর্জ্যের কথা বললে হাসপাতাল ও ক্লিনিকের সংক্রামণযোগ্য বর্জ্য, শিল্প বর্জ্য তেমনই, যেটা কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান থেকে নির্গত হয়ে থাকে। আর আধুনিক যুগে এই বর্জ্যটা খুবই প্রচলিত, যেমন আমাদের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য থেকে যে এই বর্জ্যটা আসে সেটা এই বর্জ্য। তো বাংলাদেশের নগর বর্জ্যের একটি বড় অংশ জৈব, যা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে জৈব সার বা বায়োগ্যাসে রূপান্তর করা সম্ভব।
8: বর্জ্য ব্যবস্থাপনার ধাপ সমূহ কি কি সে সম্পর্কে একটু জানাবেন।
9: জি, আমাদের যে বর্জ্যগুলো আছে সেটি ব্যবস্থাপনা করার জন্য কতগুলি আমরা ধাপ অনুসরণ করতে পারি বা করা হয়ে থাকে। যেমন প্রথমে হচ্ছে সোর্স সেগ্রিগেশন, অর্থাৎ উৎসতে এটা পৃথক করা, এটা কি ধরনের বর্জ্য। তারপর সংগ্রহ ও পরিবহন করা, পুনর্জাতকরণ যেটাকে আমরা রিসাইক্লিং বলে থাকি, কম্পোস্টিং এবং শক্তি উৎপাদন করা, এবং সর্বশেষ যেটি নিরাপদ ল্যান্ডফিলকে এটা নিশ্চিত করা। বাংলাদেশের নগর বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে সাধারণত বিভিন্ন সিটি কর্পোরেশন, যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে উৎসে বর্জ্য পৃথকীকরণ ও আধুনিকরণ পরিমাণ বা যেটা সংখ্যা যেটাই বলি না কেন সেটা অবশ্যই বৃদ্ধি করা দরকার।
8: জানলাম ধাপ সমূহ, এবারে আমরা জানবো এই বর্জ্য ব্যবস্থাপনার অনেক ধরনের সমস্যা থাকে, সেই সমস্যা সম্পর্কে ও এর চ্যালেঞ্জ কি সে সম্পর্কে।
9: জি, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ কয়েকটি সমস্যা বা চ্যালেঞ্জ যেটাই বলেন না কেন আছে, তবে তার মধ্যে দুই একটি, যেমন পরিকল্পনার ঘাটতি বা প্রযুক্তির অভাব, একই সাথে আমাদের মানে এত মানুষ তাদের সচেতনতার অভাব আছে, অনিয়ম

0: একটি গুরুত্বপূর্ণ কারণ, ফলে বর্জ্য ব্যবস্থাপনা সরাসরি পরিবেশ ও জলবায়ুর সাথে সম্পর্কিত।
1: জানবো আপনার কাছে এবার চক্রাকার অর্থনীতির ধারণা একটু দিন আমাদের।
0: চক্রাকার অর্থনীতি অর্থাৎ আমরা যেটা আমরা ইংলিশে বলে থাকি সার্কুলার ইকোনমি, এই চক্রাকার অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন ও ভোগ প্রক্রিয়াকে এমন ভাবে পরিচালিত করা হয় যাতে বর্জ্য সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে এবং ব্যবহৃত পণ্য পুনরায় অর্থনৈতিক চক্রে ফিরে আসে। এই ধারণাটি আন্তর্জাতিকভাবে অনেক গুরুত্ব পেয়েছে, বিশেষ করে ইউনাইটেড নেশন ঘোষিত যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর আওতায় এটি গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে।
1: চক্রাকার অর্থনীতির মূল নীতি আসলে কি?
0: চক্রাকার অর্থনীতির চারটা আমাদের মূল নীতি আছে, সেগুলো হলো রিডিউস অর্থাৎ ব্যবহার কমানো, রিউজ মানে পুনর্ব্যবহার, রিসাইকেল অর্থাৎ পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে রিকভারি অর্থাৎ পুনর্জাগরণ।
1: বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতির সম্পর্ক কি আছে, থাকলে কি রকম?
0: হ্যাঁ অবশ্যই, বর্জ্য ব্যবস্থাপনা হলো চক্রাকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া চক্রাকার অর্থনীতি বাস্তবায়ন করা কখনোই সম্ভব না। যেমন জৈব বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন করা, প্লাস্টিক পুনর্জাতকরণ করে সেটি নতুন পণ্য তৈরি করা বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা, এইসব উদ্যোগ একই সাথে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে থাকে।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইবো বাংলাদেশের প্রেক্ষাপটে এর সম্ভাবনা কতটুকু।
0: বাংলাদেশের চক্রাকার অর্থনীতি বাস্তবায়নের মাধ্যমে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, কৃষি ক্ষেত্রে জৈব সার ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে, প্লাস্টিক দূষণ কমানো যাবে আর কার্বন নিঃসরণ তো অবশ্যই হ্রাস করা যাবে। সরকারি নীতিমালা শক্তিশালীকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের অংশ নিশ্চিত করা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি বর্তমান সময়ের একটি অপরিহার্য উন্নয়ন কৌশল।
1: অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার করে বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি সম্পর্কে আমাদের জানালেন, নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা উপকৃত হবেন।
2: প্রিয় শ্রোতা, সময়ের সাথে বদলে গেছে আমাদের চারপাশ, প্রকৃতির সেই চেনা রূপ আজ অনেকটাই পরিবর্তিত। এই পরিবর্তনের গল্পই উঠে আসে পরিবেশ বিষয়ক কথা আর গানে। গান মানুষের অনুভূতিকে স্পর্শ করে, সচেতনতার বার্তাকে পৌঁছে দেয় সহজভাবে, অনেক সময় এমন কথা বলে যা শুনলে মনের মাঝে তৈরি হয় নতুন চিন্তা। প্রিয় শ্রোতা, শুনবো এবার পরিবেশ বিষয়ক গান বদলে গেছে পরিবেশ। শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার। Thank you.

0: সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
2: হিট ওয়েভের সময় স্বাভাবিক পানি পান করুন এবং ধীরে ধীরে পান করুন। ঠান্ডা পানি পান পরিহার করুন, বরফ বা বরফ পানি পুরোপুরি পরিহার করুন। যখন বাহিরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ঘরে চলে আসুন অথবা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না, স্বাভাবিক তাপের পানি পান করুন অথবা ঈষৎ গরম পানি এবং ধীরে ধীরে পান করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

বদলে যাওয়া ধারাবাহিকতার একটি অংশ, পরিবর্তনের প্রভাবে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে, এটিও সত্য। আর পরিবেশ রক্ষা মানেই হচ্ছে নিজের ভবিষ্যৎ রক্ষা। আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান শেষ করার আগে জানিয়ে দিই, গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নবনীতা। প্রযুক্তির অপব্যবহার রোধ ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল মাধ্যমে নকলের সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষা আইন মন্ত্রিসভায় পাশ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আজ রাজধানীর কৃষিবিধ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সবাইকে শুধু উচ্চ শিক্ষা দিয়ে দেশে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে সেজন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে সরকার। শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামীতে ষষ্ঠ শ্রেণী থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। শুধু অনার্স, মাস্টার্স বা উচ্চশিক্ষার পেছনে না ছুটে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য বলেও জানান তিনি। সুস্থ মননশীলতা গঠন এবং সামাজিক মেলবন্ধনের আবহ ধরে রাখতে ফল উৎসবের সংস্কৃতিকে দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ রাজধানীর প্রেসক্লাব মিলনায়তনে প্রাঙ্গণে আয়োজিত ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সব ধর্ম ও সমাজে মৌসুমি ফল ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের রীতি রয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ফল উপভোগ করার মধ্য দিয়ে প্রকৃতি ও সৃষ্টিকর্তার প্রতি এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ পায়। তিনি বলেন, যে সমাজে সুস্থ অনুভূতি বিনিময়ের মাধ্যম থাকে না, কেবল ক্ষমতা দখলে দলাদলি আর হিংস্র প্রতিযোগিতা চলে, সে সমাজ কখনো সভ্যতার মানদণ্ড হতে পারে না। অনুষ্ঠানে ফলের সমাহারের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনেরও আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সড়ক দুর্ঘটনা অপূরণীয় ক্ষতি, আর্থিক সহযোগিতা বা অন্য কিছুর বিনিময়ে এটি পূরণ করা সম্ভব নয়। আজ দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকার সহযোগিতা করছে, তবে দুর্ঘটনা প্রতিরোধে নিজেরাও সচেতন হতে হবে। শুধু কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল হলে সুফল আসবে না। সামগ্রিকভাবে জনসাধারণের সকল পর্যায়ে সচেতনতা বাড়লে দুর্ঘটনা কমে আসবে বলে তাগিদ দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বেসামরিক নাগরিকদের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আরও জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলতি বছরের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি প্যানেল আলোচনায় এই আহ্বান জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শামা ওবায়দ প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা মোকাবেলার জন্য একটি বৈশ্বিক মঞ্চ তৈরির আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি সহায়তা তহবিল হ্রাসের ফলে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী নারীদের উপর যে প্রতিকূল প্রভাব পড়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জানান, এই সংকটের একমাত্র টেকসই সমাধান মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারীদের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে আজ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে না বলে নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেনেভা সফরের পরিকল্পনা বাতিল করার পর বিষয়টি নিশ্চিত করা হয়। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা না হওয়ার কথা জানালেও এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেনি। এ বিষয়ে ইরান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় আজ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। আজ রাত ১টায় সিয়াটলের লুমেনফিল্ড স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার এবং বোস্টনে ভোর ৪টায় স্কটল্যান্ড মরক্কোর মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল ৬:৩০টায় ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল স্টেডিয়ামে ব্রাজিল হাইতির এবং সান ফ্রান্সিসকোর লেভিস স্টেডিয়ামে সকাল ৯টায় তুরস্ক প্যারাগুয়ের মোকাবেলায় মাঠে নামবে। ক্রিকেট। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৭ রানে পরাজিত করে ২-০তে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে সফররত অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান করে। জবাবে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রান করতে সক্ষম হয়। বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত
একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো আমাদের। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।

0: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান কিষাণী। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন। জীবনের প্রত্যেক স্তর যেন শিক্ষার এক বড় মাধ্যম। জীবনপথে আমাদের কম বেশি পরীক্ষা দিতেই হয়, মাঝে মাঝে এই পরীক্ষা হয় অনেক দীর্ঘ আর কষ্টের। তবে যাই হোক না কেন, ধৈর্য আর আত্মবিশ্বাসে আমরা চাইলে জীবনের সব কঠিন পরীক্ষা পার করতে পারি। আস্থা আর আগামীর আনন্দময় ভবিষ্যৎ প্রাপ্তির ইচ্ছে আমাদের বাঁচিয়ে রাখে, জীবনকে ভালোবাসতে শেখায়। শ্রোতা বন্ধুরা, সবার জীবন আনন্দময় ও সুখকর হোক এমন প্রত্যাশা। কৃষি প্রধান এই বাংলাদেশে প্রায় সারা বছরই থাকে ফসলের মেলা। ঋতু পরিবর্তনের সাথে সাথে কৃষকেরা তাদের চাষাবাদেও পরিবর্তন করেন, তাই তো প্রায় সারা বছরই নানান ধরনের ফসল আমরা পাই। এই ফসল যে শুধুমাত্র আমাদের দেশের মানুষের চাহিদা মেটায় তা নয়, বরং বাইরেও রপ্তানি হয় এবং এতে দেশ হয় সমৃদ্ধ। কৃষক বাঁচলেই বাঁচবে আমাদের এই দেশ। তাই তো কৃষকের অবস্থার উন্নয়ন ঘটাতে হবে। পর্যাপ্ত মূলধন, উন্নত চাষাবাদ আর বাজার ব্যবস্থাপনা পারবে আমাদের যথার্থ উন্নয়ন করতে। তাই আসুন সবাই মিলে কৃষকের উন্নয়নে এগিয়ে আসি, দেশকে স্বনির্ভর করি। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়। ফলের দেশ, ফুলের দেশ, পাখির দেশ বাংলাদেশ। বারো মাসে এই বাংলাদেশে ফুলে ফলেই যেন শোভিত থাকে। এদেশের ফল যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনি মুখরোচক। প্রতি বছর আমাদের কৃষকেরা দেশীয় বা বিদেশি ফলের উৎপাদন করে নিজেদের অবস্থার উন্নয়ন করে। তাছাড়া বর্তমানে বাংলাদেশ ফল রপ্তানিতেও এগিয়ে রয়েছে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের প্রথম পরিবেশনায় রয়েছে কৃষি কথা পর্ব। আজ এতে আপনারা শুনবেন স্বাস্থ্য রক্ষায় ফলের গুরুত্ব এবং খাওয়ার নিয়ম সম্পর্কে একটি সাক্ষাৎকার। চলুন শোনা যাক।
1: প্রিয় কিষাণী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয় স্বাস্থ্য রক্ষায় ফলের গুরুত্ব ও খাওয়ার নিয়ম। এ বিষয়ে সাক্ষাৎকার প্রদানের জন্য আমাদের সঙ্গে আছেন সেলিনা বেগম, উপপরিচালক প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন। এবং শুরুতেই আপনার কাছে জানতে চাই, স্বাস্থ্য রক্ষায় ফলের গুরুত্ব কি?
2: আমাদের দেশে সারা বছরই কোনো না কোনো ফল পাওয়া যায়। বিভিন্ন প্রাকৃতিক পুষ্টি উপাদানে ভরপুর এসব ফল দেহকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। ফলমূল ভিটামিন, খনিজ উপাদান, আঁশ এবং পানির উৎকৃষ্ট উৎস। আমাদের দেশে আম, জাম, কাঁঠাল, তাল, লিচু, তরমুজ, সফেদা, বাঙ্গি, জামরুল, পেয়ারা, আমরা, ডেওয়া ইত্যাদি ফল আমরা সারা বছরই কালভেদে পেয়ে থাকি। এসব ফলে রয়েছে নানাবিধ পুষ্টিগুণ। গবেষণায় দেখা যায় যে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ফলমূলে বিদ্যমান বিভিন্ন খনিজ, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
1: এবারে আপনার কাছে জানতে চাই, ফলমূল কিভাবে আমাদের দেহের রোগ প্রতিরোধে সহায়তা করে?
2: হলুদ, কমলা ও লাল রঙের ফল যেমন আম, জাম, ডেওয়া, কাঁঠাল, তাল, লিচু, তরমুজ ইত্যাদিতে বিটা ক্যারোটিন, ভিটামিন ই, ফোলেট, বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ক্যারোটিনয়েড, লাইকোপেন ইত্যাদি উল্লেখযোগ্য পরিমাণ থাকে। বিটা ক্যারোটিন বা ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। ফলে বিদ্যমান বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি রক্তনালীতে চর্বি জমা হতে বাধা দেয় এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায়। তরমুজে ম্যাগনেসিয়াম রয়েছে যা হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে এবং হৃদস্পন্দনকে স্থির রাখতে সাহায্য করে। পেয়ারা এবং আমলকি ভিটামিন সি এর উল্লেখযোগ্য একটি উৎস। আয়রন জাতীয় খাদ্য গ্রহণের সময় ভিটামিন সি সমৃদ্ধ ফল গ্রহণ করলে দেহে আয়রনের পরিশোধন বৃদ্ধি পায়।
1: একজন মানুষের প্রতিদিন ভিটামিনের চাহিদা পূরণে ফলমূল কতটুকু সহায়ক হিসেবে কাজ করে, এ বিষয়ে জানতে চাই।
2: 100 গ্রাম পেয়ারাতে 228 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। 100 গ্রাম আমলকিতে থাকে 435 মিলিগ্রাম ভিটামিন সি। একজন মানুষের প্রতিদিন ভিটামিন সি প্রয়োজন প্রায় 75 মিলিগ্রাম। একটি পেয়ারা বা 2 থেকে 3টা আমলকি একদিনের ভিটামিন সি চাহিদা পূরণে যথেষ্ট। এবং এগুলো কিন্তু আমাদের দেশীয় ফল এবং এগুলো দামেও অনেক সস্তা। ফলমূলের আঁশ শরীরের বজ্র, অতিরিক্ত কোলেস্টরেল এবং কিছু ক্যান্সার উৎপাদনকারী উপাদানকেও অপসারণ করে। প্রতি 100 গ্রাম দেশীয় ফলের মধ্যে কালোজাম, পেয়ারা, বেল, আতাফল ইত্যাদিতে 1.5 থেকে 5 গ্রাম পর্যন্ত খাদ্য আঁশ পাওয়া যায়। কলা এবং ডাবে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, যা শরীরের কোষের ভেতরের পানি ও লবণের যে ভারসাম্য সেটা রক্ষায় সাহায্য করে এবং এর পাশাপাশি হৃদযন্ত্র সুস্থ রাখতেও সাহায্য করে। পটাশিয়াম থাকার কারণে এই দুইটা ফল গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর ফল হিসেবে বিবেচিত হয়।
1: এবারে জানতে চাই শারীরিক বিকাশ এবং পানির চাহিদা পূরণে ফলের ভূমিকা কতটুকু।
2: বিভিন্ন ফল যেমন আম, জাম, তাল, লিচু, তরমুজ, সফেদায় পানিতে দ্রবণীয় বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন B6, ফোলিক এসিড বা B9, থায়ামিন, রিবোফ্লাভিন ইত্যাদি পাওয়া যায়, যা শরীরে বিপাকক্রিয়া ঠিক রাখে। শিশুদের কোষ বৃদ্ধি, বুদ্ধির বিকাশ ইত্যাদিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া শরীরের প্রতিটি কোষ, টিস্যু এবং অঙ্গ সঠিকভাবে কাজ করার জন্য পানির প্রয়োজন হয়। প্রতিদিন বিভিন্ন বিপাকক্রিয়ার মাধ্যমে শরীর থেকে অনেক পানি হারায়। ফলে যেহেতু 80% বেশি পানি থাকে, তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ফল আমাদের খাওয়া উচিত।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই, সুস্বাস্থ্য ধরে রাখতে কিভাবে প্রতিবেলা ফল খাওয়ার নিয়ম কিংবা কিভাবে খেতে হবে বলে মনে করেন?
2: শিশু এবং কিশোরীদের সুস্বাস্থ্য ধরে রাখতে এবং মেধা বিকাশে প্রত্যেককে প্রতিবেলা খাবারের সাথে ফল খাওয়ার পরামর্শ দেয়া হয়। জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা 2020 অনুযায়ী একজন মানুষের প্রতিদিন 300 গ্রাম শাকসবজি ও 100 গ্রাম ফল খেতে হবে। এই ফলের মধ্যে একটি টক এবং একটি মিষ্টি উৎস থেকে আসলে ভালো হয়। ফল সাধারণত অন্যান্য খাবার খাওয়ার পরপর খাওয়া ভালো। এতে ফলে বিদ্যমান এনজাইম, ভিটামিন ইত্যাদি খাবারের পুষ্টি উপাদানের শোষণ বাড়াতে সাহায্য করে।
1: অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এই বিষয়গুলো আমাদের কৃষানি ভাই ও বোনেরা মেনে চলবেন এবং উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন।
0: এতক্ষণ শুনছিলেন স্বাস্থ্য সুরক্ষায় ফলের গুরুত্ব ও খাওয়ার নিয়ম সম্পর্কে। আশা করছি নিয়ম মাফিক প্রয়োজন অনুযায়ী আপনারা ফল খাবার অভ্যাস করবেন, সুস্থ থাকবেন। শ্রোতা বন্ধুরা, জীবনের সব কষ্ট সুখ হয়ে ধরা দেয় যদি সেখানে সাফল্য থাকে। ভবিষ্যৎ আমরা কেউই দেখতে পাই না, তবে বর্তমানের সঠিক ইতিবাচক ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ নিশ্চিত হয়, সাফল্য আসে কাজে। আয়োজনে এবারে আপনাদের জন্য রয়েছে সাফল্য কথা পর্ব। আজ এতে আপনারা শুনবেন আনারস চাষ নিয়ে একটি সাক্ষাৎকার।
3: ফলের বাগান আর সুঘ্রাণ আমাদের খুব বেশি টানে, আর যখন পাহাড়ের ভাঁজে ভাঁজে সেই ফলগুলো চোখে পড়ে তখন যেন চোখের শান্তি মেলে। আমরা সবসময় চাই আমাদের জমিকে আমরা পরিপূর্ণ ব্যবহারের মধ্য দিয়ে আমাদের কৃষি অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাব। সেই কৃষি অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবার জন্য পাহাড়ে আনারস চাষ করছেন এমন একজন কৃষি উদ্যোক্তার সাথে আমরা কথা বলব, কিভাবে তিনি আনারস চাষ শুরু করলেন। রাঙামাটি জেলার প্রমিকা চাকমা আজ কৃষি বিষয়ক কার্যক্রমে তিনি উপস্থিত হয়েছেন। পাহাড়ের এই আনারস চাষের ব্যাপারে উৎসাহিত হলেন কেন সেই বিষয়ে প্রথমে জেনে নিই।
4: আমি যখন ক্লাস 7 পড়ি, আমার বাড়ি কিন্তু খাগড়াছড়ি, তো আমি এক বান্ধবীর সাথে, আসলে যেটা সত্যি, আমি রাঙ্গামাটি রানিয়াচুর উপজেলায় বেড়াতে আসি, তো আমার সবচেয়ে প্রিয় ফল কিন্তু আনারস। তো আমি ওদের এখানে এসে দেখি, ওনারা মানে ওই আমার বান্ধবী, ওদের এখানে দেখেছি অনেক বড় বড় আনারস হয়েছিল। তখন আমি ক্লাস 7 পড়ি মাত্র। ওখান থেকে আমি মনে মনে চিন্তা করতেছি, মানে এদের এখানে আনারস গুলো অনেক বড় বড়, আর আমরা ওখানে খাগড়াছড়িতে তখন আনারস অনেক দাম দিয়ে কিনে খাই, কিন্তু ওরা দেখতেছি এত বড় আনারস ওরা মানে
3: নিজেরাই
4: আবাদ করতেছে, প্লাস হলো যে আবার এত মানে ওরা তখন একটু দাম কম ছিল, তখন দাম পাচ্ছে না। এখানে আমার প্রিয় ফল এখানে চাষ হয়, মানে আমি চিন্তা করতেছি মনে মনে আমার লাইফটা যদি এখানেই জড়িয়ে যায় ভালো হতো।
3: আচ্ছা আচ্ছা,
4: আনারস চাষের জন্য
3: সৃষ্টিকর্তা ওটা মনে হয় কবুল করেছেন, সেই প্রত্যাশাটা। বলে না, মন থেকে কিছু চাইলে স্রষ্টাও সেটা পূরণ করেন। তারপর কি হলো?
4: তারপর ওইটা মানে আমি মনে মনে তখন ওই চাইছিলাম, তখন সৃষ্টিকর্তা আমাকে এটা পূরণ করে দিল। আসলে আমার সত্যি সত্যি ওখানেই লাইফটা শুরু হলো, নানিয়াচুর উপজেলাতে।
3: কিভাবে শুরু হলো?
4: কিভাবে বলতে, আমি যখন ওখানে আসি ঘুরতে আসার পরে, তারপর আমি আবার চলে যাই। চলে যাওয়ার পরে হলো যে আমার মেটারে কমপ্লিট করার পর আমি আবার একবার ঘুরতে আসি। ঘুরতে আসার পরে আমার হাজবেন্ডের সাথে আমার আসলে
3: দেখা, মানে রাঙ্গামাটিতে ঘুরতে এসে আবার দেখা হয়। আচ্ছা,
4: দেখা হওয়াতে আমার আজকে এতটুকু আসার
3: পর, দেখা হওয়ার পরে এতটুকু না, দেখা হওয়ার পরে আপনাদের বিয়ে হলো, তাই না? আপনার জীবন সঙ্গী পেলেন এবং আপনার সেই মনোবাসনা পূর্ণ হবার একটা ধাপ মনে হয় এগিয়ে গেল।
4: আচ্ছা, তখন আমি আবার ওনাকে বলি যে আমরা না শুধু আনারস বাগানই করব।
3: আচ্ছা,
4: মানে আমার হাজবেন্ড কে বলি যে, তখন আমার হাজবেন্ড আবার জব করে ব্র্যাকে, আমি বলি যে আমাদের চাকরি বাদ দিয়ে একটা কাজ করি, আমরা শুধু আনারস বাগানই করি। তো সে আমার বলে যে তোমার এত আনারস বাগানের প্রতি মানে আগ্রহ কেন? তো আমি বললাম যে আমার আসলে এটাই খুব ভালো লাগে আনারস বাগান করতে। তো এখন আমি, তারপর আমার হাজবেন্ডটা আসলে আনারস বাগান করে দিল প্রথমে উনি, পরে আমরা ধাপে ধাপে আমি নিজে ওখানে হাতে কলমে নিজে আমি ওনার সাথে নামি কাজ করার জন্য। এভাবে করতে করতে
3: আসলে দাদাও আনারস চাষে আপনাকে সহযোগিতা করলেন। প্রথমে যখন আনারস চাষ শুরু করলেন তখন তো অনেক ধরনের আসলে প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হয়েছে।
4: জি,
3: একটু সেগুলো জানি।
4: এখন তো আধুনিক যুগের কাজ, তখন আমরা যখন নতুন নতুন আনারস বাগান করি তখন আমাদের হলো যে কোদাল বলে যে আমাদের পাহাড়ি ভাষা, প্রথমে আমরা জঙ্গল পরিষ্কার করি। জঙ্গল পরিষ্কার করার পরে ওগুলো কেটে রাখার পরে কিছুদিন পর হলো যে ওগুলো শুকায়, শুকানোর পরে আবার আগুন দিই, আগুন দেওয়ার পরে তারপর ওইটা আবার কোঠাল দিয়ে মাটিটা,
3: কোদাল দিয়ে
4: কাপা লাগে আর কি। তো সে পরে তারপর ওইটা রোপণ করি, রোপণ করার পরে
3: মাটি তৈরিটাই একটা অনেক বড় চ্যালেঞ্জ।
4: হ্যাঁ, ওইটা অনেক বড় চ্যালেঞ্জ।
3: তো এখন কতগুলো জমিতে আপনি আনারস চাষ করছেন?
4: আমার এখন বর্তমানে ওখানে আমাদের আবার দুই প্রকার আনারস আছে এখন। একটা হলো যে আমাদের ওখানে দেশিটা, যেটা নানিয়াছড়ে করে, নানিয়াছড়ে আনারসের জন্য বিখ্যাত। আর একটা নতুন জাতের দেশিটা আমার লাকের কাছাকাছি, ওখানে দশের কানি, আমরা কানি বলি। হ্যাঁ, দশ কানি।
3: আর এক কানিতে কতটুকু জমি বলে?
4: এক কানি ৪০ শতক এক কানি বলে।
3: দশ কানি আপনি?
4: হ্যাঁ, ওখানে দশ কানি
3: শুরু করেন ওটা?
4: জি। আর এমডি তো ওখানে হলো যে দশ কানি, আমার টোটাল ২০ কানি।
3: মানে দুই জাতের আপনি ১০ কানি ১০ কানি করে? আচ্ছা আচ্ছা, ২০ কানি জমি, মানে অনেক বড় জমিতে আপনি আনারস চাষ করছেন। যদি দেখতে পেতে আমার তো চোখ জুড়িয়ে যেত। আনারস তো আসলে খুব সুস্বাদু ফল, রসালো ফল এবং পুষ্টিমান সমৃদ্ধ ফল। সেটি চাষাবাদ করে আপনি একজন সফল উদ্যোক্তা হয়েছেন। এই যে একটি শখের ফলকে বেছে নিয়ে উদ্যোক্তা হওয়া, এই উদ্যোক্তা হওয়ার ব্যাপারটি কখন আসলে কাজ করলো?
4: এটা আসলে উদ্যোক্তা ব্যাপারটা আসলে প্রশিক্ষণে গিয়েই আমার মূলত এটাই হয়।
3: আচ্ছা, প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন?
4: প্রশিক্ষণ নিতে গিয়ে। আর ড্রাগন একটা ফল আছে ড্রাগনের, ওইটা হলো যে আমার এক বান্ধবীর কাছে গিয়ে আমি দেখলাম, তখন আমার এটাই আমার মনের মতো ঢুকলো।
3: আচ্ছা, মানে এইভাবে ধীরে ধীরে বিভিন্ন ফল বিভিন্ন সবজি দেখে চাষ করতে করতেই একটা সময় আপনি উদ্যোক্তা হলেন। প্রথম সফলতা যখন এসেছিল সেই সময়ের অনুভূতিটা শুনে আনারস চাষ করে।
4: আসলে আমি প্রতিদিন যেতাম আমার বাগানে, কখন যে আমার আনারস পাকবে, কখন যে আমার আনারস গুলো ধরবে, এভাবে চিন্তা করতে করতে যখন ওই আনারস আমার মাঠ থেকে মানে পাকা শুরু করলো, যখন আমি ওই যে বিক্রি করা শুরু করলাম, তখন কেমন একটা অনুভূতি মানে আমি বলতে পারতেছি না, বাসার মধ্যে এত ভালো লাগছিল।
3: এবং আর্থিক ভাবে তো অনেকটাই লাভবান,
4: অনেকটাই লাভবান,
3: এবং সেটাই এখন আপনার অবলম্বন হয়েছে, আপনার পরিবারের অবলম্বন হয়েছে। আনারস চাষের মধ্য দিয়ে সফল উদ্যোক্তা হবার গল্প শুনছিলাম আমরা। এমনি করেই আমাদের নারীরা, বিশেষ করে পাহাড়ি যারা নারী আপনারা রয়েছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা জনগোষ্ঠীর মানুষ রয়েছেন, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের পাহাড়ে শান্তি আসুক, সেটা অর্থনৈতিকভাবে, সেটা সবকিছু মিলে। সেই প্রত্যাশায় কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের পক্ষ থেকে প্রমিকা চাকমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন সাফল্য কথা পর্ব। এবারে আপনাদের শোনাব একটি ছায়াছবি গান। প্রতিরোধ ছায়াছবি থেকে শুনবেন গানটি হৈমন্তী শুক্লার কণ্ঠে।

0: শরীর সুস্থ থাকলে আমাদের কাজে আনন্দ আসে, তাই তো শারীরিক সুস্থতার বিষয়ে যত্নবান হতে হবে। গর্ভকালীন আমাদের মেয়েদের শরীরে অনেক ধরনের পরিবর্তন আসে, অনেক সময় জটিল পরিস্থিতিও তৈরি হয়। এই সময়ে খিচুনি খুবই বিপজ্জনক একটি লক্ষণ, গর্ভকালীন বিপদচিহ্নের মধ্যে অন্যতম। প্রিয় কিষাণ কিষাণী ভাই বোনেরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ স্বাস্থ্য কথা পর্বে। আজ এতে আপনারা শুনবেন গর্ভকালীন খিচুনি হওয়ার কারণ এবং তার প্রতিকার সম্পর্কে একটি সাক্ষাৎকার। শুনুন তাহলে।
1: প্রিয় মা ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার জেসিকা রিজভি তামান্না, স্ত্রী ও প্রসূতি রোগ এবং হাই রিস্ক প্রেগন্যান্সি বিশেষজ্ঞ, মুক্তা মেডিকেল কলেজ হাসপাতাল। মা ও বোনেরা, মাতৃত্ব এক আশীর্বাদ, তবে এই সময়টাতে একজন নারীর শরীরে ও মনে নানা পরিবর্তন ঘটে। কিছু পরিবর্তন স্বাভাবিক হলেও কিছু সমস্যা হতে পারে ভয়ঙ্কর। আজ আমরা এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব, গর্ভকালীন সময় খিচুনি হওয়ার কারণ ও প্রতিকার। এটা শুধু গর্ভবতী মায়ের জন্য নয়, গর্ভস্থ শিশুর জন্য হতে পারে প্রাণঘাতী, তাই সময় মতো সচেতনতা ও চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি। চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আমার প্রশ্ন, গর্ভকালীন সময় আসলে খিচুনি কি কি কারণে হতে পারে যদি বলতেন?
2: গর্ভকালীন সময়ে খিচুনি বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন পায়ের ও পিঠের মাংসপেশীর খিচুনি, উচ্চ রক্তচাপ জনিত খিচুনি, মৃগী রোগ জনিত খিচুনি ইত্যাদি। গর্ভকালীন সময় মাংসপেশীর খিচুনি একটি সাধারণ ও স্বাভাবিক সমস্যা, বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে এটি হয়ে থাকে। এটি বিশেষ করে পাজরের নিচে ও পায়ের পেশিতে, বিশেষ করে রাতের বেলায় হয়ে থাকে।
1: মাংসপেশীর খিচুনি হওয়ার কারণটা কি?
2: মাংসপেশীর অতিরিক্ত চাপ বা ক্লান্তি, গর্ভবতী নারীদের ওজন বৃদ্ধি ও রক্তচাপ পরিবর্তনের কারণে পেশির উপর বাড়তি চাপ পড়ে। রক্তে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে মাংসপেশীতে সংকোচন সৃষ্টি করে, যা থেকে খিচুনি হতে পারে। গর্ভকালীন সময়ে রক্ত সঞ্চালন পায়ের নিচের অংশে কিছুটা কমে যেতে পারে, যার ফলে খিচুনি হয়। শরীরে পানির পরিমাণ কমে গেলে খিচুনির সম্ভাবনা বেড়ে যায়। একটানা একই অবস্থানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও পায়ে পেশির উপর চাপ পড়ে।
1: এরপর যে আমি প্রশ্ন করতে চাই, খিচুনি হওয়ার কারণ তো আমরা জানলাম, তো সেক্ষেত্রে মাংসপেশীর খিচুনির প্রতিকার ও প্রতিরোধের উপায়টা যদি বলতেন?
2: কিছু খাদ্যাভ্যাস ও পুষ্টি, যেমন ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যুক্ত খাবার, দুধ, দই, বাদাম, কলা, শাকসবজি, এগুলো বেশি পরিমাণে নিতে হবে। পটাশিয়াম যুক্ত খাবার, যেমন কলা, মিষ্টি আলু, আপেল ইত্যাদি খেলে খিচুনির ঝুঁকি কমতে পারে। পর্যাপ্ত পানি পান করতে হবে, প্রতিদিন 8-10 গ্লাস পানি পান করতে হবে। কিছু নির্দিষ্ট ব্যায়াম, হালকা ব্যায়াম গর্ভবতী অবস্থায় করলে খিচুনির পরিমাণটা কমতে পারে, যেমন হালকা স্ট্রেচিং বা ইয়োগা প্রতিদিন করলে মাংসপেশীটি নমনীয় থাকে এবং খিচুনি কম হয়। লম্বা সময় এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকা উচিত নয়, হাঁটাহাঁটি করতে হবে। বিশেষ করে খাওয়ার পর সামান্য হাঁটলে রক্ত চলাচল ভালো হয়। ঘুমের সময় বাম কাতে শুতে হবে, এতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। পায়ের নিচে বালিশ দিয়ে সামান্য উঁচু করে ঘুমালে উপকার পাওয়া যায়। খিচুনি হলে তাৎক্ষণিকভাবে হালকা স্ট্রেচ করতে হবে, হালকা গরম পানিতে সেক দিতে হবে, ম্যাসেজ করেও আরাম পাওয়া যায়।
1: উচ্চ রক্তচাপ জনিত খিচুনিটা কি সেটা যদি একটু বলতেন?
2: উচ্চ রক্তচাপ খিচুনি হলো গর্ভকালীন সময় একটি গুরুতর অবস্থা, যেখানে মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, উচ্চ রক্তচাপ ও খিচুনি হয়, সাধারণত 20 সপ্তাহ পর হয়, ডেলিভারির সময় এবং ডেলিভারির পরও হতে পারে। এই রোগে চোখ মুখ উল্টে যায়, হাত পা শক্ত হয়ে যায়, রোগী অজ্ঞান হয়ে যায়। গ্রামে অনেক সময় অনেকে জিন ভূতের আছর বলেও মনে করে থাকে, কিন্তু এ রোগের নাম হল এক্লামশিয়া। এই রোগ মাতৃ মৃত্যুর অন্যতম কারণ। এক্লামশিয়া ও প্রি এক্লামশিয়া রোগের কারণে 20% মায়ের মৃত্যু হয়। এটি মা ও গর্ভস্থ শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই দ্রুত চিকিৎসা প্রয়োজন।
1: এক্লামশিয়ার কারণগুলো কি কি যদি একটু বলতেন?
2: গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ ও প্রস্রাবে প্রোটিন থাকলে একে আমরা প্রি এক্লামশিয়া বলি। এটি অবহেলা করলে এক্লামশিয়া হতে পারে। রক্তনালী সংকুচিত হয়ে রক্তচাপ বেড়ে যায়, এতে মস্তিষ্কে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় এবং খিচুনি হয়। 18 বছরের কম বা 35 বছরের বেশি বয়সে গর্ভধারণ করলে ঝুঁকি বেড়ে যায়। যমজ বা একাধিক শিশুর গর্ভধারণে রক্তচাপ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। পূর্বে যদি প্রি এক্লামশিয়া বা এক্লামশিয়া হয়, তাহলে আবার পরবর্তী গর্ভধারণে হতে পারে।
1: আর লক্ষণগুলো কি থাকে এক্লামশিয়ার?
2: এক্লামশিয়ার লক্ষণগুলোর মধ্যে প্রচন্ড মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা বা আলো দেখলে সমস্যা হয়, শরীর ফুলে যায়, হাতে মুখে পায়ে পানি আসে, হঠাৎ খিচুনি, বমি বমি ভাব, প্রস্রাব কমে যায়, গা ঝিমঝিম করে, অজ্ঞান হয়ে যায়।
1: ঠিক কোন অবস্থায় আসলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত, চিকিৎসা কি হয়ে থাকে?
2: এক্ল্যাম্পসিয়া হলে রোগীকে বাম কাতে শুয়ে দিতে হবে যাতে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা না হয়, যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট নামে একটি ইঞ্জেকশন দিয়ে খিচুড়ি বন্ধ করা হয়, এটি এক্ল্যাম্পসিয়ার প্রধান ওষুধ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ দেওয়া হয়, আমরা শিরার মাধ্যমে লেবেটলল ও হাইড্রালাজিন ইঞ্জেকশন দিয়ে থাকি, ডেলিভারি করে দিতে হয় যত তাড়াতাড়ি সম্ভব। মা ও শিশুর জীবন বাঁচাতে কখনো কখনো জরুরি সিজারিয়ান অপারেশনও করতে হতে পারে।
1: তো এক্ষেত্রে কি কি প্রতিরোধ বা রোগীর কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করেন?
2: গর্ভাবস্থায় নিয়মিত চিকিৎসকের ফলো আপে থাকতে হবে, রক্তচাপ ও প্রস্রাব পরীক্ষা করতে হবে, প্রচন্ড মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, শরীর ফুলে গেলে অবহেলা না করে তাৎক্ষণিকভাবে ডাক্তারের কাছে যেতে হবে।
1: আসলে গর্ভাবস্থায় রক্তচাপ বাড়লে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, সেটাই সবসময় ডাক্তাররা বলে থাকে। এটাই হচ্ছে সচেতনতার কথা মা ও বোনেরা। নিশ্চয়ই আজকের আলোচনার মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং সেভাবেই আপনারা কিন্তু আপনাদের ব্যাপারে সচেতন থাকবেন। আজকে এ পর্যন্তই, কথা হবে অন্য কোন আয়োজনে।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন গর্ভকালীন খিচুনি হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে সাক্ষাৎকার। এবারে আপনাদের জন্য রয়েছে আইন আদালত পর্ব। যৌতুক আমাদের জন্য একটি অভিশাপ, এই প্রথা ছেলে বা মেয়ে কারোর জন্য ভালো কিছু আনতে পারে না, বরং সামাজিক ও পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি হয়। যৌতুক প্রতিরোধে আইনের বিধান রয়েছে। এবারে আইন আদালত পর্বে আপনারা শুনবেন যৌতুক প্রতিরোধে আইনের বিধান বিষয়ে একটি সাক্ষাৎকার, শুনুন তাহলে।
3: প্রিয় ক্রিশানী মা বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আইন আদালত পর্বে। আমাদের আজকের বিষয় যৌতুক প্রতিরোধে আইনের বিধান। বিষয়টি আলোচনার জন্য আমাদের উপস্থিত রয়েছেন আইনজীবী নাসরিন রহমান, সাথে রয়েছে মুখলেসুর রহমান সরকার। আজ আমরা কথা বলব যৌতুক প্রতিরোধে আইনের কি বিধান রয়েছে। আমরা প্রথমে যৌতুক নিরোধ আইনে যৌতুক বলতে কি বোঝানো হয়েছে, আসলে যৌতুকটা কি?
4: যৌতুকটা আমাদের দেশে এখন একটা সামাজিক সমস্যা। তো এই সমস্যাটা প্রতিরোধ করবার জন্য রাষ্ট্র যখন অনুভব করে যে আইন প্রয়োজন, তখন আইন প্রণীত হয়। তো যৌতুক নিরোধ আইনে যৌতুক বলতে বলা হয়েছে বিবাহের এক পক্ষ অন্য পক্ষের কাছে বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসেবে বিবাহের সময় বা বিবাহের আগে অথবা বৈবাহিক অবস্থা বিদ্যমান থাকাকালে কিংবা বিবাহ অব্যাহত রাখার শর্তে বিবাহের পণ বাবদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অর্থ বা অন্য কোনো সম্পদ দাবি করে এবং অপর পক্ষ দাবি মেটাতে সম্মত হয়, তাহলে দাবিকৃত অর্থ বা অন্য কোনো সম্পদ যৌতুক হিসেবে গণ্য হবে। এ ধরনের দাবিকে আইনে অপরাধ হিসেবে গণ্য করে সাজার বিধান রাখা হয়েছে।
3: যৌতুক দাবি করার অপরাধে আইনের সাজার বিধান কি?
4: যৌতুক দাবি করা আইনে অপরাধ। আর অপরাধের জন্য সর্বোচ্চ সাজা হল 5 বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন হল 1 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা 2 ধরনের শাস্তি হতে পারে, যৌতুক দেয়া বা নেয়া এবং যৌতুক দেয়া নেয়ায় সহযোগিতা করার ক্ষেত্রে একই ধরনের শাস্তি প্রযোজ্য হবে। যৌতুক সংক্রান্ত সংগঠিত অপরাধ আইনে আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপোষযোগ্য। তবে মনে রাখতে হবে কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে আইনানুগ কারণ ছাড়া মামলা দায়ের করা হলে মিথ্যা মামলা দায়েরের জন্য আইনে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা অথবা 2 ধরনের শাস্তি হতে পারে।
3: পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায় বাবার বাড়ি থেকে যৌতুকের দাবি মেটাতে না পারায় গৃহবধূ হত্যার শিকার হয়েছেন, এ ধরনের অপরাধের জন্য আইনের শাস্তির বিধান কি?
4: যৌতুক দিতে অস্বীকৃতি জানানোর কারণে কোনো নারীর মৃত্যু ঘটানো হলে বা মৃত্যু ঘটানোর চেষ্টা করা হলে অথবা মারাত্মক জখম বা সাধারণ জখম সংঘটিত হয়েছে প্রমাণিত হলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান অনুসারে বিচার ও সাজা হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ধারার বিধান হল, যদি যৌতুকের কারণে কোনো নারীর মৃত্যু ঘটানো হয় তাহলে সাজা হবে মৃত্যুদণ্ড, মৃত্যু ঘটানোর চেষ্টা করা হলে সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড, মারাত্মক জখমের ক্ষেত্রে সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ 12 বছরের এবং সর্বনিম্ন 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। সাধারণ জখমের সাজা সর্বোচ্চ 3 বছরের এবং সর্বনিম্ন 1 বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড।
3: যৌতুকের কারণে হত্যার শিকার নারীর পরিবার এবং হত্যার চেষ্টার শিকার অথবা বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের শিকার নারী কোন আদালতে মামলা করতে পারবেন?
4: যৌতুকের কারণে হত্যা বা হত্যার চেষ্টার শিকার এবং বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা যাবে।
3: যৌতুক দাবির কারণে একজন নির্যাতিত নারী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কিভাবে সহায়তা পেতে পারেন?
4: দেশের প্রতিটি জেলা আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অফিস রয়েছে। কোন নারী মামলার ব্যয়ভার বহন করতে অক্ষম হলে তিনি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে মামলা দায়ের করতে পারবেন। এক্ষেত্রে রাষ্ট্র মামলার যাবতীয় ব্যয়ভার বহন করবে।
3: প্রিয় কৃষাণী মা বোনেরা, রাষ্ট্রের নাগরিক হিসেবে আইনের বিধান জানা এবং মান্য করা প্রত্যেকটি নাগরিকের কিন্তু দায়িত্ব। আজকের আলোচনা থেকে নিশ্চয় আপনারা অনেক উপকৃত হয়েছেন।
0: এতক্ষণ শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন যৌতুক প্রতিরোধে আইনের বিধান বিষয়ে একটি সাক্ষাৎকার। আসুন সবাই যৌতুককে না বলি, স্বাবলম্বী হয়ে জীবন গড়ি। প্রিয় শ্রোতা বন্ধুরা, একে একে অনুষ্ঠানের সময় ও পরিবেশনার পালা প্রায় শেষ, এবারে বিদায়ের পালা। আসুন সবাই সুস্থ সুন্দর জীবন যাপন করি। চাহিদাকে পরিমিতির মাঝে রেখে সৎ জীবন যাপনে আনন্দই আলাদা। প্রিয় দেশটিকে ভালোবেসে মানবতার হাত প্রসারিত করে আসুন সবাই সবার পাশে থাকি। কিশানী অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভিন, শব্দগ্রহণ ও সম্পাদনায় আলী আহমদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কৃষাণী।
5: ঘনকালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোন অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজন এবারে শুনবেন নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন প্রজ্ঞা প্রতিভা মণ্ডল।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন প্রজ্ঞা প্রতিভা মণ্ডল।
1: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন, এ দেশ আমার আপনার সকলের, তাই এ দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবারই। আয় অনুযায়ী ব্যয় করুন, আয়ের অধিক ব্যয় প্রবণতা আপনাকে অসৎ আচরণে প্রলুব্ধ করতে পারে। বেঁচে থাকার জন্য আহার বাসস্থান যেমন, মুক্ত বায়ু আর সুস্থ পরিবেশও তেমনি অপরিহার্য। এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানের কথা ও সুর আবু বকর সিদ্দিকী।

0: ফ্যামিলি কার্ডে গান শুনলেন সমবেত কণ্ঠে। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নবান হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
1: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দিবেন না। মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে দু বালতি পানি ও এক বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতেই তা আগুনে নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বিদ্যুতের তার মাঝে মাঝে পরীক্ষা করুন, পুরনো তার বদলে ফেলুন।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭২%, সন্ধ্যে ৬টায় ৬৫%। আগামীকাল ঢাকার সূর্যোদয় হবে ভোর ৫টা১২ মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা৪৯ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Better giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland river post valley till 1 AM says that rain or thundershower accompanied by temporary east southeasterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Mamising, Dhaka, Faridpur, Kushtia, Pabna, Jashor, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. Reports of these areas are to highest cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Many places of Rangpur, Mamising, Borishal, Chattogram and Sylhet divisions and some places of Rajshahi, Pabna and Khulna divisions may experience light to moderate rain or thunder shower accompanied by temporary gusty wind and lightning. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Day and night temperature may remain nearly unchanged over the country. The maximum the humidity recorded in the air at night

0: tomorrow at 5:12 a.m. and sunset at 6:49 p.m. And that brings us to the end of this weather report.
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সন্ধে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭:৩০। রাত ৯:০৫ বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাম্পা শুনবেন রাত ১০টায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনবেন রাত ১০:৩০। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম ৯২ মেগাহার্জে সন্ধে ৭:০০ থেকে রাত ১১টা পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 21 জুন থেকে 25 জুন 2026 পর্যন্ত গাজীপুরের শ্রীপুরে, শিরিশগুড়ি, দক্ষিণ বারোতোপা, মাওনা ও শ্রীপুর স্থানে সিএডি ডেমোলিশন গ্রাউন্ডে অকেজো গোলা বারুদ ধ্বংস করা হবে। আবারও বলছি, অকেজো গোলা বারুদ ধ্বংস করা হবে। বিজ্ঞপ্তিতে এই কার্যক্রম চলাকালীন সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পার্শ্বে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এবং এ কারণে ফায়ারিং চলাকালীন জনসাধারণকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।

0: ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলা ও খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। বালিকা ফাইনাল খেলায় বেলা দুইটায় অংশগ্রহণকারী দল ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পাবনা সাথিয়ার জোরকাছা ইউনাইটেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক ফাইনাল খেলায় বেলা 3:30 অংশগ্রহণকারী দলগুলো হল ময়মনসিংহের ত্রিশালের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বরিশালের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টের দুটি খেলা এবং পুরস্কার বিতরণী বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। টুর্নামেন্টের ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করা হবে বাণিজ্যিক কার্যক্রম FM 104 MHz এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। পুরস্কার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়েড পূর্বনির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 MHz প্রচার করা হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7:00, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মৌসুমি ঘোষ। রোটারি বাংলাদেশ আয়োজিত এক সেমিনার আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী আ নাম ও এহসানুল হক মিলন সেমিনারে প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার রোধ ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল মাধ্যমে নকলের সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষা আইন মন্ত্রিসভায় পাশ হয়েছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামীতে ষষ্ঠ শ্রেণী থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। শুধুমাত্র অনার্স মাস্টার্স বা উচ্চ শিক্ষার পেছনে না ছুটে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। গাজীপুর সদর উপজেলা চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ফল মেলা আজ শুরু হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন। জাতীয় ফল কাঁঠাল সহ মেলায় 34 ধরনের দেশীয় ফল প্রদর্শিত হচ্ছে। অনুষ্ঠানে 60 জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ফলদ গাছের চারা, বাঁশের খুঁটি ও ভার্মি কম্পোস্ট বিতরণ করা হয়। টাঙ্গাইল পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় একটি উচ্চ জলাধার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এতে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও উন্নয়নে পরিচালিত অটিজম স্কুল পলক এর আয়োজিত এক মত বিনিময় সভা মুন্সীগঞ্জে আজ অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, তাদের মধ্যেও রয়েছে নানা ধরনের প্রতিভা। সঠিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব। শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদী জেলার তথ্য অফিসের উদ্যোগে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে এক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আজ বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মাদক, গুজব, ইফটিজিং, পরিবেশ সংরক্ষণ, ডেঙ্গু প্রতিরোধ, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, নারীর ক্ষমতায়ন ও নিরাপদ মাতৃত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় স্থানীয় নারী, পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রায় 300 জন অংশগ্রহণ করেন। নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি আজ জেলার বিভিন্ন সম্ভাব্য স্থান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। পরিদর্শনকালে স্বাস্থ্য মহাপরিচালক বলেন, নরসিংদীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে জেলার পাশাপাশি আশপাশের জেলার মানুষও উন্নত চিকিৎসা ও চিকিৎসা শিক্ষার সুযোগ পাবে। গাজীপুর সিভিল সার্জন অফিসার সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা আজ অনুষ্ঠিত হয়। সভায় জেলার স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে টানা তিন মাস প্রসূতি সংক্রান্ত এবং হাসপাতাল ডেলিভারি সেবার উৎকর্ষতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সম্মাননা সনদ প্রদান করা হয়। রাজবাড়িতে আজ প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে ভার্মি কম্পোস্ট উৎপাদনের পদ্ধতি, কেঁচো ব্যবস্থাপনা, জৈব সার তৈরির কৌশল এবং কৃষিতে এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। মৎস্য সম্পদ রক্ষায় কিশোরগঞ্জের নিকলি, মিঠামইন, কটিয়াদি ও ভৈরব উপজেলার নদী ও হাওর অঞ্চলে মৎস্য বিভাগ আজ পৃথক অভিযান চালিয়ে 9,500 মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, মাছের প্রজনন, উৎপাদনতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, ঢাকা ও বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 72% এবং সন্ধ্যা 6টায় 65%। আগামীকাল ঢাকার সূর্যোদয় 5:12 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:49। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার, মাটি আমার।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল ২০ জুন শনিবার প্রাথমিক বিদ্যালয় গোল্ড

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: কেমন আছো?
0: আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুমি কেমন আছো?
2: সাজু ভাবি আমি আছি আল্লাহর রহমতে ভালো। এই যে জরিন আবু বকুলি,
0: তুমি আবার কি খবর নিয়ে আইসো? কো
2: তুমি আইসা আবার কই গেলা?
0: যাও
2: তো ওই যে শুনো, আমরা তো সবাই করি তাই না, ওই যে শেষ দেই, এই যে যার যার মতো আমরা তো শেষ দেই, কিন্তু আমাকেও খরচ বেশি পড়ে। এরপরে আমরা যদি সবাই অংশীদারত্বমূলক অংশ নিয়ে সবাই মিলাম না, তুমি যে করি তাহলে কিন্তু আমাকে যেমন আর মনে করো যে ওই কাজটাও
0: ভালো হয়,
2: তো আমরা কি করব। আর একটা জিনিস
0: দরকার
2: যে আমরা যে খাই চাষ দিলাম, তারপরে পুষ্টিকর
0: শাকসবজি খাই,
2: শাকসবজি আছে না, এই পুষ্টিকর শাকসবজি উৎপাদন কিন্তু আমরা ওই সেচ ব্যবস্থার মধ্যে যদি করি, ওইটার মধ্যে থেকে আশপাশ দিয়া পানি দিয়ে কিন্তু আপনার
0: লাভবান।
2: তো আসো আজকে আমাদের আসরে কিন্তু এই অংশীদারত্বমূলক সেচ ব্যবস্থাপনা, আমরা কি করে অংশীদারিত্বের মাধ্যমে সেই ব্যবস্থাপনা করতে পারি সেই বিষয়ে একটা আলোচনা আছে। তাহলে আসো আমরা এই আলোচনাটাকে শুনি, তারপরে কথা কই।
0: আচ্ছা শুনি।
3: কৃষি প্রধান দেশে কৃষকের উন্নতির উপর নির্ভর করে আমাদের সার্বিক উন্নতি এবং বিশাল জনগোষ্ঠীর খাদ্য সমস্যার সমাধান। খাদ্য উৎপাদনে সেচ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জন্মলগ্ন থেকেই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা বিআরডিবি সমবায়ের মাধ্যমে কৃষক ভাইদের সংগঠিত করে কৃষি উৎপাদনে সেচ ব্যবস্থাপনা সহ আধুনিক কলাকৌশল প্রয়োগে বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োগ করে আসছে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা জানব অংশীদারিত্বমূলক সেচ ব্যবস্থাপনা সম্পর্কে। আর সাক্ষাৎকারমূলক এই পুরো আলোচনা আয়োজনে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি ফাতেমা জীবননেসা। অংশীদারিত্বমূলক সেচ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ জিয়াউর রশিদ, উপপরিচালক বিআরডিবি ঢাকা। প্রথমেই জানতে চাইছি অংশীদারিত্বমূলক পরিকল্পিত সেচ ব্যবস্থাপনা কি?
4: অংশীদারিত্বমূলক পরিকল্পিত সেচ ব্যবস্থা হচ্ছে কৃষক ভাইদের অংশগ্রহণের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করে সুষ্ঠু পরিমিত সেচ প্রদান ও পানির সঠিক ব্যবহার নিশ্চিতকরণ পদ্ধতি। এ পদ্ধতিতে জমিতে সেচ দিলে বিঘা প্রতি সেচ কম পড়ে, সেচ খরচ কম পড়ে, পানির অপচয় রোধ হয়, সেচের সময় পানি বন্টন নিয়ে চাষি ভাইদের মধ্যে কোনো সমস্যা হয় না, একই সেচ যন্ত্রের দ্বারা অধিক পরিমাণ জমিতে সেচ দেওয়া সম্ভব হয়, পানির সুষ্ঠু বন্টন এর ফলে অধিক জমিতে অধিক ফসল চাষ করা সম্ভব হয়।
3: অর্থাৎ খরচ কম হবে, ফসলও ভালো হবে, কিন্তু বেশি জমিতে সেচও দেয়া যাবে। এই সেচ পদ্ধতিটি সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন।
4: কোন গ্রামে একটি ডিপ টিউবওয়েল বা গভীর নলকূপ বসানো আছে, নলকূপ এলাকায় 40 একর জমি চাষের আওতায় আছে, নলকূপ চালানোর জন্য একটি ছোট সেচ কমিটি করা হয়, তারা সেচ নালা এমন ভাবে তৈরি করে যাতে চাষের জমির তলদেশের 2 ফিট উপরে উঁচু করে প্রশস্ত নালা তৈরি হয়, পানি সেচ দিলে তাড়াতাড়ি জমিতে পানি নেমে যায় এবং মেশিন বন্ধ করা হলে পানি নালায় জমে থাকে না, কারণ নালায় পানি জমে থাকলে প্রতিদিন যে পরিমাণে পানির অপচয় হয় তা দিয়ে কয়েক বিঘা অতিরিক্ত পরিমাণে জমিতে সেচ দেওয়া সম্ভব হয়।
3: নালা এবং সেচের কথা বলছিলেন, সেক্ষেত্রে পানি বন্টনের বিষয়টি কিভাবে হবে?
4: স্কিম কমিটি ও চাষি ভাইদের সাথে বসে সমস্ত চাষের এলাকাকে 6টি ভাগে ভাগ করা হয়। 1নং ভাগে সপ্তাহের শনিবার বা অন্য কোনো দিন পানি দেওয়া শুরু হয়, এভাবে পর্যায়ক্রমে 2নং 3নং করে 6নং ভাগে পানি দেওয়া হয়। পরবর্তী একদিন মেশিন মেরামত ও জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য রিজার্ভ রাখা হয়। কোন ভাগে কবে পানি দেওয়া হবে তার একটি তালিকা মেশিন ঘরে টাঙিয়ে দেওয়া হয়, ফলে চাষি ভাই তার জন্য নির্ধারিত দিনে পানি পায়। 6 দিন পর 1নং ভাগে পুনরায় পানি দেওয়া শুরু হয়। এভাবে প্রত্যেক ভাগে একই সময়ে পরপর পানি বন্টন হয়। খুব বেশি শুকনো দিনে প্রয়োজনে প্রতিদিন 2টি ভাগে পানি দেওয়া হয়, এতে করে প্রতি 3 দিন পরপর প্রতি ভাগের জমিতে পানি পায়। এটাকে আমরা পরিকল্পিত সেচ ব্যবস্থা বলে থাকি।
3: এই যে সেচ কার্যক্রম, এখানে আমাদের কৃষক ভাইদের অংশগ্রহণ কিভাবে হয়?
4: কৃষক ভাইদের সাধারণ সভায় সকলের আলোচনার ভিত্তিতেই সেচ পরিকল্পনা চূড়ান্ত করা হয়। তাছাড়া এই পদ্ধতিতে যে আয় ব্যয় হয় সেটাতেও সকলের অংশগ্রহণ থাকে।
3: সব শেষে জানতে চাইব, সারা দেশে বিআরডিবি কতগুলো সেচ যন্ত্র কৃষক ভাইদের মধ্যে বিতরণ করেছে?
4: বিআরডিবি সারা দেশে 18,360টি গভীর নলকূপ, 44,523টি অগভীর নলকূপ, 19,405টি শক্তিশালিত নলকূপ সমবায়ী কৃষক ভাইদের মধ্যে বিতরণ করেছে। চাষি ভাইয়েরা, আসুন আমরা সবাই মিলে নিজ নিজ সেচ এলাকায় সকলের অংশগ্রহণে পরিকল্পিত সেচ ব্যবস্থা গ্রহণ করি, কম খরচে অধিক জমি চাষ করি, অধিক ফসল ফলাই, কৃষি সমৃদ্ধ দেশ গড়ে তুলি।
3: আশা করছি আজকের এই আলোচনা থেকে আমাদের কৃষক ভাইয়েরা অংশীদারিত্বমূলক সেচ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জেনেছেন এবং তারা তাদের ক্ষেতে এর প্রয়োগও করতে পারবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
2: হ্যাঁ, আমরা আলোচনা শুনতেছিলাম অংশীদারিত্বমূলক সেচ ব্যবস্থাপনা। তো ধরি না বউ,
0: একসাথে
1: সবাই মিলে যদি একসাথে করি দেখবা কি আমাদের অনেক লাভ
0: দিন এক একজনের ক্ষেত্রে সেচ দিব।
2: তোমার হেট এন্ড যে তো আশপাশে যারা আছে তাদের সাথে দেখলে কত সুন্দর
1: মিলামিশা,
2: ছয় দিনের একটা তালিকা থাকে কার ভাগে কবে পানি যাব, এই কত সুন্দর না? এটা খরচও কম, আবার একটা দলগত ভাবে এটা চাষ
0: করতে
1: কাজও
2: ভালো হয়। মনে করো যে সবাই একটা মেশিন সবার ভাগে পড়লো, আজকে শনিবার আমার, রোববার তোমার, সোমবার বকুলির, তারপরে পানি কতটুক পানি কার যাবে, এই সব আলোচনা করে একটা মানে একটা বই অংশীদার
5: মাধ্যমে ব্যবস্থা করা, মানে সমবায় ব্যবস্থার মতো আর কি, সবাই সমানভাবে সব পায়।
2: তো এইটা আমরা যারা যারা শুনলাম আমরা আশপাশে যারা আছে সবাই বলো, মানে যারা একক ভাবে করে তারা যদি মানে অংশীদারিত্বের ভিত্তিতে যদি
5: খরচ কমলো সবাই সমান পানি পাই।
2: তাহলে আসো এবার আমরা একটা কৃষি বিষয়ক গান শুনি। শিল্পী জুলি শর্মিলি, গীতিকার ডক্টর রহমতুল্লাহ চৌধুরী, আর সুরকার হলো টিপু সুলতান বাবর। আসো আমরা গান শুনি।
0: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, আমরা গানটা শুনলাম,
1: শুনলাম
0: কৃষি বিষয়ক গান। শিল্পী ছিলেন জুলি শর্মিলি, গীতিকার ডক্টর রহমতুল্লাহ চৌধুরী, আর সুর কোর্সিনেটার টিপু সুলতান বাবুর। কৃষকের কথা শুনাইলো, কৃষির কথা শুনাইলো, তাই কৃষকের ঘামে এই যে আমরা যে শরীরের ঘামটা ঝরাই, এই ঘামটা ঝরে যে ফসলটা ফলাই, এই ফসল যখন আমার ঘরে আছে তখন কত আনন্দ,
2: মন ভরে ওঠে।
0: তো আসো আমরা আরেকটা বিষয়ে শুনি। বিষয়টা হলো তোমার এই যে তুমি এই যে জগনের দাদি করতেছিলা,
1: পুষ্টির
0: চাহিদা পূরণে সবজির ভূমিকা। এই যে এখনকার পোলাপানের কি হয়েছে, মনে করে এখন শাকসবজি খেয়ে এরা দাও, তোমার মুরগির মাংস দাও, খাইব
3: পাতের মধ্যে শাকসবজি দিলে ঠেলাই
1: ফেলায়। একেবারে ছোটবেলা থেকে শাকসবজি খাওয়ার অভ্যেস করতে হবে।
0: হ্যাঁ, সবার থেকে যদি ছোটবেলা থেকে তোমার যখন হয় যে তখন বড় হইলে দেখো এখনকার পোলাপান তোমার কলাই খায় না, কলাই কলার মধ্যে তার হইলেও এখন হইলেও দেখলে ঝাল তর যেগুলি আছে, ভাজা পোড়া যেগুলি আছে
1: তাগুলো।
0: হ্যাঁ, তাহলে শুনো আজকে তাহলে আমরা শুনবো এই এখন পুষ্টির চাহিদা পূরণে সবজির ভূমিকা, তা আমাদের পুষ্টি পূরণে সবজি আমাদের কি উপকারে আসে, এই বিষয়ে আলোচনা আছে, আলোচনাটা আমরা শুনি।
2: আচ্ছা শুনি।
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব পুষ্টির চাহিদা পূরণে সবজির গুরুত্ব সম্পর্কে, আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ডক্টর আকলিমা খাতুন, উপপরিচালক কৃষক প্রশিক্ষণ, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে।
5: আপনাকে ধন্যবাদ।
4: প্রথমেই আপনার কাছ থেকে আমরা যে বিষয়টি জানতে যাব সেটি হচ্ছে যে পুষ্টি কি?
5: পুষ্টি হলো এমন একটি জৈবিক ও শারীরিক প্রক্রিয়া যার মাধ্যমে জীব খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ ও আত্তীকরণের পর দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং শক্তি উৎপাদনের জন্য পুষ্টি উপাদানগুলো ব্যবহার করে থাকে।
4: এবার আপনার কাছ থেকে জানতে চাইব পুষ্টির চাহিদা পূরণে সবজির গুরুত্ব কেন এত বেশি?
5: পুষ্টির চাহিদা পূরণে সবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো দেহের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও আঁশের প্রধান উৎস। সংক্ষেপে বললে সুস্থ থাকার নীরব নায়ক হলো সবজি। আমি বলতে পারি এক্ষেত্রে ভিটামিন এবং খনিজের যে ভান্ডারটা সেটা হচ্ছে সবজি। সবজিতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এগুলো থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখ ও ত্বক ভালো রাখে, হাড় মজবুত করে। এছাড়া আছে আঁশ সমৃদ্ধ সবজি। আঁশ হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং রক্তের শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে যার মাধ্যমে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়াও রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। নানা সবজিতে নানা অ্যান্টিঅক্সিডেন্ট দেহকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে, ক্যান্সার সহ দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
4: শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই পুষ্টির চাহিদা পূরণে সবজির গুরুত্ব কেন এত বেশি?
5: শিশুদের বৃদ্ধি ও মেধা বিকাশে, প্রাপ্তবয়স্কদের কর্মক্ষমতা এবং বয়স্কদের রোগ প্রতিরোধে সবজি অপরিহার্য। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন রকমের শাক ও সবজি রাখা অপরিহার্য। দেহের পুষ্টি চাহিদা পূরণে সবজি এক অপরিহার্য উপাদান। প্রাত্যহিক খাদ্য তালিকায় একজন সুস্থ মানুষের দৈনিক অন্তত 200 গ্রাম সবজি এবং 100 গ্রাম শাক খাওয়া উচিত।
4: এবার আপনার কাছ থেকে জানতে চাইব পুষ্টির চাহিদা পূরণে সবুজ পাতা ও দেশীয় সবজি আর কি কি ভাবে আমাদের সহায়তা করে।
5: সেক্ষেত্রে বলতে চাই শাক ও সবুজ পাতাযুক্ত সবজি চোখের স্বাস্থ্য রক্ষায় এবং শরীর সুস্থ রাখতে বিশেষ কার্যকর। আমি বলতে চাই হজম ও কোষ্ঠকাঠিন্য দূরীকরণের কথা। সবজিতে থাকা ফাইবার বা আঁশ হজম প্রক্রিয়া উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিক প্রতিরোধে সবজিতে প্রচুর পরিমাণে ক্যালোরি কম থাকলেও পানি এবং আঁশ বেশি থাকে, তাই এটি ওজন কমাতেও সহায়তা করে। এছাড়াও এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে যা ডায়াবেটিক প্রতিরোধে সহায়তা করে। এছাড়া রয়েছে দৃষ্টিশক্তি ও ত্বকের সুরক্ষা। গাজর এবং পালং শাকের মতো সবজি দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে সবজিতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
4: পুষ্টির চাহিদা পূরণে সবজি আমরা কিভাবে গ্রহণ করতে পারি, সবশেষে আপনার কাছ থেকে আমরা এই বিষয়টি সম্পর্কে জানতে চাই।
5: প্রতিদিন রঙিন সবজি যেমন সবুজ পালং, লাল টমেটো, হলুদ কমলা, গাজর, সাদা ফুলকপি এগুলো আমরা প্রতিদিন খেতে পারি। কাঁচা সালাদ, হালকা ভাজি বা সেদ্ধ, বিভিন্নভাবে আমরা যদি এই সবজি এবং ফলটুকু খেয়ে থাকি তাহলে এগুলো আমাদের শরীরের বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমরা সুস্থ থাকবো বলে আশা করি।
4: আপনাকে অশেষ ধন্যবাদ পুষ্টির চাহিদা পূরণে সবজির গুরুত্ব সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য।
5: ধন্যবাদ আপনাকে।

0: এইটা কোনো কথা হইলো? রহিম ভাই আর ছেলে পাইল না, শেষ পর্যন্ত একটা ভেড়া পালকের লগে মাইয়ার বিয়া দিব।
1: নিজে নিজে কি কথা বলো।
0: কেন তুমি শোনো নাই? রহিম ভাই একটা ভেড়া পালকের সাথে মেয়ের বিয়া দিতেছে।
1: হ্যাঁ শুনছি, তাতে খারাপ কি হইল?
0: আমি খারাপের কথা বলতেছি না, বলতেছি জামাইয়ের পরিচয় কি, সে একটা ভেড়া পালক।
1: আরে রহিম তার মেয়ারে ভেড়া পালক গরু পালক যার লগে ইচ্ছা তার লগে বিয়া দিক, তাতে আমাগো সমস্যা কি?
0: আরে তুমি খালি সমস্যা সমস্যা বলতেছো কি জন্য, আমি বলতেছি ইজ্জতের কথা।
1: ইজ্জত গেল কেমনে?
0: সে যদি তোমার আত্মীয় না হইতো আমার কোনো কথাই ছিল না, সে তোমার চাচাতো ভাই, মেয়ের বিয়া দিব তোমার লগে একটু আলোচনা করা দরকার ছিল না?
1: সে বলছে কথাটা, আমি বলছি তুমি যেটা ভালো মনে করো তাই করো।
0: ও তুমি তাইলে জানো, শুধু শুধু আর কথা কইয়া কি লাভ, আমি যাবো না ওই বিয়াতে।
1: কিন্তু আমার যাইতে হইব, ভাই বইলা কথা, যাই আমি তার কাজে কামে একটু সাহায্য করে আসি, তুমিও চলো।
0: না আমি যাবো না।
1: আরে না গেলে নানান কথা হইব, আমার ঘরে মানুষ খারাপ বলবো, তোমার পছন্দ হয় নাই সেটা মনে মনে রাখো, চলো রহিম রে কাজে কামে সাহায্য করি, চলো। আরে চলো তো।
2: শুনছো
3: কি,
2: গ্রামে না নানান কথা হইতাছে, রহিম মিয়া আর পাত্র পাইল না, শেষ পর্যন্ত মাইয়ার বিয়া দিতাছে একটা ভেড়া পালকের সাথে, পাত্রের কি এতই অভাব পড়লো?
3: আরে হেরা তো খালি ভেড়া দেখে কিন্তু পাত্রের গুণ দেখে নাই।
2: আমার বুঝে আসতেছে না, এত বড় শিক্ষিত একটা ছেলে ইচ্ছা করলে বড় কোনো চাকরি পাইতো, কিন্তু চাকরি না করে ভেড়া পালতে গেল।
3: সেই গুরুত্ব তো তোমরা বোঝো নাই, আমি বুঝছি তোমরা খালি দেখো ভেড়া। ওই যে কামাল ভাই আর ভাবি আসতেছে, শোনো তোমরা ঘরের কাজ দেখো, আমি আর কামাল ভাই অন্য একটা কাজ করব।
1: রহিম চল বাকি কাজগুলো শেষ করে ফেলি।
3: কাজ তো প্রায় সবই শেষ, আসেন অন্য একটা কাজের যোগাযোগ করতেছি।
0: অন্য কি কাজ করবেন আবার?
3: আমি ঠিক করছি, আমগো মাইয়া রায় মার বিয়ার কাজ শেষ হইলে আমিও ভেড়া পালন শুরু করব। এই যে দক্ষিণ দিকের এই খালি জায়গাটায় একটা ঘর কইরা সেখানে ভেড়া পালমু।
2: হ্যাঁ কি বললা, তুমিও ভেড়া পালবা?
1: রহিম এমনিতে নানান কথা হইতেছে, তুই আবার?
3: আরে ভেড়া সম্পর্কে তোমরা জানো না তাই বোঝো না, রাইমার শ্বশুর অবস্থা কি আছিল? কিছুই ছিল না, অনেক কষ্ট কইরা ছেলেটা লেখাপড়া করছে।
0: আমি যে শুনছি ভাই, সে ইচ্ছা করলে ভালো চাকরি করতে পারত।
3: হ কিন্তু চাকরি করার চাইতে নিজে উদ্যোক্তা হইয়া আরো মানুষের উন্নতি করন, সেটা কি ভালো না?
2: হ সেটা অনেক ভালো কাজ।
3: আরে ভেড়ার যে কত গুণ সেটা তোমরা অনেকে জানো না, আমি জানছি।
1: এই রহিম রহিম তাহলে একটু বুঝাই কো দেখি।
3: ভেড়া পাললে তিনটা উপকার, মাংস দুধ আর পশম পাওয়া যায়।
0: ভাই ভেড়া পালনের সুবিধাটা কি?
3: অনেক সুবিধা, ভেড়ার জন্য আলাদা বাসস্থানের দরকার হয় না, গরু ও ছাগলের মতো এক লগে পালন করা যায়, আর ভেড়া নিজের খাদ্য নিজেই জোগাড় করতে পারে, ভেড়া পালনে খরচও অনেক কম, আর ভেড়ার সংখ্যা অতি তাড়াতাড়ি বাড়ে। তাছাড়া ভেড়ার মলমূত্র জমির সার হিসাবে ব্যবহার হয়, জমির আগাছা খাইয়া জমির উপকার করে, আর ভেড়ার রোগ ব্যাধিও খুব কম হয়।
2: ভেড়া তো তাইলে অনেক উপকারী প্রাণী।
3: ভেড়া পালন আর্থিকভাবে লাভজনক, এরা ঘাস খেতে পছন্দ করে আর দলগতভাবে ঘুরে বেড়ায়। শোনো ভেড়া 15 মাসে 2 বার বাচ্চা দেয়। ভেড়া পালন করার প্রধান কারণ হইল পশম ও মাংসের জন্য। আর শোনো মাংস তো আমরা খাই, কিন্তু বলতো পশম কি উপকারে লাগে?
1: পশম দিয়া শীতের কম্বল তৈরি হয়।
3: এইবার তাহলে বুঝতে পারছো আমি কেন একটা ভেড়া পালকের সাথে আমগো মাইয়া রায়মার বিয়া ঠিক করছি।
0: ভাইয়ের কথা শুনিয়া বুঝলাম তিনি ঠিক কাজটাই করছেন।
2: কেন এখন কি তুমিও শুরু করবা নাকি?
0: তারা দুই ভাই শুরু করব, আমরা বৈশা থাকলে খারাপ দেখাইব না?
2: তাহলে চলো বলি, ভেড়া পালনে বেশি লাভ, আশো করি ভেড়ার আবার।
4: কত সুন্দর দেখো ভেড়া পালনেরই তো আমাদের যে আমরা যাওয়ার আগে জানে যে এখন তো বর্ষার মাস
5: আসতেছে
4: এখন গাছ লাগাইতে ওই যে ছড়া ভাই তোমার দেখলাম যে গাছ নিয়ে আইলা ওটা কিন্তু যত্ন করে লাগেও আবার লাগে ওটার বেড়া দিয়ে দিব চারপাশে যাতে ওর
5: ছাগল না খায়।
4: ওই যে বকুলি লাগাইছিল বেড়া দিছিল ওরা আর ওই যে চাষতো ওই যে দেবর ওই যে কি নাম জানি মঞ্জু মিয়া এই মঞ্জু মিয়ার বেড়া খায়া ফেলাইছিল গাছ তাই নিয়ে বিরাট ঝগড়ার সাথে এই যেন কারোর সাথে ঝগড়া না লাগে তোমার
5: গাছে।
4: চলো তো আমরা তো আসরের শেষ প্রান্তে এসে পড়ছি যাওয়ার পালা, যাওয়ার আগে জানিয়ে দিই আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। চলো আমরা একসাথে উঠি সবাই।
5: চলো।

0: বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা, আমাদের এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমরা কজন: জুবায়ের আল মাহমুদ, রাবেয়া সুলতানা শিউলি, শিরিন বানু, মোহাম্মদ আহসান হাবিব, মোহাম্মদ আলমগীর হোসেন এবং আমি সুরাইয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে খুসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, রাহাত তরতার, মোহাম্মদ রাসেল খান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

আসসালামু আলাইকুম। সেনা, নৌ এবং বিমান বাহিনী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুর্বার থেকে। আজ দুর্বারে শুনবেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী রাকিবা ইসলাম ঐশী, গীতিকার গোলাম সরার সড়ক, সুরকার উজ্জ্বল সিনহা,

দুর্বারি উদ্দীপন অনুষ্ঠানের এবারের গানের রচয়িতা মোহাম্মদ সাজিদ মাহমুদ প্রামাণিক, সুরারোপ করেছেন ফাদ নাসির বাবু। সবুজ শ্যামল রঙে সেজেছে আমার দেশ, দ্বৈত কণ্ঠে গিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি ও মোহাম্মদ রাশেদ উদ্দিন।

0: বাংলাদেশ বেতার। এবারে শুনবেন বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 21 জুন থেকে 25 জুন 2026 পর্যন্ত গাজীপুরের শ্রীপুরে, শিরিশগুড়ি, দক্ষিণ বার্তোপা, মাওনা ও শ্রীপুর স্থানে সিএডি ডেমোলিশন গ্রাউন্ডে অকেজো গোলাবারুদ ধ্বংস করা হবে। বিজ্ঞপ্তিতে এই কার্যক্রম চলাকালীন সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পাশে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এবং এ কারণে ফায়ারিং চলাকালীন জনসাধারণকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: দুবারই আপনারা শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারের গানটি গেয়েছেন জানিতা আহমেদ ঝিলিক, গীতিকার মোহাম্মদ শাহিন আক্তার, সুরকার ওয়াদুদ সরকার।

সেনা নৌ ও বিমান বাহিনীর বিসেনানী ভাই ও বোনেরা, দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গান জন্মভূমি বাংলা মাগো তোমায় ভালোবাসি, গেয়েছেন অপু আমান, গীতিকার মোহাম্মদ আব্দুস সালাম, সুরকার সৈয়দ সাবাব আলী আরজু।

0: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 21 জুন থেকে 25 জুন 2026 পর্যন্ত গাজীপুরের শ্রীপুরে, শিরিশগুড়ি, দক্ষিণ বারতোপা, মাওনা ও শ্রীপুর স্থানে সিএডি ডেমোলিশন গ্রাউন্ডে অকেজো গোলাবারুদ ধ্বংস করা হবে। বিজ্ঞপ্তিতে এই কার্যক্রম চলাকালীন সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পার্শ্বে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এবং এ কারণে ফায়ারিং চলাকালীন জনসাধারণকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: দুবারে আপনারা শুনছেন দেশে গানের অনুষ্ঠান উদ্দীপন। অনুষ্ঠানের এবারের গানটি গেয়েছেন আফসানা ফেরদৌস কণা, আফসানা ফেরদৌস রুনা, এবং গানটি লিখেছেন এনামুল ইসলাম, সুর করেছেন রফি মাহমুদ খান।

সেনা নৌ ও বিমান বাহিনীর বিশ্বনানী ভাই ও বোনেরা, দুর্বারের উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা হুমায়ুন খালিদ, সুরকার মোহাম্মদ হাসান আলী। তুই যে আমার দেশের মাটি তোকে ভালোবাসি, সুরে সুরে গিয়েছেন সুমন রাহাত।

এবারের গানটির শিল্পী টলি মণ্ডল এবং আবুল বাসার সিদ্দার। গানটি লিখেছেন প্রাণগোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: এই গানটির সাথেই শেষ হয়ে গেল দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। ফিফা বিশ্বকাপ ফুটবলে স্বাগতিক যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের সিয়াটল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত একটায় খেলাটি শুরু হবে। আগামীকাল ভোর চারটায় বোস্টনে স্কটল্যান্ড মরকোর মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল সাড়ে ছয়টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ব্রাজিল হাইতির এবং সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে সকাল নয়টায় তুরস্ক প্যারাগুয়ের মোকাবেলায় মাঠে নামবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: শুরুটা নরবারে হলো ব্রাজিল তো ব্রাজিলই, হাইতির বিপক্ষে পরিষ্কার ফেভারিট, বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ভুলতে যাচ্ছে না হাইতিও, পাঁচ দশকের বেশি সময় পর বিশ্বকাপে ফেরা দলটির কোচ সেবাস্তিয়ে মিনিয়ে বললেন স্বপ্ন ও লক্ষ্য নিয়ে ফিলাডেলফিয়ার সবুজে নামবে তার দল। উত্তর আমেরিকার বিশ্বকাপের সি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ছয়টায় মুখোমুখি হবে দুই দল। মরক্কোর বিপক্ষে এক এক গোলের ড্র দিয়ে গ্রুপ পর্বে ব্রাজিলের শুরুটা হয়েছে বিবর্ণ। হাইতিও হেরে এসেছে স্কটল্যান্ডের কাছে 1-0 গোলে। শক্তি, ইতিহাস, ঐতিহ্য কোনো দিক দিয়ে তুলনা চলে না দুই দলের। ব্রাজিল যেখানে বৈশ্বিক ফুটবলের পরাশক্তি, হাইতি সেখানে 1974 সালের পর এই প্রথম খেলছে বিশ্বকাপ। ফুটবলে অবশ্য ইতিহাসের মূল্য কিঞ্চিত, নিজেদের দিনে যে কেউ লিখতে পারে দুর্দান্ত গল্প। ব্রাজিল ম্যাচ সামনে রেখে হাইতি ম্যাচের ভাবনাতেও উঁকি দিচ্ছে এমন গল্প। শুরুর হারের হতাশায় এখন আর মনে রাখতে চাই না মিনিয়ে, পরের ধাপে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়েই তিনি নামবেন ব্রাজিলের বিপক্ষে। ব্রাজিলের বিপক্ষে কখনো জেতেনি হাইতি, দুই দলের সবশেষ খেলার স্মৃতিও তাদের জন্য সুখকর নয় বটে। 2016 সালের কোপা আমেরিকার ম্যাচে 7-1 গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। তবে মিনিয়ে মনে মনে করছেন স্বপ্ন পূরণের ছক। শনিবার ভোর চারটায় মুখোমুখি হবে স্কটল্যান্ড মরক্কো, সাড়ে ছয়টায় ব্রাজিল হাইতি। সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে বাংলাদেশকে 7 রানে পরাজিত করে 2-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে সফররত অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 196 রান করে। জবাবে বাংলাদেশ 20 ওভারে 6 উইকেটে 189 রান করতে সক্ষম হয়। আগামী রোববার একই স্টেডিয়ামে বেলা 2টায় দুদলের মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। ইংল্যান্ডের সাউদাম্পটনে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ দিনের একমাত্র খেলায় আয়ারল্যান্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। আগামীকাল নারী টি টোয়েন্টি বিশ্বকাপে 3টি খেলা অনুষ্ঠিত হবে। সন্ধ্যে 7:30 সাউদাম্পটনে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে খেলবে। এর আগে একই ভেন্যুতে বেলা 3:30 অস্ট্রেলিয়া নেদারল্যান্ডসের এবং 9:30 লিডসে স্বাগতিক ইংল্যান্ড স্কটল্যান্ডের মুখোমুখি হবে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আগামীকাল ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং খুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণী করবেন। গাজীপুরে 3 দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্মৃতির মিনার এলাকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। প্রতিযোগিতায় দেশের 18টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। আগামী রোববার ফাইনাল রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের 2টি সেমিফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা 1:30 প্রথম সেমিফাইনালে মাগুরা জেলা মুখোমুখি হবে মৌলভীবাজার জেলার এবং বিকেল 4:00 দ্বিতীয় সেমিফাইনালে সিরাজগঞ্জ জামালপুর জেলা দলের মুখোমুখি হবে। আগামীকাল চেন্নাইয়ে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। বাংলাদেশ সময় বেলা 2টায় খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে আফগানিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। 3 ম্যাচ সিরিজে ভারত 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 20 জুন শনিবার প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলা ও খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। বালিকা ফাইনাল খেলায় বেলা দুটোয় অংশগ্রহণকারী দল ময়মনসিংহের নান্দাইলের আগারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পাবনা সাথিয়ার জোরগাছা ইউনাইটেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক ফাইনাল খেলায় বেলা তিনটা 30 মিনিটে অংশগ্রহণকারী দল ময়মনসিংহের ত্রিশালের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বরিশালের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টের দুটি খেলা ও পুরস্কার বিতরণ বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। টুর্নামেন্টের বালক বালিকা ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করা হবে বাণিজ্যিক কার্যক্রম FM 104 MHz এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ FM 90 FM 104 মেগাহার্টজে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট www.beta.gov.bd মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টজে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। শুরুতেই শোনাব কিয়ামত থেকে কিয়ামত ছায়াছবির গান, শিল্পী রুনা লায়লা ও আগুন।

দোলনাচে আছে বিজ্ঞান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও ইন্দ্র কিশোর। তুমি আমার কত চেনা, সে কি জানো না, চরণ শুনি।

এই গানটির সাথে শেষ হয়ে গেল ছায়া রং, নির্বাচিত ছায়াছবির গান নিয়ে আয়োজন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আল কোরআন বাংলাদেশ বেতার। এখন শুনতে পাবেন পবিত্র ঈশান নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: মানুষের প্রতি যে দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। আল হাদিস। বাংলাদেশ বেতার, একটু পরে শুনতে পাবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতে শিরোনাম। দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন পানি সম্পদ মন্ত্রী। আগামী 6 মাসের মধ্যে 200 শয্যা বিশিষ্ট 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। ক্ষমতা দখলের জন্য দলাদলি ও হিংস্র প্রতিযোগিতা কোনো সভ্যতার মানদণ্ড হতে পারে না, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে কাজ করছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবর্তনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ, আজ থেকেই কার্যকর। প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে ঢাকায়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1টায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার, ভোর 4টায় স্কটল্যান্ড মরক্কোর এবং সকাল 6:30 ব্রাজিল হাইতির মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ দীর্ঘদিনের। সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে। এমন বাস্তবতায় 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উৎসে কর কমানোর প্রস্তাব স্বস্তির বার্তা হয়ে এসেছে। বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সাধারণ মানুষ। তবে কর ছাড়ের প্রকৃত সুফল পেতে হলে এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার উপর জোর দিয়েছেন জনগণ এবং বিশেষজ্ঞরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: সংসারের ব্যয় কমানোর চেষ্টায় প্রতিদিনই হিসাব নিকাশ করতে হয় সাধারণ মানুষকে। অনেকদিন ধরেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমার অপেক্ষায় রয়েছেন তারা। তাই নতুন বাজেটে 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন ভোক্তারা। নতুন বাজেট প্রস্তাব অনুযায়ী ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, হাঁস মুরগি, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজ সহ বিভিন্ন পণ্যের ওপর উৎসে কর কমিয়ে 0.5% করা হবে। এতে সরবরাহ ও বিপণন ব্যয় কমে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। সাধারণ মানুষ বলছেন কর কমানোর সিদ্ধান্ত ভালো উদ্যোগ। বাজারে যদি এর প্রভাব পড়ে তাহলে জনজীবনে কিছুটা হলেও স্বস্তি আসবে।
3: বাংলাদেশ সরকার যে উদ্যোগটা নিচ্ছে আমরা মনে করি অনেক ভালো হয়েছে। দ্রব্যমূল্যের দাম কমলে আমাদের মতো কিছু গরিব অসহায় মানুষের জন্য অনেক ভালো হবে, গরিব মানুষের স্বস্তি হবে। সরকার যেটা উৎপাদন নিতেছেন যে কোনো খরচপাতির দাম অনলাইন যদি কম পাই আমরা, তা এটা আমাদের জন্য খুবই।
2: বিশেষজ্ঞরা বলছেন কর হ্রাসের সুফল যেন ভোক্তাদের কাছে পৌঁছায় সে বিষয়েও যথাযথ তদারকি অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ,
4: ডিপেন্ড করবে, এটা মনিটর করতে হবে যাতে বাজারে তার রিফ্লেকশনটা হয় এবং জনগণ যাতে দ্রব্যমূল্যের উপর সেটা রিফ্লেকশন হয়ে জনগণ যাতে কম মূল্যে ওই সংশ্লিষ্ট যে প্রোডাক্টগুলো আছে, 60টা এসেনশিয়াল প্রোডাক্ট, সেটা কিনতে পারে। এটা ভালোভাবে তদারকি করতে হবে।
2: কর কমানোর এই প্রস্তাব বাজার ব্যবস্থাপনা ও তদারকির সঙ্গে সমন্বিতভাবে বাস্তবায়িত হলে নিত্য পণ্যের দামে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আজ নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকা এবং নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর প্রকল্পটি দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রকল্পটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে তিস্তা আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরাঞ্চলের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে পানি ব্যবস্থাপনা উন্নত হবে, নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে। অন্যান্যের মধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এ সময় উপস্থিত ছিলেন। আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় 200 সদস্যবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল, শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে বরিশাল ও খুলনা বিভাগের হাসপাতাল দুটি আগস্টের প্রথম দিকে চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সম্প্রতি শিশু হাসপাতালগুলো পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র, আইসিইউ সুবিধা, কেন্দ্রীয় শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হবে। পাশাপাশি বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে হাসপাতালগুলোতে। সুস্থ মননশীলতা গঠন এবং সামাজিক মেলবন্ধনের আবহ ধরে রাখতে ফল উৎসবের সংস্কৃতিকে দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ রাজধানীতে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সব ধর্ম ও সমাজেই মৌসুমি ফল ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের রীতি রয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ফল উপভোগ করার মধ্য দিয়ে প্রকৃতি ও সৃষ্টিকর্তার প্রতি এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ পায়। তিনি বলেন যে সমাজে সুস্থ অনুভূতি বিনিময়ের মাধ্যম থাকে না, কেবল ক্ষমতা দখলের দলাদলি আর হিংস্র প্রতিযোগিতা চলে, সে সমাজ কখনো সভ্যতার মানদণ্ড হতে পারে না। এছাড়া অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর সদর উপজেলার ফলমেলা ও কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন। গাজীপুরে কাঁঠালের বাম্পার ফলনে মুগ্ধ হয়ে মন্ত্রী কাঁঠাল এবং এর বহুমুখী ব্যবহার নিয়ে দেশব্যাপী প্রচারণার প্রতিশ্রুতি দেন। গাজীপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় 34 জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয়। মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল 35 কিলোমিটারের একটি বিশাল কাঁঠাল। এদিকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পরিবেশ বান্ধব ফল চাষে উৎসাহিত করার জন্য 60 জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে উন্নত মানের ফলের চারা, বাঁশের খুঁটি ও ভার্মি কম্পোস্ট প্রদান করা হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সড়ক দুর্ঘটনার অপূরণীয় ক্ষতি আর্থিক সহযোগিতা বা অন্য কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব নয়। আজ ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকার সহযোগিতা করছে, তবে দুর্ঘটনা প্রতিরোধে নিজেদেরও সচেতন হতে হবে, শুধু কর্তৃপক্ষের উপর নির্ভরশীল হলে সুফল আসবে না।
5: সড়ক দুর্ঘটনা যেভাবে বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশে এটি একটি ব্যাপক সমস্যা, কিন্তু বাংলাদেশে এই সমস্যাটা দীর্ঘদিন ধরে মানুষকে অনেক ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। সরকার উদ্যোগ নেবেন, সরকার সহযোগিতা করবেন, সরকার চেষ্টা করবেন, কিন্তু আমাদের নিজেদেরও একটি সচেতন থাকাটা প্রয়োজন।
0: প্রযুক্তির অপব্যবহার রোধ ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল মাধ্যমে নকলের সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষা আইন মন্ত্রিসভায় পাশ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সবাইকে শুধু উচ্চশিক্ষা দিয়ে দেশে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে বিশ্ব মঞ্চে নেতৃত্ব দিতে পারে সেজন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে সরকার।
6: আমরা চাই নতুন ভাবে বিশ্ববিদ্যালয় হোক যেগুলি নতুন ভাবে কার্যকর হবে। এমনকি মেডিকেল ডিপার্টমেন্টও আমরা জেনারেল বিশ্ববিদ্যালয়তে দিয়েছি, যেভাবে আপনার উন্নত বিশ্বের রয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রি, আমেরিকা, ইউরোপে রয়েছে, ঠিক এক্স্যাক্টলি সেই আদলে আমরা যাচ্ছি। অর্থাৎ টোটাল রিফরমেশনের জন্য আমরা কাজ করছি এই এডুকেশন সেক্টরে, বিকজ উই অল নো উইদাউট এডুকেশন দ্য কান্ট্রি উইল বি ওয়ার্থলেস।
0: তিনি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামীতে ষষ্ঠ শ্রেণী থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। শিক্ষামন্ত্রী বলেন, শুধুমাত্র অনার্স, মাস্টার্স বা উচ্চশিক্ষার পিছনে না ছুটে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য। তিনি আরও বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বেসামরিক নাগরিকদের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আরও জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলতি বছরের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি প্যানেল আলোচনায় এই আহ্বান জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শামা ওবায়েদ ইসলাম প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা মোকাবেলার জন্য একটি বৈশ্বিক মঞ্চ তৈরির আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি সহায়তা তহবিল হ্রাসের ফলে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী নারীদের উপর যে প্রতিকূল প্রভাব পড়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জানান, এই সংকটের একমাত্র টেকসই সমাধান মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। অনুষ্ঠানের এক ফাঁকে প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপপররাষ্ট্রমন্ত্রী ড নগুয়েন মিন ভুয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। দেশে এবারও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু ছড়ানোর জন্য যে মাত্রা এডিস মশার ঘনত্ব থাকা দরকার তার থেকেও বেশি রয়েছে। পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণ করা না গেলে ডেঙ্গুর প্রকোপ বেড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই বাড়তি সতর্কতা অবলম্বনে পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত প্রতিবেদনে,
8: সারা বছরই ডেঙ্গু জ্বরে কম বেশি আক্রান্ত হয় মানুষ। তবে এবছর মে মাসের 12 তারিখ পর্যন্ত ইতিমধ্যে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া এবছর এডিস মশার ঘনত্ব বেশি থাকায় ডেঙ্গু মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই ডেঙ্গু থেকে বাঁচতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসক ও বিশেষজ্ঞদের। এডিস মশার কামড়ে হওয়া এই রোগ প্রতিরোধে সবচেয়ে বড় হাতিয়ার হল আমাদের ব্যক্তিগত সচেতনতা। বাড়ির ছাদ, ফুলের টপ, এসি বা ফ্রিজের ট্রে, এমনকি পরিত্যক্ত প্লাস্টিকের পাত্রে জমে থাকা মাত্র 1 চামচ পরিষ্কার পানিতেও এডিস মশা ডিম পাড়তে পারে। তাই প্রতি 3 দিনে অন্তত একবার ঘরের আনাচে কানাচে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। বিশেষ করে শিশু ও বয়স্কদের সুরক্ষায় দিনে কিংবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারির ব্যবহার এবং শিশুদের ফুলাতা পোশাক পরিধান নিশ্চিত করতে হবে। হঠাৎ তীব্র জ্বর, শরীর ব্যথা, বমি ভাব কিংবা শরীরে র্যাশ দেখা দিলে অবহেলা না করে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। তাছাড়া কারো একাধিকবার ডেঙ্গু হলে শক কিংবা রক্তক্ষরণ থেকে বাঁচতে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হওয়ার পরামর্শ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ও রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এ বি এম ইউনুসের।
9: ডেঙ্গুর 4টা সিরোটাইপ রয়েছে, এই ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4। যদি কারো একবার ডেঙ্গু হয়ে থাকে এবং কোনো সিমটম যদি উনি উপলব্ধি করে নাও থাকেন, পরবর্তী সময় যখন ডেঙ্গুর আবার রিইনফেকশন হয় এবং সেটা যদি সেরোটাইপ 2 দিয়ে ইনফেকশন হয়, তাহলে তার মারাত্মক ডেঙ্গু, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিন্ড্রোমটা হতে পারে। এবং এই ডেঙ্গু হেমোরেজিক ফিভার হলে, শক সিন্ড্রোম হলে ইমিডিয়েটলি তাকে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং এই রক্তক্ষরণ প্রতিরোধ করা এবং তার ডিহাইড্রেশন প্রতিরোধ করে যাতে তার কোনো শক না হয়, এই শক প্রিভেন্ট করে আসলে তার লাইফ সেভ করাটা ভেরি ইম্পর্টেন্ট।
8: এদিকে ডেঙ্গুর চিকিৎসায় প্রস্তুতি হিসেবে বিভিন্ন ফিল্ড হাসপাতাল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী হারুনুর রশিদের নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মরহুমের কফিনে শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পারিবারিক সূত্র জানায়, আগামীকাল বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি, গবেষক ও দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদি আজ দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 83 বছর। ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে বিবেচিত আল মুজাহিদি আধুনিক কাব্যধারার সঙ্গে লোকায়ত গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ ঘটিয়েছিলেন। আগামীকাল বেলা 12টায় রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে কবি আল মুজাহিদির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ, এক সিনিয়র মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান। আজ স্থানীয় সময় বিকেল 4টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র কাতারের মধ্যস্থতাকারী ইরানের সহায়তায় চুক্তিতে উপনীত হতে কাজ করেছে। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত 18 জন নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের 4 জন সৈন্য নিহত হয়েছে। সুইজারল্যান্ড নিশ্চিত করে জানিয়েছে, যুদ্ধ শেষ করার লক্ষ্যে চুক্তি নিয়ে ইরানি আলোচকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা আজ অনুষ্ঠিত হবে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেনেভা সফরের পরিকল্পনা বাতিল করার পর সুইজারল্যান্ড বিষয়টি নিশ্চিত করল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আজ একথা জানালেও কোনো বিস্তারিত কিছু বলেনি। ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খেলার খবর, ফুটবল। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আগামীকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন। টুর্নামেন্টে বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশালের বাকেরগঞ্জ দাড়িয়া মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে স্বাগতিক যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের সিয়াটল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত 1টায় খেলাটি শুরু হবে। আগামীকাল ভোর 4টায় বোস্টনে স্কটল্যান্ড মরক্কোর মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল 6:30 ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ব্রাজিল হাইতির এবং সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে সকাল 9টায় তুরস্ক প্যারাগুয়ের মোকাবেলা মাঠে নামবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: শুরুটা নরবারে হল ব্রাজিল তো ব্রাজিলই, হাইতির বিপক্ষে পরিষ্কার ফেভারিট বিশ্বকাপের রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ভরকে যাচ্ছে না হাইতিও। 5 দশকের বেশি সময় পর বিশ্বকাপে ফেরা দলটির কোচ সেবাস্তিয়ে মিনিয়ে বললেন স্বপ্ন ও লক্ষ্য নিয়ে ফিলাডেলফিয়ার সবুজে নামবে তার দল। উত্তর আমেরিকার বিশ্বকাপের সি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকাল 6:30 মুখোমুখি হবে দুই দল। মরক্কোর বিপক্ষে 1-1 গোলের ড্র দিয়ে গ্রুপ পর্বে ব্রাজিলের শুরুটা হয়েছে বিবর্ণ। হাইতিও হেরে এসেছে স্কটল্যান্ডের কাছে 1-0 গোলে। শক্তি, ইতিহাস, ঐতিহ্য কোনো দিক দিয়ে তুলনা চলে না দুই দলের। ব্রাজিল যেখানে বৈশ্বিক ফুটবলের পরাশক্তি, হাইতি সেখানে 1974 সালের পর এই প্রথম খেলছে বিশ্বকাপ। ফুটবলে অবশ্য ইতিহাসের মূল্য কিঞ্চিত, নিজেদের দিনে যে কেউ লিখতে পারে দুর্দান্ত গল্প। ব্রাজিল ম্যাচ সামনে রেখে হাইতি ম্যাচের ভাবনাতেও উঁকি দিচ্ছে এমন গল্প। শুরুর হারের হতাশায় এখন আর মনে রাখতে চাই না মিনিয়ে, পরের ধাপে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়েই তিনি নামবেন ব্রাজিলের বিপক্ষে। ব্রাজিলের বিপক্ষে কখনো জেতেনি হাইতি। দুই দলের সবশেষ খেলার স্মৃতিও তাদের জন্য সুখকর নয় বটে। ২০১৬ সালের কোপা আমেরিকার ম্যাচে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। তবে মিনিয়ে মনে মনে করছেন স্বপ্ন পূরণের ছক। শনিবার ভোর ৪টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড মরক্কো, ৬:৩০টায় ব্রাজিল হাইতি। সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: ক্রিকেট। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ তিন ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৭ রানে পরাজিত করে ২-০তে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে সফররত অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ করতে সক্ষম হয়। বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল রবিবার সন্ধ্যে ৬টা পর্যন্ত ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ী ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দীর্ঘদিনের সমস্যার সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন পানি সম্পদ মন্ত্রী। আগামী ৬ মাসের মধ্যে ২০০ শয্যা বিশিষ্ট ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। ক্ষমতা দখলের জন্য দলাদলীয় হিংস্র প্রতিযোগিতা কোনো সভ্যতার মানদণ্ড হতে পারে না, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে কাজ করছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবর্ষণে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ, আজ থেকেই কার্যকর। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে ঢাকায়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত ১টায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার, ভোর ৪টায় স্কটল্যান্ড মরক্কোর এবং সকাল ৬:৩০টায় ব্রাজিল হাইতির মোকাবেলা করবে। খবর শেষ হলো।
12: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি শিমুল হোসেন। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স SSFকে তাদের দায়িত্ব সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রাজধানীতে এই বাহিনীর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপর তিনি সবচেয়ে বেশি নির্ভর করেন। তাই নিরাপত্তার ঘেরাটোপ যাতে তাঁকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, উন্নত বাহিনী হিসেবে SSFকে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে SSFএর প্রতি নির্দেশনা দেন তারেক রহমান। SSFএর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নির্দেশনার মধ্য দিয়ে দেশের জনগণের প্রতি তার ভালোবাসা প্রতিফলিত হয়েছে। একজন প্রকৃত জননেতা জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাকে তাঁর রাষ্ট্র পরিচালনার মূল শক্তির উৎস মনে করেন। যেহেতু তিনি জনগণের সমস্যা জানতে তাদের কাছাকাছি যেতে চান, তাই তিনি নিরাপত্তার নামে জনবিচ্ছিন্ন থাকতে চান না। যদিও এটা ঠিক যে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের প্রতিটি কার্যক্রম জনকল্যাণে প্রাণিত ও বাস্তবায়িত হয় এবং এজন্য সরকার প্রধানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি তার জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তাও বিবেচনায় রাখতে হবে। আর তাই প্রয়োজন নিরাপত্তা ও জনসম্পৃক্ততার মাঝে একটি

0: এসএসএফের অসাধারণ ভূমিকার বিষয়ে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিভিন্ন মেয়াদে সরকার প্রধান থাকাকালে এবং সর্বশেষ জীবনের শেষ দিনগুলোতে তিনি এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এসএসএফ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহত্তম নামাজে জানাজা আয়োজনের ক্ষেত্রেও প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এলিকফোর্সের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাখা বক্তব্যে তারেক রহমান বলেন, রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং দেশে বিদেশে রাষ্ট্রঘোষিত বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। প্রধানমন্ত্রীর প্রত্যাশা ব্যক্ত করেন, এসএসএফ গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। তিনি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এসএসএফকে আরও কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখার আশ্বাস দেন। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ ও এফএম 90 মেগাহার্টজে।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 20 জুন শনিবার প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলা ও খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। বালিকা ফাইনাল খেলায় বেলা দুটোয় অংশগ্রহণকারী দল ময়মনসিংহের নান্দাইলের আগারগাঁও, উত্তরপাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম, পাবনা, সাথিয়ার, জোরগাছা ইউনাইটেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক ফাইনাল খেলায় বেলা 3:30 অংশগ্রহণকারী দল ময়মনসিংহের ত্রিশালের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বরিশালের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টের দুটি খেলা ও পুরস্কার বিতরণ বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। টুর্নামেন্টের বালক বালিকা ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করা হবে। বাণিজ্যিক কার্যক্রম এফএম 104 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bdo, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90, এফএম 104 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bdo, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 ও এফএম 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গীতিকার টি এইচ শিকদার, সুরকার আব্দুল আজিজ বাচ্চু।

0: প্রথমে সৈয়দ আব্দুল হাদি, পরে সামিনা চৌধুরীর কণ্ঠে দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে আজ সারা বিশ্ব। খেলা চলছে মহা আনন্দ আর উদ্দীপনার মধ্য দিয়ে, ছোট বড় নারী পুরুষ সবাই মেতেছে বিশ্বকাপ ফুটবলের এই উন্মাদনায়। খেলা হচ্ছে সেই সাত সাগর তেরো নদীর ওপারে, কিন্তু খেলার আনন্দ উপভোগ করছে ফুটবল প্রেমী এই বাংলার প্রতিটি মানুষ। দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে সারা বিশ্বের মানুষের সাথে পুরো বাংলাদেশই যেন মেতে উঠেছে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের এই মহা আয়োজনে।
1: হ্যাঁ, 2026 সালের ফুটবল বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি পৃথিবীর কোটি কোটি মানুষের আবেগ, স্বপ্ন, ভালোবাসা আর ঐক্যের এক মহামিলন। তিনটি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, যৌথভাবে মহাযজ্ঞের আয়োজন করে বিশ্বের সামনে তুলে ধরেছে সম্প্রীতি আর সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত। ফুটবল এমন এক ভাষা যার কোনো জাতিগত, ধর্মীয় কিংবা ভৌগোলিক সীমানা নেই।
0: মাঠে যখন এটি বল গড়িয়ে যায়, তখন ভিন্ন বর্ণ, ভিন্ন ভাষা এবং ভিন্ন সংস্কৃতির মানুষ একই সুরে মেতে ওঠে। একটি গোলের উল্লাস কিংবা একটি পরাজয়ের বেদনা মুহূর্তেই পৃথিবীর কোটি হৃদয়কে একই অনুভূতির সুতোয় গেঁথে ফেলে। বিশ্বকাপ তাই আমাদের শেখায় প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু বিভেদ নয়, সমর্থন থাকতে পারে কিন্তু বিদ্বেষ নয়। প্রিয় দলের প্রতি ভালোবাসা ফুটবলকে প্রাণবন্ত করে তোলে, কিন্তু সেই ভালোবাসা যেন কখনো সহিংসতার কারণ না হয়ে দাঁড়ায়।
1: ঠিক তাই, একটি দল জিতবে আর একটি দল হারবে, এটাই খেলার চিরন্তন সৌন্দর্য। খেলার ফলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ, কটূক্তি কিংবা বাস্তব জীবনে সংঘাত সৃষ্টি করা মানবিক চেতনাকে আহত করে। ফুটবল আমাদের প্রতিপক্ষকে শত্রু নয়, বরং একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে সম্মান করতে শেখায়। বিশ্বকাপের প্রকৃত বিজয় তখনই হবে যখন পৃথিবীর মানুষ এই উৎসবকে আনন্দ, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে উদযাপন করবে।
0: আমরা সবাই ভিন্ন ভিন্ন দলের পতাকা হাতে দাঁড়াতে পারি, কিন্তু মানবতার পতাকা যেন থাকে সবার ঊর্ধ্বে। আসুন ফুটবল বিশ্বকাপ 2026কে আমরা শান্তির এক বিশ্ব মঞ্চে পরিণত করি, যেখানে গোলের উল্লাসে মুখর হবে পৃথিবী, কিন্তু কোথাও ছড়াবে না ঘৃণা, সহিংসতা কিংবা বিভাজনের বিষ। কারণ খেলা শেষ হয়ে যায়, একসময় ট্রফি হাতবদল হয়, কিন্তু ভালোবাসা, সৌহার্দ্য আর মানবতার জয়ই থাকে সবার উপরে।
1: তাই বিদ্বেষ নয়, বিভেদ নয়, ফুটবলের এই বিশ্ব আসর আমাদের উপহার দিক সৌহার্দ্য আর সম্প্রীতির এক নতুন সমাজ। এমনই শুভ প্রত্যাশায় শুরু করছি আজ বেতার ম্যাগাজিন উত্তরণ।

0: বন্ধুশ্রোতা, এই বিশাল পৃথিবী তার আপন গতিতে এগিয়ে চলেছে, আর তার সেই চলার গতিময়তায় পৃথিবীর নানা প্রান্তে ঘটেছে কত রকম ঘটনা। সেই ঘটনার কিছু একেবারেই গতানুগতিক, যা নিয়ে কারো কোনো উদ্বেগ নেই, নেই কোনো উচ্ছ্বাস। আবার কিছু ঘটনা ঠিক তার বিপরীত, যে ঘটনার মধ্যে মিশে থাকে বিস্ময় আর বৈচিত্র্যের এক বিশাল ভাণ্ডার।
1: আর সেই সব বৈচিত্র্যময় ঘটনা নিয়ে মানুষের বিস্ময়ের যেন শেষ নেই। মানুষ সাধারণ কোনো ঘটনার সংবাদ শোনার চেয়ে কান পেতে থাকে এই সব বিস্ময়কর খবরগুলো শোনার জন্য। তাই তো আমরা উত্তরণে প্রথমেই মেলে ধরি বিশ্বের বিভিন্ন দেশের এই সব বিস্ময়কর সংবাদের ডালি।
0: প্রিয় শ্রোতা, উত্তরণের শুরুতে আমাদের নিয়মিত পরিবেশনা বিশ্ববিচিত্রা, বিস্ময়কর আর চমকপ্রদ কিছু ঘটনার সংবাদ নিয়ে বিশ্ববিচিত্রার জন্য তথ্য সংগ্রহ এবং সংকলন করেছেন শারমিন আক্তার, আর পড়ে শোনাচ্ছেন জাভেদ কারদার।
2: সমুদ্রের প্লাস্টিক দূষণ যখন বর্তমান বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি, তখন বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগরের তলদেশে এক অদ্ভুত এবং আশাব্যঞ্জক প্রাকৃতিক বিবর্তনের সন্ধান পেয়েছেন। মেরিন বায়োলজিস্টরা সাগরের প্লাস্টিক বর্জ্যের স্তূপের উপর এক নতুন প্রজাতির ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন, যা সাধারণ প্লাস্টিককে নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে এবং তা সম্পূর্ণ হজম করে প্রাকৃতিকভাবেই ক্ষতিকারক উপাদান নষ্ট করে দেয়। বিজ্ঞানীদের ধারণা, এই ব্যাকটেরিয়াকে গবেষণার কৃত্রিমভাবে বংশবৃদ্ধি করিয়ে ভবিষ্যতে সমুদ্রের কোটি কোটি টন প্লাস্টিক বর্জ্য চিরতরে পরিষ্কার করা সম্ভব হবে। আমাজন রেইন ফরেস্টের এক দুর্গম পাহাড়ি উপত্যকায় ড্রোন ক্যামেরার সাহায্যে জীববিজ্ঞানীরা সম্পূর্ণ নতুন প্রজাতির এক বিশাল পাখির বাসার সন্ধান পেয়েছেন। বাঁশ এবং গাছের ডালপালা তৈরি এই বাসাগুলো মাটিতে নয়, বরং বড় বড় গাছের মগডালে ঝুলন্ত অবস্থায় রয়েছে, এবং এক একটি বাসার আকার প্রায় একটি ছোটখাটো মারুতি গাড়ির সমান। বিজ্ঞানীরা ধারণা করছেন এটি প্রাগৈতিহাসিক যুগের কোনো বেঁচে যাওয়া পাখির বংশধর হতে পারে, যা মানুষের চোখের আড়ালে এতদিন আমাজনের গহীনে টিকে ছিল। মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলের কাছে ভূমধ্যসাগরের তলদেশে এক শতাব্দীরও বেশি সময় ধরে ডুবে থাকা রোমান ও গ্রিক যুগের প্রাচীন রোমাঞ্চকর ভাস্কর্য ও শহরের ধ্বংসাবশেষকে কেন্দ্র করে একটি আস্ত আন্ডার ওয়াটার মিউজিয়াম, পানির নিচের জাদুঘর গড়ে তোলা হয়েছে। স্কুবা ডাইভিং জানা পর্যটকরা সরাসরি সাগরে প্রায় 50 ফুট গভীরে পানির নিচে সাঁতার কেটে 2000 বছর আগের অক্ষত সব পাথরের মূর্তি ও রাজপ্রাসাদের স্তম্ভগুলো ঘুরে দেখতে পারছেন। যারা সাঁতার জানেন না, তাদের জন্য কাঁচের তৈরি বিশেষ সাবমেরিনের ব্যবস্থা করা হয়েছে। আর্জেন্টিনার প্যান্টাগোনিয়া অঞ্চলের মরুভূমিতে মে 2026-এর মাঝামাঝিতে জীবাশ্মবিদরা প্রাগৈতিহাসিক যুগের এক নতুন ডাইনোসরের সন্ধান পেয়েছেন। বিজ্ঞানীরা কঙ্কালের হাড়ের গঠন পরীক্ষা করে জানিয়েছেন এটি আজ থেকে কোটি বছর আগে পৃথিবীতে বাস করত, এবং এর একক ওজন ছিল প্রায় 9টি পূর্ণবয়স্ক এশিয়ান হাতির সমান। এটি বর্তমান পর্যন্ত পাওয়া বিশ্বের অন্যতম বৃহত্তম স্থলচর প্রাণীর জীবাশ্ম।

0: শুনছিলেন বিশ্ববিচিত্রা।
1: ভ্রমণ মানে যেন নতুন নতুন অভিজ্ঞতা, নতুন মানুষ, নতুন স্থাপনা এবং নতুন মানুষের সাথে পরিচিত হবার সুযোগ। আর প্রতিটি নতুনের মাঝেই থাকে ভিন্ন কিছু জানার বা শেখার সুযোগ। সেই সুযোগ আমাদের জীবনের অভিজ্ঞতার ভাণ্ডারকে সমৃদ্ধ করে তোলে।
0: তাই সমৃদ্ধ জীবন গড়তে ভ্রমণের বিকল্প নেই। জীবন ও প্রকৃতিকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে হলে পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে দাঁড়াতে হবে প্রকৃতির মাঝে, আর প্রাণ ভরে দেখতে হবে তার রূপ মাধুর্য।
1: প্রিয় শ্রোতা, জীবন ও প্রকৃতি পর্বে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রতিবেদনে এবার আপনাদের জানাবো নাটোরে অবস্থিত রানী ভবানীর রাজবাড়ি সম্পর্কে।
0: এটি উপস্থাপন করেছেন মোহাম্মদ মিজানুর রহমান।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার ঢাকার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের জীবন প্রকৃতি ভ্রমণ ও পর্যটন পর্বে আমাদের এবারে গন্তব্য রানী ভবানীর রাজবাড়ি। বিখ্যাত কবি জীবনানন্দ দাস তার কবিতায় বনলতা সেনের কথা বলেছেন, আর এই বনলতা সেনের বাড়ি নাটোরে। প্রাচীন জনপদ নাটোর জেলায় সপ্তদশ শতাব্দীতে নির্মিত রানী ভবানীর রাজবাড়িকে বাংলাদেশ সরকার 1986 সালে রানী ভবানী পার্ক হিসেবে ঘোষণা করে। এই জায়গাটি অত্যন্ত চমৎকার একটি জায়গা। এই জায়গাতে রয়েছে 6টি ছোট বড় দীঘি, শ্যামসুন্দর, তারকেশ্বর, শিব, আনন্দময়ী, কালীবাড়ি নামে 3টি মন্দির রয়েছে, যেগুলোতে এককালে রাজকীয়ভাবে পূজা অর্চনার আয়োজন করা হতো। রানী ভবানী রাজবাড়ি নাটোর রাজবাড়ি নামেই অধিকতর পরিচিতি লাভ করেছে। রানী ভবানী রাজবাড়ি বড় তরফ ও ছোট তরফ নামে 2টি অংশে বিভক্ত। 120 একর আয়তনের রানী ভবানী রাজবাড়ি কমপ্লেক্সে ছোট বড় মোট 8টি ভবন রয়েছে। কিছুটা মতভেদ থাকলেও নিশ্চিতভাবে বলা যায় 1706 থেকে 1710 সালের মধ্যে নাটোরের রানী ভবানী রাজবাড়ি নির্মিত হয়েছিল। তৎকালীন পুঠিয়ার রাজা দর্পণ নারায়ণের কাছ থেকে 180 বিঘা আয়তনের একটি বিল রাজা রামজীবন দান হিসেবে গ্রহণ করে এই রাজবাড়ি ও অন্যান্য স্থাপনা গড়ে তোলেন। বড় তরফ অংশের মূল কমপ্লেক্সটি রানী ভবানীর রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হত। নাটোর রাজবাড়ি প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের জানাতে চাই রানী ভবানী সম্পর্কে কিছু তথ্য, এবং তার সাথে সাথে ফিরিয়ে নিতে চাই ইতিহাসের পেছনের পাতায়। রানী ভবানী সুবাহ বাংলার ছাতিনা নামক গ্রাম অর্থাৎ বগুড়া জেলার আদমদিঘি উপজেলার রানী ভবানী জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সেই তৎকালীন নাটোরের জমিদার রাজা রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয়। রানী ভবানীর স্বামী রামকান্ত ইহলোক ত্যাগ করার পর নবাব আলীবর্দী খাঁর রাজা রামকান্তের স্ত্রী রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। শ্রোতা বন্ধু, আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বিশাল জলটুঙ্গি পুকুর, নাটোর রাজবাড়ির একেবারে পাশে রয়েছে তারকেশ্বর শিব মন্দির আমরা দেখতে পাচ্ছি। এই যে বিশাল বাড়িটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন, এখানে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এই বেড়াচৌকি রাজবাড়িতেই বহিঃশত্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, অর্থাৎ তখন মাটি কেটে একটা বেড় চৌকি স্থাপন করা হয়েছিল, অর্থাৎ এই জায়গায় কেউ যদি আক্রমণ করতে আসে তাহলে অবশ্যই পানি পথ দিয়ে তাকে আসতে হবে এবং সহজেই সেটি কিন্তু ধরা পড়ার উপক্রম ছিল। রাজবাড়ির যে উল্লেখযোগ্য অংশগুলো, সেই অংশগুলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো মন্দির, অনেকগুলো প্রাসাদ রয়েছে, আর এখানে পুরো রাজবাড়ি ঘিরে রয়েছে বিশাল সব গাছ, রয়েছে নানা জাতের ফুল গাছ। পাশেই নবনির্মিত একটি কমিউনিটি সেন্টার আমরা দেখতে পাচ্ছি। কমিউনিটি সেন্টার ধরে সামনে গেলেই তারকেশ্বর মন্দির, আর একটু সামনে এগিয়ে ডান দিকে বিশাল মাঠ, মাঠের বিশাল প্রান্তরে দাঁড়ালেই চোখে পড়বে রাজবাড়ির একতলা ভবনটি। এই অংশের নামটি ছোট তরফ, অর্থাৎ ছোট তরফ এখানে থাকত। এর ঠিক উল্টো দিকে রয়েছে বিশাল পরিখা ও পুকুর। সামান্য দূরেই রানী মহলটিতে রানী ভবানী বাস করতেন। এই ভবনটি অনেকটাই কিন্তু ধ্বংসপ্রাপ্তর পথে। এখানে একটি অতিথিশালা দেখতে পাচ্ছি, তবু ভগ্নপ্রায় অতিথিশালাটি দেখে সে সময়কার নাটোর রাজার অতিথি সেবার নমুনা কিছুটি আপনারা দেখতে পাবেন। চলতি পথে গেলেই আরেকটু এগোলেই আপনারা ছোট তরফের একটি ভবন দেখতে পাবেন, যে ভবনটি হানি কুইন ভবন। রাজবাড়ির আঙিনায় রয়েছে বিশাল বিশাল 8টি শিব মন্দির। মন্দিরগুলোতে এখনো রীতি মেনে নিয়মিত পূজা অর্চনা করা হয়। দৃষ্টিনন্দন এই মন্দিরগুলো আপনাকে মুগ্ধ করবেই। মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে প্রাচীন টেরাকোটার শিল্পকর্ম। উপরে ওঠার জন্য প্রতিটি ভবনের পাশেই রয়েছে লোহার তৈরি ঘোরানো সিঁড়ি। শ্রোতা বন্ধুরা, অনানব্যর ব্যক্তিগত জীবনযাপন করার সাথে সাথে রানী ভবানীর উদারতা, সমাজ হিতোষী মনোভাবের কারণে এই অঞ্চলের সাধারণ জনগণের কাছে কিন্তু তিনি ব্যাপক জনপ্রিয় ছিলেন। তিনি প্রজাদের পানীয় জলের কষ্ট দূর করার জন্য অনেকগুলো পুকুরও খনন করেন। তিনি শিক্ষা বিস্তারে আগ্রহী ছিলেন এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানও তিনি নির্মাণ করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, রানী ভবানী সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে এই রাজবাড়ি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আসুন ভ্রমণ করুন এবং নাটোরের ইতিহাসকে জানুন। এমনই আহ্বান রেখে আগামীতে অন্য কোন স্থানের আপনাদেরকে নিয়ে যাব। সেই অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কান পেতে আছেন বেতার ম্যাগাজিন উত্তরণে, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: বন্ধুরা, এবার চলুন আপনাদের নিয়ে যাই সিনেমার রূপালী পর্দায়, যেখানে পুঁথিকাব্যের কাহিনীর মতো ফ্রেমে ফ্রেমে গেঁথে থাকে নানা ঘটনার বিচিত্র বিন্যাস, থাকে হাসি, কান্না, প্রেম, বিরহ আর ক্লাইম্যাক্স। যে জগতে আলো ছায়ার মাঝে নানা চরিত্র চিত্রায়নে খুঁজে পাওয়া যায় জীবনের অন্যরকম আনন্দ।
1: এই সময় সিনেমা পর্বে এবারে তাহলে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এতে রয়েছে সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত দেশি বিদেশি সিনেমা নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপনায় নওশিন ফারহান।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? এই সময়ে নিশ্চয়ই ফুটবল ঝড়ে আপনিও আক্রান্ত। ফিফা বিশ্বকাপ, যা শুধু একটি ক্রীড়ার প্রতিযোগিতা নয়, বরং আবেগ, স্বপ্ন, সংগ্রাম এবং ঐক্যের এক বৈশ্বিক উৎসব। বিশ্বকাপের উত্তেজনা যখন পৃথিবীর নানা প্রান্তের মানুষ এক সুতোয় গাঁথা হয়, তখন ফুটবলের সেই অনুপ্রেরণাদায়ী শক্তির কথা মনে করিয়ে দেয় কিছু কালজয়ী চলচ্চিত্র। প্রিয় শ্রোতা, ফুটবল উত্তেজনার এই টান টান সময়ে আজ আমরা কথা বলবো এমনই এক অসাধারণ চলচ্চিত্র ব্যান্ড ইট লাইক বেকহাম নিয়ে।
4: Some girls only want one thing.
5: Eyes down, look sad. Indian bride never smiles, you ruin the bloody video.
4: Jess Bamra.
6: Oh!
4: Wants something more.
7: Shoot the ball, shoot the ball. Your sister's getting engaged and you're sitting here watching this skinhead boy.
8: You must start behaving like a proper boy.
3: Football বিশ্বকাপের এই উন্মাদনার মাঝে আপনি দেখে ফেলতে পারেন ফুটবলকে ভালোবেসে। ফুটবলের জন্য ফুটবল নিয়ে তৈরি করা একটি চমৎকার চলচ্চিত্র। ফুটবলের মাঠকে কেন্দ্র করে নির্মিত হলেও এটি মূলত স্বপ্নকে অনুসরণ করার সাহস, সামাজিক বাধা অতিক্রমের প্রত্যয় এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার এক হৃদয় স্পর্শী গল্প। বিশ্বকাপের এই উন্মাদনার মুহূর্তে চলচ্চিত্রটি যেন আমাদের মনে করিয়ে দেয় ফুটবল কেবল একটি খেলা নয়, এটি মানুষের আশা, সমাজ, সংস্কৃতি এবং স্বপ্নের মধ্যে চলমান এক নীরব সংগ্রামের প্রতিচ্ছবির কথা। বলছিলাম 2002 সালে মুক্তিপ্রাপ্ত ব্যান্ড ইট লাইক বেকহাম এই চলচ্চিত্রটির কথা। চলচ্চিত্রটি যারা দেখেছেন তারা জানেন যে চলচ্চিত্রটির কাহিনী কেন্দ্রে রয়েছে জেসমিন্দর অর্থাৎ জেস ভামরাম, একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ কিশোরী যার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা হচ্ছে ফুটবল এবং কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহামের খেলা দেখে অনুপ্রাণিত হয়ে জেস একদিন পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে।
9: And I was happy because I wasn't sneaking off and lying to you. You didn't ask to be good at football. Guru Nanak must have blessed me. Anyway, there was a scout from America there today, and he's offered me a place at a top university with a free scholarship and a chance to play football professionally. And I really want to go. And if I can't tell you what I want now, then I'll never be happy whatever I do.
3: কিন্তু তার ঐতিহ্যবাহী পাঞ্জাবি পরিবার মনে করে আরে কিসের খেলা, তাও আবার একটা মেয়ে হয়ে। একজন মেয়ের জন্য রান্নাঘর, পরিবার এবং সামাজিক রীতিনীতি মেনে চলাই তো যথেষ্ট। পরিবারের প্রত্যাশা আর নিজের স্বপ্নের মধ্যে আটকে পড়া জেসের জীবনে নতুন সম্ভাবনা তার খুলে দেয় তার বন্ধু জুলস, যে তাকে একটি নারী ফুটবল দলে যোগ দেওয়ার সুযোগ করে দেয়। এরপর শুরু হয় জেসের আত্মপ্রতিষ্ঠা সংগ্রাম, যেখানে প্রতিটি ম্যাচ শুধু মাঠের লড়াই নয় বরং সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধেও এক প্রতিবাদ। চলচ্চিত্রটির সবচেয়ে বড় শক্তি এর মানবিক গল্প বলার ভঙ্গি। পরিচালক গুরিন্দর চান্দা অত্যন্ত দক্ষতার সাথে অভিবাসী পরিবার, সাংস্কৃতিক পরিচয় এবং নারী স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ফুটবলের উচ্ছ্বাসের সাথে একসূত্রে গেঁথেছেন। তিনি কিন্তু কোথাও মানে থাকে না যে অনেক বেশি বক্তব্য দেওয়া, চলচ্চিত্রের মাধ্যমে অনেক বেশি মেসেজ দেওয়া সেটা করেননি। কিন্তু এই ছবিটা দেখতে বসলে কি হবে জানেন, আপনার না ভীষণ একটা ফিল গুড ভাইব আসবে এবং আপনি অনেকগুলো ব্যাপারের মাঝখানে একটা মালা গাঁথতে পারবেন। দুই তরুণীর বন্ধুত্ব, প্রতিযোগিতা, পারস্পরিক সমর্থন এবং সেই সাথে বিশ্বে নারীর এগিয়ে যাওয়া, তার স্বপ্ন বাস্তবায়ন সবকিছুরই যাত্রা হয়ে ওঠে ব্যান্ডিট লাইক বেকহাম। আর হ্যাঁ, চলচ্চিত্রটির চিত্রনাট্য হচ্ছে অত্যন্ত সাবলীল এবং প্রাণবন্ত, হাস্যরস এবং আবেগের ভারসাম্য এতটাই সুন্দর যে দর্শক কখনোই বিরক্ত হবেন না। ফুটবল ম্যাচগুলোর দৃশ্যায়নও যথেষ্ট প্রাণবন্ত, যা ক্রীড়া প্রেমী এবং সাধারণ দর্শক উভয়কেই সমানভাবে আকৃষ্ট করে। পাশাপাশি যা হয়, আমাদের সাউথ এশিয়ান এবং ব্রিটিশ সংস্কৃতির মেলবন্ধন চলচ্চিত্রটিকে দিয়েছে এক স্বতন্ত্র পরিচয়। ব্যান্ডেড লাইক বেকহাম মুক্তি দুই দশক পরও কিন্তু এই চলচ্চিত্রটির আবেদন কমেনি, কারণ এর মূল বার্তা চিরকালীন। স্বপ্নের কোনো লিঙ্গ নেই, প্রতিভার কোনো সীমারেখা নেই, আর নিজের বিশ্বাসের পথে এগিয়ে যাওয়ার সাহসই মানুষের সবচেয়ে বড় শক্তি। এটি এমন এক চলচ্চিত্র যা ফুটবল প্রেমীদের যেমন আনন্দ দেবে, তেমনি জীবনের যে কোনো ক্ষেত্রে স্বপ্ন পূরণের জন্য সংগ্রাম করা মানুষকেও অনুপ্রাণিত করবে। সবশেষে বলা যায়, ব্যান্ডেড লাইক বেকহাম কেবল একটি ফুটবল ভিত্তিক চলচ্চিত্র নয়, এটি আত্মবিশ্বাস, স্বাধীনতা ও স্বপ্ন জয়ের এক উজ্জ্বল দলিল। হৃদয়স্পর্শী অভিনয়, দক্ষ পরিচালনা, শক্তিশালী চিত্রনাট্য এবং অনুপ্রেরণামূলক বার্তার কারণে এটি আধুনিক সিনেমার অন্যতম স্মরণীয় চলচ্চিত্র হিসেবে আজও দর্শকের হৃদয়ে বিশেষ স্থান দখল করে নিয়েছে। তো আমার সিনেমা প্রেমী বন্ধুরা, ফুটবল বিশ্বকাপের এই উন্মাদনার সময়ে বন্ধু বান্ধব সহ আপনি কিন্তু চট করে দেখে ফেলতে পারেন ফুটবল নিয়ে নির্মিত এই অসাধারণ চলচ্চিত্রটি। প্রিয় শ্রোতা, আজ তাহলে এ পর্যন্তই। নিশ্চয় সামনে ফিরে আসব চমৎকার কিছু চলচ্চিত্রের কথা নিয়ে। থাকুন উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানের সাথে।
1: এই সময়ের সিনেমা পর্বটি কেমন লাগলো জানাবেন কিন্তু
2: উত্তরণ। প্রিয় শ্রোতা, সিনেমার ঘোর লাগা কাহিনীর কথা শোনার পর একটি গান না হলে কি চলে? তাই তো, এবার শোনাতে চাইছি অনিতার কণ্ঠে মনিটর ব্যান্ডের পরিবেশনা।

0: মনিটর ব্যান্ডের অনিতা শিরোনামের এই গানের রেশ সাথে নিয়ে। আসলে আমাদের আনন্দের সঙ্গী হয়ে জীবন চলার পথকে আরও সুন্দর আর পরিশুদ্ধ করে নেবার প্রত্যয় নিয়ে একেবারে শেষের উচ্চারণে যেতে হচ্ছে।
1: হ্যাঁ, শেষ করবার আগে শেষের কথাগুলো তো বলে যেতেই হয়। আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন মনিরুজ্জামান পলাশ, উপস্থাপনায় ছিলাম জিনাত আক্তার,
0: আমিনুল ইসলাম মঞ্জু, উত্তরণ সম্পাদনা করলেন মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনার সহযোগিতায় মাহমুদ রেজা, উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম,
1: আর প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। ভালো থাকবেন সকলে, থাকবেন সুস্থতায়।
0: শুভরাত্রি।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Beta. The news read by Mir Akramuddin Ahmed. First, the headlines. Government has taken an initiative to quickly implement Tista Master Plan to solve long-standing problems of northern region, says Water Resources Minister. Government is going to launch 5 specialized children's hospitals with 200 beds in next 6 months. Factionalism and violent competition power cannot be standard of any civilization, comments Information and Broadcasting Minister. Government is working to transform country's population into public asset, says Education Minister. State Minister for Foreign Affairs calls for strong global action on repatriation of Rohingyas. Israel and Hezbollah have agreed to ceasefire in Lebanon, effective from today. Final match of Primary School Gold Cup football tournament will be held tomorrow in Dhaka. Prime Minister Tariq Rahman will distribute prizes among winners. And in World Cup football, US take on Australia at 1 AM tonight, Scotland face Morocco at 4 AM, and Brazil play against Haiti at 6:30 AM tomorrow. Now, the details. Water Resources Minister Shahidudin Chaudhary Ani has said the government has taken initiatives to quickly implement the Tista Master Plan to solve the long-standing problems of the Tista River and for the overall economic development of the northern region. He said this while exchanging views with Newsmain after visiting the Dalia Tista Barrage area and the river erosion-affected areas in Nilphamari today. The minister said the project will be quickly presented for approval at the Executive Committee of the National Economic Council ECNEC meeting after the opinions of domestic and foreign experts and the completion of necessary preparations. He said initiatives are being taken to implement the project with own funding. Among others, Disaster Management and Relief Minister Asadul Habib Dulu and State Minister for Water Resources Farhad Hussain Ajad were present at the time. The government is set to launch 5 200-bed specialized children's hospitals in Khulna, Borishal, Rangpur, Rajshahi divisions and Kumla district within the next 6 months. Health and Family Welfare Minister Sardar Mahmud Shakawat Hussain informed this to Bangladesh Sangbad Shangstha. He said 2 hospitals in Borishal and Khulna divisions will be opened by early August. The health minister recently visited the hospital buildings in Khulna, Borishal and Kumla. According to relevant sources, each hospital will have intensive care units, ICUs, central air conditioning systems and room for future expansion. Besides, the hospitals will also have large-scale ICU units. Information and Broadcasting Minister Jahiruddin Shapur has said factionalism and violent competition for power alone cannot be the standard of any civilization. He said this while speaking as the chief guest at the opening ceremony of the Fruit Festival at the Jatiya Press Club premises in the capital today. The Information and Broadcasting Minister said a society lacking healthy channels of emotional exchange and strong social institutions cannot develop into an ideal one. He called for spreading the culture of fruit festivals at the grassroots level, saying it carries a broader social and cultural philosophy aimed at strengthening mutual bonds through the sharing and consumption of seasonal fruits. State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhary has said road accidents are irreparable losses. It is not possible to compensate for this in exchange for financial assistance or anything else. He said this while speaking at a cheque handover ceremony among road accident victims at Mamunshing today. The State Minister said the government is supporting those affected by road accidents. However, everybody must be aware of accident prevention, as relying only on the authorities will not bring results. Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milon has said the Public Examination Act has been amended to include a provision for digital cheating, which provides for a maximum of 5 years in prison and a fine for hacking or illegally exchanging the results of examinations and merit lists. He said this while speaking as the chief guest at a seminar organized by Rotary Bangladesh at the Krishibit Institution Auditorium in the capital today. The education minister said the government is restructuring the education system so that students can lead the world. He said, as per the advice of experts, the government is working on a plan to incorporate technical education mandatory in the textbooks from the sixth grade in the future. Dr. A.N.M. Ehsanul Haq Milan has said the Prime Minister's main goal is to transform the young generation into skilled manpower, not just chasing after honours, masters or higher education. In this regard, the government is working to transform the country's population into a public asset, he added. This is Bangladesh Beta, giving you the news. State Minister for Foreign Affairs Shama Ubaid Islam has called for stronger global action to protect civilians, uphold international humanitarian law and ensure sustained international support for the safe and voluntary repatriation of Rohingyas to Myanmar. She was speaking at a high-level panel discussion during the 2026 ECOSOC Humanitarian Affairs segment at the UN headquarters in New York yesterday. Foreign Minister issued a statement in this regard today. The State Minister underscored the importance of increased investment in conflict prevention and a stronger coordination among humanitarian, peace and development actors to address growing global crises. She said the safe, voluntary and dignified repatriation of the forcibly displaced Myanmar nationals to their homeland remains the only sustainable solution to the issue. Israel and Hezbollah have agreed to a ceasefire. A senior U.S. official told Reuters that the ceasefire has started at 4 p.m. local time today. He also said the negotiators for the U.S. and Qataris worked out the deal with help from Iran. Earlier, at least 18 people have been killed in southern Lebanon following a series of Israeli airstrikes overnight. The Israeli military says four of its soldiers were also killed. The final match of the boys and girls divisions of the Primary School Gold Cup football tournament will be held at the Army Stadium in the capital tomorrow. Prime Minister Tariq Rahman will present as the chief guest and will distribute prizes among the winners. In the final of the boys' division, Durirampur Model Government Primary School of Mamunching will take on Daryalmia Government Primary School of Bakirganj, Borishal. Besides, in the final of the girls' division, Jorgata United Government Primary Schools of Shatia Pabna will face Ashargao Government Primary School of Nandail Mamunching. Meanwhile, President Mahmoud Shahabuddin and Prime Minister Tariq Rahman gave separate messages on the occasion of the Primary School Gold Cup football tournament. FIFA World Cup football in the United States will take on Australia at Seattle's Lumen Field Stadium at 1 a.m. tonight, and Scotland will face Morocco at Boston Stadium at 4 a.m. Meanwhile, Brazil will encounter Haiti at 6:30 a.m. tomorrow at Philadelphia, while Turkey will face Paraguay at 9 a.m. at San Francisco. Cricket and visiting Australia have secured the three-match T20 series leading by 2-0 after beating Bangladesh by 7 runs in the second match in Chattogram today. Batting first, Australia scored 196 runs for 5 in the stipulated 20 overs. In reply, Bangladesh managed to score 189 for 6 in 20 overs. Dhaka Meteorological Office says, due to active southeast monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places of the Mamunsingh and Sylhet divisions till 6 p.m. of Sunday next. Meanwhile, focused volatile warning tonight says there are chances of rain and thundershowers with temporary east or southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Mamunsingh, Dhaka, Faridpur, Kushtia, Pabna, Jashur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Government has taken initiative to quickly implement Tista Master Plan to solve long-standing problems of northern region, says Water Resources Minister. government is going to launch 5 specialized children's hospitals with 200 beds in next 6 months. Factionalism and violent competition for power cannot be standard for any civilization, Commerce Information and Broadcasting Minister. Government is working to transform country's population into public asset, says Education Minister. State Minister for Foreign Affairs calls for stronger global action on repatriation Rohingyas. Israel and Hezbollah have agreed to ceasefire in Lebanon, effective from today. Final match of primary school Gold Cup football tournament will be held tomorrow in Dhaka. Prime Minister Tariq Rahman will distribute prizes among winners. And in World Cup football, Ewes take on Australia at 1 AM tonight, Scotland face Morocco at 4 AM, and Brazil play against Haiti at 6:30 AM tomorrow. And that's the end of the news. Our next bulletin will be at 11 PM in Bangla.
1: Now here is the news commentary written by Alhambra Islam and read by Sheikh Tashdeed Ahmed. Prime Minister Tariq Rahman has called on the Special Security Force, SSF, to maintain a balance between ensuring the security of the head of the government and preserving his close connection with the people, saying public trust and affection remain his greatest source of strength. The Prime Minister made this call while speaking at a programme marking the 40th founding anniversary of the SSF in the capital yesterday, where he said security arrangements should not create barriers between elected leaders and the citizens they serve. The Prime Minister's call to the SSF not to isolate him from the people in the name of security is the gesture of a true and patriotic leader who is not ready to sacrifice people's love to ensure his security. With this call, Prime Minister Tariq Rahman made it clear that a leader's true source of strength lies in the trust and affection of the public. Rather than relying on rigid security or authoritarian power, leaders who remain a close connection with ordinary citizens, listen to their concerns and earn their confidence, build a genuinely unshakable foundation of power. Tariq Rahman, who was forced to be in exile in London for 17 years in absence of democratic environment in the country under the autocratic regime, returned home after the fall of a long tyranny and led his party BNP to a landslide victory in the February 12 national election and formed a government with him as the Prime Minister. As his party gained 2/3 majorities in the last election, he knows now it is his turn to return people's trust and love to them. Naturally, he exhibited his courage by saying that as the head of the government, his greatest reliance is on the trust and love of the people. The Prime Minister reminded the SSF members of their responsibility, saying, as a specialised force, there is no room for the SSF to lag behind in courage, professionalism, strategy or cutting-edge technology. However, also noting that members of the force must also protect important state figures without causing unnecessary hardship or any mistreatment to ordinary citizens. In this context, he highlighted the SSF's role in ensuring the security of the former Prime Minister Begum Khaleda Zia and thanked the force for coordinating arrangements after her death. He praised the SSF for handling many critical responsibilities since its establishment and congratulated former and current members of the force for their professionalism and dedication. It may be mentioned that SSF, formerly known as Presidential Security Force, PSF, formed on June 15, 1986 and later renamed as Special Security Force in 1991 following the restoration of the parliamentary government system in the country, is made up of carefully selected officers from the Army, Navy, Air Force, Police and Ansar Forces. Now the primary function of the elite force is to protect the President. The Prime Minister and other VIPs, as well as any head of state or government or any person declared to be a VIP by the government. Prime Minister Tariq Rahman's call to SSF for maintaining a delicate balance between protecting the head of government and ensuring citizens' comfort and convenience proves his confidence on the people. As a people's leader, Prime Minister believes that a leader's greatest strength is the trust of the people. He also knows that true leadership is not measured by speeches or promises alone, but by standing with citizens during difficult times and working for their welfare. True leader has no strength other than the people, as their political power is rooted in the support of the public. so they never want to get isolated from people. And that is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালা, জাতীয় ফলমেলা 2026-এর উদ্বোধন, জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফল উৎসব এবং রোটারি বাংলাদেশ আয়োজিত ইনকামিং লিডার্স ট্রেনিং শীর্ষক সেমিনার। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী করতে সব পক্ষকে সঙ্গে নিয়েই সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি। গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা উল্লেখ করে আরো বলেন,
4: বাংলাদেশে এই প্রথম গণমাধ্যমের সকলকে একটা মঞ্চে জড়ো করার কাজটা আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু করতে পারছি। এটা একটা বড় পর্ব অতিক্রম করলাম আমরা। এর যে সুদূর প্রসারী গুরুত্ব, এর যে সুদূর প্রসারী প্রভাব, সেটাও আপনারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিশ্চয়ই চিন্তা করবেন এবং বিবেচনা করবেন। আমরা যে এতটুকু পথ অতিক্রম করতে পারলাম এবং বাংলাদেশের সকল ধরনের গণমাধ্যমকে, বিশেষ করে যারা মূলধারার অথবা রাষ্ট্রের নিবন্ধনের প্রক্রিয়ার মধ্যে জড়িত, তাদেরকে সকলকে যে আমরা এক জায়গায় জড়ো করতে পারলাম, এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ তৈরি করেছে। এবং আমরা সবাই কিন্তু আমাদের যদি সর্বসম্মতিক্রমে পথ চলার বিন্দুটা কোনটা, এটা যদি আমরা খুঁজে বের করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সরকারও সেখানে একজন অংশীদার এবং একই সঙ্গে সরকার এই কাজের ফ্যাসিলিটেটর এবং একই সঙ্গে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের মহৎ উদ্দেশ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে। আমরা যেহেতু লক্ষ্যের ব্যাপারে একমত আছি এবং আমরা যেহেতু সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছি, এখন আমরা লক্ষ্যে যাওয়ার পথ নকশাটা তৈরি করব। যে আমরা আমাদের এই সরকার নির্বাচনে যাওয়ার আগেই জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম, এবং সেক্ষেত্রে আমরা বলে রেখেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব এবং সেই লক্ষ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা পথ চলব।
3: কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এমপি উল্লেখ করেন,
5: কিভাবে জাতীয় গণমাধ্যম কিভাবে শক্তিশালী করা যায় এবং কিভাবে গণতন্ত্র সমুন্নত রাখার জন্য কাজ করা যায়। বাংলাদেশের যে সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, সেই গণতন্ত্রটা কিভাবে আমরা, এই সরকারের উন্নয়নটা কিভাবে আমরা একসাথে উন্নয়ন সহযোগী হতে পারি, সেদিকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশা করি। সরকারের ভুল করবেই, সবাই ভুল করবে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তবে এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য যেন আপনারা গঠনমূলকভাবে সমালোচনা করেন, গঠনমূলকভাবে আমাদেরকে ভুল ধরিয়ে দেন, আমরা সেটি আশা করব। এবং এই গণমাধ্যম কমিশনটা যেন শক্তিশালী হয় এবং জবাবদিহিতামূলক হয়, সেদিকে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা ইনশাল্লাহ সেই দিকে কাজ করব। আপনাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই, কাজেই আপনাদের মতামত এবং পরামর্শটা খুবই জরুরি।
3: তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বিশেষ অতিথির বক্তৃতায় বলেন,
6: ছাপাখানা থেকে ডিজিটাল স্ক্রিন পর্যন্ত প্রতিটি যুগে গণমাধ্যমই মানুষকে অন্ধকার থেকে আলো এনেছে। এটি শুধু সংবাদপত্র নয়, বিবেকের কাগজ, শুধু টেলিভিশন নয়, এটি চোখ, এটি একটি কণ্ঠ। যে সমাজে গণমাধ্যম মুক্ত সে সমাজে জনগণ সচেতন, যে রাষ্ট্রের সাংবাদিকতা নির্ভীক, তাই গণমাধ্যমের স্বাধীনতা মানে জনগণের স্বাধীনতা, গণমাধ্যমের মর্যাদা মানে গণতন্ত্রের মর্যাদা। গণতান্ত্রিক মূল্যবোধে অবিচল বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে তাই সঠিকভাবে গণমাধ্যম কর্মীদের কাজের সুরক্ষা এবং পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণের বিষয়টিভাবে উল্লেখ রয়েছে। এর প্রেক্ষিতে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কর্মশালায় উপস্থিত হয়েছি একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে, যাতে আমাদের সম্মিলিত মেধা, অভিজ্ঞতা এবং দূরদর্শিতাকে কাজে লাগিয়ে একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করা যায়, দায়িত্বশীল সাংবাদিকতা এক নতুন দিগন্ত উন্মোচন করে।
3: রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ KIB চত্বরে করব মোরা ফলের চাষ, সংরক্ষণ করব বারো মাস, এই প্রতিপাদ্যে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা 2026। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত ফল মেলার উদ্বোধন করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন,
7: এই মেলাটা প্রতি বছরে হয়। বাংলাদেশ ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটিয়েছে। আপনারা এই মেলা দেখলে বুঝবেন যে এখানে আমাদের দেশি ফলের যত বিলুপ্তি প্রজাতি আছে ওগুলিকে আবার উঠিয়ে আনা হয়েছে। বিদেশি যে সমস্ত ফল এখানে উৎপাদন করা সম্ভব, অতীতে যেগুলি আমরা আমদানি করতাম এগুলিও এখানে উৎপাদন শুরু হয়েছে। সুতরাং আমাদের আমদানি কমেছে এবং আগামী দিনে আমি আশা করি আমদানি করতে হবে না। আসেন আপনি ড্রাগন ফলের কথা, আজ থেকে দুই তিন বছর আগেও কিন্তু আমরা ড্রাগন ফল ইম্পোর্ট করতাম, এখন আমরা স্বপ্ন দেখছি, চিন্তা করছি ড্রাগন ফল বাংলাদেশ থেকে রপ্তানি করার। এরই মধ্যে আমরা বিভিন্ন ফলের বিকল্প ব্যবহার নিয়েও আমাদের গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছে, কাঁঠাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা, সিঙ্গারা, চমচাত, কাবাব থেকে শুরু করে সবকিছু তৈরি করেছে। মজার ব্যাপার হলো এই কাঁঠালের কাবাব বা কাঁঠালের সবজি ফুড ভ্যালুতে কিন্তু এটা অনেক হাই, এবং বিশ্বের বেশ কয়েকটা দেশ আমাদের সাথে কথা বলছে আমাদের থেকে কাঁঠাল নিয়ে এই ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য। একই সাথে আমরাও লোকালি ডেভেলপ করছি, এখানে ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তারা আছে, এরা অনেক কিছু তৈরি করেছে। এক কথায় আমি বলতে পারি বাংলাদেশ আগামী দিন অলরেডি এরই ভিতরে আম, আনারস, কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। এই বছর বোধহয় আমাদের কাঁঠাল রপ্তানি আরো অনেক বেড়ে যাবে, আমরা চায়নার সাথে একটা কন্ট্রাক্টে আসছি। আগামী দিনে ফল বাংলাদেশের ওয়ান অফ দ্য স্ট্রং এক্সপোর্ট আইটেম হিসাবে খুব দ্রুত সামনে এগিয়ে আসবে, এই আশা করছি আমরা। এই মেলার উদ্যোক্তার উদ্যোগ নেওয়ার কৃষি মন্ত্রণালয়ের মূল কাজটাই হলো মানুষকে আরো চাষের জন্য এবং কেনার জন্য উৎসাহিত করা, এবং রপ্তানিকারক যারা আছে অনেকে হয়তো এখানে আসবে, এসে তারা তাদের সাপ্লাইয়ার খুঁজে নিতে পারবে। আগামী দিনগুলিতে আমরা আশা করি আমাদের আরো কিছুদিন যাওয়ার পরে ফলের রপ্তানিকে বাড়ানোর জন্য আমরা দেশ বিদেশেও ফেয়ার করা শুরু করবো ইনশাআল্লাহ। গত বছরের তুলনায় 10% কৃষি বাজেট বেড়েছে, তারপরে প্রমোদনা বা উন্নয়ন বাজেট আছে, আমাদের বাজেটের ভিতরে আবার ভাগ আছে, ওটা বেড়েছে 59%, তো অনেক বেড়েছে, অতীতের যে কোনো বাজেট থেকে বৃহত্তম বাজেট কৃষির উপরে, কারণ আমরা কৃষিকে নিয়েই আমাদের মূল পরিকল্পনা।
3: উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর রফিকুল ই মোহাম্মেদ উল্লেখ করেন,
8: এই বিজ্ঞানকে মাঠে নিয়ে যাওয়া, টু দ্য পার্ক অর্চার্ডের মতো, বিজ্ঞানের সাথে প্রায়োগিক যে বিষয় ইলেকট্রনিক্স এগুলো পড়ে, তারা IBM-এ এক দেড় বছর কাজ করে, ওই টাকা ওই সময় বেতন ভাতা যা লাগে IBM-ই দেয়। এরকম ধরনের যে সায়েন্স পার্কের যে কনসেপ্ট, এটা উৎসাহিত হলে গবেষণাগার, বিশ্ববিদ্যালয়, বিজ্ঞানাগার এবং মাঠের চাষি, মাঠে যে কাজটা উৎপাদনের সাথে যে সম্পৃক্ততা যার আছে সেই ফল চাষির সাথে আমি যুক্ত হতে পারি। বারবার গবেষণাগারে ফিরে যাওয়া, বিজ্ঞানাগারে ফিরে যাওয়া, বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়া, এবং সেখান থেকে নতুন নতুন উপহার নিয়ে এসে কী করতে হবে, আমাদের কৃষিকে, আমাদের প্রায়োগিক ক্ষেত্রকে, আমাদের পার্কগুলোকে, আমাদের অর্চার্ডগুলোকে সমৃদ্ধ করে তুলতে হবে। কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটাকে আমরা চেষ্টা করছি, আমাদের যেই সব লোকবল আছে, যেই সব বিজ্ঞানীরা আছে, এদেরকে এটাকে সাজিয়ে তোলা, এবং আমাদের সবগুলো গবেষণা প্রতিষ্ঠানকে আমরা সাজিয়ে তুলতে চাই। আমাদের এই দেওয়াকে বিচি কমিয়ে উপাদেয় দেওয়ায় পরিণত করার জন্য কাজ করতে হবে। এই চাহিদার উপযোগী হতে হবে গবেষণা প্রতিষ্ঠানকে, এই চাহিদার উপযোগী হতে হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারকে, এই চাহিদার উপযোগী হতে হবে আমাদের আমলাতন্ত্রকে, আমাদের সরকারকে।
3: এদিকে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত ফল মেলার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন MP বলেন,
9: সোশ্যালাইজেশনের জন্য এবং সামাজিক মেলামেশাকে সুস্থ করা, বৃদ্ধি করার জন্য এই মৌসুমে ফল বিনিময় করা, একসঙ্গে মিলে ফল খাওয়া, এটা কিন্তু একটা আমি মনে করি শুধুমাত্র ছোটখাটো উৎসব না, এর কিন্তু একটা সুদূরপ্রসারী সংস্কৃতি আছে, এবং যে সকল ধর্ম প্রচলিত সামাজিক রীতিনীতি থেকে তৈরি হয়ে আসে পৃথিবীর সব ধর্মে দেখা গেছে, আমাদের এলাকাতেও দেখা গিয়েছে যে সেখানকার বহু গোষ্ঠী আছে যাদের জন্য ওই মৌসুমটা তাদের জন্য একটা বিরাট, তারা মনেই করে যে এই মাটির প্রতি সর্বশক্তিমানের একটা রহমত আছে, আশীর্বাদ আছে, সেই কারণে এখানে এত চমৎকার চমৎকার প্রকৃতি, এত চমৎকার চমৎকার খাবার মানুষকে দেয়। ফলে ফল খাওয়াটা উপভোগ করার মধ্য দিয়ে কিন্তু আসলে সৃষ্টিকর্তার প্রতি এক ধরনের কৃতজ্ঞতাও প্রকাশ করা যায়। মূল কথা হচ্ছে যে প্রেস্তাবের মধ্যে একটা প্রতিষ্ঠান, এই যে এরকম বিষয়টাকে আপনারা ধরে রেখেছেন এবং চর্চা করছেন, মাঝখানে কি বলতে ছিল না, আবার এটাকে আপনারা সামনে এনেছেন এবং বছরে অন্তত একবার এটা করছেন, যে এই কালচারটা কিন্তু আপনাদের বহাল রাখতে হবে, কালচারটা অবশ্যই আপনাদেরকে বহাল রাখতে হবে। এই ধরনের সুস্থ অনুভূতি বিনিময়ের মাধ্যম থাকে না, সামাজিকতা থাকে না, সামাজিক প্রতিষ্ঠান থাকে না,

0: প্রেস ক্লাব যত বেশি এটা চর্চা করবে গণমাধ্যমের কারণে, সম্মিলিতভাবে মানুষের মধ্যে একটা সামাজিক একটা মেলামেশা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং আস্বাদন করার মধ্য দিয়ে এটাকে আমরা আরো জড়ো করতে পারব।
1: ষষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি। আজ শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ KIB মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ইনকামিং লিডার্স ট্রেনিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা উল্লেখ করে মন্ত্রী আরো বলেন,
2: এই যে রোটারিয়ানের দ্য ফোর ওয়ে টেস্ট রোটারি, এটা খুব ভালো জিনিস। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষা ব্যবস্থাকে পুরনো আদল থেকে বেরিয়ে এসে নতুন ভাবে যেন আমরা করতে পারি সেই যাত্রা তিনি শুরু করেছেন। তিনি একদিন আমাদেরকে বলছিলেন যে দেখুন, আমি যখন ইংল্যান্ডে ছিলাম সকালে উঠে দেখতাম বাচ্চারা স্কুলে যাচ্ছে, কি সুন্দর প্যান্ট শার্ট কাঁধে ব্যাগ জুতো মোজো পরে মেয়েরা কত সুন্দর ড্রেস করে যাচ্ছে। তা আমি ভাবতাম আমার দেশে কবে এটা হবে। এখন ভাবার সময় ওনার শেষ, এখন করার সময়। উনি দেশে এসছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তাই তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন এটা আমাদের করতে হবে। উনার মাতা দেশমাতা বেগম খালেদা জিয়া, তিনি নেই, তিনি কিন্তু এই শিশুদের জন্য প্রাথমিক স্কুলে খাতের বিনিময়ে শিক্ষা কর্মসূচি করেছিলেন, তারপর টাকার বিনিময়ে শিক্ষা। তিনি মেয়েদের উপবৃত্তি প্রথমে 10 পর্যন্ত, পরে ইন্টারমিডিয়েট, পরে ছেলেদের জন্য। আবার বলেছিলেন যে যদি আবার দায়িত্ব পাই তাহলে ডিগ্রি পর্যন্ত মেয়েদেরকে উপবৃত্তির ব্যবস্থা করব। ওনার ভাগ্যে সেটা হয়নি, কিন্তু ওনার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এই মেয়েদেরকে ডিগ্রি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করলেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ধারাবাহিকতা, মা যেভাবে দেখেছে ছেলে ঠিক সেভাবে দেখেছে। স্কুলে বাচ্চাদেরকে যেন ভালোভাবে থাকে সেজন্য মিড ডে মিল, তাদের লেখাপড়ার জন্য আনন্দময় হয় সেজন্য নেই, লার্নিং উইথ হ্যাপিনেস, ক্লাস ফরে স্পোর্টস কালচার, তারপরে ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, ইথিক্যাল ভ্যালুস, মরাল ভ্যালুস, এগুলিকে ইনক্লুশন করা হচ্ছে। এমনকি আমরা স্পোর্টসে সাঁতার দাবা এগুলি সবকিছুই আমরা ইনক্লুড করতে যাচ্ছি ফ্রম দ্য প্রাইমারি লেভেল। তো ঠিক একইভাবে আমরা যদি উনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলে থাকি, উনি কিন্তু 16 দিনের জন্য শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। আমার অফিসে যারা গিয়েছেন তারা দেখেছেন একটি বোর্ড রয়েছে, সেখানে মেজর জেনারেল জিয়াউর রহমান ওয়াজ এডুকেশন মিনিস্টার ফর অনলি 16 ডেজ। আমি এখনো বসে ভাবি যে ওই 16 ডেজে উনি শিক্ষামন্ত্রী যে পরিবর্তন এনেছিলেন সেটা বোধ হয় ওই পরিমাণ কাজ আমরা এই এক টার্ম তো শেষ করলাম, আরেক টার্মে শুরু ঢুকেছি, আমার মনে হয় আমরা করতে পারিনি। দ্যাটস হাউ হি ওয়াজ। গতকাল ক্যাবিনেটে একটা বিল আমারই পাশ হলো, সেটা হলো পাবলিক পরীক্ষা অ্যাক্ট। 1980 উনি এই পাবলিক পরীক্ষা অ্যাক্ট করেছিলেন, কত সুন্দর রুল। ওই সময় চিন্তা করতে পারেন আজকে এসে আমি কি এটা চেঞ্জ করলাম, জাস্ট এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে, এটা ডিজিটাল, কোন সাজার ব্যবস্থা নেই, যদি কেউ ডিজিটালি নকল করে এটা সাজার ব্যবস্থা নেই, আমরা শুধু সেটাকে ইনক্লুড করলাম। তাহলে দেখেন ওনার ভিশনারি যে IQ ছিল, যে দৃষ্টি নিয়ে উনি কাজ করেছেন, ইট ইস আনবিলিভেবল।
1: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় রাবেয়া খাতুন, গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ।

0: নিয়ে, বিভিন্ন ধরনের পরিস্থিতি, তার উৎপত্তি, সবকিছু নিয়ে আমরা কথা বলি। আমাদের এই অনুষ্ঠানটি আমরা জানি যে আপনাদের খুব প্রিয় একটি অনুষ্ঠান, আমরা চাই আপনাদের ভালো লাগানোর জন্য। কারণ প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সঙ্গীত শাস্ত্রের যত দিক আছে সমস্ত দিক নিয়ে উনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সুতরাং এই অনুষ্ঠানটি তৈরি করা বা প্রচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুরূহ একটি কাজ। সেই কাজটি আমাদের দেশের গুণী শিল্পীদের নিয়েই আমরা করি এবং আপনাদের জন্য ভালো অনুষ্ঠান পরিচালনা করার চেষ্টা করি। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত শিল্পী রাবেয়া খাতুন। তো রাবেয়া, তুমি কেমন আছো? ভালো?
1: জি, ভালো আছি, এবং আজকে আরো বেশি ভালো লাগছে স্যার আপনাকে দেখে। আমি যে অনুষ্ঠানে গাইবার সুযোগ পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়ার ব্যাপার। আমাদের বেড়ে ওঠাটা আসলে আপনাদের গান শুনে, আপনাদের থেকে অনুপ্রেরণা নিয়ে।
0: অনেক ধন্যবাদ। আমরা এটাই চাই আসলে, সঙ্গীতকে আশ্রয় করে, সঙ্গীত চর্চা করে যারা সামনে আসবে তাদের আমাদের প্রিয় শ্রোতাদের কাছে উপস্থিত করা, এ দায়িত্ব আমাদের। তোমরা যে এই প্রজন্মের ছেলে মেয়ে, তোমরা নজরুল চর্চা করছো এবং নজরুলকে রীতিমতো জেনে শুনে গান গাইবার চেষ্টা করছো, যে কাজটি আমরা সারা জীবন করেছি এবং সারা জীবন সমস্ত ছেলে মেয়েদের উৎসাহিত করেছি যে এমনি করে গান শুধু গাইলেই হবে না, গান জেনে বুঝে গাইতে হবে, সেই কাজটি তোমরা করছো। তো তোমার ছোটবেলার সম্পর্ক শুনি, এই যে নজরুল সঙ্গীতে এলে তোমার শুরুটা কিভাবে হয়েছিল?
1: আচ্ছা, আমি খুব ছোটবেলায় আসলে আমার শুরুটা হয়নি, আমি যখন ক্লাস 9 পড়ি তখন আমি গান শেখা শুরু করি। আসলে গান শেখার শুরুটাও আমার একটু ইন্টারেস্টিং, মানে আমি যখন ক্লাস 9 আমাদের একটা প্রতিযোগিতা হচ্ছিল, গানের প্রতিযোগিতা, আমি এমনিতে গান শুনতাম, শুনে গান তুলে একটা প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম, গেয়েছিলাম এবং গেয়ে সেখানে ফার্স্ট হয়েছিলাম। তো সেখানে অনেকে ছিল যে যারা গান শেখে, গান শিখে এবং ওরাও ভালো গেয়েছিল, কিন্তু কিভাবে যেন আমি প্রথম হয়ে গেলাম। তো তারপরে আমার আগ্রহটা আরো বেড়ে গেল যে আমি যদি না শিখে যদি ভালো করছি তাহলে আমি শিখলে হয়তো ভালো করব। তো আমি সেই আশা নিয়ে আসলে গান শেখাটা শুরু করেছি। আমার যিনি গুরু ছিলেন উনি আমাকে নজরুল সঙ্গীত গাইবার জন্য মানে বিশেষভাবে উৎসাহিত করেছিলেন, তো সেই ক্ষেত্রে আমার সেখান থেকে নজরুলের প্রতি ভালোবাসা।
0: ভেরি গুড, খুব ভালো লাগলো শুনে। তো পরবর্তীতে যে এই যে সঙ্গীত নিয়ে তোমরা পড়াশোনা করার যে ইচ্ছেটা হলো, সেটা কিভাবে?
1: এটাও আসলে গুরুর অনুপ্রেরণা থেকে, কারণ উনি বলেছিলেন আমাকে যে সঙ্গীত নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট আছে, তো তুমি চাইলে তুমি সেই সঙ্গীত নিয়েই তুমি পড়াশোনা করতে পারো। তো সেখান থেকে আমি জগন্নাথে পরীক্ষা দিলাম, দিয়ে সঙ্গীত বিভাগে চান্স পেলাম, তারপর থেকে তো সঙ্গীতেই পথ চলা।
0: খুব ভালো, এটা চালিয়ে যাও এবং তোমার উত্তরোত্তর আরো উন্নতি হোক, সেই আশা এবং সেই কামনা করি। তো আজকের এই অনুষ্ঠানে তুমি প্রথম গান কোনটি গাইবে?
1: শুরুতেই আমি এসো হে সজল শ্যাম ঘন দেয়া গানটি গাইব।
0: অসাধারণ এই বর্ষার গানটি, এসো হে সজল শ্যাম ঘন দেয়া। আমাদের দেশে উচ্চাঙ্গ সঙ্গীত নির্ভর সবচেয়ে জনপ্রিয় গান এটি, মানে যারা উচ্চাঙ্গ সঙ্গীত গাইতে চায় নজরুলের গান দিয়ে তারা এই গানটা সবচেয়ে মানে দিনের পর দিন এটা গীত হয়ে আসছে শুধু মণ্ডলী। এটা সূত্র আমরা পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে, রেকর্ড হয়েছিল HMV থেকে জুলাই 1936 সালে, শিল্পী ছিলেন ইন্দুবালা ও ধীরেন দাস। তো স্বরলিপি আমাদের নজরুল একাডেমি থেকে প্রথম বেরিয়েছিল প্রথম খণ্ডে, রাগ আড়ানায় নিবদ্ধ এবং ত্রিতালে নিবদ্ধ। শুনি আমরা গানটি।

নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিল্পকর্ম, বিশেষ করে সঙ্গীত নিয়ে আমরা কাজ করি, সঙ্গীত নিয়ে কথা বলি, সঙ্গীত

0: খুব সুন্দর, খুব ভালো লাগলো। আমরা ইচ্ছে করলে এই গানগুলি, রাগ প্রধান গান সাধারণত দুই রকম হয়, যদি রাগ নির্ভর খেয়াল অঙ্গে যদি হয়, তো খেয়ালের মতন স্থায়ী অন্তরা জাস্ট চারটে লাইন দিয়েও যেমন নজরুলের গান আছে, আবার স্থায়ী অন্তরা সঞ্চারে আভোগ পুরো বিষয়টা ব্যবহার করে একেবারে রাগের মধ্যে থেকে গানও নজরুল প্রচুর করেছেন, তার অন্যতম এই গানটি। তো আমরা এই গানটি যদি গাই তাহলে আড়ানা রাগ যদি একটা দুরূহ রাগ কিন্তু, তো এই রাগটি যদি নাও জানি তাহলেও কিন্তু একটা রাগের আবহ তৈরি করে ফেলতে পারি আমরা। এই কাজটি কিন্তু নজরুল অনেক ভালোভাবে করেছেন, সবার তো রাগ শিক্ষার অত সুযোগ হয় না। তো নজরুলের যেমন ললিত, ললিত রাগ আমি জানি না, কিন্তু পিউ পিউ বিরোহী পাপিয়া যদি আমি গাই চর্চা করি একটা আবহ পেয়ে যাবো, তাই না? অনেক ধন্যবাদ, খুব ভালো হয়েছে তোমার গানটি। আমরা এরপরের গানটি কি করব?
1: এরপরের গানটি দাদরা তালে নিবদ্ধ, পুরোটাই আসলে প্রেমের গান, তুমি আর একটি দিন থাকো।
0: অনেক জনপ্রিয় গান এটা আমাদের দেশে, নজরুলের জনপ্রিয় আধুনিক গান যেগুলো আছে সবচেয়ে তার মধ্যে অন্যতম এই গানটি, ভারী চমৎকার এই গান, প্রেমের গান। এটা সূত্র আমরা পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে, রেকর্ড হয়েছিল HMV থেকে মার্চ 1938 সালে। শিল্পী ছিলেন পদ্মরানী চট্টোপাধ্যায়, তাল দাদরা তুমি আগেই বলেছ, স্বরলিপি আমাদের নজরুল একাডেমি থেকে প্রথম বেরোয় পঞ্চম খণ্ডে। আমরা গানটি শুনি।

0: ভারী চমৎকার, খুব ভালো লেগেছে। আধুনিক গানের যে মেজাজ, আধুনিক গানের যে অবয়ব, পুরো ব্যাপারটাকে তুমি একদম প্রতিষ্ঠিত করেছো। তোমাকে অনেক ধন্যবাদ। এমনি করে নজরুলের গান আরো ভালো করে তুমি গেয়ে যাও। তো এই যে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছো মিউজিক নিয়ে, তাই না? তো এখন তোমার ভাবনা কি? কারণ যারা তোমরা এই যে কষ্ট করে পড়াশোনা করছো কলেজ বিশ্ববিদ্যালয়ে, তাদের পরবর্তী সময়গুলো কিভাবে আসবে? আমরা চাই ভালো আসুক, তারপরে তোমাদের ইচ্ছে বা চেষ্টা কি করছো?
1: আমার ইচ্ছে নজরুল নিয়ে আমি আসলে একটু গবেষণার কাজ করতে চাই, কারণ যদিও বিষয়টা অনেক কঠিন, এতটাও সহজ না। আমার ইচ্ছে আছে যে আমি ভবিষ্যতে নজরুলের বিভিন্ন আঙ্গিকের গান, গানের ব্যাখ্যা বিশ্লেষণ বা তার যেই জীবনী, সেটা নিয়ে আমি আসলে উচ্চতর গবেষণার কাজ করতে চাই।
0: খুব ভালো, খুব ভালো। তবে একটি কথা আমি বলি, নিশ্চয়ই এটা খুব জরুরি, কারণ সবাই গবেষণার কাজ বা এই যে থিসিস, পিএইচডি, যাই বলো না কেন, এসব কাজ সবাই প্রপারলি করতে পারে না। তো যাই হোক, অবশ্যই আমি আশা করব যে তোমরা প্রপারলি নজরুলকে জানবে, গবেষণা করবে। কিন্তু এটা যেহেতু তুমি পেশা করবে নিশ্চয়ই, কারণ এই নিয়ে যখন পড়াশোনা, তো তোমার সে পেশাগত জীবনেও যেন এর প্রভাবটা পড়ে, সেই দোয়া করি। তো এবারে আমরা কোন গানটি শুনবো?
1: আচ্ছা, এবারে মধুকর মঞ্জিরো বাজে বাজে, গুনগুন মঞ্জিরো গুঞ্জরণে।
0: অসাধারণ জনপ্রিয় গান এই মুহূর্তে নজরুলের, সবচেয়ে জনপ্রিয় গান যেসব আছে তার মধ্যে অন্যতম এই গানটি। তো এই গানটি আমরা নিত্য সম্বলিত বলি, নজরুলের যে গানগুলো দিয়ে নাচ কম্পোজিশন করা যায় বা এরকম, এগুলোকে বলে নিত্য সম্বলিত, সেটা যে ঋতুরই গান হোক না কেন। তো এই গানটি যেমন বসন্ত ঋতু, তাই না? তো তুমি ভারী চমৎকার একটি গান বেছে নিয়েছো। আমরা এই গানটির সূত্র যেটুকু আমরা পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে আমরা প্রথম এ সম্পর্কে জানি, এবং রেকর্ড হয়েছিল HMV থেকে June 1937 সালে। শিল্পী ছিলেন কুমার রেণু বসু। স্বরলিপি নজরুল ইনস্টিটিউট থেকে নবম খণ্ডে হয়েছে এই অসাধারণ গানটি, কাহাবরা তালে নিবদ্ধ। আমরা শুনি তোমার কণ্ঠে।

0: তোমার গান শুনে খুবই ভালো লাগলো। তো এবার আমি আরেকটি বিষয় তোমার সঙ্গে শেয়ার করতে চাই। তোমরা যেহেতু সঙ্গীত নিয়ে উচ্চতর গবেষণা বলো বা পড়াশোনা বলো, অধ্যবসায় বলো, সব কিছু নিয়েই তোমরা আছো, তা আগে গান শেখা আর এখনকার গান শেখার মধ্যে কিছু ফারাক রয়েছে, তাই না? তবে একটি কথা বুঝতে হবে, বিশেষ করে নজরুলের গানের বেলায় যেটা প্রযোজ্য, সেটা হচ্ছে যে সঙ্গীত শিক্ষার প্রথম ব্যাপারই হচ্ছে স্কিল বিল্ড আপ করা। তার মানে সদ্গুরু আমরা বলি না, প্রপার গুরুর কাছে প্রপারলি সঙ্গীত শাস্ত্রটা রপ্ত করা। তা যদি আমি রপ্ত না করতে পারি, তাহলে কিন্তু নজরুল যেখানে উচ্চাঙ্গ সেমি ক্লাসিক্যাল সমস্ত দিকে সবচেয়ে বেশি উচ্চাঙ্গ সঙ্গীতকে উনি ব্যবহার করেছেন তার গানে, তাহলে স্কিল যদি আমার বিল্ড আপ না করতে পারি, তাহলে কিন্তু আমি স্বরলিপির দোহাই দিয়ে ওই গান কিন্তু কেউ শুনবে না। তো অনেক ধন্যবাদ, তোমার সঙ্গে অনেক কথা হলো, তোমার আগামী দিন ভালো হোক সে দোয়াও করি। তা আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আমরা শেষ গান কি শুনবো তোমার?
1: শেষ গান রুমঝুম কে বাজাই জল ঝুমঝুম।
0: নজরুল যে এক্সপেরিমেন্ট করতেন গান নিয়ে, বিশেষ করে যখন উনি নবরাগ তৈরির ব্যাপারটা এলো, যে নতুন রাগ তৈরি, উনি কিন্তু প্রচলিত অপ্রচলিত প্রচুর রাগ রাগিনী নিয়ে কাজ করেছেন। তো তার মধ্যেও কিন্তু যখন আকাশবাণীতে উনি বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে কাজ করতেন, তখনই উনি একবার ভাবলেন যে উনি ওনার ভাষাতে যে স্বপ্ন দেখে আর কি, কিন্তু আসলে বিষয়টা স্বপ্ন দেখা না, বিষয়টা হচ্ছে তার ভাবনাটাই ওখানে গেছে যে নতুন সৃষ্টি, তখন উনি রাগ তৈরি করার ব্যাপারগুলো ভাবলেন। তো দেখো যে তৎকালীন সময়ে প্রচলিত সমস্ত রাগ রাগিনীর নিয়ম কানুন সব কিছুকে বাদ দিয়ে ব্যতিরেকে নতুন রাগ তৈরি করা তো সোজা কথা না। তো সেই কাজটিও নজরুলের হাত দিয়েছিলেন। তার ওই নবরাগ পর্যায়ের একটি শ্রেষ্ঠ গান হচ্ছে রুমঝুম রুমাঝুম কে বাজায়। এটা নির্ঝরণী বলে একটি রাগ উনি তৈরি করেছেন, সেই রাগে নিবদ্ধ। আমরা সূত্র একটা বেতার জগৎ থেকে পেয়েছি, আমাদেরও যেমন বাংলাদেশ বেতার থেকে আমাদের পত্রিকা বেরোয়, এরকম সে সময় বেতার জগৎ বেরোতো, তো সেইটাতেই প্রথম এটা সম্পর্কে আমরা তথ্য পেয়েছিলাম 16/1/1940 সালে। তো এটা বেতার অনুষ্ঠান নবরাগ মালিকা বলে একটি অনুষ্ঠান উনি করেছিলেন 13/1/1940, সেই অনুষ্ঠানে এই গানটি উনি ব্যবহার করেছিলেন। এটা রাগ আমি নির্ঝরিণী আগেই বলেছি, তাল ত্রিতাল। শিল্পী ছিলেন গীতা মিত্র, নজরুলের খুব প্রিয় একজন ছাত্রী। স্বরলিপি নবরাগ বলে ডিএম লাইব্রেরি থেকে বেরিয়েছিল একটি বই, স্বরলিপির বই, সেখানেই এই স্বরলিপিটি বেরিয়েছিল। পরবর্তীতে আমাদের ঢাকায় নজরুল ইনস্টিটিউট থেকে তার পুনর্মুদ্রণ হয়েছে। তো যাই হোক, আমরা এই যে তোমরা ভালো ভালো গানগুলি গাইছো, গাওয়ার চেষ্টা করছো, কারণ নজরুলের গান গাওয়ার জন্যে প্রথমত শিক্ষা লাগে, দ্বিতীয়ত সাহস লাগে, সেই কাজটিই তোমরা করছো। তো অনেক ধন্যবাদ তোমার, আমি গানটা নিশ্চয়ই শুনব। সুধীমণ্ডলী, আমরা আজকের দোলন চাপার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা রুমঝুম রুমাঝুমকে বাজাই রাবেয়া খাতুনের এই গানটি শুনতে শুনতে বিদায় নেব। তো তার আগে অন্তত তুমি আমাদের প্রিয় শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলো।
1: প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। বাংলাদেশ বেতারকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সকলে বাংলা গানের সাথে থাকুন, ভালো গান শুনুন, এটাই সকলের কাছে কাম্য। ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ তোমাকে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনারা যেমন শুধু শ্রোতা নন, আপনারা অভিভাবকও বটে। সুতরাং অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলবো, আপনার ছেলে মেয়েকে আমাদের যে শুদ্ধ সুস্থ সংস্কৃতি, সেই সংস্কৃতি চর্চার জন্য উদ্বুদ্ধ করুন। আর বিশেষ করে আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম তাদের মধ্যে যেন প্রবাহিত হয়, তাদের উজ্জীবিত করে, তার জন্য তাদের চর্চা করাবেন ছোটবেলা থেকেই। তাহলে দুটো কাজ হবে, এক হচ্ছে আপনার সন্তানরা কখনোই বিপথে যাবে না, দুই হচ্ছে আমাদের যে নৈতিক দায়িত্ব যে আমাদের সংস্কৃতি চর্চা করে আপনার ছেলে মেয়েদের আপনি সমৃদ্ধ করবেন। সবাই ভালো থাকবেন। এই পর্যায়ে এসে আমাদের যন্ত্র সহযোগিতা যারা করেছেন তাদের নামটি একটু বলবো। তবলায় সুব্রত কুমার মোদক, কিবোর্ড রাজু আহমেদ, বাঁশি ফাইজুর রহমান, গিটার রোমান হায়াত, পার্কেশন রেহান ইউসুফ, বেহালা মুকুল দত্ত। আপনারা অনেক ভালো থাকবেন, নজরুলের গানের সঙ্গে থাকবেন, নজরুল সঙ্গীতকে আরো সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় রাবেয়া খাতুন, গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকি সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআই এর যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
2: কি বলতো?
1: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
2: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন। আপনারা এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
1: আরে আরে ভাই ভাই, থামেন থামেন থামেন, আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না।
3: সমাজের মানুষের বিপদে ফেলে।
2: তুমি জিতু না? তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
4: পকেট মেরে দিছে।
2: জিতু, কথা কি সত্যি?
5: স্যার বিশ্বাস করেন, চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি। আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
1: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
2: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক। এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
3: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
2: জিতু।
5: জি স্যার।
2: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
5: স্যার,
2: এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
5: জি স্যার।
2: তুমি কি ভালো হতে চাও?
5: জি স্যার, আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি। আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করব, আমি আর এমন করবো না স্যার।
1: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, এদেশ আপনার আমার আমাদের সকলের। দেশ এগিয়ে গেলে আমরা এগিয়ে যাব। প্রিয় শ্রোতা বন্ধুরা, অগ্নি প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বাংলাদেশ বেতার, ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 20 জুন শনিবার প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 এর জাতীয় পর্যায়ে চূড়ান্ত খেলা ও খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। বালিকা ফাইনাল খেলায় বেলা 2টায় অংশগ্রহণকারী দল ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পাবনা সাথিয়ার জোড়গাছা ইউনাইটেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক ফাইনাল খেলায় বেলা 3:30 অংশগ্রহণকারী দল ময়মনসিংহের ত্রিশালের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বরিশালের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টের 2টি খেলা ও পুরস্কার বিতরণ বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। টুর্নামেন্টের বালক ও বালিকা ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করা হবে বাণিজ্যিক কার্যক্রম FM 104 MHz এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 kHz, FM 90 MHz, FM 104 MHz, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.beta.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 MHz-এ প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
6: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সঙ্গীত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান সাত সরে বাধা। গ্রন্থনা ও উপস্থাপনায় লায়লা আরিয়ানি হোসেন।

0: চট্টগ্রামের দেওয়ানবাজারের ভট্টাচার্য পরিবারে দুর্গাপূজা মানেই ছিল ঢাকের তালে মুখর এক উৎসব। সেই ঢাকের ছন্দ ছোট্ট এক মনকে এমনভাবে আন্দোলিত করত যে তালে তালে নাচতে ঢাক ঢোলের বোল আর লয়ের প্রতি তার আকর্ষণ তৈরি হয়। হাঁড়ি পাতিল কিংবা কাঁসার থালা সবই তার কাছে হয়ে উঠত বাদ্যযন্ত্র। ছোট্ট দুই হাতে সেগুলো বাজিয়ে সে সরগরম করে রাখত পুরো বাড়ি। সেই ছোট্ট মানুষের পরিণত জীবনের অসামান্য সৃষ্টি আমাদের মুগ্ধ করে। একবার যদি কেউ ভালোবাসত, কত যে তোমাকে বেসেছি ভালো, একদিন ছুটি হবে অনেক দূরে যাব, আমার মন বলে তুমি আসবে, শত জন্মের স্বপ্ন সহ আরও অসংখ্য জনপ্রিয় গানের তবলা তালে তালে মুগ্ধ করেছেন এদেশের সঙ্গীত প্রেমী দর্শককে। ট্রান্সক্রিপশন সার্ভিস আয়োজিত বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা থেকে আমন্ত্রণ। এই আয়োজনে রয়েছে সঙ্গীত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে নিবেদন। বন্ধুরা, শুনব আর্কাইভ থেকে শিল্পীর কিছু কথা, জানব তাঁর সঙ্গীত সাধনা ও সঙ্গীত চিন্তা নিয়ে। আজ জানব প্রথিত যশা তবলাবাদক মিলন ভট্টাচার্য সম্পর্কে। বাংলাদেশের তবলা অঙ্গনের অন্যতম উজ্জ্বল নাম মিলন ভট্টাচার্য। শুনে আসি শিল্পীর মুখে সেই শুরুর কথা।
1: আমার দিদিরা গান করতো, তো ছোটোবেলা থেকে আমার দিদি যখন ওস্তাদ আসতো তখন গান করতেন, তখন বাবা বলেছে তুই গান শিখ। তো আমি বছরখানি গান শিখছিলাম ওস্তাদের কাছে। তখন আমার গানের প্রতি অত ইয়ে নেই, বাসায় যত দুধের টিন অমুক টিন আমার বাজাতাম সবসময়। একবার আমি অ্যাক্সিডেন্ট করে আমার হাত ভেঙে গেছিলো, তো ওখানে প্লাস্টার ছিল, প্লাস্টার লাঠি দিয়ে পূজার সময় প্লাস্টারও ভেঙে গেছে। তখন আমার দাদু বললো যে তুই তোর ছেলেকে তবলাতে দে, তবলাতে দিয়ে এখন তবলা উস্তাদ কাকে, তোর দাদু খুব সঙ্গীত প্রিয় ছিল, তো দাদু উস্তাদ দিল, ওনার নাম হলো কানাইলাল দাস। তো ওই তবলা শুরু করলাম।
0: পারিবারিক কারণেই সঙ্গীত চর্চার পরিবেশও ছিল সমৃদ্ধ। বড় দুই বোন নীলিমা ভট্টাচার্য ও প্রতিমা ভট্টাচার্য গান করতেন। বাবা চেয়েছিলেন মিলনও গান শিখুক, তবে তার দাদুর ছিল ভিন্ন মত। নাতির ছন্দবোধ দেখে তিনি বলেছিলেন ওর মন যেহেতু তাল লয়ের দিকে, ওকে তবলা শেখাও। সেই সিদ্ধান্তই বদলে দেয় মিলনের পথ চলার দিক। চলুন তবে শিল্পীর হাতের বাজনা শুনে আসি।

0: তার প্রথম গুরু ছিলেন ওস্তাদ কানাইলাল দাস। দীর্ঘ ১৯ বছর তিনি এই গুরুর সান্নিধ্যে তবলার তালিম গ্রহণ করেন। ১৯৬২ সালে চট্টগ্রামে শিশুদের তবলা লহরা প্রতিযোগিতায় অংশ নেন তিনি। তার গুরুর চারজন ছাত্র সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যে কাঞ্চন নামে এক ছেলে প্রথম স্থান অধিকার করেন এবং মিলন ভট্টাচার্য হন দ্বিতীয়। এই প্রতিযোগিতার পর থেকেই দুই বোনের সঙ্গে বিভিন্ন মঞ্চে তবলা পরিবেশন শুরু করেন তিনি, সাথে লেখাপড়াও চলতে থাকে। তার মুখেই শুনে আসি চলুন তবে সেই কথাগুলো।
1: আমার এখনো একটা মনে আছে, আমার একটা ছবি আছে, সেটা হলো আপনাকে মনে আছে বোধহয় জুলিয়া মান্নান রেডিওতে, তখন আমি ছোট আমার এখনো ছবিটা আমাকে জুলিয়া মান্নান আপা দিলেন, তখন বাজালাম, ওই ছবিটা আমার এখনো আছে। লেখাপড়ায় চট্টগ্রামে মেট্রিক পাস করেছি বাঁশখালীতে, মানে তারপরে সিটি কলেজ।
0: চলুন শ্রোতা এবারে শুনে আসি একটি গানের কিছু অংশ যেখানে তিনি তবলা বাজিয়েছেন।

0: 1973 সালে মিলন ভট্টাচার্যের সঙ্গীত জীবনে আসে একটি গুরুত্বপূর্ণ মোড়। চট্টগ্রামের একটি অনুষ্ঠানে তার তবলা পরিবেশন শুনে মুগ্ধ হন চলচ্চিত্র নির্মাতা আজমল হুদা মিঠু। তার উদ্যোগেই মিলন ভট্টাচার্যের ঢাকায় আগমন। ঢাকায় এসে প্রথম তবলা পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনে, আর সেই অনুষ্ঠানে গান করেন মাহমুদুন নবী ও সাবিনা ইয়াসমিন। পরবর্তীতে আঞ্জুমান আরা বেগম এবং আনোয়ার উদ্দিন খানের সঙ্গেও তিনি পরিবেশনায় অংশ নেন। সে সময় বাংলাদেশ টেলিভিশনের কার্যালয় ছিল ডিআইটি ভবনে। বলছেন সেই সময়ের কথাগুলো।
1: ঢাকা থেকে এক গ্রুপ আমাদের বেতন কি ধার্য করা হবে বা কে কোন গ্রেডে, তো আমি ছিলাম, দেবু ছিল আমার গুরুভাই, তো ছিল তখন আমার জাস্ট 10 টাকা বেশি, দেবুর 200 টাকা, আমার 10 টাকা বেশি, বাস নাই, যাই হোক অন্তত না, তো চললাম চললাম বাজলাম। তারপরে হঠাৎ আমি ওখান থেকে ঢাকায় 73 ফিল্মের গান বাজাতে আসতাম ঢাকাতে, চিটাং থেকে নিয়ে আসতো, এটা না বললে হয় না, মিঠুভাই, তো যাই হোক, তো মিঠুভাই নিয়ে আসতো ওনার যে ডিআইটিতে একটা কি তখন একটা অনুষ্ঠান ছিল বাংলাদেশ টেলিভিশন ডিআইটিতে, তখন সাবিনেস প্রথম আর্টিস্ট, আমি সাবিন ইয়াসমিন আর মাহমুদ নবী, আমার আমি বাজালাম, চলে গেলাম, আবার আসলাম, তারপর একদম 75 একদম ফিক্সড এখানে ঢাকায়। তা আমি এখানে আসলাম, এখানে এসে আর এই হোম সার্ভিসে ইয়ে করলাম, হোম সার্ভিসে তখন মোজাকের সাহেব ছিলেন, মোজাকের সাহেব দেখে বলেছে হ্যাঁ তুমি এসছো, আমার বাজনা শুনছে চিটাংয়ে, তুমি এসছো এখানে ঢুকো, এখানে তখন 400 না কত টাকা, 400 টাকা, ওখান থেকে নেমে আমি কনফার্ম চাকরি নেমে আসছি খন্দকার নুরুল আলম রাস্তায়, মিলন তুমি এখানে, ওনাদের সাথে বাজি দিয়েছি বলে, তুমি এখানে, ভাই আমি তো এখানে জয়েন করছি যে হোম সার্ভিসে, বেতন কত দিচ্ছে, আমি 400 টাকা, কত তুমি এখানে আসো, তখন আমাদের ডিরেক্টর ছিলেন নুরুল নবী খান, খন্দকার এসে কত আমি 500 টাকা দেবো তোমাকে।
0: ১৯৭৯ সাল থেকে বরেণ্য শিল্পী রুনা লায়লার সঙ্গে দেশে ও বিদেশের বিভিন্ন মঞ্চে নিয়মিত তবলা সঙ্গত করে আসছেন মিলন ভট্টাচার্য। এছাড়া সাবিনা ইয়াসমিন, সুবীর নন্দী সহ দেশের অসংখ্য স্বনামধন্য শিল্পীর সঙ্গে মঞ্চে পরিবেশনা করেছেন তিনি। স্মরণীয় ঘটনার কথা তিনি বলেছেন, চলুন শুনে আসি।
1: আমার একটা স্মরণীয় ঘটনা, একটা এটা আমি সারা জীবন থাকবে, আমি যখন রুনা আপার সাথে মাদ্রাজে একটা প্রোগ্রাম করতে গেলাম, হ্যাঁ ম্যাডামের সাথে মাদ্রাজ প্রোগ্রাম করতে গেলাম, এটা হলো এই প্রোগ্রামটা হলো আপনার যে ক্লাসিক্যাল প্রোগ্রাম, মানে রুনাপার ভোটে সেমি ক্লাসিক্যাল, ওখানে সুযোগ পেলো, রুনাপাকে ইনভাইট করলো, তারপরে ওখানে তো ফাংশন করলাম, এখন বড় বড় ওস্তাদরা আছেন, রুনাপার ওদিন মানে গজল করবে বসে, তখন আমি বাড়াতাম, আর ওই ফাংশানে ইয়ার রহমানের গ্রুপের কিছু লোক ছিল, ওই আমি তো জানতাম না, তো বাজালাম, আমি তো আমার মতন করে বাজাই, তো বাজালাম বাজাই, তা খালি একটাই শব্দ, এটা ম্যাডাম এখনো বলে, একটাই শব্দ, তবলাকে জবাব দিই, মানে এটাই ওখান থেকে, মানে এটাই বলতেছে, কেন জানি আমি জানি না। তারপরে ফাংশন শেষে ওখানে একজন ওস্তাদ বয়স্ক, ওনার চাদরটা খুলে আমার স্টেজে পড়ে,
0: এবারে শুনবো আরেকটি গানের অংশ যেখানে তিনি তবলা বাজিয়েছেন।

0: শিক্ষক হিসেবেও তাঁর অবদান উল্লেখযোগ্য। অসংখ্য শিক্ষার্থী তাঁর কাছে তবলার তালিম নিয়েছে। তাঁর ভাষায় অনেকেই কিছুদিন শেখার পর আর নিয়মিত থাকে না, তবু নতুন প্রজন্মের হাতে তবলার শিক্ষা তুলে দিতে তিনি নিরলসভাবে কাজ করেছেন।
1: আমি তো এই জন্য বললি, এই প্রজন্মে যারা আছে তারা গান শুনতে হবে বা প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, অল্পতে যেন শেষ না হয়। আমি এখনো পর্যন্ত আমার এক দেড় ঘন্টা দুই ঘন্টা প্র্যাকটিস আমি চেষ্টা করি, প্র্যাকটিস নট অনলি ঠেকাটাকে কীভাবে ই করা যায়, ইম্প্রুভ করা যায়। এই ঠেকাটা তো এটা একটাই তো ঠেকা, হ্যাঁ, আমি এটা কী করা যায়, কীভাবে ভাগ করা যায়। সাউন্ড প্রোডাকশন যেটা, আমি এক হাতে আমি অনেক কিছু, যেমন অনেকে ছাপকি বাজায় এরকম বলে, আমি টোর উপর ছাপকি চিন্তা করছি, তারপর এখানে ইয়ে করা, আপনি ক্র্যাশ করা, মানে এই যে এই আওয়াজ হাতে হাতের মধ্যে। ও একটা গান না বললে হয় না, এটা আলাউদ্দিন আলী সাহেবের একটা গান, ওই যে একবার যদি কেউ
2: ভালোবাসতে,
1: হ্যাঁ, ওখানে আমি নুকে ব্যবহার করছি, নুক কিন্তু তখন তো আর কোনো ট্র্যাক নেই, একসাথে চলতো এই জিনিসটা, কিন্তু ঠেকা চলবে, কোনো কাটিং নেই, এই এই তখন শুরু করলাম এটা।
0: তাঁর স্মরণীয় পরিবেশনাগুলোর মধ্যে বিশেষ স্থান দখল করে আছে একটি অনুষ্ঠান, যেখানে তাঁর নেতৃত্বে 40 জন তবলা শিল্পী একসঙ্গে তবলা লহরা পরিবেশন করেন। এই আয়োজনকে তিনি নিজের শিল্পী জীবনের অন্যতম বিশেষ অভিজ্ঞতা হিসেবে মনে করেন। বিদেশ ভ্রমণ এবং পুরস্কার প্রাপ্তি নিয়েও তিনি বলেছেন, চলুন শুনে আসি সেই কথাগুলো।
1: এখানে বলেন, ওখানে বলেন, আমি যখন আগে একটা ক্যাসেটে যখন বাজাতাম, তখন এই প্রজন্মে যারা বাজাচ্ছে এখন, তারা শুদ্ধ কী বাজিয়েছি, এই গানে কোন বিশ্বজিতের গানে কী ঠেকা দিয়েছি, অমুকের গানে কী ঠেকা দিয়েছি, আমি তো বিশ্বাস করতাম, তো সেটা শুনতো, সেটা শুনে শুনে অনেক ছাত্র আছে, আমি আমি প্রাউড ফিল করি যে না, আমি আমি বলি তো আমার কাছে আসলে আমি আমি দেখাই দিই এইভাবে বাজাইছি, এইভাবে আমার ঠেকাটা ছিল। সবচেয়ে বড় পুরস্কারটা হলো আমার চট্টগ্রামবাসী, চট্টগ্রামবাসীরা আমাকে আমাকে না, আমি সত্য দা, মানে চট্টগ্রামে যারা বাইরে শুনলাম তো মুক্তিযোদ্ধার, ওখান থেকে আমাদের স্মরণীয় পুরস্কার দিল।
0: অডিও গানে তিনি 15,000-এরও বেশি গানে তবলা বাজিয়েছেন। সৈয়দ আব্দুল হাদি, সুবিন নন্দী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, অ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, কনক চাঁপা সহ বলা যায় প্রায় সব শিল্পীর গানই তিনি তবলা বাজিয়েছেন। একজন তবলা বাদক হিসেবে ভীষণ গর্ববোধ করেন মিলন ভট্টাচার্য। সঙ্গীতের আধুনিকায়নের সময় তিনি সাহসী ভূমিকা নিয়েছিলেন, বলেছেন এবারে সেই কথাগুলো, চলুন শুনি।
1: কিন্তু আমি সেই ক্ষেত্রে একটু ব্যতিক্রম একটা চিন্তা করছি, ঠেকাটাকে কী করে মানে একটু সুন্দর করে বা ফিউশন করে, যেমন এই
2: এই জিনিসটা
1: তবলাটা, তবলাটাকে আমি আগে তবলা লাগাতো না, ক্যাসেটে তবলা লাগাতো না, মেশিন দিয়ে গান চলে যেত, কিন্তু আমি তবলাটাকে ওইভাবে ঢুকিয়েছি যে এখানে আসতে, এখানে এমন এমন সময় গেছে ফিল্মে একটা সময় এসেছিল যে তবলার ব্যবহারই নেই, তো আমরা তো অর্কেস্ট্রাতে থাকতাম, তো আমি যে আমি কি না খেয়ে থাকবো, কথা না তখন আলাপজনে বললাম, আলী ভাই কি কথা, আজকে এটা টেকনো গান, এই তবলা লাগবে না, আচ্ছা আজকে রাখবো না, কাল তারপর দিন, তারপর দিন আলম ভাই বললো না টেকনো গান রে, এখানে তবলা লাগবে না, যে সাত দিন কোনো কাজ দেয়। তখন আমি চিন্তা করলাম যে কী করি কী করি কী করি, আমার তো এই, তো আমি আজকে বললাম যে আমি তো রেকর্ডিং করতে রেকর্ডিং করবো না, বাজাবো না, আমি বসতে পারি তো, হ্যাঁ হ্যাঁ বসে বসে চাটা দিল, তো বললাম আমি একটা ঢোল নিয়ে জাস্ট ওই ওটা হৃদয় করছো ওইখানে খালি জাস্ট একটু মায়া দিলাম, এর একটা আওয়াজ দিল, এটা প্রডিউসার কানা লাগছে, আরে এই যে কী দিল, এই হাই ওস্তাদ এটা লাগবে এটা লাগবে, ওটা কেমন কেন হয়ে গেলো জানি না, তারপর আস্তে আস্তে ওইটা দিয়ে কয়েকদিন, তারপর আমি নিজে চিন্তা করলাম যে এটা দিয়ে খালি ঘুমু ঘুমু দিয়ে তো তার চলা যায় না, আস্তে আস্তে আস্তে তবলা কানিটা তা না না না না না না ফেড ইন ফেড আউট করলাম, এরকম করে এটাও ভালো লাগতো, তারপর তবলা মাস্ট।
0: সুরের সাথে তাল আর লয় মিলে হয় সঙ্গীতের সৃষ্টি। সেই তাল লয় যাদের হাতে পেয়েছে অনন্য মাত্রা, তাদের মাঝে অন্যতম মিলন ভট্টাচার্য। শিল্পীর কাজের মাঝে ভক্ত শ্রোতা আনন্দ খুঁজে পান, তাই শ্রোতা মনে রয়ে যান ভালোবাসায় অনন্তকাল ধরে।

ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সঙ্গীত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান সাতসরে বাধা এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন লায়লা আরিয়ানী হোসেন, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারোয়ার মোর্শেদ। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, আমাদের আয়োজনমালা এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী উৎপলা দাস।

শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন উৎপলা দাস, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহনুরজাবিন শারমিন। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আজ নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকা ও নদী ভাঙন কবলিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর প্রকল্পটি দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রকল্পটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে তিস্তা আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরাঞ্চলের মানুষের কাছে যে প্রতিশ্রুতি নিয়েছিলেন তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে পানি ব্যবস্থাপনা উন্নত হবে, নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে। আগামী 6 মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় 200 শয্যা বিশিষ্ট

0: বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে বরিশাল ও খুলনা বিভাগের হাসপাতাল দুটি আগস্টের প্রথম দিকে চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সুস্থ মননশীলতা গঠন এবং সামাজিক মেলবন্ধনের আবহ ধরে রাখতে ফল উৎসবের সংস্কৃতিকে দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। সব ধর্ম ও সমাজেই মৌসুমী ফল ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের রীতি রয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ফল উপভোগ করার মধ্য দিয়ে প্রকৃতি ও সৃষ্টিকর্তার প্রতি এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ পায়। প্রযুক্তির অপব্যবহার রোধ ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল মাধ্যমে নকলের সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষা আইন মন্ত্রিসভায় পাশ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সবাইকে শুধু উচ্চশিক্ষা দিয়ে দেশে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে সেই জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে সরকার। তিনি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামীতে ষষ্ঠ শ্রেণী থেকেই পাঠ্য বইয়ের কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। শিক্ষামন্ত্রী বলেন, শুধুমাত্র অনার্স মাস্টার্স বা উচ্চশিক্ষার পেছনে না ছুটে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি রূপান্তর করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য। তিনি আরও বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বেসামরিক নাগরিকদের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আরও জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলতি বছরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি প্যানেল আলোচনায় এই আহ্বান জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খেলার খবর ফুটবল। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আগামীকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন। টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহের দড়িরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে স্বাগতিক যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের সিয়াটল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত একটায় খেলাটি শুরু হবে। আগামীকাল ভোর চারটায় বোস্টনে স্কটল্যান্ড মরক্কোর মোকাবেলা করবে। এছাড়া আগামীকাল সকাল সাড়ে ছয়টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ব্রাজিল হাইতির এবং সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে সকাল নয়টায় তুরস্ক প্যারাগুয়ের মোকাবেলায় মাঠে নামবে। বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এদিকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকাল ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি সকাল ৬টায় শুনবেন। অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। পথপাথে অনুষ্ঠানে ছোটদের স্নেহ সম্পর্কে বলবেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাফ শাহরিয়ার। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬টা ৫০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি স্থল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল ৭টা ২০ মিনিটে। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা ২০২৬ জাতীয় পর্যায়ে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। চূড়ান্ত খেলার ধারা বিবরণী শুনতে পাবেন বাণিজ্যিক কার্যক্রম FM 104 মেগাহার্সে বেলা দুটো থেকে এবং বেলা খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 104 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া শুনবেন সকাল 7:30। সকাল 8:30 রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ প্রচারিত হবে সকাল 9:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল প্রচারিত হবে বেলা 11:30। বেলা 2:20 রয়েছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারীকণ্ঠ, সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ শুনতে পাবেন বেলা 3:35। পবিত্র কুরআন শিক্ষার আসর শুনবেন বিকাল 4:05। সুর তরঙ্গ প্রচারিত হবে বিকাল 4:25। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা রয়েছে সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সখী সংসার সমীপেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত 10:20। এছাড়া FM 90 মেগাহার্জে রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক হিংসা। বন্ধুরা, FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 7:00-9:00 শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় বন্ধুরা, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9:00 দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6:00 সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জে 22.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:72%, সন্ধ্যে 6:65%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:12, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 ও FM 90, এছাড়া FM 102 মেগাহার্টজে। এখন প্রচারিত হচ্ছে পবিত্র কুরআন তেলাওয়াত ও তরজমা।
3: أعوذ بالله من الشيطان الرجيم

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: এতক্ষণ পবিত্র কোরআন তিলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিঃশ্রুতি অধিবেশন। আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। প্রথমেই শুনবেন মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে গান, গীতিকার সিরাজুল ইসলাম, সুর করেছেন আজাদ রহমান। এরপর পরে শুনবেন সামিনা চৌধুরীর কণ্ঠে, গীতিকার আহসান হাবিব বাপ্পি, সুর করেছেন মোহাম্মদ শাহানুর আলম রেজা।

প্রিয়শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শুনবেন মনির খানের কণ্ঠে গীতিকার মিল্টন খন্দকার, সুর করেছেন গীতিকার নিজেই। এরপর পরে শুনবেন শমনুর মনির কোনালের কণ্ঠে গীতিকার পুলক রঞ্জন, সুর করেছেন ইবনে খালদুন রাজন। ও কে এম আবদুল্লাহ মোহিনের কণ্ঠে গান শুনবেন গীতিকার সুব্রত পাল, সুর করেছেন অশোক কুমার সরকার।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। এবারের শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুর করেছেন মোহাম্মদ রুবায়েত শামীম চৌধুরী।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়ে শেষ হলো বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। আপনারা শুনছেন নিশুতি অনুষ্ঠান, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবার শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। প্রথমে শুনবেন দেশের গান, আফসানা ফেরদৌস রুনার কণ্ঠে, গীতিকার মোহাম্মদ ইনামুল ইসলাম, সুর করেছেন রফি মোহাম্মদ খান। এরপর পরই শুনবেন লালন গীতি শফি মণ্ডলের কণ্ঠে, ভাঙচুর ছায়াছবি গান শুনবেন এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভিনের কণ্ঠে।

0: ম্যাগাজিন অনুষ্ঠান। বিশ্বজুড়ে বর্তমান সময়ে ভয়ানক আতঙ্ক সৃষ্টি করছে মাদক। মাদকের কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্রে শুধু অনিশ্চয়তায় দেখা দিচ্ছে না, একই সঙ্গে শান্তি ও স্থিতিশীলতা নষ্টের পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং উন্নয়ন ও সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত।
1: মাদক ব্যক্তিজীবনকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে, কর্মে অমনোযোগী করে দেয়, আর্থিকভাবে নিঃস্ব করে ফেলে। বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হয় একজন মাদকাসক্ত ব্যক্তি। জীবনযাপনে দেখা দেয় অস্বাভাবিক সব আচরণ, নীতিনৈতিকতা ও মানবিক বোধগুলো হারিয়ে যায় জীবন থেকে।
0: সব মিলিয়ে মাদক মানুষকে সব দিক থেকেই ধ্বংস করে দেয়। তাই জীবনের প্রয়োজনে শুধু মাদককে এড়িয়ে চলা নয়, বরং মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আমাদের সবাইকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
1: এমন আহ্বানে শুরু করছি মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা।
0: সমগ্র বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও মাদকাসক্তের একটি বিরাট অংশ হচ্ছে তরুণ ও যুবগোষ্ঠী। আবার তাদের উল্লেখযোগ্য একটি অংশ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কিছু কিছু পথশিশু এবং কতিপয় নারীরাও নিয়মিত মাদক গ্রহণ করছে। সব মিলিয়ে ভয়ানক এক চিন্তার বিষয়।
1: মানুষের জীবনকে সুন্দর, সৃজনশীল ও অর্থবহ করার অন্যতম প্রধান উপাদান হল সুস্থ তরুণ প্রজন্ম। একটি জাতির আগামী দিনের চালিকা শক্তিই তরুণরাই। তারা যত বেশি শিক্ষিত, সৎ, কর্মদক্ষ ও আদর্শবান হবে, দেশ তত দ্রুত অগ্রসর হবে উন্নতির পথে।
0: কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের সুকঠিন অবস্থানের মাঝেও আমাদের তরুণ প্রজন্মের একটি বড় অংশ ধীরে ধীরে মাদকের ভয়ঙ্কর ছোবলে আক্রান্ত হচ্ছে। মাদক শুধু তাদের ভবিষ্যৎ অন্ধকারই করে দিচ্ছে না, বরং পুরো সমাজ ও রাষ্ট্রকেই অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।
1: স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করে সমাজে নেতৃত্ব দেওয়ার কথা, অথচ অনেকে অল্প বয়সেই নেশার ভয়ঙ্কর ফাঁদে পড়ে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে। ফলে মাদক এখন কেবল তরুণদের সমস্যা নয়, বরং শিক্ষার্থীদের জীবনকে সংকটে ফেলে দিচ্ছে।
0: আজ থেকে এক যুগ আগেও শিক্ষার্থীদের মাদকাসক্ত হওয়ার ঘটনা খুব বেশি শোনা যেত না, কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টেছে। আমাদের তরুণদের একটি অংশ, তারা প্রথমে বন্ধুদের সঙ্গে স্টাইল দেখানোর জন্য সিগারেট ধরছে, এরপর ধীরে ধীরে নেশার বড় ভাণ্ডারে প্রবেশ করছে তারা। আরও ভয়াবহ বিষয় হল অভিভাবকের উদাসীনতা ও অতিরিক্ত ভরসা, এবং অনেক পিতামাতা সন্তানদের যথাযথ খোঁজ খবর রাখেন না ব্যস্ততার কারণে, এ সুযোগেও অনেকে মাদকে জড়িয়ে যাচ্ছে।
1: আবার কেউ কেউ অন্ধবিশ্বাসে ভর করে সন্তানকে পুরো স্বাধীনতাকে দিয়ে দেন। তরুণরা সেই সুযোগে রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, অতিরিক্ত স্বাধীনতার সুযোগে অনেকে আবার মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে তোলে। পরিবার তখনও টের পায় না যে তাদের সন্তান ধীরে ধীরে মাদকের অন্ধকার জগতে প্রবেশ করছে।
0: আর যখন বুঝতে পারে নিজেদের আদরের সন্তানটি মাদকাসক্ত, তখন যেন মাথায় আকাশ ভেঙে পড়ে, স্বপ্নগুলো চুরমার হয়ে যায়।
1: তবে এই অবস্থায় হতাশ হলে চলবে না, সন্তানটিকে মাদক থেকে ফিরিয়ে আনতে আন্তরিকভাবে বোঝাতে হবে। সন্তানের মধ্যে মাদক ছেড়ে দেবার আত্মশক্তি জাগাতে হবে, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
0: বন্ধুরা, এবারে তেমনি একজনের কথা শুনব ফিরে আসার গল্প পর্বে, যিনি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আলাপচারিতায় সজীব দত্ত।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে ফিরে আসার গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সজীব দত্ত। আজও একজন নতুন বন্ধু আমাদের সঙ্গে আছেন, চলুন কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
3: সৈয়দ আলী মুর্তজা।
2: আপনি কি করেন?
3: আমি ব্যবসা করি।
2: আপনি কতদিন হলো সুস্থ জীবনে ফিরে এসেছেন?
3: 4 মাস।
2: এখন সুস্থ জীবনে ফিরে এসে কেমন আছেন, কেমন লাগছে?
3: খুব ভালো লাগছে, একটা নষ্ট জীবন থেকে ফিরে আসতে পেরেছি। এটা আসলে খুব কষ্টের, খুব বাধা আসে প্রথম অবস্থায়, অনেক খারাপ লাগে, অনেক অস্বস্তি হয় শরীরের মধ্যে, ঘুম হয় না, খাওয়া ঠিক মতো হয় না। আসলে মাদকাসক্ত জীবন মানে একটা ধ্বংসের জীবন।
2: এখন সেই জীবন থেকে ফিরে এসে অনুভূতি কি জীবন নিয়ে?
3: খুবই ভালো লাগছে, পরিবার সন্তান নিয়ে অনেক ভালো আছি, আরও সুস্থভাবে জীবন কাটাতে চাই। এইভাবে সমাজে দাঁড়াতে চাই।
2: আপনার পরিবারে কে কে আছেন?
3: আমার পরিবারে দুই ছেলে দুই মেয়ে।
2: তারা কি করেন?
3: স্কুলে যায়, পড়াশোনা করে, দুইটা বাচ্চা এখনো ছোট, স্কুলে যায় না।
2: আপনি যে সুস্থ জীবনে ফিরে আসলেন, পরিবারের অনুভূতি কি আপনাকে ঘিরে?
3: পরিবার এখন অনেক খুশি। এটা নিয়ে পরিবারের মধ্যে প্রতিদিন কলহ লেগে থাকতো, স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক জীবনে অশান্তি শুরু লেগেই থাকতো। সেখান থেকে এখন আমি অনেকটা পরিত্রাণ পেয়েছি, ফ্যামিলির সবাই অনেক খুশি, আমিও অনেক খুশি।
2: একটু আমাদেরকে বলবেন যে কিভাবে আপনি মাদকাসক্ত জীবনে প্রবেশ করেছিলেন?
3: বন্ধুদের সঙ্গ, এটা সহজেই বলা যায়। বন্ধুদের সাথে চলতে চলতে আজকে একটু কালকে একটু এই করতে করতে আসলে এটা একটা অভ্যাস বা নেশায় পরিণত হয়েছিল, যেটা আসলে যেখান থেকে বের হয়ে আসা খুবই কষ্টকর ছিল জিনিসটা। এর জন্য খুব একটা দৃঢ় প্রত্যয় দরকার, একটা সংকল্প দরকার, এবং পরিবারের কথা মাথায় রেখে জিনিসটা করা সম্ভব।
2: আপনি যে কামব্যাক করলেন, এখানেও তো আপনার পরিবারের ভূমিকা ছিল। আপনি তো প্রথমে বুঝতেন না যে আপনি ভুল করছেন, আপনার এই আত্মপলব্ধির জায়গাটা ঠিক কিভাবে হলো?
3: এক্ষেত্রে আমার সহধর্মিনীকে আসলে ধন্যবাদ জানানো উচিত। সে সর্বোচ্চ চেষ্টা করেছে, দীর্ঘদিন ধরে সে চেষ্টা করে যাচ্ছিল যে আমি আসলে এই জীবন থেকে ফিরে আসি, কিন্তু সম্ভব হচ্ছিল না। পরে তার অনুপ্রেরণা, তার সহযোগিতায় একটা সুন্দর জীবনে আমি ফিরে আসতে পেরেছি।
2: মাদকাসক্তির ফলে কি ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়?
3: মাদকাসক্তির কারণে সমস্ত শরীর অবশ হয়ে যায়, ঘাত পা ঝিমঝিম করে, তারপর ক্ষুধামন্দা থাকে, তারপর হঠাৎ করে রাগ তৈরি হয়ে যায় মাথার মধ্যে।
2: আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে আরো যারা এই ভুল জীবনে ছিলেন, তারা কি এখন সুস্থ জীবনে সবাই ফিরতে পেরেছেন?
3: সবাই পারেনি, হয়তো দু একজন আমার মতো এরকম, যারা ফ্যামিলি পরিবারকে ভালোবাসে, যারা স্ত্রীকে ভালোবাসে, যারা বাবা মাকে ভালোবাসে, তারা অনেক সংকল্পের মাধ্যমে হয়তো এরকম জীবনে ফিরে আসতে পারবে।
2: এখনো যারা ভুল জীবনে আছেন, তাদের প্রতি আপনি সুস্থ জীবনে ফিরে কি আহ্বান রাখবেন?
3: সবাইকে আহ্বান করব, মাদকাসক্ত জীবন আসলে একটা ধ্বংসের জীবন, পরিবারের কথা চিন্তা করে, সন্তানের কথা চিন্তা করে আসলে এই পথ ত্যাগ করা উচিত।
2: আমাদের বাংলাদেশ বেতারের মাধ্যমে যারা শ্রোতা বন্ধুরা শুনছে, সবাইকে আপনার শেষের কথায় কি বলবেন?
3: ফিরে আসুন মাদকাসক্ত জীবন থেকে, পরিবারকে ভালোবাসুন।
2: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সুন্দর আগামী এবং এই সুস্থ জীবন আমরা প্রত্যাশা করছি।
3: ধন্যবাদ বাংলাদেশ বেতারকে।
2: শ্রোতা বন্ধুরা, আজকে আমরা একজন ফিরে আসা বন্ধুর গল্প শুনলাম, যিনি মাদকাসক্ত জীবন থেকে সুস্থ জীবনে ফিরে এসেছেন। মাদক জীবন থেকে জীবনকে কেড়ে নেয়, আসুন মাদককে না বলি, মাদক মুক্ত জীবন করি। সজীব দত্ত, ফিরে আসার গল্প, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: যে কোনো সামাজিক সমস্যার মতো মাদকাসক্তিরও কিছু সুস্পষ্ট কারণ আছে। তরুণ প্রজন্ম কেন মাদকের দিকে ঝুঁকছে, কিংবা স্কুল কলেজ মাদ্রাসাগামী শিক্ষার্থীরাও কেন এর ছোবলে আক্রান্ত হচ্ছে, তা বোঝা জরুরি। প্রথমত কৌতূহল ও বন্ধুপ্রভাব। কৈশোর এমন একটি সময় যখন একজন ছেলে বা মেয়ে নতুন কিছু জানার, করার ও অনুকরণ করার প্রবণতা দেখায়। তারা বন্ধুদের সঙ্গে মিলেমিশে চলতে চায়, অনেক সময় বন্ধুর প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে না। বন্ধু যদি মাদক গ্রহণ করে, তবে কৌতূহল থেকে কিংবা দলভুক্ত থাকার জন্য অন্যরাও সেই পথে হাঁটে। একবার চেষ্টা করার পর অনেকেই আসক্ত হয়ে পড়ে।
0: পরিবার হল একজন কিশোর বা তরুণের সবচেয়ে নিরাপদ আশ্রয়, কিন্তু বাস্তবে দেখা যায় অনেক বাবা মা সন্তানদের যথেষ্ট সময় দেন না। কেউ কেউ ব্যস্ত কর্মজীবনে ডুবে থাকে, কেউ কেউ আবার ধরে নেয় তাদের সন্তান নিজের খেয়াল নিজেই রাখবে। আবার পরিবারের কলহ, বিবাহ বিচ্ছেদ বা অস্বাভাবিক সম্পর্ক থাকলেও সন্তান মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। তারা তখন বাইরে আড্ডায় শান্তি খুঁজতে গিয়ে মাদকের ফাঁদে পড়ে।
1: অতিরিক্ত স্বাধীনতা ও প্রযুক্তির অপব্যবহারও মাদকাসক্তির অন্যতম একটি কারণ। বর্তমানে তরুণরা মোবাইল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি বেশি সময় কাটাচ্ছে। এগুলো একদিকে জ্ঞানার্জনের পথ খুলে দিলেও অন্যদিকে নানা অসুস্থ প্রবণতার সুযোগও তৈরি করছে। অনলাইনের মাধ্যমে মাদক ব্যবসায়ীরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায়। আবার রাত ভর গেম খেলা বা অনলাইন আড্ডা তরুণদের মানসিক ভারসাম্য নষ্ট করে, ফলে তারা নেশার দিকে ঝুঁকে পড়ে। অনেক তরুণ পরীক্ষায় ভালো করতে না পেরে হতাশায় ভোগে, কেউ কেউ চাকরির অনিশ্চয়তায় দিশেহারা হয়।
0: এই হতাশা কাটাতে তারা ভুলভাবে মাদককে আশ্রয় হিসেবে নেয়। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম না থাকায় শিক্ষার্থীরা সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হয় এবং বিপথে চলে যায়।
1: সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয় মাদকাসক্তির একটি কারণ। সমাজে যখন সৎ অসতের পার্থক্য কমে যায়, আদর্শের চর্চা কমে যায়, তখন তরুণরা সহজেই বিপথে যায়। গান, সিনেমা বা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় মাদককে ফ্যাশন বা স্টাইল হিসেবে দেখানো হয়। এর প্রভাবও পড়ে কিশোর ও তরুণদের ওপর। আসুন এবারে জেনে নিই মাদকমুক্ত কাঙ্ক্ষিত সমাজ গঠনে সাংস্কৃতিক চর্চা, এ বিষয়ে আমাদের তরুণ সমাজ কি ভাবছে। আলাপচারিতায় আছেন শেখ নজরুল ইসলাম।
4: মাদকমুক্ত কাঙ্ক্ষিত সমাজ গঠন করতে হলে আজকে তরুণ সমাজকে সংস্কৃতি চর্চায় আত্মনিবেদিত হতে হবে। তরুণরা যদি নিয়মিতভাবে সঙ্গীত চর্চা এবং সংস্কৃতি চর্চা করে, তাহলে মাদকের প্রতি তাদের কখনোই কৌতূহল তৈরি হবে না বা আসক্তি তৈরি হবে না। কারণ সংস্কৃতি চর্চা হলো এমন একটি ব্যাপার যা তরুণদেরকে বিভিন্ন কৌতূহল এবং আসক্তি থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। প্রিয় শ্রোতা, এ বিষয়ে আজ আমি কথা বলছি বেশ কয়েকজন তরুণ শিক্ষার্থীদের সাথে।
5: আমি ফাতেমা আক্তার সুমি। মাদকমুক্ত কাঙ্ক্ষিত সমাজ গঠনে সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে কয়েকটি কথা বলবো। সংস্কৃতি চর্চা মানুষকে সৃজনশীল ও মননশীল করে তোলে। গান, নাচ, আবৃত্তি, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে যুব সমাজ মাদক থেকে দূরে থাকে। সাংস্কৃতিক চর্চা মানুষের নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলী বৃদ্ধি করে। সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা যায়। সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হওয়ায় তরুণদের মধ্যে মাদকের প্রতি আকর্ষণ কমে যায়। পরিশেষে আমরা যদি নিয়মিত সাংস্কৃতিক চর্চা করি এবং অন্যদের উৎসাহিত করি, তাহলে একটি সুন্দর, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব।
6: আমার নাম উজ্জ্বল বৈদ্য। মাদকমুক্ত কাঙ্ক্ষিত সমাজ গঠনে কয়েকটি কথা তুলে ধরব। আমরা যুব সমাজ যদি সংস্কৃত চর্চার মধ্যে থাকি, তবে আমাদের সমাজে মাদকের প্রতি আসক্ত কমে যাবে। আমাদের সারাদিনের কাজের তালিকার মধ্যে যদি গান, নাচ, কবিতা ইত্যাদি থাকে, তাহলে আমাদের মাদকের প্রতি আসক্ত কমে যাবে। সংস্কৃত চর্চার মধ্য থেকে মন মানসিকতা সুন্দর থাকে, তাই আমরা যদি সংস্কৃত চর্চা নিয়ে আগাতে পারি, তাহলে আমাদের সমাজ একটি মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে উঠবে। তাই পরিশেষে আমি বলবো, মাদক শক্তি থেকে দূরে থাকবো।
7: আমার নাম সাদিয়া সুলতান আভা। মাদকমুক্ত কাঙ্ক্ষিত সমাজ গঠনে সংস্কৃতির চর্চা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। সংস্কৃতির চর্চা তরুণ প্রজন্মকে মোবাইল ও অন্যান্য ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখে, সৃজনশীল কাজে উৎসাহিত করে। একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ পরিবার ও সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করে। সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। যেখানে সংস্কৃতির চর্চা আছে, সেখানে মাদকের অন্ধকারের কোনো স্থান নেই। মাদক নয়, সংস্কৃতি হোক তরুণ সমাজের শক্তি ও প্রেরণা।
8: আমার নাম সুমনা রঞ্জন। মাদকমুক্ত কাঙ্ক্ষিত সমাজ গঠনে সংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে হতাশা ও মানসিক চাপ একটি বড় সমস্যা। এগুলোর কারণে তরুণ প্রজন্ম মাদকাসক্তিতে ডুবে আছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড মানসিক চাপ কমানোর প্রাকৃতিক উপায় হিসেবে কাজ করে। সৃজনশীল বিকাশের মাধ্যমে তরুণ সমাজ মাদকাসক্তি থেকে দূরে থাকতে পারে। নিয়মিত সঙ্গীত চর্চা তরুণদের ভুরের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে। তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পেরে আত্মবিশ্বাসী হয়ে ওঠে, ফলে মাদক বা অপরাধের প্রতি তাদের আগ্রহ কমে যায়। তরুণ সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পরিবার ও সমাজ পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার অত্যন্ত জরুরি। নিয়মিত সাংস্কৃতিক চর্চা শুধুমাত্র মাদক প্রতিরোধী করে না, বরং একটি আদর্শ, সুস্থ ও প্রাগতিশীল সমাজ বিনির্মাণে সাহায্য করে।
9: আমি মিতু রায়। তরুণদের অফুরন্ত শক্তি ও মেধাকে সাংস্কৃতিক ও গঠনমূলক কাজে নিয়োজিত করতে হবে, তবে তারা ভুল পথে পা বাড়াবে না। বিতর্ক, আবৃত্তি বা ক্রীড়া প্রতিযোগিতার মতো কার্যক্রম তাদের মনকে গঠনমূলক কাজে নিয়োজিত করতে পারে। এভাবে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
4: সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা যেমনটি শুনছিলেন, অর্থাৎ তরুণরা যদি নিয়মিতভাবে সংস্কৃতি চর্চা করে, তাহলে কিন্তু মাদকের আসক্তি থেকে তারা কিন্তু দূরে থাকতে পারবে। আর একটা প্রবাদ আছে, যে জাতি শিক্ষা ও সংস্কৃতিতে যত বেশি উন্নত সে জাতি বিশ্বের কাছে তত বেশি সমাদৃত। সুতরাং আজকে তরুণ সমাজ সংস্কৃতি চর্চায় এগিয়ে আসবে, এবং তারা যদি এগিয়ে আসে তাহলে কিন্তু একটি কাঙ্ক্ষিত মাদকমুক্ত সমাজ আমরা গড়ে তুলতে সক্ষম হব। ধন্যবাদ আপনাদের সবাইকে।
0: আমাদের স্বপ্ন সারথী তরুণ ও যুবগোষ্ঠীকে শুধু নিজের পরিবারের স্বার্থে নয়, সমাজ ও দেশের স্বার্থে অবশ্যই মাদকমুক্ত রাখতে হবে, না হলে আমাদের জন্য অনিবার্য হয়ে উঠবে মেধা শূন্য অন্ধকারাচ্ছন্ন একটি ভবিষ্যৎ। তাই আমাদের সন্তান কিংবা আশেপাশের কেউ যেন কোনোভাবে মাদকে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।
1: প্রিয় শ্রোতা, আসুন এবারে মাদক বিরোধী একটি গান শুনি। শিল্পী মিজান মাহমুদ রাজীব ও রন্টি দাস, গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর দিয়েছেন উজ্জ্বল সিনহা।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, লাভলি শেখের কণ্ঠে শুনছিলেন পল্লী গীতি। গীতিকার ছিলেন মোহাম্মদ নুরুল আলম, সুর করেছেন আবদুল্লাহ খান। আর এই গানটির মধ্য দিয়ে শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান রংধনু।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আলোর পথে যাত্রা, মাদক বিরোধী।

0: সবচেয়ে বড় কথা, আমাদের তরুণদের বোঝাতে হবে মাদক গ্রহণ কোনো জীবনাচরণ নয়, কোনো আনন্দ নয়, বরং এটি ধ্বংসের অগ্নিপথ।
1: জীবনের সৌন্দর্য, সম্ভাবনা ও আনন্দ সুস্থতায় নিহিত, মাদকে নয়। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ মহামারীর সমাধান সম্ভব নয়। তাই এখনই সময় আমরা সবাই মিলে মাদককে না বলি।
0: এ কামনাই আজকের মতো বিদায়। আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন শাহনা সুলতানা,
1: উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা
0: এবং আমি শামীম আহমেদ,
1: সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
1: এবং মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশুতির আয়োজন শুনছেন। আমাদের আয়োজনমালায় এবারে রয়েছে মেঠো সুর, আঞ্চলিক গানের অনুষ্ঠান। বন্ধুরা, শুরুতে শোনাব রংপুরের আঞ্চলিক গান শিল্পী মানিকলাল সরকার, এরপরে শুনবেন বরিশালের আঞ্চলিক গান সমবেত কণ্ঠে, এরপরের গানটি শিল্পী মরিয়ম বেগম, শুনবেন সিলেটের আঞ্চলিক গান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দুঃখিত মেঠো সুর আঞ্চলিক গানের অনুষ্ঠান। এবারে শুনবেন রাঙামাটি অঞ্চলের গান, শিল্পী জোনাকি চাকমা। এরপর পরে শুনবেন রাজশাহী অঞ্চলের গান, কাজী সুলতান মাহমুদের কণ্ঠে, এবং চট্টগ্রাম অঞ্চলের গান শুনবেন শেফালী ঘোষের কণ্ঠে।

প্রিয় বন্ধুরা, আপনারা মেঠোসুর শুনছেন, মেঠোসুরে শুনছেন আঞ্চলিক গান। এবারে শোনাব রংপুর অঞ্চলের আঞ্চলিক গান, শিল্পী সুরজিৎ রায়।

এই গানটির মধ্যে দিয়ে শেষ হলো মিঠু সুর আঞ্চলিক গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিশুতি অনুষ্ঠান। এবার শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী লীনা তাপসী খান।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনলেন নজরুল সঙ্গীত, শিল্পী ছিলেন লীনা তাপসী খান।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল ওয়াদ। পথপাথে অনুষ্ঠানে ছোটদের স্নেহ সম্পর্কে বলবেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাফ শাহরিয়ার। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে এবং খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। চূড়ান্ত খেলার ধারা বিবরণী শুনতে পাবেন বাণিজ্যিক কার্যক্রম 104 MHz বেলা 2টা থেকে এবং খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 kHz FM, 90 MHz FM, 104 MHz বাংলাদেশ বেতার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইলে বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 MHz, FM 106 MHz। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

0: সকাল 10:35 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিচিত অনুষ্ঠান স্বাস্থ্যের সুখের মধ্যে বেলা 11:30 বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গে বেলা 3:35 পবিত্র কোরআন শিকার আশ্বাসন বিকেল 4:05 সুর তরঙ্গ বিকেল 4:25 সোনালী ফসল শুনবেন সন্ধ্যে 6:05 সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান শুনবেন দুর্বার সন্ধ্যে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিচিত অনুষ্ঠান সুখের ঠিকানা সর্বশেষ রাত 9:00 ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক পরিচিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10:00 শ্রোতাদের অনুরোধে পল্লীগাড়ির অনুষ্ঠান পড়ানোর গান শুনবেন রাত 10:20 শুনবেন পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিত
1: বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের নিশুতি অধিবেশন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল ৬টা। আজ শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪টা মুহররম,